বিকল পরিবেশে টিকে থাকার ক্ষমতা আধ্যাত্মিক সাধনায় ধৈর্য ও অবিচলতার শিক্ষা দেয়। আমরা এই গল্পগুলো তো দেখছি তাই। আধুনিক দর্শনে কচ্ছপ জীবনকে একটি ধীর গতির দৌড় হিসেবে তুলে ধরে, যে বলছিলাম স্লো বাট স্টেডি। এটা শেখায় যে দ্রুত গতির চেয়ে সঠিক পথে ধারাবাহিকতা, ধৈর্য আর ভারসাম্য বজায় রাখাই সাফল্যের মূল চাবিকাঠি। তার মানে বিশ্বজুড়ে কচ্ছপ নিছক একটি প্রাণী নয়, বরং আদিকাল থেকে আজ পর্যন্ত টিকে থাকা এক মহাজাগতিক প্রজ্ঞার প্রতীক এই কচ্ছপ বা কূর্ম অবতার। টিকটিক করে ঘড়িতে সময় এগিয়ে চলেছে, তাই আর একটুখানি বলবো কচ্ছপকে নিয়ে। গল্প তো বলেছি, কিন্তু এই গল্পের পিছনে যে দর্শন রয়েছে, যে ফিলোসফি, এবং বলেই বাহুল্য ফিলোসফি ছাড়া কিন্তু জীবন কাটানো খুব কষ্টকর। তাই আমাদের জীবনকে নিয়ে পথ চলতে চলতে মাঝে মাঝে ফিরে তাকাতে হয়, কি করছি, কেন করছি, যা করছি ঠিক করছি। কিন্তু জীবনে যাই বলুন, এই যে বন্ধুত্বের গল্প দিয়ে শুরু করেছিলাম, প্রত্যেক সময়ে মনের মধ্যে ফিরে ফিরে আসে, বন্ধু জীবনে বড় জরুরি, তাই না?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: স্বপন বসুর সঙ্গে সুরে সুরে শুনছিলাম বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঠিক এই গল্পে কচ্ছপ মারা যাওয়ার পর ওই দুই বন্ধু হাঁস তারা কতটা দুঃখে ছিল সে কথা আমরা কি আর গল্পের মধ্যে পাই, তা আমরা অনুভব করতে পারি। আসলে প্রত্যেকটা গল্পের মধ্যে ওই যে কিছু ভাবনা থাকে, কিছু দর্শন থাকে যা কিনা আমাদের শেখায়। যেমন বলতে বলতে এই ব্রুয়ার্স ডিকশনারি অফ ফ্রেজ অ্যান্ড ফ্যাবলস এখানেও বলা হয়েছিল যে সেখানে আবার কচ্ছপকে বলা হতো চুক্কা, এই শব্দটা যে তার পিঠেই নাকি সে বিশ্বকে ধারণ করে আছে। আসলে বিশ্বকে ধারণ করা মানে শুধুমাত্র তো এই পৃথিবীকে ধরা নয়, কোথাও মনে হয় একটা কচ্ছপ অনেক দিন ধরে বেঁচে থাকে তো, এবং খুব ধীর গতিতে চলা, ধীরে তার শ্বাস নেওয়া এবং শীত ঘুমে থাকা ইত্যাদি প্রভৃতি, কিন্তু সে না অনেক কিছু দেখে। এই দেখাটা তার মনের মধ্যে কি রেখাপাত করে তা আমরা জানি না, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এইটা বোঝার চেষ্টা করি। যেমন বলা হয় মানুষের মধ্যে সমস্ত প্রাণীর যাবতীয় রকমের হাবভাব, কার্যকলাপ ইত্যাদি সমস্ত নাকি পাওয়া যায়। একজন মানুষের মধ্যে না পাওয়া গেলেও নানান মানুষের মধ্যে নানান রকম, সে তার গভীরতা তার বোধ অনুযায়ী সে ভাবনাকে ব্যাখ্যা করে। তা হয়তো কখনো একটা গল্পের আকারে আসে, কিন্তু সে ব্যাখ্যার পর আমরা বুঝতে পারি এই যে গল্প, এই যে একটা ঘটনা, আসলে এর পিছনে বক্তব্যটা কি। আর বক্তব্য আপনাদের কাছেও জানব। খোলা রয়েছে 9903659992। আর যদিও গলাটার অবস্থা একটুখানি শোচনীয়, তাই আপনাদের লেখা নিশ্চয়ই পড়ব, কখনো মাঝে মাঝে একটুখানি সুরের ছোঁয়া দেব, বুঝবেন তার মানে আমার গলাটাকে তখন পরিষ্কার করতে হচ্ছে। লিখছেন প্রথম কে, হাওড়া থেকে রঞ্জন। চেয়ার কি, চেয়ার কেপেক কাপ হতে, ও চায়ের কাপ হতে, আরে বাবা এমনভাবে লিখেছেন কি কাণ্ড। হ্যাঁ, চায়ের কাপাতে বসে পড়লাম এবছরের 6তম চিরন্তনী শুনে। দিদি ভাই সেই 4টে থেকে কারেন্ট নেই এই গরমে। এই গরমে যে আমাদের কত কিছুই সহ্য করতে হয় ভাই, আমি নিজেও তো বুঝতে পারছি। এমন জোরের সঙ্গে মানে গলার পর এরকম একটা জোর দিয়ে যে আপনাদের সঙ্গে গল্প করতে হবে, কথা বলতে হবে, এও বেশ কষ্টকর। যাই হোক, নিশ্চয়ই কারেন্ট চলে আসবে আর ঠিকঠাক হয়ে যাবে সব, একটু কষ্ট করুন। বলে না যে কি সবুরে মেয়া ফলে, মেয়া না ফুলুক কারেন্টটা আসুক তাড়াতাড়ি, এটাই আপনার হয়ে আমিও প্রে করলাম। গুড মর্নিং ইন্দ্রানিধি, টু ডলস আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ টর্টয়েস ডে বাই ইউর সুইট প্রেজেন্টেশন। সুইট, আজকে সুইট প্রেজেন্টেশন হচ্ছে না, আমি জানি গলাটা আমাকে সুইট থাকতে দিচ্ছেই না। ফ্রম রাজবন্ধু সরসুনা, গুড মর্নিং আপনাকেও, থ্যাংক ইউ। ভোরের সাথে চিরন্তনী, শুভ সকাল দিদি ইন্দ্রাণী। প্রতি পর্বের মতো আজ কচ্ছপ দিবসে মুন্ডেশ্বরী নদীর তীরে মেঠো পথে হাঁটতে হাঁটতে তোমার অনুষ্ঠান শুনছি মোবাইলে, সাথে একটা ছোট্ট কবিতাও পাঠালাম। বেশ, ভোরের সাথে অভিজিৎ মণ্ডল।

আচ্ছা দেখি কি লিখছেন। ভোর পাঁচটায় ঘুম ভাঙে যেই হাঁটি নদীর তীরে তীরে, আমায় দেখে পাখিরা সব উড়ে বেড়ায় গান গায় সুরে সুরে। মাঝের মাঠের মাঝে হাঁটি যখন, শিকার ধরে বক শামুক খোল পাখি, শামুক খোল পাখি, পায়ের কাছে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি কচ্ছপ ছানা, প্রেমের সুরে ঘুঘু জোড়া করে ডাকাডাকি।

ইস, ও অপেক্ষা করে না। যাই হোক, সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর কে লিখছেন, নাগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনী সকল শ্রোতা বন্ধুকে জানাই মাঙ্গলিক শুভেচ্ছা। ইন্দ্রাণী ম্যাম, গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে। আজ ওয়ার্ল্ড ডে, আজ আবার সিজোফ্রেনিয়া ডে, সহমর্মিতার দিন, হাতে হাত ধরে পাশে থাকার দিন। থ্যাংক ইউ লেখার জন্য, জানানোর জন্য। বাহ, মৌলি ঢাকুরিয়া থেকে লিখেছে, আজকের গল্প খুব ভালো লাগলো। থ্যাংক ইউ মৌলি, আমার গলার অবস্থা থেকে তুমি ছোট্ট করে লিখেছো, তার জন্য আবার থ্যাংকস।

এবার কে লিখেছেন হোয়াটসঅ্যাপে দেখি, অনেকে লিখেছেন, খুব ছোট্ট করে পড়ব, কেমন? শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, এই জীবনের পথের দিশারি শাশ্বত বাণী, তাই আজও শুনি গল্প গানে প্রিয় জীবন্তনী। উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী।

কে লিখছেন কে লিখছেন কে লিখছেন? প্রিয় ইন্দ্রাণী দিদি, প্রবাল শর্মা অধিকারী, বিলাসপুর ছত্তিশগড় থেকে। গলার অবস্থা খুব খারাপ, সত্যি তাই, খুব খারাপ। শুনে মনে হচ্ছে পাহাড়ে ঘুরতে যাওয়ার এফেক্ট। সত্যি হেসে ফেলছি কষ্টে। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।

সেই আপনারা কত জানেন। এরপরে কে লিখছেন, অর্জুন সিং তামিলনাড়ু থেকে, কচ্ছপের দিন সব সমস্ত পশুদেরই দিন থাকা উচিত, আছে তো? দিদিভাই শরীরের যত্ন নেবেন, শরীর নয় কেবল গলার যত্ন নিতে হচ্ছে এখন। সামনের সপ্তাহে নিশ্চয়ই একদম সঠিক গলায় আপনাদের গল্প শোনাতে পারবো, এই আশা রাখছি। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, কোথায় বেড়াতে গিয়েছিল, ওই যে আপনার উত্তর আগের বন্ধু দিয়ে দিলেন, অরিজিৎ দাস অধিকারী লিখেছেন, সে যদি বিবেকনগরতে মাথানিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে, বিষয় কচ্ছপ দিবস আজ শনির প্রাতে, আছি আজ ওই সকালে চিরন্তনীর সাথে, ভাঙা গলা নিয়ে তবু অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছে আপনজন, কচ্ছপের সব গল্প থেকে জাগাই মোদের কাজ, অসাধারণ সেই সব কথন চিরন্তনীর মাছ। বাহ, বাকিটা আর পড়তে পারলাম না, কেমন ছোটো ছোটো করেই পড়ছি আজকে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, আজ আপনার গলা ভালো নয় তাই খুব আস্তে আস্তে বলুন, আমরা শুনব, তাই করলাম, থ্যাংক ইউ। লিখেছেন, জীবনের ক্ষেত্রেও অহংকার ভালো নয়, এটাই একমাত্র মূল কথা, ঠিক বলেছেন। তারপর কে লিখছেন, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, শনিবারের চিরন্তনী কচ্ছপ দিবসে কচ্ছপ আর দুই রাজহাঁসের গল্প শুনছি, বেশ ভালো লাগছে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব চেষ্টা করছি জানেন, নিশ্চয়ই এই এক সপ্তাহে সুস্থ হয়ে যাব। রামকৃষ্ণ দাস দেবী পারুলিয়া খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে লিখছেন, আমাদের কাছে যারা সুপার হিরো হন তারা আমাদের কল্পনাই হয়ে ওঠেন, শরীরের সমস্ত বাধার অতীত। ইন্দ্রাণী ম্যাম আমাদের কাছে সুপার হিরোইন সর্বনাশ, তার বাচনশৈলী স্বরক্ষেপণ এগুলো তাকে আমাদের কাছে সত্যি সত্যি স্বর্গীয় এক গল্পকার হিসেবে তুলে ধরে, তাই ভাবতেই পারি না ইন্দ্রাণী ম্যামের শরীর খারাপ হতে পারে, গলা খারাপ হতে পারে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের এই আশীর্বাদ ভালোবাসা এইসব নিয়েই তো বেঁচে আছি। শুভ সকাল দিদি ভাই, সাথে আছি, শুনছি, তুমি ভালো থেকো, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ গো, শুভ সকাল। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটো থেকে, দ্বিতীয় দিনে চিরন্তনী শুনছি দিদিভাই, ধরা ধরা কণ্ঠে গান ও গল্প শুনছি, ভালোই লাগছে, ছেলেবেলা ফিরে পাচ্ছি, তীব্র গরমে

বাংলার অবস্থা এই হয়। খুব সাবধানে থাকবেন দিদিভাই, সবাই ভালো থাকবেন। সত্যি জানেন, সুপ্রভাত জানিয়ে বলছে, আমার মতো এই অবস্থা যে কতজনের, তখন মনে হচ্ছে আমরা সবাই গলা ধরা দল, এক দলে। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, কষ্ট হলো গলারই দুরবস্থা নিয়ে আমাদের মধ্যে আসায় কুর্নিশ জানাই, প্রাণীর মানুষকে কাশিবাসি হতে আমরা দেব না। উফ, হাসলেই না কাশি পেয়ে যাবে, আমি তো কষ্ট করেও হাসিটা কন্ট্রোল করছি। সুপ্রভাত ইন্দ্রানিধি, আজকে বিশ্ব কচ্ছপ দিবসে গানে গল্পে জমে উঠেছে চিরন্তনী। খুব শিক্ষামূলক গল্প, মনকে ভাবনা রাজ্যে নিয়ে যায়। ভবানী শঙ্কর রায় উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, সুপ্রভাত জানাই আপনাকেও। হাই ইন্দ্রানিধি, আজকে চিরন্তনীতে তিন বন্ধুর গল্প বেশি উপভোগ করছি। আজকের গল্পটা অনেক শিক্ষণীয়। লক্ষ্যে পৌঁছতে গেলে অনেক ঝড়ঝাপটা আসবে, সহ্য করতে পারলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, সঙ্গে আছি রাধে। রাধে উৎপল মাইতি বেহালা থেকে লিখেছেন, একদম সুপ্রভাত, খুব ভালো থাকুন আর সাবধানে থাকুন, আমার মতো অবস্থা না হয়। রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায়, দূরের বন্ধু, তোমাকে শুভ সকাল জানালাম, গলার কষ্ট সত্ত্বেও আমাদের গল্প শোনালে, সে জেনে তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো। আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ, আর দূরে নয়, আপনারা একদম কাছের বন্ধু, নিয়মিত বন্ধু। শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রাণী দিদি, আমি চিরন্তনী অনুষ্ঠানের অনেক পুরনো শ্রোতা, বর্তমানে দেখছি বহু বার্তাতে অনুষ্ঠান ভরে যাচ্ছে, গল্প ছোট হচ্ছে, গান বাজানোর সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা কী করবো, তাহলে অনেক গান শোনাবো আর না হলে পুরো গল্প বলবো। আসলে কি জানেন তো, চিরন্তনীতে না আমরা নানান রকমভাবে দেখবেন সাজাই, কখনো পুরো গল্প, একটা বড় গল্প যখন হয়ে যায় পুরো গল্প বলতে হয়, বা ধরুন এই যে আপনি বলছেন যে বার্তার সর্বোচ্চ শব্দ নির্দিষ্ট করে দিন, ঠিকই, আমরা তো ছোটো করেই পড়ি, পুরোটা পড়ি না কিন্তু। আর আপনি যেমন পাঠিয়েছেন, অজিত কুমার আদক উত্তর বাউলি আদকপাড়া থেকে, আপনি যেমন আপনার মনের কথা বলতে চেয়েছেন, এরকমভাবে না সবাই নিজের অনুভূতিটা শেয়ার করতে চান আমাদের সঙ্গে, তাই তাদের কথা বলবো বলে যখন অনুষ্ঠানের শুরুতে প্রতিশ্রুতি দিই, সেটা কিন্তু রক্ষা করা, পালন করা আমাদের কর্তব্য। কেমন, আমরা ছোট্ট করেই পড়ি, পুরোটা পড়তে পারি না। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রানিধি, আমার দুঃখের দিনে বন্ধুরা পাশে আছে বলেই বেঁচে আছি, খুব ভালো লাগলো গান ও গল্প, সুন্দর উপস্থাপনা। সত্যি তাই, দুঃখের মাঝে একটাই সুখ থাকে, পাশে কেউ আছে, পাশে বন্ধু আছে, আমাদের সবারই তাই হয়। কে লিখছেন, মুকুল সর্দার দাকুব খুলনা বাংলাদেশ থেকে, নমস্কার শুভ সকাল চিরন্তন, কথায় সাজানো চিরন্তনীতে আজ বন্ধুর কথা, বন্ধুবিহীন জীবন অর্থহীন, একদম। গল্পে গানে সকালটা ভরিয়ে দেওয়ার জন্য ইন্দ্রাণী দিদিভাইকে আন্তরিক ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা। আপনার জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন, ওখানেও তো বেশ গরম, সাবধানে থাকবেন, আমার মতো অবস্থায় পড়তে না হয়। ভুসওয়াল জলগাঁও থেকে মোহাম্মদ আকবর মোল্লা, আপনি লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রানিধি, আপনাকে দিন পর, অনেকদিন পর আপনাকে পেলাম, না না এক সপ্তাহ তো মাত্র, চিরন্তনীর গল্প আপনার কণ্ঠে শুনতে ভীষণ ভালো লাগে, আজকে যদিও আপনারাও কষ্ট করে শুনছেন আমি জানি, পুরো শব্দগুলো ঠিক মতো বেরোচ্ছে না। এখন আমি মর্নিং ওয়াকে করছি আর শুনছি কচ্ছপের গল্প, খুব ভালো লাগছে, ভালো থাকবেন দিদিভাই, আপনিও খুব ভালো থাকবেন। কমলেন্দু দাস বাঘাযতীন পার শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত শ্রবণ সাথী ইন্দ্রাণী ম্যাডাম, মেঘলা আকাশে নিয়ে আপনার গল্প খুব ভালো লাগলো, ধন্যবাদ চিরন্তনী। তাই মেঘলা আকাশ, বেশ, একটু বৃষ্টি আসুক, একটু ঠান্ডা আসুক, তাহলে বোধ হয় গরমের কষ্টটা কমবে। সুপ্রভাত চিরন্তনী, চিরচিরন্তনী, আচ্ছা আমি আকাশ বেহালা থেকে, ডিয়ার ইন্দ্রানিধি, নিজের গলার যত্ন নাও, কচ্ছপ দিবসে গল্পটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ সুপ্রভাত। যত্ন নিচ্ছি, যত্ন না নিলে আর যেটুকুনি কথা বেরোচ্ছে এটুকুও বেরোতো না। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গের মানুষ, রাজহাঁস কচ্ছপের গল্প শুনছি, অনুভব করছি। আজ 8ই জ্যৈষ্ঠ শনিবার, গতকাল পেরিয়ে এলাম সমাজ সংস্কার রাজা রামমোহন রায়কে, এবার 11ই জ্যৈষ্ঠ মঙ্গলবার, যাকে স্মরণ করার দিন, তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আগামী দিন তার কাহিনী শুনতে চাই। তার কাহিনী শোনাতে বসলে না 365 দিনেও শেষ হবে না, চেষ্টা করব। কেমন, উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত, মায়া রাউত, একদম মনে থাকলো।

কচ্ছপ দিবস। এবার কে বলছেন? ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে। কচ্ছপ দিবসে ভাঙা গলায় ইন্দ্রাণী পেলাম বিরল প্রাপ্তি, তোমায় নতুন করে পাবো বলে। এখানেও রবি ঠাকুর, রবি ঠাকুরকে ছাড়া আমাদের কোনো উপায় নেই। থ্যাংক ইউ, আপনাকে রোজ পাই না কিন্তু, হ্যাঁ লেখায় আপনাকে নিয়মিত চাই। সোমেন যাদবপুর থেকে লিখছেন, দিদিভাই তোমাকে জানাই প্রভাতী শুভেচ্ছা অভিনন্দন, চিরন্তনী অনুষ্ঠান খুব ভালো হচ্ছে সঙ্গে গানগুলো। তারপর লিখেছেন, কোনো সঠিক লক্ষ্যে পৌঁছতে হলে ধৈর্য লক্ষ্য স্থির থাকতে হয়, নানা লোক বিচলিত করার জন্য নানা কোনো কথা বলবে, গলার যত্ন নেবেন। যে যাই বলুন, এই কথাটা কিন্তু আমি খুব শুনছি, গলার যত্ন নিচ্ছি। সামনের দিন সুন্দর করে গল্প শোনাবো, কেমন? আজকের দিন সবার একটু কষ্ট হলো আমার গলাটার জন্য, সরি। চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, নমস্কার সুপ্রভাত, গলার যত্ন নাও বোন ইন্দ্রাণী, পড়তে হবে না। পড়লাম কোথায়, শোনালাম তো। হ্যাঁ, খুব সুন্দর গল্প ছিল এই গরমে, এইসব গল্প সত্যি শান্তি দেয়। আর দিদি চাই আপনার গলা ভালো হয়ে যাক, সৌভিক ঢাকুরিয়াতে থেকে লিখেছেন। থ্যাংক ইউ সৌভিক, গুড মর্নিং। আজ কি চিরন্তনী গান গল্প আসরে রাজহাঁস কচ্ছপে দিগদর্শন শুনলাম। 45 বছর পর মনে হলো আমাদের তরাই অঞ্চলে 24 ঘন্টা 36 ঘন্টা পর বৃষ্টি হলো। দিদিভাই লাল চা খাবেন? আচ্ছা, লিখেছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে। সুপ্রভাত, খাচ্ছি, খুব লাল চা খাচ্ছি। শুভ সকাল চিরন্তনী, সপ্তাহের শেষ চিরন্তনীতে সকলকে আন্তরিক শুভেচ্ছা। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, বলছেন কি, সুন্দরভাবে পরিবেশন করছেন ইন্দ্রাণীদি, তবে গলা ধরতেই পারে। গলা ধরতেই পারে, কিন্তু বড্ড কষ্ট হয় জানেন তো, ঠিকঠাক মতো যেটা বলতে চাইছি বলতে না পারলে। সুপ্রভাত, গত সপ্তাহে দেখা নেই আর এই সপ্তাহে ঠান্ডা গরমে গলা, মনের জোর সবসময় কাজ করে না। আমি শিবশঙ্কর সাঁত পুয়া গড়হরিপুর আর বিহার ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন সুপ্রভাত। একদম, তবে মনের জোর ছাড়া এগিয়ে চলা আরোই কঠিন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ পড়েছি, দেখে নি আর কেউ আছেন কি না। ও হো, আচ্ছা মেসেজ পাঠিয়েছেন, আর পাঠাবেন না, হ্যাঁ 55 হয়ে গিয়েছে, একটু পরেই বন্দে মাতরম। তারপরে সমুক আসবে ভোরাইয়ার নমস্কার কলকাতা নিয়ে, তারপর আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। আচ্ছা, কে লিখেছেন চট করে শুধু নামটা বলে দিচ্ছি, বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। থ্যাংক ইউ পায়েল, সামনের সপ্তাহে আবার লিখবেন, পড়ব। আর কে লিখছেন, লিখছেন সুপ্রভাত, এই রে নামটা লিখেননি, আকাশ। আচ্ছা পড়েছি। আর কে হাওড়া থেকে রঞ্জন, পড়েছি। আচ্ছা ওষুধও বলে দিয়েছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, সামনের সপ্তাহে আবার গল্প শোনাবো, কথা হবে। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি, একটু পরেই আপনাদের কাছে আসবেন সমক, আর আগামীকাল গল্প শোনাবেন উজ্জ্বল।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ছটা বেজে 4 মিনিট হয়ে 21 সেকেন্ড। আজ 23 মে শনিবার, আর আজ 7টা পর্যন্ত ভোরাই নিয়ে FM রেইনবোতে রয়েছি, থাকবো আমি সুমক। আর আজ 23 মে, এই মে মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, আর কয়েকটা দিন তারপরেই মে মাস শেষ আর জুন মাসের শুরু। আর নতুন মাস মানেই নতুন বিষয়, ভোরাইয়ের নতুন বিষয়, শনিবার আর রবিবারের নতুন বিষয় জানাবো সেসব। তবে আপাতত যেহেতু এখনও মে মাস জুড়ে আছি, তাই এই মে মাস জুড়ে আমরা বিষয় রেখেছি তোমার অনুভবে বসন্ত। আর এই বিষয় নিয়েই আজকে প্রথম বার্তা, যিনি পাঠিয়েছেন মিতুল ঘটক, শিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। বেশ ছন্দে ছন্দে সুন্দর একটা বার্তা লিখে পাঠিয়েছেন আমাদের। সানাই সিঁদুর কাজল লতা শঙ্খ উলুর রব, হৃদ মাঝারে এই তো প্রথম বসন্ত অনুভব। উদাসী তোমায় দিয়েছি ডাক বহু যুগ হতে যুগান্ত, না চিনিতেই বেসেছি ভালো অনুভব জুড়ে বসন্ত। শোভন রথে শ্যামল পথে বকুলের বৈভব, ব্যাকুল বেনুর সুরে সারা পেনু বসন্ত অনুভব। ফাগুন দিনের উন্মাদনা আগুন রঙা দিগন্ত, এলোমেলো হলো দক্ষিণ মলয় অনুভব জুড়ে বসন্ত। চাঁপা বেলি জুঁই মাধবী মালতী কামিনীর সৌরভ, রজনীগন্ধা বাসর শয্যা বসন্ত অনুভব। কিংশুক শাখা হলো চঞ্চল বনমল্লিকা কুঞ্জিত, গোপন বারতা কি যে আকুলতা অনুভব জুড়ে বসন্ত। কাল গুনে মায়া জাল বুনে যে বিনা ছিল নীরব, তোমার পরশে প্রাণের হরষে বসন্ত অনুভব। ভোরের আকাশ মিঠে আশ্বাস ব্যস্ত কোকিল অশান্ত, সুধা পশরায় ভরল আঁচল অনুভব জুড়ে বসন্ত। কিন্তু যেথায় বসন্ত বায় নিষ্কাম রূপ তপ, অপার্থিব অনুরাগ রাগে বসন্ত অনুভব। গ্রীষ্ম দহন ভরা বরিশন শরৎ হিম বা হেমন্ত, কুঞ্জ জুড়ে যুগল মিলন অনুভব জুড়ে বসন্ত। শ্রীমতীর যেন কানু প্রেম হেন, কৃষ্ণই ধ্যান জপ, কৃষ্ণ তমালে কৃষ্ণ কদমে বসন্ত অনুভব। দুই আত্মার একান্ত রূপ সচ্চিত ভাবে অনন্ত, শ্যাম স্বরূপিনী আরাধ্য রাধা অনুভব জুড়ে বসন্ত। হরিনাম যদি সার করো তবে মিছে সব কলরব, জাগলে চেতনা সংসারে আসে বসন্ত অনুভব। সাধন ভজন সমর্পণেই চঞ্চল মন প্রশান্ত, তুমি ভক্তি তুমি প্রেম প্রভু অনুভব জুড়ে বসন্ত। মিতুল ঘটক পাঠিয়েছেন এই বার্তা, শিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। আর 23 মে শনিবারের ভোরাই শুরু করলাম এই বার্তা দিয়েই।

খুব ছোট্ট দু দুটো বার্তা পড়ে দিয়ে একসাথে। প্রথম বার্তা পাঠিয়েছেন বকুল ব্যানার্জি দিকপার বাঁকুড়া থেকে। পলাশ ডাকে আয়, শিমুল ডাকে আয়, কৃষ্ণচূড়া বলে বসন্ত এসে গেছে। অশ্বত্থের শাখায় কিশলয় আন্দোলিত করে বলে ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় দেখো প্রকৃতি কেমন নববধূর সাজে সেজেছে। দেখো যুবক যুবতীরা ওই নদীর তীরে হোলিতে মেতেছে, ওদের চোখে মুখে রঙিন স্বপ্ন, গাজনের বাজনা বাজছে, বসন্ত এসেছে, বসন্ত এসেছে। বকুল ব্যানার্জি দিকপার বাঁকুড়া থেকে পাঠিয়েছেন এই বার্তা। আরও একবার ছন্দে ছন্দে আরও একটি বার্তা পাঠিয়েছেন অসীম কুমার ভূঁইয়া জীবনানন্দ দাস নগর হলদিয়া পোর্ট পূর্ব মেদিনীপুর থেকে। ভোরাই তুমি, ভোরের আলোয় খুললে চিঠির ঝাঁপি, কান পেতে রই রেডিওতে কতই ছবি আঁকি, পলাশ শিমুল কৃষ্ণচূড়ায় লালের আগমন, দক্ষিণ হাওয়া দোল দিয়ে যায় লাল অপূর্ব কোণ, একলা আমি বসে বসে অবেলায় দিন গুনি, কেউ আসে না আমার বাড়ি, তাই তো অভিমানী। পলাশ শিমুল সবাই কেন মুখ ফিরিয়ে রয়, পলাশ শিমুল সবাই কেন মুখ ফিরিয়ে রয়, কোকিল কেন ডাকে না হেথায়, তাই তো কষ্ট হয়, ভোরাই তুমি ওদের বলো আসতে আমার বাড়ি, খেতে দেব পান্তা ভাত আর পেঁয়াজ লঙ্কা মুড়ি, আগামী বছর রইলাম বসে ওদের অপেক্ষায়, ন্যাড়া গাছে ফুটবে ফুল, তাই তো প্রতীক্ষায়। অসীম কুমার ভূঁইয়া জীবনানন্দ দাস নগর হলদিয়া পোর্ট পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা। স্টুডিওর ঘড়ি বলছে 6:11 হয়ে 56 সেকেন্ড, এই 6:12 হলো, এখনও অনেকটা সময়, 7টা পর্যন্ত আছি। আমি সুমক, এই মে মাসের বিষয়ে, শনিবার আর রবিবারের ভোরের বিষয়ে, তোমার অনুভবে বসন্ত, এই বিষয় নিয়ে।

জানো তো, প্রতি বছর বসন্ত আসে, তবে আমার বসন্ত তেমনভাবে রঙিন হয় না কখনো। আসামের বরপেটা থেকে এই বার্তা পাঠিয়েছেন তপতী বিশ্বাস কর্মকার। হয়তো কোনোদিন তার অর্থটাই বোঝা হয়নি, আর না তো বুঝতে চেষ্টা করেছি একান্তে বসে। কোকিলের ডাকে প্রাণ জুড়েছে হাজারবার, কিন্তু প্রাণের মানুষের ঠিকানা ছিল না বলেই আমার জন্য অন্যরকম অনুভূতি হতে পারেনি বসন্তের আগমন। নানা রঙে রাঙিয়েছে সবাই, কিন্তু কোনো রং হৃদয় স্পর্শ করেনি। একা একলা কেটেছে অনেকগুলো বছর। ভালোবাসার সাথে যে বসন্তের এক গোপন সম্পর্ক রয়েছে, সে কথা আড়াল ছিল আমার থেকে। আমি দেখেছি আমার সাথে থাকা বন্ধু বান্ধবীদের, তারা যেন অধীর আগ্রহে অপেক্ষা করত বসন্ত আসার। সঙ্গে থেকেও কারণটা ঠিক বুঝতাম না, কেন এই কৌতূহল, তবে আমার কাছে ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল। এইসবে আমি নিজেকে জড়াইনি বলতে পারো এক প্রকার স্বেচ্ছায়। পড়াশুনোর জন্য এসব থেকে দূরে রেখেছি নিজেকে, মন চাইলেও সরিয়ে নিয়েছি। কিন্তু কি জানো, যেদিন তোমায় প্রথম দেখলাম, কি যে একটা হলো বুকের ভেতর, সেই আমি যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছিলাম কোথাও। নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি যতবার, ততবার ব্যর্থ হয়েছি, জানি না কেন। হঠাৎ করেই ইচ্ছে হলো বসন্তের ছোঁয়া আমার গায়ে লাগুক তোমার হাতের স্পর্শে। মন চাইল তুমি সদ্য গাছ থেকে পেড়ে লাল টুকটুকে পলাশ ফুলটা আমার খোপায় গুঁজে দিয়ে বলবে, এ বসন্ত শুধু আমাদের প্রেমের বসন্ত, চলো রাঙিয়ে দিই দুজন দুজনকে, এবার ফাগুনে বসন্ত আসুক

তোমার অনুভবে। তপদী বিশ্বাস কর্মকার, বরপেটা, আসাম থেকে পাঠিয়েছেন এই বার্তা। বসন্ত তোমার অনুভবে, তোমার অনুভবে বসন্ত, এই বিষয় রেখেছি আমরা এই মে মাস জুড়ে। রাজ 23শে মে শনিবারের ভোড়াই নিয়ে এফ এম রেইনবোতে রয়েছি আমি। সমক স্টুডিওর ঘড়িতে সময় 6টা বেজে ঠিক 18 মিনিট।

বরুণ ঘোষ পাঠিয়েছেন পরের বার্তা আগয়া ধবনী বাঁকুড়া থেকে। দুর্দান্ত একটা বার্তা পাঠিয়েছেন, ছন্দে ছন্দে লিখে এবং বেশ মজা করে লিখেছেন এই বার্তা। আর আজকে যেসব বার্তা পড়ব বেশিরভাগই কিন্তু বেশ ছন্দে লেখা। এবার বরুণ ঘোষ যে বার্তা পাঠিয়েছেন আগয়া ধবনী বাঁকুড়া থেকে, সেই বার্তা পড়ি। বাইরে যখন ফুলের দলে প্রজাপতির মেলা, আমার তখন রুদ্ধ দুয়ার বন্ধ হলো খেলা। প্রথম দুদিন হালকা জ্বর, তারপরেতে র‍্যাশ, সারা গায়ে ফুসকুড়িতে জীবন যে হাঁসফাঁস। বাড়ির সবাই চুপটি মেরে করে হন্তদন্ত, বললে আমায় বাবু তোমার হয়েছে যে বসন্ত। মাগবে না কো তেলো সাবান, থাকবে শুধু ঘরে, কদিন পরে উঠবে সেরে শীতলামার পরে। মাছ মাংস বিদায় হলো, বিদায় হলো ডিম, অতি কষ্টে জীবন প্রদীপ জ্বলতেছে টিম টিম। সকাল বিকাল দৈবক এসে করতেছে ঝাড়ফুঁক, নিম পাতাতে সুরসুরি দেয় করে নানান তুক। মা শীতলার পূজা চলে নানান উপাচারে, ঘরেতে বসে ভাবি আমি এবার যাব মোড়ে। খবর পেয়ে বাবা এলেন চাকরি স্থল থেকে, ভ্যাবা চাকা খেয়ে গেলেন সকল কিছু দেখে। সবাইকে ডেকে বলেন এটা একটা রোগ, শরীরেতে ভাইরাস ঢুকে বাড়ায় দুর্ভোগ। ভক্তি এবং সংস্কারে রোগ সারে না কভু, চিকিৎসা ও পথ্য দিয়ে রোগ করা যায় কাবু। আমিষ খাদ্য চালু হলো, খুলল রুদ্ধ দৌড়, মন্ত্রতন্ত্র বিদায় হলো, কাটল মনের ঘোর। মুক্ত হাওয়া ঢুকল ঘরে, কাটল সবার ভয়, যুক্তি বোধেই হলো আমার বসন্ত বিজয়। অন্ধবিশ্বাস ঘুচল সবার, ছেলে বুড়ো বুড়ি বসন্ততেই উঁকি দিল কার্যকারণ কুঁড়ি।

নতুন পাতা গজাল মনে যুক্তি মন্ত্র কানে, অনুভবের বসন্তেতে গোড়ামি হার মানে। দুর্দান্ত একটা বার্তা পাঠিয়েছেন এত মজা করে বরুণ ঘোষ, আগয়া, ধবনী, বাঁকুড়া। এত সুন্দর সুন্দর বার্তা আজকে পেয়েছি, মনটা পুরো ভরে উঠেছে। আজ শনিবারের সকালে, 23 মে শনিবারের সকালে FM রেইনবোতে ভরায় নিয়ে রয়েছি আমি, সমক থাকবো 7টা পর্যন্ত তোমাদের সঙ্গী হয়ে।

এবার দু দুটো বার্তা একসাথে পড়ে দেবো। সৌমিত্র মজুমদার প্রথম বার্তা পাঠিয়েছেন পূর্বাচল পল্লী ডহরা উত্তর চব্বিশ পরগনা থেকে, ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন। বসন্ত সে আগুন পাখি দোলায় আমার মন, অনুভবেই বুঝতে পারি হৃদয়ে বৃন্দাবন। প্রেমের কোকিল তারস্বরে সুরেরই গান ধরে, একলা যদি বিষাদ মনে তোমায় মনে পড়ে। কৃষ্ণচূড়ায় লালটি যখন পলাশ শিমুল সাজে, বুকের মাঝে অবিরামী মধুর সে তান বাজে। কি যে দারুণ সেই অনুভব ভাষায় বলতে নারি, তোমায় পেতে রৌদ্র সাথে হাজার কষ্ট করি। তুমি আমার মন বলাকা আমার প্রিয়তমা, ভুল বুঝো না দেখলে গো দোষ করেই দিও ক্ষমা। সৌমিত্র মজুমদার পূর্বাচল পল্লী রহরা উত্তর চব্বিশ পরগনা থেকে ছোট্ট করে খুব সুন্দর একটা বার্তা পাঠিয়েছেন, প্রত্যেকটি বার্তা অসাধারণ। স্বপন কুমার প্রামাণিকের বার্তা এরপরে পড়ব, হানুভূঁয়া পূর্ব মেদিনীপুর থেকে। আধো ঘুমে আধো জাগরণের রাত শেষে কানে ভাসে বৈতালিক, রাই জাগো রাই সুখ সারি জাগে। কুজন কাকলি মুখরিত ভোরের পাতে চোখ মেলে দেখি উদয় দিগন্তের মুক্তাকাশে নবরাগ ময়ূখমালা। তখনই তো বসন্ত আসে মনে গুনগুনিয়ে, এদিন আজি কোন ঘরে গো খুলে দিলে দ্বার। রাত্রির দুঃস্বপ্ন মুছি ভোড়াই বাতাসের মখমলে, আঙিনার প্রসূন সুবাসে পুলকিত মন বসন্ত কল্পনায়, আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে এত পাখি গায়। গৃহিণী এসে টেবিলে চায়ের কাপ রাখলে উন্মন মনে দুকুলি ভাব ভেসে সংবিতহীন করে তোলে। হঠাৎ কোমল করস্পর্শে মৃদু ঠেলার ডাক, দাদা তা তাবে না?

আধো বুলি নামায় ভুবনের দোরে, ওকে কোলে তুলে নি তাবো তো বলে। ততক্ষণে নাতি অভিরূপ বিস্কুট তুলেছে আঙুলে চায়ের কাপে ডোবাতে। বসন্ত ছেয়ে দেয় মনের দশ দিশি, এসো এসো সাধন ধন মম মন করো আজি বসন্ত বাহারের এই তো পরম পরশ। উত্তর সুরীর আনন মধুপুরে চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। স্বপন কুমার প্রামাণিক খানু ভূঁইয়া পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা। আর এই গানের পর তোমাদের জানিয়ে দেব যে মে মাসের পরে জুন মাসে নতুন কোন বিষয় আমরা ভেবেছি, আর সেই নিয়ে তোমাদের বার্তা আসুক আমাদের দপ্তরে 9903653992।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: অর্ধেক সময় পেরিয়ে এলাম, 6:33 হয়ে 33 সেকেন্ড। আর এই মুহূর্তে যার বার্তা হাতে তুলে নিলাম, তিনি প্রত্যেকবার অসাধারণ বার্তা পাঠিয়ে আমাদেরকে অবাক করে দেন। অদিতি দে চ্যাটার্জি ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা। আরও একবার ছন্দে ছন্দে, বসন্ত আজও জেগে আছে অনুভবে, হারিয়েছে শুধু সম্মোহনের তান, রঙের পশুরা বসন্ত উৎসবে চৈত্রের রোদে প্রাণ করে আনছান, ফুলের আসরে মিশে যায় কালো ধোঁয়া, দূষণের ফাঁদে বসন্ত আজ বন্দি, স্বপ্ন আবেশ ছুঁয়েও যায় না ছোঁয়া, প্রখর দহন প্রধান প্রতিদ্বন্দ্বী, নিয়ম মেনেই বসন্ত খুলে দ্বার, হারিয়েছে বুঝি সেই মনোরম ছন্দ, নাতিশীতোষ্ণ আবহাওয়া নেই আর, দক্ষিণা বাতাস কখনো বা মৃদু মন্দ, উষ্ণ আবহে কোকিলের কুহুতান, শুনে মনে ভাবি বসন্ত এলো দ্বারে, বৃষ্টিবিহীন সুদীর্ঘ দিনমান, প্রখর দহনে ক্লান্তির গুরু ভারে, শাখির শাখায় নব নব কিশলয়, শূন্য প্রশাখা ফুলের সুয়াহাগে ভরে, রঙের বাসরে তবু যেন মনে হয় নবোঢা প্রকৃতি কাঁপে দূষণের ভরে, গাঢ় রঙে রঙে আবিরের আবিলতা, পলাশ শিমুল কৃষ্ণচূড়ার বেশে তবু যেন আছে মৌন বিমর্ষতা, জীবনের এই মাঝ পথে ভাবি এসে বসন্ত ঘিরে মনোহর কথাকলি, বসন্ত ঘিরে মনোহর কথাকলি, প্রেম ভালোবাসা ঝরে পড়ে অবিরত, তবু অনুভবে জমে মোহন আর পলি, রঙে রঙে দেখি উষ্ণায়নের ক্ষত, ঋতুরাজ আসে ঋতুরাজ যায় ফিরে, বর্ণবাহার দেখে বিস্ময় জাগে, কত আকাঙ্ক্ষা বাসা বাঁধে ধীরে ধীরে, ধুলো মাখা পটে আশার পরশ লাগে। অদিতি দে চ্যাটার্জি ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা।

প্রভাতী মানা পাঠিয়েছেন বার্তা মালঞ্চ খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। বসন্ত ঋতু বিশেষ হলেও সে যে ঋতুরাজ, বঙ্গ প্রকৃতির নৈসর্গিক ঐশ্বর্যের অধিকারী সে। তারই আহ্বানে বঙ্গ প্রকৃতি মেতে ওঠে নবীন বরণ উৎসবে। গাছে গাছে কচি কচি মুখ উঁকি দেয়, গর্ভবতী হয় বনবীথি, কুসুমের বর্ণময় ধ্বজা উড়িয়ে বনানী সুন্দরী হয়। তারই আমোদে অলি গুনগুন করে গেয়ে ওঠে, এসো হে এসো হে বসন্ত আম্রকুঞ্জে, আমের বলে পুলকিত নবপল্লবে দক্ষিণা বাতাসের নবারুণ রাগে। বসন্তেরই পান্থশালায় অতিথি হয় না এমন কোনো অতিথি আদৌ আছে কি? শুধু প্রকৃতিতেই নয়, মনোরাজ্যেও তিনি ছত্রপতি। অজান্তেই মনের অঙ্গনে এঁকে দেয় রঙের আলপনা। গোধূলির বাঁকে বাঁকেও আমি সেই বাসন্তী রং অনুভব করি প্রতি মুহূর্তে। হয়তো এই রঙে নিজেকে রাঙিয়ে সম্প্রতি এই 12ই এপ্রিল তারিখে অনুষ্ঠিত এক সিঁড়ি ভাঙা প্রতিযোগিতাতে 33 তলা এক ইমারত, যার 1056টা সিঁড়ি সাথে 200 মিটার দৌড়, বয়সের 52 সংখ্যাটা ফু দিয়ে উড়িয়ে 8 মিনিট 12 সেকেন্ডে পাড়ি দিয়ে প্রথম স্থান লাভ করি। প্রভাতী মানা মালঞ্চ খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই অন্যরকম একটি বার্তা।

গোকুল মাইতি পাঠিয়েছেন পরের বার্তা ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে। আমি পদ ভোলা এক পথিক এসেছি। কোন সে পথিক, ঘর ছাড়া ওই বৈরাগী কে, বসন্ত কি এলো তবে? বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে, রঙের নেশা জাগলো প্রাণে, ওরে পলাশ ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। বিদায় গোধূলি আসে জীবনের প্রহর শেষে, তবুও এ রঙিন বসন্তে দিন শেষে ডাঙা মুকুল জাগলো চিতে। কোন হারানো ফাগুন দিনের কোন মিলনের পুরনো আখরগুলি রঙিন ব্যথায় উঠেছে আজ ফুটে অশোকে কিংশুকে। বুকের বনে ফুল ফুটেছে, যৌবনেরই রং লেগেছে, রং লেগেছে বনে, রং লেগেছে মনে প্রেমের বৃন্দাবনে। আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে, আজকে আমার প্রাণ রঙের ব্রজধাম, আজকে আমার প্রাণ রঙের ব্রজধাম। রাঙা পায়ের নূপুর ধ্বনি ওই যে শুনি, ওই তো আমার ব্যথার ফুলরানি, আমার প্রাণের রায় কিশোরী, আয় দুজনী খেলব হলি। আজকে আমার রুদ্ধ প্রাণের আগল ভাঙুক এই ফাগুনে, সবার রঙে রং মেশাতে হবে বসন্তেরই মাধুরী উৎসবে, হৃদয়কে আজ দিয়ে রাঙিয়ে ভালোবাসার আবির রঙে। এ যে বড় কঠিন সময়ে, রঙিন সময়ে কাল মধু মাস, বেবুক বাতাস বুকে হানে ভালোবাসার ব্যথার তিয়াস। তাই তো প্রাণে বেদন রাশি লুকিয়ে কাঁদে, ব্যথার বাসন্তিকা আমার ছড়িয়ে দিলাম ফাগুন ফাগে। হায় তবু চলে যায় বসন্তের দিন, চলে যায় ফুল ফোটানো হলো সারা, ভরিয়ে নিলাম প্রাণের ডালা। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান। গোকুল মাইতি ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা।

পাপিয়া পাটোয়ারি পাঠিয়েছেন বার্তা 52/A ক্রাইপার রোড কোন্নগর হুগলি থেকে। কুহিলিকার অন্তরালে যেমন থাকে আলোকিত সূর্যের মুখ, তেমনি রিক্ততার অন্তর হতে বেরিয়ে আসে প্রাণের দূত ঋতুরাজ বসন্ত। রবীন্দ্রনাথের মতোই আমিও বসন্তকে যুবরাজ্যে অভিষিক্ত করি, কারণ এই যৌবন সাম্রাজ্যের অধিপতি ঋতুরাজ বসন্ত প্রকৃতিকে বৃক্ষে পত্রে পল্লবে পুষ্পে যেমন সাজিয়ে দেয়, তেমনি ভরে দেয় প্রাণের অন্তহীন প্রবাহে। দক্ষিণা বাতাসের সঙ্গে মাধবী কুঞ্জে জাগে চঞ্চলতা, জড়তার বন্ধন মোচন করে অবগুণ্ঠনের কুণ্ঠা দূর করে বসন্ত আনে প্রাণে প্রাণে প্রকাশের আনন্দ। তাই বছরের এই অন্তিম লগ্নে বসন্তের বন্দনা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করে। রবি কবির কথাতেই প্রার্থনা জানাই, আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত মায়া জালে করুণা বিড়ম্বিত তারে। আমার অনুভবে বসন্ত এক অনন্য সৌন্দর্যের প্রতীক। গাছে গাছে নতুন পাতা, ফুলের রঙিন সমারোহ, কোকিলের কুহুতান আর মৃদুমন্দ বাতাস সব মিলিয়ে বসন্ত হয়ে ওঠে হৃদয়ের সবচেয়ে প্রিয় ঋতু। এই সময় আম্রকুঞ্জে মুকুলের গন্ধ মাতিয়ে তোলে মন, কোকিলের গান শুনলে মনে হয় প্রকৃতি যেন আনন্দের বার্তা দিয়ে যায়। কৃষ্ণচূড়া, পলাশ আর শিমুলের লাল রঙে প্রকৃতি রাঙা হয়ে ওঠে। শুধু প্রকৃতিতেই নয়, মানুষের মনেও বসন্ত নতুন প্রাণ সঞ্চারিত করে। আমার অনুভবে বসন্ত হল আনন্দ, সৌন্দর্য ও নবজাগরণের প্রতীক। একেবারেই তাই, বসন্ত আমাদের মনে আশা ও স্বপ্ন জাগিয়ে তোলে, জীবনকে করে প্রাণবন্ত। তাই চির বসন্তের মনের পূজারী হয়ে গাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে। পাপিয়া পাটোয়ারি 52/A ক্রাইপার রোড কোন্নগর হুগলি থেকে পাঠিয়েছেন এই সুন্দর বার্তা।

আজকের শেষ বার্তা, সময় একদম শেষ, তাই আজকের শেষ বার্তা পড়ব। আর এই বার্তা পাঠিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। বসন্ত হল শীত গ্রীষ্মের সন্ধিক্ষণে প্রকৃতির অসাধারণ সুরঞ্জিত রূপ। এই সময়ে শীতের রুক্ষতা বেরিয়ে জীর্ণ শীর্ণ দশা সরিয়ে নবপল্লবে সুশোভিত হয়ে ওঠে তরুলতা। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিমুল, পলাশ বৃক্ষে পুষ্পরাজি খিলখিল করে হাসতে থাকে। আম্রমুকুলে ছুটে আসে ভ্রমর, মধুকর গুঞ্জনে মেতে ওঠে সারাদিন। গ্রামের মাঠে একদিকে সর্ষে খেতে হলুদ রঙের ফুলের মখমল, অপর পাশে সোনার বরণ বোরো ধানের খেতে দোলায়িত শীষ। দেবী অন্নপূর্ণা যেন সবুজ পাড়ের নীল শাড়ি পরে দিগন্তরেখায় দাঁড়িয়ে হাসতে থাকেন, সে এক অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য। দোয়েলের শীষ, কোকিলের কুহু সুরে প্রকৃতির সাথে মানুষও বুঝে যায়, আহ, বসন্ত এসে গেছে। এ সময় ফুরফুরে হাওয়ার সাথে মনে প্রশান্তি নেমে আসে। প্রকৃতির মতো মানুষের মনও বসন্তের আগমনে জেগে ওঠে চুপি সাড়ে। তরুণ তরুণীর অন্তরের গহীনে জাগে স্বপ্নের প্রিয়জনকে কাছে পাওয়ার, কথা বলার অতিশয় আকুতি। বয়ঃসন্ধিকালে বসন্তের অমোঘ টানে কল্পনার ভেলায় ভেসে চলে তারা, স্বপ্নময় অনন্য সুখানুভূতির জগতে বিচরণ করতে থাকে। বাস্তবতার উপর দাঁড়িয়েই খুঁজে নিতে চায় কল্পিত অপরূপ পৃথিবী। এই অনন্যতার জন্যই বসন্তকে ঋতুরাজ কিংবা ঋতুরানী যে নামেই অভিহিত করি না কেন, সত্যি সে এক অতুল হৃদয়স্পর্শী অনুভবের নাম। মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন এই বার্তা। আর এই গান দিয়েই শেষ করব আজকের ভোরাই। আজ 23 মে, শনিবারের ভোরাই নিয়ে সঙ্গে ছিলাম আমি সুমক, তবে থাকবো 10টা পর্যন্ত নমস্কার কলকাতা নিয়ে শনিবারের FM রেইনবোতে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ ঊনবিংশতিতম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তরে 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে আজ কলকাতা আসছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। রুবিওর মাদার টেরেসার সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালেও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। পরে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বারাক মর্যাদাপূর্ণ রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তৃতীয় ভারতীয় হিসেবে মেজর বারাক এই সম্মান পেলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গতকাল স্নাতক স্তরের নিট 2026 পরীক্ষা অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মনীষা সঞ্জয় হাওয়ালদার নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এনটিএ তাকে পদার্থবিজ্ঞানের বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছিল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ, নির্বিঘ্ন এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে। আইপিএল ক্রিকেটে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। দুই দল ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
4: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: শুনছেন নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কাজ শুরু করাটাই হলো সাফল্য লাভের প্রথম সোপান, আর এটাই হলো আজকের ভাবনা। আমরা অনেক সময়ই কাজ শুরুটাই করে উঠতে পারি না। আমরা স্বপ্ন দেখি ভালো কিছু করব, স্বপ্ন দেখি আরও সামনের দিকে এগিয়ে যাব, স্বপ্ন দেখি সাফল্য লাভ করব, কিন্তু শুরু না করলে সাফল্যটা আসবে কিভাবে? স্বপ্ন দেখলে তো হবে না, সেটা বাস্তবে রূপ দিতে হবে আমার স্বপ্নকে। তাই ভাবলে হবে না, শুধুমাত্র কল্পনা করলে হবে না, স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে সার্থক করার জন্য কাজ শুরু করতে হবে। আর এইভাবেই শুরু হয়ে গেল নমস্কার কলকাতা। আজকের ভাবনা দিয়ে তোমাদের সাথে রয়েছি 10টা পর্যন্ত, আমি সমক শনিবারের নমস্কার কলকাতাতে। আর তোমাদের বলছি আরও একবার নতুনভাবে শুরু করলাম, কেন? কারণ এতদিন পর্যন্ত আমাদের

কিছু রেস্ট্রিকশনস ছিল, কিন্তু সেই রেস্ট্রিকশনস উঠে যাওয়ার পরে আমরা এখন ফ্রি বার্ড। তার জন্য এখন তোমাদের সেই পুরনো ফরম্যাটে আবার নমস্কার কলকাতায়। দশটা পর্যন্ত তিনটে ঘন্টা তোমাদের সঙ্গী আমি সোমক। আর গান মিলানদের গানের রিকোয়েস্ট পাঠাতে পারো আবার 90s আর পরবর্তী সময়ের গান, সেটা ফিল্ম সং হতে পারে, হতে পারে আধুনিক গান, সেই গান শোনার জন্য তুমি রিকোয়েস্ট পাঠাও 9903653992 এই নাম্বারে। তবে অবশ্যই সেই গানটা হতে হবে 90s পরবর্তী গান, 90 দশকের পরবর্তী যে কোনো গান, সেটা ফিল্ম সং অথবা আধুনিক গান, যে কোনো গান হতে পারে অথবা হতে পারে অ্যালবাম সং, যে কোনো গানই হোক না কেন, তুমি প্রথমে হ্যাশট্যাগ GM টাইপ করবে তোমার মেসেজ বক্সে গিয়ে, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারো অথবা টেক্সট মেসেজ পাঠাতে পারো হ্যাশট্যাগ GM, দ্যাট ইজ গান মিলান্তি, হ্যাশট্যাগ GM লিখে তোমার পছন্দের গানের লাইনটা লিখে, শিল্পীর নাম লিখে, যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নাম লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে, 9903653992 এই নাম্বারে। তবে তার আগে নিজের নাম আর লোকেশন লিখতে প্লিজ ভুলে যেও না।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: দেখো, বলার সঙ্গে সঙ্গে তোমরা পাঠিয়ে দিয়েছো তোমার পছন্দের গানের রিকোয়েস্ট গান মিলান্তিতে। আর ফার্স্ট আওয়ারে যে গানটা শোনাবো, সুভাষ চক্রবর্তী পাঠিয়েছেন উত্তর বাওয়ালি থেকে রিকোয়েস্ট, আর শুভমিতার কণ্ঠে এই গানটা আপনার রিকোয়েস্টে আরও দুটো গান বাজাবো আগামী দুটো ঘন্টায়। মানে এখন 7টা থেকে 8টার ঘরে এই গানটা বাজাচ্ছি, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টার এই দুটো ঘন্টার স্লটে আরও দুটো গান তোমার রিকোয়েস্টে। পাঠাও আমাকে 9903659 এই নাম্বারে। তবে অবশ্যই মিস

মেসেজ করার আগে হ্যাশট্যাগ জিএম দ্যাট ইজ গান মিলান্তি লিখতে ভুলো না, তোমার নাম আর লোকেশন লিখতে ভুলো না, আর গানের নাম আর শিল্পীর নাম লিখে যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নাম লিখে পাঠিয়ে দাও 9903659992। এই নাম্বারে 10টা পর্যন্ত আছি আমি সোমক, শনিবারের নমস্কার কলকাতাতে।

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

23 মে আজ শনিবার, আর আজ ওয়ার্ল্ড টার্টল ডে বা বিশ্ব কচ্ছপ দিবস। প্রতি বছর এই 23 মে পালন করা হয় বিশ্ব কচ্ছপ দিবস, আর এর উদ্দেশ্য হল কচ্ছপ আর কাছিম সম্পর্কে মানুষের জ্ঞান বৃদ্ধি করা, আর মানুষের হস্তক্ষেপ ছাড়াই তাদের প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে আর বংশবৃদ্ধি করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। আজকের এই বিশেষ দিন সম্পর্কে তোমাদের দু চার কথা জানাবো। কচ্ছপ সম্পর্কে 7টি বেশ অবাক করা তথ্য, যেগুলো হয়তো তুমি জানো অথবা জানো না। যদি জানো তাহলে আরও একবার মিলিয়ে নেবে, আর যদি না জানো তাহলে জেনে নেবে। আমিও জানতাম না, এই জাস্ট শোটা করার জন্য যখন পড়াশুনো করছিলাম তখন জানতে পারলাম। আজ 23 মে শনিবার, তোমাদের সঙ্গে আছি 10টা পর্যন্ত। আমি সমক, আর গান মিলান্তির গানের রিকোয়েস্ট তোমরা পাঠাচ্ছ 9903659992 এই নাম্বারে। পাশাপাশি জানিয়ে রাখি যে তোমাদের আজকে তো টপিক আছে, একটা বেশ মজার টপিক রেখেছি, অন্য ধরনের একটা টপিক রেখেছি যেটা তোমরা এনজয় করবে। 9903659992 জানাবো কোন টপিক নিয়ে কথা হবে। আর অবশ্যই আজকের দিন সম্পর্কে জানালাম, এবার জানাবো আজ কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন। অবশ্যই সব কিছু জানাবো, তবে গানের পর।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: 23 মে আজ শনিবার, কিন্তু অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে বিশেষ বিশেষ মানুষের জন্ম হয়েছিল 23 মে এই তারিখে। এবার জানাবো কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন আজ। বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মণি কুমার ছেত্রী আজকের দিনেই জন্ম নিয়েছিলেন, দার্জিলিং শহরে 1920 সালে। এছাড়া প্রখ্যাত বাঙালি ইতিহাসবিদ রণজিৎ গুহেরও আজ জন্মদিন। বাংলাদেশের অধুনা বাংলাদেশের বরিশালে তাঁর জন্ম হয়েছিল 1923 সালের 23 মে। এছাড়া জগৎখ্যাত বাঙালি তবলিয়া পণ্ডিত রাধাকান্ত নন্দীরও আজকের দিনেই জন্ম হয়েছিল 1928 সালে অধুনা বাংলাদেশের বরিশালে। বাঙালি অভিনেতা জয় ব্যানার্জি, তাঁরও আজকের দিনেই জন্ম হয়েছিল কলকাতা শহরে 1963 সালে। আর দাবার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন আনাতোলি কারপভ, তাঁরও আজকের দিনেই জন্ম হয়েছিল রাশিয়ায় 1951 সালে।

0: আরও একবার জানিয়ে দিই কোন কোন বিখ্যাত মানুষদের আজ জন্মদিন। আজ জন্মদিন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মণিকুমার ছেত্রীর। আজ জন্মদিন প্রখ্যাত বাঙালি ইতিহাসবিদ রণজিৎ গুহের। জগৎখ্যাত বাঙালি তবলিয়া পণ্ডিত রাধাকান্ত নন্দীর জন্মদিন আজ। আজ জন্মদিন বাঙালি অভিনেতা জয় ব্যানার্জির, আর পাশাপাশি দাবার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন আনাতোলি কারপভেরও আজকের দিনই জন্ম হয়েছিল। আচ্ছা, তোমারও কি আজকে জন্মদিন? যদি হয় তোমার জন্মদিন আজ, তাহলে তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিনটা খুব ভালো করে কাটাও, আজকের দিনটা সকলের সাথে আনন্দ করো, আর জন্মদিন আরও অনেকগুলো আসুক, আনন্দের সাথে আসুক, আর যত দিন বাঁচবে আনন্দে বাঁচো। এইটুকুই আজকে আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার। এমনিতে তো উপহার দিতে পারবো না ফিজিক্যালি, তাই মনে মনে তোমার জন্য ভালো কিছু চেয়ে সেই উপহার পাঠিয়ে দিলাম অন এয়ার। 7:24 এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি। আপাতত শোনাবো ফ্ল্যাশব্যাক সং।
1: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 7:00 এই মুহূর্তে 30 মিনিট হয়ে 42 সেকেন্ড, অর্ধেক সময় পেরিয়ে এলাম একটা ঘন্টার। 8:00 বাজতে এখনো 30 মিনিট বাকি। আর এই মুহূর্তে বলে দিচ্ছি আজকের দিন সম্পর্কে। আজ ওয়ার্ল্ড টার্টল ডে বা বিশ্ব কচ্ছপ দিবস। আর এর আগে বলেছিলাম যে তোমাদের এই কচ্ছপ সম্পর্কে 7টা বেশ স্ট্রেঞ্জ ইনসিডেন্ট, বা ইনসিডেন্ট বলবো না, ইনফরমেশন দিয়ে দেবো, যেগুলো রীতিমতো তোমাকে অবাক করে দেবে। তুমি কি জানো যে কচ্ছপ বিশ্বের অন্যতম প্রাচীন সরীসৃপ গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি প্রাণী? এদের উৎপত্তি ডাইনোসরের সময়কালে, অর্থাৎ প্রায় 200 মিলিয়ন বছর আগে। তার মানে হলো কচ্ছপেরা সাপ, কুমির এবং অ্যালিগেটরের থেকেও অনেক বেশি পুরনো বা প্রাচীন। এছাড়া এ তথ্যও কি তুমি জানো যে কচ্ছপের খোলস আসলে তার কঙ্কালেরই একটি অংশ এবং এটি প্রায় 50টি হাড় দিয়ে গঠিত? এই খোলসটি কচ্ছপের পাঁজরের খাঁচা আর মেরুদণ্ডের একটি অংশ। ঠিক মানুষের কঙ্কালের মতোই কচ্ছপের খোলসও বয়সের সাথে সাথে কিন্তু বাড়তে থাকে বা বৃদ্ধি পায়। কচ্ছপ সম্পর্কে আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাকে রীতিমতো অবাক করে দেবে, সেসব ইনফরমেশন জানাবো, কারণ আজ ওয়ার্ল্ড টার্টল ডে বা বিশ্ব কচ্ছপ দিবস। এই সম্পর্কে অনেক তথ্য আছে আমার কাছে, অদ্ভুত অদ্ভুত কিছু তথ্য যা কচ্ছপ সম্পর্কে হয় আমরা জানি অথবা জানি না, জানাবো সেসব কথা। তবে তার আগে নতুন গান নিউ টিউন। সৌমরিতের কথায় আর সুরে ঠিক সন্ধে নামার আগে এই ছবি থেকে শ্রুতি মাইতি আর তিয়াশা চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে এই গান রইল As new tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আচ্ছা, এই কথা কি জানতে যে কচ্ছপ কিন্তু কখনোই তাদের খোলস থেকে বের হতে পারে না। তাদের খোলস তাদের সাথে সাথে বড় হয়, আর তাদের পক্ষে খোলসের চেয়ে বড় হয়ে যাওয়া জাস্ট অসম্ভব, কারণ খোলসও তার দেহেরই একটি অংশ। এছাড়া কচ্ছপ জেলিফিশ কিন্তু খুব পছন্দ করে। জেলিফিশের প্রতি তাদের এই আকর্ষণ কখনো কখনো আবার এই কচ্ছপদের জন্য বা টার্টলদের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ অনেক সময় তারা ভাসমান জেলিফিশ ভেবে প্লাস্টিক খেয়ে ফেলে, যা এই কচ্ছপদের শ্বাসরোধ করে মেরে ফেলতে পারে। কচ্ছপ এমনিতে তৃণভোজী, মাংসাশী আর সর্বভোজী সবই কিছু হতে পারে, মানে অমনিভরাসও হতে পারে। আজ ওয়ার্ল্ড টার্টল ডে বা বিশ্ব কচ্ছপ দিবসে কচ্ছপকে নিয়ে বেশ কিছু জানা অজানা ইনফরমেশন জানাচ্ছি তোমাদের। আমি সুমক, আজ শনিবারের নমস্কার কলকাতাতে। স্টুডিওর ঘড়ি বলছে 7:36 হয়ে 10 সেকেন্ড। এই মুহূর্তে তিনটে গান ব্যাক টু ব্যাক শোনাবো তোমাদের, তিনেককে তিন গানের হ্যাট্রিকে।
0: FM রেনবোতে তিনেকে।

তারা টেক্সট মেসেজ করো না, আর যারা টেক্সট মেসেজ করছো তারা হোয়াটসঅ্যাপ মেসেজ করো না। আর কখনোই একই মেসেজ দুবার পাঠানোর কোনো দরকার নেই, কারণ একটা মেসেজ একবার পাঠালেই আমি পেয়ে যাব। অবশ্যই মেসেজের নিচে তোমার নাম আর লোকেশন পাঠাতে ভুলো না। আর কোথায় পাঠাবে মেসেজ জানা আছে, তাও এর জন্য অ্যাপে লোক ভাড়া করার দরকার নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। 9903659299 0365999 0365999 ইজ দ্য নাম্বার। আমি আছি 10টা পর্যন্ত শনিবারের নমস্কার কলকাতাতে, আর মেসেজ বক্স খুলে দিয়েছি তোমাদের জন্য। তবে একটাই কথা, গান মিলান্তির গানের রিকোয়েস্ট আর পাঠিও না প্লিজ, গানের রিকোয়েস্ট, আরও দুটো রিকোয়েস্ট অলরেডি পেয়ে গেছি, তাই শুধুমাত্র পাঠাও। আজকে যে হোয়াটসঅ্যাপ টপিকটা দিয়েছি তার ওপর 9903659999 এই নাম্বারে

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ কলকাতায় এসেছেন। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গো তাঁকে স্বাগত জানান। এটি তাঁর প্রথম ভারত সফর। মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান রুবিও। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলও ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। নদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় তেলের দামে এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল পর্যন্ত বাড়িয়েছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় অনুষ্ঠিত হবে। তামিলনাড়ুর তিরুপুরের একটি বিশেষ আদালত ভারতে অবৈধভাবে থাকার দায়ে 25 জন বাংলাদেশি শ্রমিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। শ্রমিকরা

0: তিরুপুর জেলার পাল্লাডামের কাছে একটি কাপড়ের সংস্থায় বৈধ কাগজপত্র ছাড়াই ছিলেন। তদন্তে তাদের কাছ থেকে বাংলাদেশের নাগরিকত্বের পরিচয়পত্র পাওয়া যায়। ভারতীয় আবহাওয়া দফতর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিনের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা, শুনতে চেয়েছো শাহানা বাজপেয়ীর কণ্ঠে এই গান, তোমার জন্য নয়, সকলের জন্য, রইল তোমার পছন্দের এই গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: অনেকে মেসেজ পাঠিয়েছো, আমি যে টপিকটা আজকে দিয়েছি 9903659992 তে, সৌভিক সরকার কসবাহালদু থেকে মেসেজ করেছো, সুপ্রভাত জানিয়েছো। শুরুতে সুপ্রভাত আমার তরফ থেকেও। আর তুমি বলেছো শপিং দরদাম করার সময় আমি একদম পারি না, শপিংয়ে গিয়ে দরদামটা একদম পারি না, এমন একজনকে চাই দরদাম করতে পারবে যে এই গরমে আমাকে বাসে ট্রেনে হাওয়া দেওয়ার জন্য পাখা করে যাবে। তার জন্য আমি অ্যাপ থেকে লোক নিতে চাই, পেইড সার্ভিস নিতে চাই। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো শুরুতে। গুড মর্নিং আমার তরফ থেকেও। আগের সপ্তাহে গল্প স্বল্পতে তোমার চরিত্রে অভিনয় দারুণ লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আর বিষয় বলি, এই গরমে রাস্তায় হাঁটাহাঁটি করার সময় একজন যদি ছাতা ধরে দিত তাহলে ভালো হতো। সেটা কি ক্যারি ম্যানের তরফ থেকে নিতে নাকি ক্যারি উইম্যানের তরফ থেকে নিতে? ছাতা ধরার জন্য কিন্তু হোয়াটএভার। সুমক, গুড মর্নিং, আমি বাজার থেকে যা যা কিনবো সেসবের দাম বাবদ পেমেন্ট করার জন্য আমি লোক ভাড়া করতে চাই। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি। জাস্ট তার কাজ হবে সাথে গিয়ে আপনি শপিং করবেন আর তিনি পেমেন্ট করবেন, দ্যাটস গ্রেট। অ্যান্ডি কলকাতা থেকে মেসেজ করেছো, হাই, ভোরের সানরাইজ বার্তা বয়ে নিয়ে আসা সুমক। আরে বাপরে বাপ, প্রথমে জানতে চাই গরমে কেমন আছো? ওহ, দুর্দান্ত আছি, ভাজা ভাজা হচ্ছি, সেদ্ধ হচ্ছি, এবং সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু শহর কিন্তু একদম চরম উষ্ণতার চাদরে ঢাকা পড়ে গেছে। এতদিন আসুনি কেন, শরীর খারাপ ছিল, একেবারেই না, বেড়াতে গিয়েছিলাম, একটা উইকেন্ড ট্যুরে গিয়েছিলাম। জাস্ট বহুদিন খাঁচায় বন্দি থাকতে থাকতে একটু পাখা না মেললে কি চলে? আর তুমি লিখেছো তোমার মর্নিং বার্তা মিস করছিলাম, ভয়েস শোনাটা মিস করছিলাম। এই আচ্ছা, গানের রিকোয়েস্ট পাঠিয়েছো, কিন্তু গানের রিকোয়েস্ট অলরেডি তিনটে আমরা নিয়ে নিয়েছি, দুটো বাজিয়ে দিয়েছি, আরও একটা গান আছে কিন্তু অলরেডি পেয়ে গেছি বলে আর তোমার রিকোয়েস্ট নিচ্ছি না। তুমি লিখেছো কচ্ছপ দিবস বলে কিছু হয়, সেটা তোমার মুখেই শুনছি, অজানা একটা তথ্য আমি জানতাম না, এই জন্যই তোমায় খুঁজি, কবে আসবেই তো, আজকে চলে এসেছি। আর যদি সব ঠিক থাকে আগামীকালও তোমাদের সঙ্গী হব, শনিবার আর রবিবারের নমস্কার কলকাতা আর ভোড়াইতে। আজ যদিও শনিবার, আর শনিবার 23 মে, তোমাদের সঙ্গে আছি 10টা পর্যন্ত, আমি সমক। আর তোমরা মেসেজ পাঠাও 9903659992 এই নাম্বারে, কি বিষয়ে সেটা পড়ে আরও একবার বলবো, তবে আপাতত শোনাবো ফ্ল্যাশব্যাক সং।
0: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: তেইশে মে আজ শনিবার। অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছরে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেটাই জানাবো এইবার। 23 মে 1818 সাল, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির মাধ্যমে প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ আজকের দিনেই প্রথম প্রকাশিত হয়েছিল। আর সমাচার দর্পণের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। 1818 সালের 23 মে। 1934 সাল, একই দিন 23 মে, সীমান্ত বিরোধ নিয়ে সৌদি আরব আর ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করেছিল। 1939 সালের 23 মে, আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়েছিল। জানিয়ে দিলাম আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে 23 মে তারিখ কীভাবে বিখ্যাত হয়ে আছে, জানালাম দিনের ডায়েরির কথা। এই মুহূর্তে টাইমের কথা বলে দিই, 8:18 হয়ে 18 সেকেন্ড এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে, আর আমি সুমক আছি শনিবারের নমস্কার কলকাতায়। আপাতত তোমাদের কানে রাখছি নিউ টিউন, আজকের নিউ টিউন।
2: FM Rainbow, Rainbow New Tune, Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাজারে কেনাকাটা করার পর ব্যাগ ধরার জন্য লোক মিলবে ভাড়ায়, এমনই উদ্যোগ শুরু করেছে দিল্লির স্টার্টআপ সংস্থা ক্যারিম।

কেনাকাটা করবেন আপনি আর আপনার ব্যাগ ক্যারি করবে ক্যারিম্যান সংস্থার প্রশিক্ষিত মেন বা রিপ্রেজেন্টেটিভ। শুধুমাত্র সেই ব্যাগটা ধরাই নয়, আপনি কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাটে পৌঁছতে পারবেন, আপনার ব্যাগটা যদি আপনি তার কাছে দেন, আপনি পাশাপাশি আপনার যে ছাতাটা যদি গরম হয় সেই ছাতাটাও তিনি ধরবেন, এবং আপনাকে কি করে আরও সহজে শপিং করা যায় তার টিপসও তিনি দেবেন। দিনে দিনে দেখব কত আর ব্যাগ ধরার মানুষ পাবে করলে শপিং বাজার। তার মানে এখন অ্যাপের দৌলতে বাজার বা শপিং করার পর বাজারের ব্যাগ ধরার জন্য লোকও পাওয়া যাচ্ছে। আচ্ছা, এমন কি আর কোনো জায়গা রয়েছে বা এমন কোনো ক্ষেত্র রয়েছে যেখানে মনে হচ্ছে তোমার পাশে আরেকজন থাকলে তোমার কাজটা আরও সহজ হয়ে যাবে, আর তার জন্য অ্যাপে তুমি একজন সাহায্যকারীকে বুক করতে পারবে জাস্ট তোমাকে হেল্প করার জন্য? এমন কোন কোন ফিল্ডে বা কাজের ক্ষেত্রে একজন হেল্পার পাশে থাকলে তোমার সুবিধা হয় বলে তোমার মনে হয় যেটা তুমি পেইড সার্ভিস হিসেবে নিতে চাও? জানাও আমাকে 9903653992 এই নাম্বারে। অর্থাৎ তো মেসেজগুলো ঠিকঠাক অ্যারেঞ্জ করার জন্য আর টেকনিক্যাল ব্যাপারটা সামলানোর জন্য এই ঠিক আমার হটসিটের পাশের যে হটসিটটা রয়েছে সেখানে আমি এই মুহূর্তে যদি সুযোগ হয় ক্যারিম্যানের থ্রুতে বা যে কোনো কিছুর থ্রুতে আমি আরজে ম্যানও যদি হয় তাহলে আমি আরজি জানাবো আমার পাশে অন্তত একজনকে রেখে দেওয়ার জন্য। তার জন্য আমি তাকে পে করতেও পিছপা হব না। কিন্তু তুমি কাকে চাইছো? তুমি ঠিক কোন কাজের জন্য ক্যারিম্যানের থ্রুতে বা যে কোনো অ্যাপের থ্রুতে পেইড সার্ভিস পেতে চাও? তোমার পাশে একজন মানুষ যে তোমাকে হেল্প করবে আর কোন ক্ষেত্রে করবে জানাও আমাকে 9903653992 এই নাম্বারে। সোমকাছি শনিবারের নমস্কার কলকাতাতে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: মেসেজ এসেছে অনেকগুলো, সেগুলো পড়ে দিই পরপর। জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন যাদবেন্দ্র পাণ্ডা। সুমক, আমার অফিসের খুবই তাড়া থাকে, তাই বাড়িতে পুজোর জন্য একজন ব্রাহ্মণ ছেলে হলে খুবই ভালো হয়। আজ ভোরাইতে তোমার সুমিষ্ট গলাতে অসাধারণ উপস্থাপনাতে বসন্তের বার্তা পাঠ আর কথার সঙ্গে মিলিয়ে মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো। খুবই ভালো, আর সুস্থ থেকো আর আনন্দে থেকো ইত্যাদি। যাদবেন্দ্র পাটা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, গোলাপ ফুল পাঠিয়েছেন, লাভ সাইন পাঠিয়েছেন, সব কিছু লাভ করলাম আজকের দিনে এবং আপনাকে অনেক অনেক ভালোবাসা ফিরিয়ে দিলাম। প্রতীক্ষা মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে একটা দুর্দান্ত মেসেজ পাঠিয়েছ, আমি এখন ডিএড নয় হয় বিএড হবে বা ডিএলএড কিছু একটা হবে, হোয়াটএভার টাইপ এরার ধরে নিচ্ছি, তুমি পড়ছো এটা জানিয়েছো, প্রথম বর্ষ, আমার প্র্যাকটিক্যালের প্রচুর চাপ, প্রচুর লেখালেখি করতে হয়, বাবাকে বলি লিখে দিতে কিন্তু বাবারও কাজের চাপ, সময় নেই, তাই যদি এমন একজন লিখে দেওয়ার লোক পেতাম ভালো হতো। আমি শুনেছি, কতদূর সত্যি মিথ্যে যাই না, সত্যি তো বটেই মিথ্যে নয়, যে এই প্র্যাকটিক্যাল করে দেওয়ার জন্য পেইড সার্ভিস পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রেই যারা বিএড বা ডিএলএড করছে তাদের থেকেই শুনেছি যে তারা অন্যকে দিয়ে লিখিয়ে দেয় আর তার জন্য তাদের পে করতে হয়, ফলে তুমি যে ব্যাপারটা চাইছো পেইড সার্ভিস নিতে সেটা খুব একটা অবাস্তব নয়। হোয়াট এভার শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে মেসেজ করেছো, শুভ সকাল জানিয়েছে শুরুতেই, অসুস্থ হলে ডাক্তার দেখানো, বাজার করার জন্য বাজার করার পর সব কিছু একটা লিখেছো, ও সেটা বাবারি, সে বাংলায় লিখে দেবে টিএ ইংলিশে, সেটা বইয়ে আনার জন্য যে কোনো অফিসে ভিড় হলে লাইন দেবে, এইরকম লোক পাওয়া গেলে ভালো হতো। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তো, তোমাদের এই মেসেজগুলো লিখে দেওয়ার জন্য যদি পেইড সার্ভিস পাওয়া যেত সেটাও কিন্তু ভালো হতো, কারণ অনেক সময় আমরা তাড়াহুড়োতে এমন কিছু মেসেজ পাঠিয়ে দিই যেগুলো পড়তে খুব চাপ হয়ে যায়, তাই মেসেজ পড়ার জন্য আমি ভাবছি পেইড সার্ভিসের মাধ্যমে একজন আরজে ভাড়া করলে কেমন হয়। ভেরি ভেরি গুড মর্নিং সুমক, ভেরি নাইস টপিক। আমি যখন ব্যাংকে যাই বেশি টাকা তোলার জন্য তখন আমার একজন হেল্পার দরকার, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, বাট বি কেয়ারফুল, আপনি হয়তো টাকার গোছা তাকে রাখতে দিলেন, ক্যারি করতে দিলেন, ক্যারিম্যান জাস্ট ফ্লিম্যান হয়ে গেল, মানে পালিয়ে গেল, এমনটা যেন না হয়। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো সমুদ্র, এই গরমে কেনাকাটা করে বাড়ি আসার সময় কেউ যদি এক গ্লাস ঠান্ডা জল দেয় তখন মনে হয় সঙ্গীর প্রয়োজন আছে। সঙ্গীর অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু পেইড সার্ভিস কি সে কোথায় নিতে চাও, কোন ক্ষেত্রে নিতে চাও, কোন ফিল্ডে নিতে চাও সেটাই জানো 9903659992 এই নাম্বারে।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
1: সোনা আবার দৌড় শুরু করেছে। সোনা মোনা অনেক দূরে দৌড়ে গেছে, 60 টাকা বেড়ে গেছে গতকালের তুলনায়। 1 গ্রাম সোনার দাম, 22 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 60 টাকা বেড়ে হয়েছে 15,200 টাকা। 10 গ্রামের দাম বেড়ে হয়েছে 600 টাকা বেড়ে হয়েছে 1,52,000 টাকা। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 65 টাকা বেড়ে হয়েছে 15,995 টাকা। আর 10 গ্রামের দাম 650 টাকা বেড়ে হয়েছে 1,59,950 টাকা। 24 ক্যারেট 10 গ্রামের পাকা সোনার বাটের দাম 65 টাকা।

0: বেড়ে 1 গ্রামের দাম 65 টাকা বেড়ে হয়েছে 15,915 টাকা, 10 গ্রামের দাম 650 টাকা বেড়ে হয়েছে 1,59,150 টাকা। সবগুলো কিন্তু মোটামুটি 60-65-এর মধ্যে হয়েছে। এটা জানালাম সোনার দাম। আর রূপোর দাম একটু কমেছে, রূপোর দাম খুচরো রূপো 100 গ্রামের দাম 50 টাকা কমে হয়েছে 26,685 টাকা। 1 কেজি খুচরো রূপোর দাম 500 টাকা কমে হয়েছে 2,66,850 টাকা। রূপোর বাট 50 টাকা কমেছে 100 গ্রামে, আর 50 টাকা কমে হয়েছে 26,675 টাকা। 1 কেজি রূপোর বাটের দাম 500 টাকা কমে হয়েছে 2,66,750 টাকা। এ তো বললাম রূপোর দাম, জ্বালানির দাম কিন্তু বেড়েছে। আজ সকালেই বেড়ে গেছে আবার জ্বালানির দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম বেড়েছে। রান্নার গ্যাসের দাম 14.2 কেজির দাম 939 টাকা এই মুহূর্তে রয়েছে, কিন্তু পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে গেছে। বেড়ে কত হয়েছে জানাবো কিছুক্ষণের মধ্যেই। 8:37 হয়ে 33 সেকেন্ড এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে, আর আপাতত নেব একটা শর্ট কমার্শিয়াল ব্রেক।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: ভালোবাসা জারি আছে, আর এদিকে অনেক মেসেজ জমে আছে, সেগুলো পড়ে দিই। দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং সুমক, আমি প্রত্যন্ত গ্রামের ছেলে, গ্রামে আমার পুকুর পাড়ে সবজি চাষ করি আর পুকুরে মাছ ধরি জাল ফেলে। এই কথা বলতে গিয়ে মনে পড়ল, এই গত উইকেন্ডে একটা যে আউটিংয়ে গিয়েছিলাম, যে রিসর্টে ছিলাম, সেখানে মাছ ধরার সুযোগ ছিল আর প্রচুর মাছ ধরেছি। এই মাছ ধরা বলতে গিয়ে মনে পড়ল, যদিও সেটা জাল দিয়ে, আর এটা আমরা ধরেছি ছিপ ফেলে। তাই যখন সবজি বাগানের কিছু কিছু কাজ থাকে যেগুলো একটা হেল্পিং হ্যান্ড হলে ভালো হয়, আর পুকুরে যখন জাল ফেলি তখন জাল থেকে মাছগুলো ছাড়িয়ে কুড়িয়ে রাখতে হয়, তখন একজন লোকের খুব প্রয়োজন হয়। এই দুটো কাজের জন্য আমার একজন লোকের খুব দরকার, সময়ের জন্য, সারা বছরের জন্য। মোট কথা হলো, আমরা এখন এত কুঁড়ে বা অলস হয়ে গেছি যে আমার পাশে সবসময় একজন লোক থাকলে ভালো হয়, তাকে দিয়েই কাজগুলো করিয়ে নেব, আমি বসে থাকব। দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া। এই বাঙালিদের চিরকালীন স্বভাব, মানুষ কিন্তু যতই যা বলি না কেন, বাঙালিরা বড্ড অলস বাই নেচার। মাথাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল জানিয়েছেন, কচ্ছপের অজানা নানান কথা জানতে পেরে খুবই ভালো লাগছে, আরও কিছু ইনফরমেশন আছে যদি পারি দিয়ে দেবো। যাই হোক, বিষয় বলি, আমি অ্যাপ থেকে লোক ভাড়া করতে চাই এই কারণে যে আমাকে কোনো ভুল করলে সেই ভুল শুধরে দেবে, কারণ নিজের ভুল নিজে কখনো স্বীকার করি না, ভুলটা ভুল বলে মানতে চাই না, তাই সেই ভুল শুধরে দেওয়ার জন্য অ্যাপ থেকে লোক ভাড়া করে নিতে চাই। মাথাই দাস বহরু ঘোষপাড়া। পাল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছো, সারা জীবন তাকেই আমি চাই আমার পাশে, বাজার করতে সুখে দুঃখে আর এই নিঃশ্বাসে, টাকা তাকে দেব না আমি, এই জীবনটাই দিলাম তাকে, সে আমার মনের মানুষ, আমার পাশেই থাকে, রোদ্দুরেতে ছায়া দেয় সে ঝড়কে আড়াল করে, সে আমার মনের মানুষ, তাকে ও থাকে হৃদয়ে ঘরে, এই জীবনের সাথী সে, স্বপ্নের এই সাথী, প্রাণের ঘরে আলো জ্বালায় নিঝুম যখন রাতি, সেই থাকবে আমার পাশে সুখে দুঃখে ভালোবাসার নিঃশ্বাসে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। পায়েল রোমানে টাইপ করো বলে অনেক সময় বাংলা কথাগুলো তো এত সুন্দর সুন্দর, তোমার চয়ন মানে শব্দ চয়নগুলো এত সুন্দর, অনেক সময় পড়তে একটু অসুবিধা হয়, কিন্তু তুমি আগেই বলেছো তোমার কোনো উপায় নেই, তোমার বাংলা টাইপও নেই, তার জন্য তুমি রোমানে টাইপ করো, কিন্তু এত সুন্দর বার্তা, এত সুন্দর মেসেজ, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গত সপ্তাহটা মিস করেছি তোমাদের সকলকে, কিন্তু একটা দারুণ উইকেন্ড কাটিয়েছি একটা দারুণ জায়গায়। 8:45 হব হব করছে, কারণ 8:44 হয়ে 40 সেকেন্ড এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে, পেট্রোল আর ডিজেলের দাম আজ সকাল থেকে বেড়েছে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দাম বেড়ে গেছে পেট্রোল ডিজেলের, আবার বাড়লো পেট্রোল আর ডিজেলের দাম। আজকে থেকে, আজ সকাল থেকে নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম 87 পয়সা করে বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি 91 পয়সা করে। এই নিয়ে গত 10 দিনে পরপর তিনবার বাড়লো দাম। আর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা।

110 টাকা 64 পয়সা দিয়ে। এছাড়া কলকাতায় ডিজেলের দাম 95 পয়সা করে বেড়ে গেছে, প্রায় 1 টাকা। আর এর ফলে নতুন দাম হয়েছে 97 টাকা 2 পয়সা প্রতি লিটার। এর ফলে একদিকে যেমন ব্যক্তিগত গাড়ি বা বাইক চালানোর খরচ বাড়বে, তেমনই বাস ট্যাক্সির মতো গণপরিবহনেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে। গত 15ই মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি 3 টাকা বেড়ে গিয়েছিল পেট্রোলের দাম। তারপর 19ই মে আবার দাম বেড়েছিল, আরও 90 পয়সা করে পেট্রোলের দাম বাড়িয়ে দেওয়া হয়। আর এবার আরও 87 পয়সা মূল্যবৃদ্ধি হওয়ায় গত 10 দিনে প্রায় 5 টাকা করে দাম বাড়ল পেট্রোলের। নতুন করে দাম বেড়ে যাওয়ায় দিল্লিতে এখন 1 লিটার পেট্রোলের দাম 99 টাকা 51 পয়সা, ডিজেল বিক্রি করা হচ্ছে 92 টাকা 49 পয়সা প্রতি লিটারে। পশ্চিম এশিয়ার সংকটের আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 1 বছর সোনা না কেনার পরামর্শ দিয়েছিলেন তিনি। বস্তুত পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর সারা বিশ্বের জ্বালানির দামের ওঠাপড়া নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘিরে এই মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক দেশের মতো ভারতকেও এই ধরনের জ্বালানির অধিকাংশ বাইরে থেকে আমদানি করতে হয়, এটা আমরা সকলেই জানি। আর এর ফলে এর প্রভাব ভারতের বাজারেও পড়ছে। দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার যাতে সুরক্ষিত থাকে তার জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা আমাদের সকলের কাছেই একটা যুদ্ধের মতন, এই যুদ্ধটা আমাদের সকলকে একসাথে জয় করতে হবে। 8:53 হয়ে 10 সেকেন্ড, এখনও 7 মিনিট, মানে 1 ঘন্টা 7 মিনিট তোমাদের সঙ্গে আছি 107 FM রেইনবোতে। আমি সুমক, আজকের শনিবারের নমস্কার কলকাতাতে।

0: 있어 전화할게. আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা ভারতের দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 69তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দফতর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণও দেবেন শ্রী মোদী। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে, এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এখন কলকাতায়। এটি তার প্রথম ভারত সফর। মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থল ঘুরে দেখেন তিনি, পরিদর্শন করেন দুস্থ শিশুদের জন্য তৈরি চিলড্রেন্স হোম, পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলও ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। যত্রতত্র জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে সরকার এবং বিরোধী সব পক্ষের বিধায়কদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এরকম 22টি ব্ল্যাক স্পট চিহ্নিত করেছে পুর দফতর। সারা রাজ্যে এই ধরনের ব্ল্যাক স্পটের সংখ্যা 300-এর ওপরে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এবং অধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: স্টুডির ঘড়ি বলছে 9টা বেজে 2 মিনিট হয়ে 45 সেকেন্ড, আর লাস্ট আওয়ারে ঢুকে গেছি আজকের শনিবারের নমস্কার কলকাতায়। 23 মে শনিবারের নমস্কার কলকাতায় আছি আমি সমক, আর এই মুহূর্তে গান মিলান্তির লাস্ট আওয়ারের লাস্ট গান মিলান্তির গান সোমনাথ ঘোষ দমদম থেকে মেসেজ পাঠিয়ে শুনতে চেয়েছিলেন অনেক আগে, শোনাচ্ছি সবাইকে।
3: ইচ্ছেগুলো চল সাজাই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এই মুহূর্তে শহর কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। সকাল থেকে সেরকম দুর্ঘটনার খবর নেই। আজকে শহর কলকাতায় সেরকম বড়সড় মিটিং বিচ্ছিন্ন সেরকম কিছু নেই। যেটা আজকে উল্টোডাঙ্গার আপনি তো চিকিঘাটা ক্রসিং এ তো মেট্রোর কাজের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, তার জন্য প্রয়োজনীয় ডাইভার্সনও চলছে। তার জন্য তার জন্য খুব একটা সমস্যা হচ্ছে না, আশা করছি সমস্যা হবে না। আশা করছি সারা দিনটা আজকে স্বাভাবিক। নমস্কার।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
3: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
4: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তোমাদের অনেকগুলো মেসেজ জমে আছে, সেগুলো পড়ে দিয়ে শাওন বারাসাত থেকে দুর্দান্ত একটা মেসেজ করেছো। যখন দেখি আমার সাথে যারা স্কুল বা কলেজে পড়তো তারা কোনো ট্যুরে যাচ্ছে কিন্তু আমি নানান কারণে যেতে পারছি না, বা আমাকে তাদের সাথে যাওয়ার কথা বলেনি বলে আমার যাওয়া হচ্ছে না, তখন মনে হয় যে এই যে আমি মাঝে মধ্যে একা একা এদিকে ওদিকে বেরিয়ে পড়ি, সেই সময় যদি সঙ্গে যাওয়ার মতো কাউকে পাওয়া যেত তাহলে আমারও একটু ভালো লাগতো। অ্যাপ থেকে যদি সঙ্গে ঘুরতে যাওয়ার মতো লোক ভাড়া পাওয়া যায় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ বোধ হয় হবে না। আমার এমনি কোনো হেল্পের দরকার নেই, ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে কোথায় কোথায় যাব সব আমি প্ল্যান করব। এমনকি আমার ব্যাগ আমিই বইতে পারবো, শুধু আমার সঙ্গে কেউ থাকলেই হবে। কারণ সত্যি কথা বলতে কি, সব ঝুটিকা সফরে বাবা মাকে নিয়ে যেতে গেলে ওদের অবস্থা খারাপ হয়ে যাওয়ার চরম সম্ভাবনা থাকে হারিকেন ট্যুরের ক্ষেত্রে। শাওন লিখেছ বারাসাত থেকে। আরো একটা মেসেজ পড়ে দিই, এটা কে লিখেছে, এটা কিন্তু জাস্ট কিন্তু বিশ্বাস হয়ে গেছে। আচ্ছা, পাড়াডাঙ্গা রানাঘাট থেকে কিন্তু বিশ্বাস পাঠিয়েছে। হ্যাঁ, নমস্কার দাদা, ভোড়াইতে তোমার জাদুকণ্ঠ কানে ভেসে আসা মানেই সকালটা মধুময়। বন্ধুদের পাঠানো বেশিরভাগ ছন্দে ছন্দে অনুভবে বসন্ত ভালো লেগেছে, সাথে অপেক্ষায় রয়েছি আমার পাঠানো অনুভবে বসন্ত কবে ভেসে আসবে। এবার বিষয়ে বলি, আমি আমার বাড়িতে বিভিন্ন গাছের চারা তৈরি করার কাজে যদি হেল্পিং হ্যান্ডস পাই তাহলে আরও গাছের চারা তৈরি করতে পারবো আর বসুন্ধরার বুকে রোপণ করতে পারবো বিনামূল্যে। পাশাপাশি মানুষের মানসিকতা পরিবর্তন করার নানা সচেতনতার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সময় যদি সহকারী হিসেবে মানুষকে পাশে পাই তাহলে মন্দ কি। এইভাবে সহকারীর সংখ্যা যত বেড়ে যাবে একটা সময়ের পর অসচেতন মানুষের সংখ্যাও কমে যাবে, এটা কিন্তু দারুণ কথা। যত বেশি মানুষের মধ্যে সচেতনতা বাড়বে তত অসচেতন মানুষ কমে যাবে। আর এইটা নামের জায়গায় কিন্তু লিখেছেন, তাই কিন্তু বিশ্বাস পাড়াডাঙ্গা রানাঘাটে এটা বললাম। একটা কথা কিন্তু এই প্রসঙ্গে মনে পড়ল যে IPL ক্রিকেট একটা দারুণ কাজ করেছে বা দারুণ ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে যতগুলো ডট বলস হচ্ছে সেই অনুযায়ী বৃক্ষরোপণ করা হচ্ছে, এবং এটা একটা দারুণ উদ্যোগ। এবং সারা পৃথিবীতে যেভাবে গরম বাড়ছে, বিশেষ করে আমাদের এই ভারতবর্ষে যেভাবে গরম বাড়ছে, সারা পৃথিবীতে যেসব শহর সবচেয়ে বেশি গরম হচ্ছে বা গরমে কষ্ট পাচ্ছে তার মধ্যে ভারতে কিন্তু প্রচুর শহর রয়েছে, তাই আমাদের আরও বেশি করে গাছ লাগাতেই হবে যদি ভবিষ্যতে বাঁচতে চাই। বাউরিয়া বৌলখালি থেকে শান্তনু ঘোষ মেসেজ করেছ, শুভ সকাল, মাছ ধরার সময় মাছগুলো বালতিতে রাখার জন্য লোক দরকার আমার, অ্যাপের থ্রুতে পাবো কি? ট্রাই করতে পারো। শুভ সকাল দাদা, তোমার উপস্থাপনা একদম ফাটাফাটি জমিয়ে শুনছি, ভোড়াইয়ে তোমার কণ্ঠস্বর আমার মন মুগ্ধ করে দিল। এবার টপিকে বলি, আমার সকালে জল ভরার জন্য যদি একজন মানুষ পেতাম তাহলে এই সকাল সকাল ঘুম থেকে ওঠার কষ্ট একেবারে ছুমন্তর হয়ে যেত। শেখ আজাদুল, আকড়া, কৃষ্ণনগর, শেখপাড়া, মহেশতলা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা 140 থেকে মেসেজ করেছ, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আরও বেশ কিছু মেসেজ আছে, আর আছে ওয়েদার রিপোর্ট, সব কিছু পড়ব, সঙ্গে থাকো। এখনও প্রায় 40 মিনিট আছি তোমাদের সঙ্গী হয়ে আজকের শনিবারের নমস্কার।

0: কলকাতাতে, আর আপাতত তোমাদের জন্য লাস্ট নিউ টিউন
1: এফএম রেনবোতে, রেনবো নিউ টিউন, রেনবো নিউ।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল।
4: হাওয়া অফিস খুব একটা সুখের কথা শোনাতে পারছে না, যদিও পার্টলি ক্লাউডি স্কাই, আজকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ, আংশিকভাবে মেঘাচ্ছন্ন আকাশের কথা বলা হচ্ছে। থান্ডার স্টর্ম উইথ লাইট রেইন লাইকলি টু অকার ইন সাম এরিয়াস টুয়ার্ডস আফটারনুন অর ইভিনিং, দুপুরের দিকে, শেষ দুপুরের দিকে অথবা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ শনিবার, আর সবচেয়ে কম তাপমাত্রা থাকবে আজ 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় যা টেম্পারেচার ছিল তার থেকে আজকে আরও বাড়বে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস কম, আর আজকে সেটাই 36 ডিগ্রি ছোঁয়ার কথা। গত 24 ঘন্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, সেটা একটু কমার কথা, কারণ আজকে হওয়ার কথা 29 ডিগ্রি সেলসিয়াস। আর গত 24 ঘন্টায় যে টেম্পারেচার, লোয়েস্ট টেম্পারেচার ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, সেটা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেশি ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 91%, গত 24 ঘন্টায় সবচেয়ে কম ছিল 66%। আর আলাদা করে কি আর বলতে হবে, বৃষ্টি এক ফোঁটা হয়নি গত 24 ঘন্টায়। যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন তাদের জন্য কোনো সতর্ক বার্তা নেই। 9:22:07 সময় এগোচ্ছে, আর আপাতত 3-3 গান শোনানোর সময় হয়ে গেছে। 3-1-3 গানের হ্যাট্রিকে
0: FM রেইনবোতে

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে।

0: আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31শে মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: অনেকক্ষণ ধরে তোমরা মেসেজ পাঠিয়েছো, সেই মেসেজগুলো এবার পড়বো। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে মেসেজ করেছেন, বাঙালি জমিদার সাজতে গিয়ে খুব পুরী সমস্যায়, এলাস্টিক নয় পড়লে পাড়ের ধুতি ঘন ঘন কাঁচা খুলে যায়, ক্যারিম্যান নেব আমি বাছাই করা সেই বাছা, পিছে পিছে থাকবে সে খুললে ধুতির কাঁচা, বহন করে চলবে সে আমার পিছে পিছে, মনে হবে কোনো জমিদার মঞ্চে পদাড়িছে। শঙ্করচন্দ্র দে বারাসাত আগেকার দিনে সেই রাজারাজড়াদের সময় দেখা যেত, পেছনে সেই কাঁচা ধরে বা জামার শেষ প্রান্তটা ধরে তারা হেঁটে চলেছে, সেরকম একটা ফিল হবে। বুঝতে পেরেছি। সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছো, তোমার অনুষ্ঠান সঞ্চালনা সবসময় মন ভালো করে দেয়, বিশেষ করে গানগুলো এত ভালো নির্বাচন করো যে কোথাও যেন একটা দাগ কেটে যায়। থ্যাংক ইউ সো মাচ। দেখো সমক, আমি আমার নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসি, কিন্তু ব্যাংকের কাজ করতে আমার একদম ভালো লাগে না, এত ভিড় হয় যে ধৈর্য হারিয়ে ফেলি, তাই যদি একজন ব্যক্তি পাওয়া যেত তাহলে একটু স্বস্তি পেতাম এই হাঁসফাঁস গরমে। সুস্থ থেকো, ভালো থেকো। সোমেন ফ্রম যাদবপুর। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন, সমাজের কাজ কিছু করার জন্য আমার সঙ্গী চাই, যেমন যত্রতত্র ময়লা পলিথিন ফেলার বিরোধী, আর এগুলো আমি পরিষ্কার করতে চাই, সাথে চাই সঙ্গী। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে একটা মহতি উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। আর উত্তরা দাস বহুড় ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, বিষয়টা বেশ অভিনব সমক, আমরা এখন এতটাই পরিবর্তনশীল হয়ে পড়েছি যে কোনো কাজে লোক ভাড়া না করলে যেন চলেই না, তবে আমি একটু কিন্তু ব্যতিক্রমী, কারণ সংসারে উদয়াস্ত পরিশ্রম করি, নিজের কাজ নিজে করি, তাই আমার কষ্ট অনুভব করে কর্তা যখন বলে বাড়ির কাজের জন্য একটা লোক রাখি, আমি বলি পরনির্ভরশীল হওয়াটা ছেড়ে দাও। এইভাবে আমি শত চেষ্টা, কষ্ট হলেও নিজের কাজ নিজে করি, লোক রাখি না, কষ্ট হলেও নিজের কাজ নিজেকে করা একটা আলাদা আনন্দের। উত্তরা দাস বহুড় ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, আরও মেসেজ জমে আছে, সেই সব মেসেজ পড়বো, তবে তার আগে বলি তোমরা আছো সমকের সাথে আজকের শনিবারের নমস্কার কলকাতাতে, সঙ্গে আছি আমি সমক আর মাত্র 20 মিনিট।

সময় একদম কম, তাই বলে দিই যে আজ কিন্তু ওয়ার্ল্ড টার্টল ডে বা বিশ্ব কচ্ছপ দিবস, আর সেই নিয়ে তোমাদের জন্য অনেকগুলো ইনফরমেশন দিয়েছি এর আগে। এবার আরও কিছু ইনফরমেশন তোমাদের জন্য রেখে দিয়েছি, যেমন কচ্ছপ বাতাসে শ্বাস নেয় আর ডাঙায় ডিম পাড়ে, যদিও তারা তাদের জীবনের বেশিরভাগ সময় জলের নিচে কাটায় তবু তারা ডাঙায় ডিম পাড়ে। বেশিরভাগ সামুদ্রিক প্রাণী যদিও জলের নিচেই ডিম পেড়ে থাকে। এছাড়া এটা কি জানতে যে কচ্ছপ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলে এদের জীবনকাল অবিশ্বাস্যভাবে দীর্ঘ হয়? আমরা বলি না কচ্ছপের জীবন, তাদের দীর্ঘ জীবনকালের আরেকটি কারণ হলো এদের বিপাকক্রিয়া খুব ধীর, আর এরা খাদ্য আর জল ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। এরা প্রতিকূল পরিস্থিতিতেও টিঁকে থাকতে পারে, যা তাদের জীবৎকাল বাড়াতে সাহায্য করে। সারা বিশ্বে মোট 300 প্রজাতির কচ্ছপ রয়েছে, যার মধ্যে 129টি প্রজাতি বিপন্ন আজ। আর এর কারণ হলো, মূল কারণ হলো তাদের প্রাকৃতিক আবাসস্থলে মানুষের ক্রমাগত হস্তক্ষেপ। এছাড়াও মানুষের চোরা শিকার তাদের প্রজাতিকে অবলুপ্তির পথে ঠেলে দিচ্ছে। কচ্ছপ ও কাছিমের বেশিরভাগ প্রজাতি সংকটাপন্ন বা বিপন্ন। তাদের বিপন্ন হওয়ার সবচেয়ে বড় কারণ হলো মাংসের লোভ, অবশ্যই চামড়া, খোলস এবং অন্যান্য উপাদানের জন্য তাদেরকে হত্যা করা। আজ ওয়ার্ল্ড টার্টল ডে বা বিশ্ব কচ্ছপ দিবসে কিন্তু আসলে এই কচ্ছপদের বা এই কাছিম বা যাই বলি না কেন, তাদেরকে যে রক্ষা করা সেই সম্পর্কে সচেতনতা তৈরির জন্যই পালন করা হয় আজকের দিন, যাতে তারা এই পরিবেশে টিকে থাকতে পারে, এই প্রাকৃতিক পরিবেশে টিকে থাকে আর বংশবৃদ্ধি করতে পারে। তার জন্য আজকের দিনটি পালন করা হয়, 23 মে পালন করা হয় ওয়ার্ল্ড টার্টল ডে বা বিশ্ব কচ্ছপ দিবস। 9:00 এই মুহূর্তে 46 মিনিট হয়ে 9 সেকেন্ড, আর অল্প সময় আছি তোমাদের সঙ্গে, আর মাত্র 14 মিনিট আর পড়ে রয়েছে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট মেসেজ, সেসব পড়ব বাকি সময়টুকু, সঙ্গে রেখো সুমককে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: একদম যাওয়ার আগে তোমাদের যে কটা মেসেজ রয়ে গেছে সেই মেসেজগুলো পড়ে দিয়ে যাই, না হলে তোমাদেরও মনটা খারাপ হয়ে যাবে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত পাঠিয়েছেন। প্রথমে সুপ্রভাত, আমার তরফ থেকেও পেশি শক্তি কিংবা মনোবল এখনও আছে তুঙ্গে, চলার পথে একলাই চলি কেউ থাকে না সঙ্গে, ঈশ্বরের কাছে মোর প্রার্থনা আছি যতদিন ভূমাঝারে, নিজেই যেন চলতে পারি সোজা হয়ে উঁচু শিরে, অন্তরের গভীরে দুঃখের ছায়া স্পর্শ করে মাঝে মাঝে, দুঃখগুলি লাঘব হতো বলতে পারলে কারোর কাছে, মুঠোফোনে অনেক বন্ধু নিরস হয়ে বন্দি, কোন কাজে বলবো তাকে মনের হয় না সন্ধি। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে মেসেজ করেছেন মৌসুমী ঘোষ ফ্রম কসবা। গুড মর্নিং ভাই, ভেরি নাইস টপিক, আমি নিজের কাজ নিজেই করি, হেসে খেলে গান শুনতে শুনতে।

এক্সট্রা কাজ করার ইচ্ছে হয়, সেগুলোর জন্য একটু হেল্প পেলে ভালো হয়। ধরো আমাদের যে অ্যাপার্টমেন্টে আমরা থাকি, সেখানকার যে সিকিউরিটি গার্ডরা ডিউটি দেন, তাদের আমি ঠান্ডা শরবত, কখনো মিলস, যা পারি দিয়ে হেল্প করি। আমার সাথে অন্য মেম্বার্সরাও যদি এই কাজ করতেন বেশ ভালো হতো। কোনো দিন আমি ওদের দিতে না পারলে আফসোস হয়, সেদিন কেউ ওদের দিলে শরবত, ঠান্ডা শরবত এই গরমে, অথবা মিল, আমার ভালো লাগবে। মৌসুমী ঘোষ কসবা একটা বেশ সুন্দর মেসেজ পাঠিয়েছেন, একটা দুর্দান্ত মেসেজ ফর আওয়ার সোসাইটি। আর লাস্ট মেসেজ পড়বো মোহনা ব্যানার্জির, বেহালা থেকে মোহনা মেসেজ করেছো, কত কি যে ঘটে ভবে কি অবাক কাণ্ড, তাই দেখে কেঁপে ওঠে গোটা ব্রহ্মাণ্ড, চারিদিকে ওঠে রব, ছাত্রেরা কইছে পড়া মনে থাকছে না, অনেক তো হইছে, লোক রেখে দিয়ে যদি পায় কিছু ডিগ্রি ব্যবস্থা নেওয়া হোক, নেওয়া হোক শিগগিরই। মহাজন কয়ে আসি মনে বড় দুঃখ, টাকার হিসেব করা নাকি বড় সূক্ষ্ম, তাই খুঁজি লোক আর দেব মাস মাইনে, তাই খুঁজে দেব বাবু বেশি টাকা চাইনি। বাড়ির মহিলা সব করছে যে যুদ্ধ, শাড়ি ভাঁজ করতেই হচ্ছেন ক্ষুব্ধ, তাই যদি রাখা যায় করে দেবে ভাঁজটি, কিছুটা কমবে বলো রাগের ঝাঁচটি। বাড়ির বৃদ্ধ বলে সবই হলো দৈবে, আমার একাকিত্ব কবে শেষ হইবে, আমিও চাইলে খোকা ভাড়া করা সেই লোক, আমায় সঙ্গ দিয়ে মেটাবে সকল শোক, দিয়ে যাবে আমাদের হাসির ঔষধ, নিজ হাতে অলসতা সকলে করিবে বোধ, মিশে যাবে হাহাকার হা হা সেই শব্দে, ফিরিবে চেতন খানি এই রূপ জব্দে। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা। আর মোহনার এই মেসেজের দিয়েই শেষ করব আজকের শনিবারের নমস্কার কলকাতা, 23 মে শনিবার আজ, যদি সব ঠিক থাকে আগামীকাল রবিবার 24 মে আরও একবার তোমার সাথে, তোমাদের সাথে, সকলের সাথে কথা হবে, ভাব হবে গলায় গলায়, যদি সব ঠিক হয়। আজকের মতো বলি টাটা, বাই বাই, ভালো থাকো সব্বাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দফতর ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের নির্দেশিকা জারি করেছে। স্কুল শিক্ষা কমিশনার সহ শিক্ষা দফতরের 9 জন আধিকারিক বিভিন্ন দিনে বাড়ি থেকে কাজ করবেন। অপ্রয়োজনীয় যাতায়াত ও বিদ্যুতের খরচ কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী হিংসা, বেআইনি গরু পাচার, কাটমানি ও দাগি দুষ্কৃতীদের গ্রেফতার, বিনা হেলমেটে বাইক চালানোর মতো বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের 9 থেকে পাঠানো এক নির্দেশিকায় কোন জেলায় কেমন কাজ হয়েছে তার বিস্তারিত জানিয়ে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। 9 মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বাড়ল। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2.86 লক্ষ কোটি টাকা উদ্বৃত্ত হিসেবে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। এখনও অবধি এটি কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সর্বোচ্চ লভ্যাংশ। মুম্বাইতে গতকাল আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টরসের 623তম বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। তেলেঙ্গানায় নিজাম ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস 2000 কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করে একটি বড় মাইলফলক অর্জন করেছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এই সাফল্যের জন্য NIMS-এর চিকিৎসক দলকে অভিনন্দন জানিয়েছেন। IPL ক্রিকেটে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ সকালে তিনি কলকাতায় মিশনারিজ অব চ্যারিটিতে মাদার হাউসে গিয়ে মাদার টেরেজার সমাধিস্থল ঘুরে দেখেন, পরিদর্শন করেন দুস্থ শিশুদের জন্য তৈরি চিলড্রেন্স হোম। আজই রুবিও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। সেবা তীর্থে দুপুর একটা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। নদিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। বর্ধিত দামে কর আরোপের পর কলকাতায় এক লিটার পেট্রোলের নতুন দাম হচ্ছে 110.64 টাকা। অন্যদিকে ডিজেলের নতুন দাম লিটার পিছু বেড়ে হয়েছে 97.02 টাকা। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2,86,000 কোটি টাকা উদ্বৃত্ত হিসেবে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। এখন অবধি এটি কেন্দ্রীয় ব্যাংকের দেয়া সর্বোচ্চ ডিভিডেন্ড। মুম্বাইতে গতকাল আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টর্সের 623তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের নির্দেশিকা জারি করেছে। স্কুল শিক্ষা কমিশনার সহ শিক্ষা দপ্তরের 9 জন আধিকারিক বিভিন্ন দিনে বাড়ি থেকে কাজ করবেন। অপ্রয়োজনীয় যাতায়াত ও বিদ্যুতের খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকগুলি যথাসম্ভব ভিডিও কনফারেন্সে করতে হবে এবং ই অফিসের মাধ্যমে পাঠাতে হবে ফাইল। দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পুর পরিষদ সঞ্জয় দাসের আত্মহত্যার ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে নাগেরবাজারের কাজীপাড়ার বাড়িতেই আত্মঘাতী হন তিনি। তাকে উদ্ধার করে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ছিলেন এই কাউন্সিলর। একের পর এক দলীয় কাউন্সিলরদের গ্রেপ্তার নিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো। আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 এফএম রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: আকাশবাণী কলকাতায় আপনি টিউন করেছেন 107 আকাশবাণী এফএম রেনবো। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় এখন 11:03 হয়ে 49 সেকেন্ড। আজ শনিবার আর এতগুলো কথা।

0: বলার পর যেটা বলতেই হবে যে স্টুডিওর এ প্রান্তে এখন আমি সুদীপ্ত রায় আর আমার সাথে
1: মধুমিতা বসু।
0: আর একটু আগে যেটা উল্লেখ করলাম যে শনিবার, শনিবার মানেই আমাদের এই যে স্লট 11টা থেকে 1টা পর্যন্ত FM রেনবোতে আমরা কথা বলি রবীন্দ্রনাথকে নিয়ে এবং শুনি রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত।
1: একদম ঠিক কথা, এবং শুধু গান শুনি এমনটা না, প্রতিদিন তার মধ্যে একটা কিছু ভাবনা রাখি। দুটো কাজ হয়, একটা হচ্ছে নিজেদের একটু জানা চেনা হয় বিষয়টা নিয়ে, আর আপনাদের সঙ্গে সব সময় যা কিছু ভালো সেটা শেয়ার করতে তো আমাদের ভালো লাগে। আজও তার অন্যথা নয়, বিশ্বভারতীতে নানান রকম উৎসব হয়,
0: একদম
1: একেবারে বছরের শুরু থেকেই। মনে মনে একটু যে ভেবে আসেনি তা না, ভেবেছি বলেই ভাবছিলাম যে পয়লা বৈশাখে রবি ঠাকুরের জন্মদিন পালন হয়ে যেত। এই যে অনেক গল্প আমরা শুনেছি জানি, মাঝে মাঝে এই চক্রটাকে একবার দেখে নিতে ভালো লাগে। আজকের গল্পে কিন্তু তাই থাকবে। চলে যাই গানে।

0: মনের ভুলেই যদি এ পথে আসা যায় তো মন্দ কি। হ্যাঁ, তপন গুপ্তর কণ্ঠে গানটি শুনছিলাম। আর কিছু কিছু দিন কিছু কিছু অনুষ্ঠান একদম অন্যরকম হয়। যেই না স্বপনদার কণ্ঠে গানটি শুনছিলাম, আমি আর সুদীপ তো মোটামুটি একটা শিল্পীকে কতটুকু জানি, কীভাবে চিনি, তার অধ্যাপনা, তার গায়কী, একই ধরনের পোশাক, কিন্তু কি কণ্ঠে কি স্টেবল। যখন গিয়ে দিয়ে চলে গেলেন, তারই মতো করে গিয়ে দিয়ে চলে গেলেন, আর সবাই তখন বলল আহা, এর নামই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তো একা একা বিকশিত হননি, রবীন্দ্রনাথকে যারা প্রকাশ করেছেন তারাও কম বেশি সুন্দর, নাহলে কখনোই এই পরিণতি হতে পারে না।
1: তাহলে আমার অনেক সময় মনে হয়েছে, মানে বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন ঘটনা, আমি নিজে বিশ্বভারতীতে পড়াশোনা করেছি, হ্যাঁ, দীর্ঘদিন শান্তিনিকেতনে থেকেছি, আমার সব কিছুর পর মনে হয়েছে যে রবীন্দ্রনাথ বেসিক্যালি বাঙালির জীবনে রবীন্দ্রনাথ একটা না সংস্কৃতি, মানে রবীন্দ্রনাথ নিজেই একটা সংস্কৃতি। কিরকমভাবে, মানে রবীন্দ্রনাথ এতটাই তিনি পল্লবিত, এতটাই তিনি বিকশিত, এতটাই তার পরিধি, এতটাই তার ব্যাপ্তি, যে কোনো ক্ষেত্রে, মানে তুমি একেবারে সকালে ঘুম থেকে ওঠার পর, আমরা যেমন বলি যে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, তুমি এমন কোনো মুহূর্ত পাবে না যেখানে রবীন্দ্রনাথের অস্তিত্ব নেই। এবং আমাদের যে পার্বণ, আমাদের যে উৎসব, আমাদের ওই যে একটু আগে বললাম যে সংস্কৃতির মধ্যে তিনি অদ্ভুতভাবে জড়িয়ে পড়েছেন, এবং কেন আমি কথাটা বলছি, আমরা সকলেই সকালে উঠে অনেকেই বলি যে একটু যদি রবীন্দ্রনাথের গান দিয়ে দিনটা শুরু হতো তাহলে বোধহয় দিনটার একটা অন্যরকম মানে তৈরি হতো। তারপর তুমি দীর্ঘ সময় হয়তো লং ড্রাইভে বেরিয়ে পড়েছো, সেখানেও তোমার মিউজিক সিস্টেমে যার গান সঙ্গী হতে পারেন তিনি রবীন্দ্রনাথ। আবার এমনও হতে পারে যে তুমি কোথাও একদম রাঙামাটির পথে গিয়ে পড়েছো, কোনো একটা পাণ্ডব বর্জিত জায়গা, একটা গ্রাম, সেখানে তুমি গেছো কিছুদিনের জন্য ছুটি কাটাতে, একটু নীরবতার খোঁজে, শহরে যে যানজট, তার যে ক্লান্তিকর একটা পরিস্থিতি, তার থেকে একটু নিষ্কৃতি চেয়ে তুমি হয়তো পৌঁছেছো, সেখানেও তোমাকে এই যে মেন্টাল রিল্যাক্সেশন সেটা দেওয়ার জন্য যিনি থাকবেন তিনি রবীন্দ্রনাথ। আবারও রাতে শুতে যাওয়ার আগে সারাদিনের যে স্ট্রেস, তা থেকে তোমাকে যে মুক্তি দেবেন তিনিও কিন্তু রবীন্দ্রনাথ।
0: কি অসাধারণ করে বললি! এই এই বক্তব্যটা অনেক বছর আগে এই স্টুডিওতে বসে আরেকজনের কাছে শুনেছিলাম, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। কিরকম দেখ, তুই তোর আপনাদেরকেই তোর হাতটা এরকম, আমি দেখলাম সেটা। এবং যারা আমাদের সঙ্গে উপরান্তে আছেন রেডিওতে, তারা বুঝতে পারছেন যে এই কথাগুলো শেয়ার করতে গেলে কোনো বই লিখে ফেলতে হয় না, এই কথাগুলো শেয়ার করে ফেললে কেউ রবীন্দ্রনাথ টেনে বাড়ি থেকে নিয়ে আসতে হয় না, কোথাও পারিবারিক বা স্কুলের দ্বারা একটু শিক্ষিত হতে হয়, সেটা দরকার। সৌমিত্র দা ঠিক উল্টো দিকে চেয়ারে বসে বলেছিলাম যে সারাদিন আপনি এত কাজ করেন, কিভাবে করেন ইত্যাদি ইত্যাদি, একটা ইন্টারভিউ এখানে নিচ্ছিলাম, তখন সৌমিত্র দা বললেন যে কেন রবীন্দ্রনাথ করতেন, তার মতো তো আর পারি না।
1: সেই
0: এই যে ঈশ্বরের দান বলে আমরা একটু সহজে ছেড়ে দিই, কারণ তাহলে আমার কোনো আর দায় রইল না, ঈশ্বর ওনাকেই ভালো যা কিছু দিয়েছে উনিই করবেন, এইটা একটা খুব মজা আমাদের। কিন্তু এইভাবে যে জীবন চক্রটাকে তৈরি করে নেওয়া, সমস্ত সময় মানুষের কথা ভেবে যাচ্ছেন
1: একদম, এবং দেখো তার থেকে যারা উদ্বুদ্ধ হয়েছেন সেই সমস্ত মানুষগুলো, তুমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলে, আমি আরেকজন মানুষের কথা বলি,

0: মানে যাকে বলা, মানে যার সম্পর্কে বলা হতো যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে যার সম্পর্কে বলা হতো যে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছেন ওনার মানুষ পুত্র, তিনি সত্যজিৎ রায়, যিনি একেবারে ছোটবেলায় একবার রবীন্দ্রনাথের সঙ্গে তার যোগাযোগ ঘটেছিল, সুকুমার রায়ের হাত ধরে গেছিলেন এবং রবীন্দ্রনাথ একটা ছোট্ট কবিতা তার হাতে লিখে দিয়েছিলেন যে বহু ক্রোশ দূরে বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হইতে দুই পা
1: ফেলিয়া
0: একটি ধানের শীষের উপর
1: একটি শিশির একদম।
0: তো এই যে ধানের উপর যে একটা শিশির বিন্দু যা তিনি গোটা পৃথিবীকে উপহার দিলেন পথের পাঁচালী, এবং তারপর মানুষ ভারতবর্ষকে চিনল, ভারতবর্ষের সিনেমাকে চিনল, তো সেই মানুষটিও কিন্তু রবীন্দ্রনাথের দ্বারা এত অনুপ্রাণিত। আমি শুনছিলাম সেদিনকে সব্যসাচী চক্রবর্তীর একটি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ইন্টারভিউতে বলছে যে সত্যজিৎ রায় সারাক্ষণ কাজ করছেন, মানে তিনি অত্যন্ত খাদ্যরসিক মানুষ, তিনি অত্যন্ত আড্ডাবাজ মানুষ, কিন্তু তা সত্ত্বেও আড্ডা হচ্ছে, একটা পারিবারিক আড্ডা, তাদের একটা রায় পরিবারের একটা বিখ্যাত পারিবারিক আড্ডা চলতো, সেখানে হরেক রকম ক্রিয়েটিভিটির কথা উঠে আসতো, এবং এটা চলতো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সময় থেকে, এবং তারই ফলশ্রুতি কিন্তু এই যে সুকুমার রায়ের যে আবুল তাবুল আমরা উপহার পাচ্ছি, আমাদের যে যেটাকে ননসেন্স কবিতা বলছি, তো সেই সবটাই কিন্তু আমরা উপহার পাচ্ছি এই যে আড্ডার ফলশ্রুতি হিসেবে, মানে বাংলা সাহিত্যে একটা নতুন ধারা শুরু হয়ে গেল। তো যাই হোক, তো বলছে সারাক্ষণ উনি কাজ করছেন, জমি আড্ডা দিচ্ছেন, কিন্তু তার মধ্যে হাতে একটা পেন অ্যান্ড পেপার নিয়ে উনি কিন্তু ইলাস্ট্রেশনটা করে চলেছেন। হ্যাঁ, উনি সিনেমাতে কীভাবে উনি প্রচ্ছদ করবেন, তার যে ডিজাইন কী হবে সেটাকে উনি ভাবছেন। হ্যাঁ, কখনো মন খারাপ হচ্ছে গিয়ে পিয়ানোর সামনে বসে উনি একটা মিউজিককে কম্পোজ করে ফেলছেন, আবার সকালবেলায় উঠে প্রতিদিন, যেটা বিজয় রায়ের ইন্টারভিউতে পড়ছিলাম যে প্রতিদিন সকালবেলায় নিয়ম করে উঠে পড়তেন, উঠে ঠিক মানুষ যেমন অফিসে যায় উনি পড়তে বসতেন, ওনার সে বিখ্যাত টেবিল, সে টেবিলে বই খাতা ছড়ানো ছিল, পড়তে বসলেন, কিছুক্ষণ পড়ার পর তিনি স্নান টান করলেন, করে আবার লিখতে বসলেন। এই যে একটা ডেইলি রুটিন এবং সারাক্ষণ কিছু না কিছু করে চলেছেন, একই রকম কিন্তু আমরা পাই রবীন্দ্রনাথকেও
1: একেবারেই, বা উল্টো তুমি অন্যভাবে বলতে পারো, রবীন্দ্রনাথকে পেয়েছিলাম বলেই হয়তো তার সূত্র ধরে এরা সেটাকে, সেই প্রবাহমানতাটাকে লিখেছেন। এবং দেখো, আমরা আজকে তো বিশ্বভারতী নানা উৎসব নিয়ে কথা বলতে গিয়ে আরও অনেক কথা বলবো, আজকে বুঝে গেছি আজকে উজাড় করা কথা আমাদের কাছে জমা হয়ে আছে, তবু এই উৎসব বলতে গেলে উৎসবের মাস কিন্তু বৈশাখ মাস।
0: ঠিক,
1: বৈশাখ মাসের প্রথম যে উৎসব হয় পয়লা বৈশাখ, তারপরে উৎসবটাই আমাদের কাছে হয় যেটা হলো পঁচিশে বৈশাখ, মাঝখানে বৈশাখী পূর্ণিমা থাকে, বুদ্ধ জয়ন্তী থাকে, ইত্যাদি থাকে থাকে, কিন্তু এই এই যে উৎসবের মধ্যে প্রত্যেকটা মাসকে বেঁধে দেওয়ার মানে কি? মানে তোমার কোনো বিরক্তি থাকবে না, তোমার একঘেয়েমি থাকবে না, তুমি আপন মনে জেগে উঠবে। এই নূতনের আহ্বান তিনি বারবার তার জীবনে করেছেন,
0: একদম।

0: তো এখানেও রবীন্দ্রনাথ, যার কথা আমরা বলছি, এবং তুমি যে কথাটা বললে, আমরাও মোটামুটি ভাবে আলাপ আলোচনার মধ্যে ভেবে রেখেছি যে মূল সুর আজকে যেটা আবর্তিত হবে, যে কথা চলতে থাকবে, সেটা শান্তিনিকেতনের উৎসবকে ঘিরে।
1: হ্যাঁ,
0: আমি মধুমিতা দিয়ে একটা কথা বলি, কি অদ্ভুত ভাবে এই আকাশবাণীরই একজন মানুষ, তিনি সিনিয়র মানুষ, আকাশবাণীতে শীর্ষ জায়গায় ছিলেন, তিনি গেস্ট ফ্যাকাল্টি হয়ে আমাদের ক্লাস নিতে যেতেন শান্তিনিকেতনে।
1: আচ্ছা,
0: তো আমি তার নাম বলছি না। তো তিনি গেস্ট ফ্যাকাল্টি হয়ে যেতেন ক্লাস নিতে, একটি চমৎকার কথা বলেছিলেন, নাম বলা যেতেও পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যাই হোক,
1: হ্যাঁ,
0: তো তিনি একটা অসাধারণ কথা বলেছিলেন শান্তিনিকেতন সম্পর্কে। আমরা যখন প্রথম শান্তিনিকেতনে যাচ্ছি, তো সেখানে তিনি বললেন যে শান্তিনিকেতনে তোরা এসছিস, হ্যাঁ চমৎকার কথা বলতেন, তো তোরা এসছিস, তোরা এই যে স্পিরিট অফ শান্তিনিকেতন বলে একটা বিষয় আছে, এই স্পিরিট অফ শান্তিনিকেতনটাকে বুঝতে শেখ। যদি তোরা এই স্পিরিটটার মধ্যে ঢুকতে পারিস, শান্তিনিকেতন, তার পারিপার্শ্ব, তার যে উৎসব মুখরতা, রবীন্দ্রনাথ, সব কিছুকে যদি তোরা আপন করে নিতে পারিস, শান্তিনিকেতন কিন্তু তোরা ছেড়ে যেতে পারবি না। আর যদি ছেড়ে চলেও যাস, হ্যাঁ, শান্তিনিকেতন তোদেরকে ডাকবে বারবার। আর যদি তোরা এই স্পিরিটটাকে ধরতে না পারিস, তাহলে শান্তিনিকেতনের সঙ্গে আর পাঁচটা জায়গার কিন্তু কোনো পার্থক্য থাকবে না। আজকে কোর্স কমপ্লিট করার এত বছর পরও, হ্যাঁ, পড়াশোনা শেষ করার, আমার সেই কথাটা কিন্তু মনে আছে।
1: এই যে একটা ভাবনা, এবং কত বিষয় আজকে উৎসব, বিভিন্ন উৎসবের গল্প করব টুকরো টুকরো করে। আসলে উৎসব তো জীবন উৎসব, ওই জন্য ওই ওই বর্ষা উৎসব, হলকর্ষণ, এগুলো উল্লেখ নিশ্চয়ই থাকবে আমাদের গল্পের মধ্যে, কিন্তু তার চেয়ে তো খুব বড় করে দেখতে চাইব যে জীবন উৎসবটা কেমন, কিভাবে রবীন্দ্রনাথ রচনা করতেন। এবং রবীন্দ্রনাথ নিজে বলেছেন হেমর দুর্ভাগা দেশ, কিন্তু আমার মনে হয় যে আমরা এত দুর্ভাগা দেশের মানুষ যে আজও তার সঠিক মূল্যায়ন তো করি না, তাকে নিয়ে ভাবি না, ভাবনাটাকে ছড়াই না। গান শুনে নি, গানের পরে বাকি কথায় আসবো।
0: হ্যাঁ, গানে যাবো, তার আগে মানে আরো একটা বিষয় যেটা না বললেন, যে একেবারে বছর শুরু হয় বর্ষবরণ উৎসব। একটা সময় ছিল যখন বিশ্বভারতীতে জলের একটা অসুবিধা ছিল, তো তখন প্রায় দেড় মাসের বেশি গ্রীষ্মের ছুটি থাকতো বিশ্বভারতীতে, তখনও এই সেমিস্টার সিস্টেম আসেনি, তো দেড় মাসের বেশি ছুটি থাকতো। তো তখন এই প্রথম দিনেই, মানে পয়লা বৈশাখে, তখন কিন্তু বিশ্বভারতীতে পঁচিশে বৈশাখ পালিত হতো না। পঁচিশে বৈশাখ জোড়াসাঁকো যেমন পালন হয় সেটাই হতো। তো পয়লা বৈশাখ বা বৈশাখ মাসের প্রথম দিনে বর্ষবরণ উৎসব হওয়ার পর, বৈতালিক হওয়ার পর, এবং বর্ষবরণ উৎসব হয়ে গেলে দোসরা বৈশাখ থেকে বিশ্বভারতী ছুটি পড়ে যেত। তো ধরো একেবারে বছরের শুরুতে, এবং এই যে বৈতালিক, বৈতালিকের যে সংস্কৃতি, এখন অনেক জায়গাতে অস্থায়ীভাবে বৈতালিক পালন করা হচ্ছে, কিন্তু আমরা যখন মানে পড়াশোনা করি, তখন তো বৈতালিক শব্দটা অন্য কোথাও শোনা যেত না, আমরা কোথাও শুনতাম না। তো এই বৈতালিক অদ্ভুত একটা ভালো লাগার জায়গা ছিল। তার আগের দিন আমরা একদম শুরুতে ভাইস চ্যান্সেলার রয়েছেন, সিনিয়র যারা অধ্যাপকেরা রয়েছেন বিভিন্ন ভবনের, তারা গান গাইতে গাইতে গোটা ইউনিভার্সিটি প্রদক্ষিণ করছেন, তার সঙ্গে অগণিত আমরা সব ছাত্রছাত্রীরা, আশ্রমিকরা, নানা বয়সী তারা, আমরা সব পিছন পিছন যাচ্ছি, গলা মিলাচ্ছি। এবং এই যে আশ্রম চত্বর, এই যে গৌড় প্রাঙ্গণ জুড়ে একটা অদ্ভুত সংস্কৃতি, একটা অদ্ভুত অনুরণন তৈরি হচ্ছে, এবং আমাদের আম্রকুঞ্জ

0: এবং শাল বিথি, এই যে প্রতিটা যে বিথিগুলো আমাদের দুঃখহরণ রোড, তন্দ্রাহরণ রোড, হাতিপুকুর, আশ্রম মাঠ, গুরুপল্লী, এই সমস্ত যে অঞ্চলগুলো, পল্লীগুলো, প্রতিটা ভবন যেন সেই অনুরণনের মানে তারাও যেন মানে কি বলবো অনুরণিত হচ্ছে, হ্যাঁ তাদেরও যেন নাড়া লাগছে এবং তারাও সবটা মিলে অদ্ভুত একটা সংস্কৃতি যেটা হয়তো বলে বোঝানো যাবে না। আমি জানি না এখন সে সুযোগ নেই বা আমি জানি না এখন ইতিমধ্যে কি রুলস আছে যে আমরা গিয়ে প্রাক্তনীরা গিয়ে যোগ দিতে পারি কিনা বৈতালিক, আমার সেটাও জানা নেই। তো যাই হোক, ওই বৈতালিক কিন্তু অদ্ভুত একটা সংস্কৃতি ছিল আর প্রতিটা উৎসবে অনুষ্ঠানে যে বৈতালিক কম্পালসারি ছিল, বর্ষবরণের দিনও সেটা হতো।
1: ইংরেজিতে এখন আমরা যেটা বলি গেট টুগেদার,
0: হ্যাঁ
1: সেটারই অমন সুন্দর একটা প্রকাশ। এবং এই কথার মাঝখান থেকে দুটো শব্দ আমি চুরি করে নিলাম, দুঃখহরণ রাস্তা, মানে এই এগুলো নিয়ে বলছি তো আজ আমার বইপত্র কিছু লাগবে না, কারণ
0: একটা রোড হচ্ছে দুঃখহরণ রোড,
1: হ্যাঁ
0: আরেকটি রোড হচ্ছে তন্দ্রাহরণ রোড।
1: ভাবা যায়, জাস্ট ভাবা যায়, মানে সবাই খুঁজুন,
0: হ্যাঁ কেন এই দুটি, এইটা একটা পাজল রইল, মানে এইটা আমি আজকে অন এয়ার বলবো না
1: যে
0: কেন এই দুটো নাম, কেন নাম দুঃখহরণ রোড এবং কেনই বা নাম তন্দ্রাহরণ রোড, এই দুটি রোডের আমি বলে দিচ্ছি সেটি,
1: যদি গোপনে আমি পরে জানতে পারি জানিয়ে দেবো, এখন না।
0: বেশ, এখন আমরা গান শুনে নেব আমরা।
1: আর একটা কথা বলে নিই যে এই গান শুনতে শুনতে আমরা কিন্তু চলে যাব স্টাম্পড এই অনুষ্ঠানে, তারপরে আমরা, হ্যাঁ দিল্লি থেকে প্রচারিত অনুষ্ঠান, এবং তারপরে আমরা ফিরে আসব বেশ খানিকটা পরেই। সুতরাং আমাদের সঙ্গে থাকুন।

0: 7FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা যখন অনুষ্ঠানের উপ্রান্তে ছিলাম, এটা খুব সুন্দর অন্যরকম জায়গায় আমরা ছিলাম। কতগুলো সুন্দর সুন্দর রাস্তার নাম, নামগুলো বলছিলি তুই আর কি, যে রবীন্দ্রনাথের সাথে জড়িয়ে পড়িয়ে থাকাটাও একটা আর্ট, এটাকেও আপনাকে শিখে নিতে হবে। আর এই শেখানোর জন্য কিন্তু অনেকে আছেন, যেমন আমি আমার ব্যক্তিগত কথাই বলি, তাহলে সেটা সুন্দর হয়, বলতে সহজও হয়। আমি কিন্তু শিখেছি আমার মা এবং আমার মাস্টারমশাইয়ের কাছ থেকে, পাশের বাড়িতেই থাকতেন, আছেন উনি এখনও, তার কাছ থেকে আমি প্রথম শিখেছি যে রবীন্দ্রনাথকে কীভাবে আঁকড়ে ধরতে হয়। উনি একটা সুন্দর কথা বলেছিলেন, এই আমাদের তো নানান রকম উৎসব করাতেন, এই বুদ্ধ জয়ন্তী, বুদ্ধ জয়ন্তীর কথা আমরা জানি, কিন্তু তখন এতটা ভালো করে এটার মানে বুঝতাম না।
1: আর এই যে ব্যাপারটা, বিষয়টা হচ্ছে যে তোমার, তুমি যে কথাটা বলছিলেন, আমি তোমাকে আরেকটা যোগ করি। আসলে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে যে ওয়েদার বদলাচ্ছে, প্রকৃতি বদলাচ্ছে, তার একটা প্রভাব তোমার গলার মধ্যে চলে এসছে, সাংঘাতিক প্রশ্নে, ঠিক আছে, সেটা স্বাভাবিক। তো শান্তিনিকেতনেও এই প্রসঙ্গে বলি আর কি, যে শান্তিনিকেতনে কিন্তু আমরা এগুলো খুব অনুভব করতে পারতাম, যে প্রতিটি ঋতুকে তুমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। মানে এমন এখন কি হয়,

0: এই যে ধরো শীত আর বসন্ত, এই দুটো ঋতু তো, এবং কাইন্ড অফ শরৎ, কিন্তু শরতের তাও একটা আইডেন্টিফিকেশন আছে, যেহেতু শিউলি কাশ সেটা আলাদা করে জানান দেয়, তাই শরৎকে বোঝা যায়, বা ওই ইতস্তত বিক্ষিপ্ত সাদা পিঁজা তুলোর মতন মেঘের ভেসে বেড়ানো, সেটার জন্য শরতের একটা আলাদা আইডেন্টিফিকেশন রয়েছে, একটা পরিচিতি রয়েছে। কিন্তু হেমন্তকালকে কিভাবে চেনা যেত? তো শান্তিনিকেতনে তুমি যদি যাও, এই হেমন্তকে কিন্তু তুমি অনুভব করতে পারবে,
1: তাই না? এবার যেতে হবে,
0: বহুবার গেছো
1: না, তবুও এই এই যে ইচ্ছেটা তৈরি হয়ে গেল। আর আমাদের মনে আছে হিমের রাতের ওই গগনের দিনগুলির এই গানটা দিয়ে হেমন্তকে চিনতে হতো। তো
0: আমি ঠিক এই কথাটি বলতে চাইছি যে তুমি যেমন প্রতিটি পার্বণকে পৃথক করছো, তো এই প্রতিটি পার্বণকে পৃথক করার সাথে সাথে যদি প্রতিটি ঋতুকেও কিন্তু তুমি আলাদা করে পৃথক করতে পারবে। এবং দেখো শান্তিনিকেতনে যে কটা উৎসব সবই কিন্তু ঋতু কেন্দ্রিক উৎসব।
1: আর এই ঋতুকে এরকম করে রবীন্দ্রনাথ না চেনালে কি চেনাতেন বলো?
0: আর এই যে নামকরণ করা, যে আমাদের ক্যাম্পাসের মধ্যে একটা গাছ আছে, গাছটা হলুদ থোকা থোকা ফুল ফোটে, সেটার নাম হচ্ছে ফাগুন বউ,
1: অমল তাস,
0: অমল তাস। এই যে প্রতিটি গাছকে চেনা, ফুলকে চেনা, তার নামকরণ করা, এইটা একটা সংস্কৃতি। আমি তোমাকে বলছিলাম না যে রবীন্দ্রনাথ শুধুমাত্র তিনি গল্প লিখেছেন, গান লিখেছেন, নাটক লিখেছেন, প্রবন্ধ উপন্যাস, এর মধ্যে রবীন্দ্রনাথ সীমাবদ্ধ নন। তিনি আমাদেরকে একটা আইডিওলজিক্যাল, আমাদের একটা মতাদর্শ তৈরিতে তিনি ভূমিকা নিয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ শুধু এর মধ্যে সীমাবদ্ধ নন, হতে পারেন না।
1: এই যে আজকেও আমরা দুজন এই যে কথাটা বলছি, কোথাও একটা কনফিডেন্স লেভেল তৈরি হয়েছে বলেই তো কথাটা বলতে পারছি। এই কনফিডেন্স লেভেলটা তৈরি করে দিল কে? হ্যাঁ, নিশ্চয়ই শুধু রবীন্দ্রনাথ সবটা জুড়ে নিশ্চয়ই নয়, আরও অনেক কিছু মিল মিশ্রণ তো থাকতেই হয় শিক্ষার জায়গা থেকে যেটা হয়। কিন্তু আমাদের সেই বলে না যে তুরুপের তাসের মতো, এরম একজন হীরকখণ্ড আমাদের কাছে আছে যিনি সবসময় ভালো মন্দ, কম ভালো বেশি ভালো, সবাইকে টেনে নিয়ে কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছেনই বটে। গানে যাই, তারপর আবার কথায় আসবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঊনবিংশতিতম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজ সকালে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন তিনি। আজই রুবিও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেবাতীর্থে দুপুর 1টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময় এবং অবাধে নাগরিকদের কাছে পৌঁছানো দরকার। নতুন দিল্লিতে তাঁর মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী চৌহান একথা বলেন। অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পালাসামুদ্রামে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্স আজ ভারতীয় রাজস্ব পরিষেবার 76তম ব্যাচের অফিসারদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। নদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। বর্ধিত দামের ওপর কর আরোপ করে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। 1 লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে 110.64 টাকা। দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে নাগেরবাজার কাজীপাড়ার বাড়িতেই আত্মঘাতী হন তিনি। দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ছিলেন এই কাউন্সিলর। একের পর এক দলীয় কাউন্সিলরদের গ্রেপ্তার নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি

0: এই চরণধ্বনি সারা জীবন ধরে শোনা যায়, সারা দিন ধরে শোনা যায়। যার কণ্ঠে গানটি শুনছিলাম পুরবী মুখোপাধ্যায়। পুরবীদের জন্মদিন হচ্ছে 24শে বৈশাখ।
1: আচ্ছা,
0: এই নামটি রবীন্দ্রনাথ লিখেছিলেন, যে রেখেছিলেন যে পুরবী, রবির পূর্বে পুরবী। পুরবীদি এসেছেন এখানে, আমার আলাপ ছিল বলে এটা আমি জানতে পেরেছি। আমরা আজকে ছিলাম যে বিশ্বভারতী বা শান্তিনিকেতনের যে উৎসব
1: আছে এখনো,
0: আছে এখনো, এবং যে কত ছোট ছোট ছোট ছোট উৎসব রচনা করতেন। আমার মনে হতো যে ওনার প্রতিদিনই মনে হতো কিছু না কিছু হোক। আরেকটা জিনিসও আমি লক্ষ্য করেছি, সবসময় উনি চাইতেন ওনাকে সবাই ঘিরে থাকুক। এটা কিন্তু স্থাবকতা করার জন্য নয়, যে আমি সপারিষদ হয়ে থাকছি তা না। আমার বোঝা যদি ভুল হয়, ভুল, আমার মনে হতো যত মানুষের সঙ্গে দেখা তত মানুষের

0: কাছ থেকে উনি আহরণ করবেন।
1: ঠিক,
0: আর এর এই ভালো গুণ, ওর হাসিটা, ওর দুষ্টুমিটা, যে কারণে তার ওখানে রামমোহন কেও স্মরণ করা হচ্ছে, গান্ধী পূর্ণাহও পালন করা হচ্ছে, বুদ্ধ জয়ন্তীও হচ্ছে। আবার
1: গান্ধী পূর্ণাহ একটা চমৎকার দিন ছিল, যেদিনকে মানে গান্ধীজিকে তো বলা হতো যে তিনি নিজের কাজ নিজে করার ব্যাপারে, কারণ আমরা ছোটবেলাতেই পড়তাম যে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প এবং গড হেল্পস গড হেল্প দেমসেলস, মানে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলস। হ্যাঁ, এই যে একটা প্রবাদ ছিল,
0: তুমি নিজে করো তোমাকে ঈশ্বর
1: সহায়তা করবে, এবং এই ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া হতো গান্ধীজিকে, তাই আমরা ছোটবেলাতে ইংরেজি বইতে পড়েছিলাম। কিন্তু পরে যখন আমরা শান্তিনিকেতনে দেখলাম যে গান্ধী পূর্ণাহ, সেদিনকে সমস্ত অধ্যাপকেরা, ছাত্রছাত্রীরা, তারা সবাই মিলে একসাথে এক হয়ে ক্লাসরুম পরিষ্কার করছে, বেঞ্চগুলো পরিষ্কার করছে, এই যে একটা অদ্ভুত ব্যাপার যে কোনো কাজই ছোট নয়, সব কাজ তোমাকে নিজেকে করতে হবে। আশপাশের যে বাগানগুলো আছে, সে বাগানে যে লতানে গাছগুলো হয়েছে সেগুলো কেটে পরিষ্কার করছে, এই সব মিলেমিশে এবং একে অপরের কাজে হাত মেলাচ্ছে, এখানে কোনো উঁচু নিচ ভেদাভেদ নেই, সবাই সমান। তো এই যে সংস্কৃতি, এটা কিন্তু, এবং শুধু তাই নয়, দেখো আমার আরেকটা বিষয় যেটা শান্তিনিকেতন প্রসঙ্গে না বললি না, আরও অনেক ইউনিভার্সিটিতেও এটা আছে, এবং এটা রবীন্দ্রনাথ অত্যন্ত পছন্দ করতেন।
0: আমরা যে স্কুলে পড়েছি মফস্বলে, দেখো এতদিন মনে হয়নি, আজকে এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার খুব জানতে ইচ্ছে করে যে আমাদের যিনি প্রধান শিক্ষিকা ছিলেন তার স্কুলিং বা তার পড়াশোনাটা কোথা থেকে ছিল। এই যে ছোট করে তিনি স্কুলের বাগান পরিষ্কার করাতেন, এবং তারপরে যেটা সবচেয়ে বড় ব্যাপার ছিল, অত্যন্ত রাগী মানুষ ভাবতাম আমরা তখন, কিন্তু যে ধর ক্লাস এইটের বাচ্চারা বাগান টাগান করলো টললো, বাগান করার পরে বাগানে গাছে ফুল টুল জল টল কী হলো সেটা অন্য বিষয়, উনি পরীক্ষা করতেন কারণ নখে ময়লা লেগে আছে কিনা, হাতটা প্রপারলি ধোয়া হয়েছে
1: একদম। তো সেটাই বলছিলাম, এবং আমরা বিশ্বভারতীতে তখন ধরো ক্যান্টিনে খেতে গেলাম, তো ক্যান্টিনে সার দিয়ে একদম সব থালা বাটি সাজানো থাকতো, তুমি গেলে নিজের থালা মানে একটা থালা বা বাটি নিলে নিজেই পরিষ্কার করে নিলে, এবং সেখানে গিয়ে দাঁড়ালে তারা তোমার ভাত হোক রুটি হোক তরকারি সবজি, হ্যাঁ, সমস্ত তোমার থালার মধ্যে দিল, আবার খাওয়ার শেষে তুমি নিজেই সেটাকে পরিষ্কার করে সেলফের মধ্যে রেখে দিলে। তো এই যে নিজের জিনিস নিজেকে করতে হবে, এবং আজকের দিনেও দেখো, আজকেও আমরা কিন্তু সেই প্র্যাকটিসটা বাড়িতে ফলো করি। তো এই যে একেবারে শুরুর দিনে শিখিয়ে দেওয়া, এবং রবীন্দ্রনাথ এটি কিন্তু খুব মনে মনে উপলব্ধি করেছিলেন। আর তুমি একটু আগে যেটা বলছিলে যে ঘিরে থাকতে পছন্দ করতেন, যে মানুষজন চারপাশে ঘিরে থাকুক, ডেফিনেটলি একদম ঘিরে থাকতে পছন্দ করতেন, শুধু তাই নয় তিনি আড্ডা দিতে পছন্দ করতেন, এবং একের থেকে যেমন বনফুল মানে বলাইজান মুখোপাধ্যায়, তার স্ত্রী যখন এসে পৌঁছতেন তো তাকে বলতেন যে কি মিষ্টি নিয়ে এসেছো তুমি, কারণ সে তখন অধুনা ঝাড়খণ্ডে থাকতেন, তো তখন বলে কি মিষ্টি তুমি নিয়ে এসছো গিরিডি থেকে। আর তারপর আরেকটা বেশ মজার ব্যাপার ছিল, এত ভালো মিষ্টি বানাতেন বলাইজান মুখোপাধ্যায়ের স্ত্রী, একদিন বলছেন যে আমি তো জানতাম যে বাংলা সাহিত্যে মানে রস সৃষ্টি করার ক্ষেত্রে দুজনই খুব গুরুত্বপূর্ণ, দ্বারিক আর রবীন্দ্রনাথ, বলছি এখন যে দেখছি তৃতীয় ব্যক্তি এসে উপস্থিত হলেন, মজা করে বলতেন আর কি।
0: এই বনফুলের ভাই যিনি ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়, এই কথা বলার পর কথা দিচ্ছি পরপর দুটো গান শুনবো। তা ওকে তো সবাই ঢুলুদা বলে ডাকতেন, তা ঢুলুদা যখন শান্তিনিকেতনে গেছেন, ঢুলুদাকে সবাই তখন বলেছে যে রবীন্দ্রনাথ একটু কানে কম
1: শোনেন, শেষের দিকে একটু কানে কম শুনতেন রবীন্দ্রনাথ।
0: হ্যাঁ, এবং ঢুলুদা অরবিন্দদাকে আমি খুব মানে একদম তার শেষ দিন পর্যন্ত কাছ থেকে দেখেছি, আমি দেখতাম যে অরবিন্দদা খুব জোরে জোরে কথা বলেন, হ্যাঁ উপরে কথা বলতেন। তা রবীন্দ্রনাথের কাছে গেছেন, রবীন্দ্রনাথের কাছে বলে কে, তখন বলবেন যে আমি বনফুলের ভাই। তা উনি এত চিৎকার করে বলেছেন যে আমি অরবিন্দ, আমি বনফুলের ভাই। তারপরে রবীন্দ্রনাথ বলেছেন, শুনেছিলাম তুমি থাকো কাশি, এখন দেখছি তুমি বাজাও বাঁশি। হ্যাঁ, বলছি আমার বন্ধুরাই মজাটা করে দিয়েছিল, কিন্তু পরে সেটা মানে হাসির জায়গায় পৌঁছে গেছে। এখন যে গানটা শুনতে চাই, যদিও মনোজ মনীষার কণ্ঠে আজকে একটি গান শুনেছি, তবুও এই গানটি কিন্তু গান্ধী পূর্ণাহের জন্য রবীন্দ্রনাথ রচনা করলেন। তুমি আরেকটা জিনিস ভাবো, একটা করে বিশেষ দিন যদি জীবনে না আসে, তাহলে জীবনটা কি কখনো বিশেষ হয়? ওই বিশেষ দিনের জন্য একটা গান,
1: ঠিক
0: দিনটা তো বিশেষ হয়ে উঠলো, এত লম্বা একটা জীবনে এই আনন্দ, এই বৈচিত্র্য। রবীন্দ্রনাথ ছাড়া কে শিখিয়েছেন।

কথায় থাকবো, গানে থাকবো, আবারও গানে থাকবো, অনুষ্ঠানের কথা বলবো, দিনগুলোর কথা বলবো, মাঝে মাঝে মাসের কথা বলবো, ঋতুর কথা বলবো, সব মিলিয়ে যার কথা বলবো তা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা।

0: এই লুকোচুরি খেলাটা থেকেই যায় থেকেই যায় থেকেই যায়। এবং আমার তো মনে হচ্ছে অনুষ্ঠানের পর একটু শান্তিনিকেতন ঘুরে আসি, এটা প্রতিদিন না হলেও মাসে দু একবার এরকম মনে হয়, অনেকেরই মনে হয় যারা একটু আবেগে ভাগে থাকেন। এই যে এত রকমের পরিবর্তন জটিলতা জীবন জুড়ে আসে, নানাভাবে আসে, ভালো মানুষগুলোকে মনে হয় অচেনা লাগছে, অচেনা মানুষগুলোকে দেখলে মনে হয় যে ওমা এর মধ্যে এই গুণটা ছিল, কই আগে কখনো দেখিনি, বা অনেককে দেখলে এটাও মনে হয় যে একে সাজলে এত সুন্দর লাগে, আগে তো লক্ষ্য করিনি। এই লক্ষ্য করার বিষয়টায় কিন্তু রবীন্দ্রনাথ কাছ থেকে শিখতে হবে
1: একদম। এবারে বলি উৎসবের কথা, বর্ষবরণের পর যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার আরেকটা উৎসব যেটা গ্রীষ্মের পর বর্ষা, বর্ষাকালে দুটো উৎসব হতো, একটা হচ্ছে বৃক্ষরোপণ উৎসব আর একটা হচ্ছে হলকর্ষণ উৎসব। তো এই যে ধরো বৃক্ষ এবং হলকর্ষণ, এবারে এবারে
0: সাইন্টিফিক্যালি ভাবো,
1: সাইন্টিফিক্যালি এই বিষয়টাতে যাবার আগে দেখো উৎসবের ডিটেলিং তো সবাই উইকিপিডিয়া ঘাঁটলেই পাবে, কিন্তু আমরা সেই ব্যাপারে যাব না। আমরা যেটা বলতে চাইছি যে ধরো এই যে বৃক্ষরোপণ, হ্যাঁ বৃক্ষরোপণ করার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রকৃতিকে বাঁচাতে হবে, প্রকৃতিকে সুন্দর করতে হবে, এই ধারণা, এবং যদি প্রকৃতি বাঁচে তাহলেই কিন্তু মানুষ বাঁচবে, মানুষের জীবনযাত্রা সুন্দর হবে, শরীর স্বাস্থ্য সুন্দর হবে, এই বোধটা কিন্তু, এবং এই বোধ শুধু নয় এই দায়িত্ব বোধটা রবীন্দ্রনাথ জাগিয়েছিলেন শান্তিনিকেতনে আশ্রমিক শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে। এবং তারপরেই কৃষি নির্ভর ভারতের যে অর্থনীতি, কৃষি নির্ভর মানে কৃষি তো ভারতবর্ষের আত্মা, তাকে যাতে সুগঠিতভাবে গড়ে তোলা যায় এবং সেখানে যাতে বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রয়োগ হয় সেজন্য কিন্তু তিনি চেষ্টা করেছেন, এবং হলকর্ষণ উৎসব তারই সাক্ষ্য বহন করে। শুধু এবং শুধু সেইটুকুই নয়, তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ যে নিজের ছেলেকে রথীন্দ্রনাথকে তিনি পাঠিয়েছিলেন দেশের বাইরে, যাতে কৃষি নিয়ে তিনি আরও বেশি পড়াশোনা করতে পারেন। আর অধুনা শান্তিনিকেতনে যে গড়ে উঠেছে রথীন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেই কৃষি বিশ্ববিদ্যালয় অগণিত নতুন নতুন কাজ

0: করছেন অগণিত রিসার্চ সেখানে হচ্ছে, যাতে কৃষি আরও সমৃদ্ধ হয়ে ওঠে।
1: এবং এই যে এভাবে যে এগিয়ে নিয়ে যাওয়া দেশটাকে, ভাঙা চোরা ভালো মন্দ কখনো বলেন না যে খারাপ, বারবার বলেন যে আমার দেশ, যাই ঘুরি পৃথিবীর যাই ঘুরি না কেন আমার দেশ আমার দেশ। আবার ফিরে এসেই বলেন এটা করতে হবে, ওখানে যেতে হবে, ওখান থেকে দেখে এলাম এই এই ওদের উন্নতি, সেগুলোকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। মানে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, কৃষি সব কিছু নিয়ে এরম ভাবনা তো ভেবেছেন বটেই। এবং এই দিনগুলো ক্ষণগুলো নিয়ে আলোচনার কারণ, যদি আমরা কিছুটা পাল্টে যেতে পারি, শুধরে যেতে পারি, তৈরি হতে পারি।
0: বেশ, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতিতে চলে যাব, তারপর আবার ফিরে আসবো বিজ্ঞাপনের বিরতির পরে।
2: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

সত্যি প্রকৃতির এরম অপরূপ রূপ, আর বর্ষাকে এমন সুন্দর করে কেই বা দেখিয়েছেন শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: এই যে শ্রাবণের এত সুন্দর রূপ, আবার অন্য সময় দেখেছি আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে পুরো আকাশটাকে জুড়ে নিয়ে তার জীবনের সব কথা। এই যে আকাশকে এত বড় করে দেখতে পারা, দেখতে শেখা, এও তো রবীন্দ্রনাথের কাছ থেকেই পাওয়া।
1: আর জানো তো, শান্তিনিকেতনে বর্ষা একটা চমৎকার বিষয়। মানে বর্ষা শান্তিনিকেতনের, আমাদের যখন ক্লাস ছুটি হতো, যদি দেখতাম আকাশে মেঘ জমেছে, তো মোবাইল আমার ছিল না তখন, সবার যে মোবাইল থাকে পকেটে এমন ব্যাপার ছিল না, আমার ছিল না, অনেক বন্ধু বান্ধবের ছিল, তারা মোবাইলগুলোকে রেখে দিত, টাকা পয়সা রেখে, বই খাতাগুলো রেখে আমরা সাইকেল নিয়ে চলে যেতাম। কোথায় যেতাম না, এখন যেখানে অনেকে বলে সোনাঝুরি, তো আমরা বলতাম শ্যামবাটি ক্যানেল, তো ওই শ্যামবাটি ক্যানেলের ওখানে, ওখানে তো এই পিচ রাস্তাটা হয়নি, ওখানে মাটির রাস্তা ছিল, আইকনিক মাটির রাস্তা, যেটা আমি এর আগেও একবার
0: এফএম এটা আমার একটুখানি মায়া লাগে রে, কারণ একবার নষ্ট করলে আর তো করা যায় না।
1: এবং অদ্ভুত ব্যাপার জানো তো, মানে আমি দেখেছি যে পৃথিবীর অন্যান্য বিভিন্ন জায়গাতে তারা কিন্তু প্রাকৃতিক বৈচিত্র্যকে অক্ষুণ্ণ রেখে তারপর ডেভেলপমেন্ট করে।
0: যখন রাস্তাটা পাকা হয়, আমি গন্ধ পাচ্ছিলাম, গেছি, এবং আমার যে কি মন খারাপ আজও, মানে যারা একটা অবুজের মতো, অশিক্ষিতের মতো কাজ করে দিয়ে চলে গেল, মানে তাদের না মনে হয় দেশ থেকে তুলে তুলে উপড়ে ফেলে দেয়।
1: এবং আমি স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসা করেছিলাম, আমি বললাম যে কেন এটা, তারাও ব্যাপারটাকে ভালোভাবে নেননি এবং বলছিলেন যে
0: কিন্তু সাহস ছিল না,
1: না সাহস ছিল না, এবং তারা এটা একথা খুব পরিষ্কারভাবে বলেছেন, বলছে আসলে ওই যে মাটির রাস্তা, সেটা মেনটেন করার খরচা অনেক বেশি, হ্যাঁ, তো কিন্তু খরচা বেশি হলো, সেটা তো একটা আইকনিক, মানে এখনো পর্যন্ত সেই রাস্তা দিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সাইকেল চালিয়ে আসছেন, আইকনিক, মানে ওই ছবিটা বাঙালির ঘরে ঘরে আছে আর কি।
0: না, আমার মনে হয়েছিল যে কোন অশিক্ষিত জায়গায় বাস করি যারা ওই লাল মাটির পথটাকে তুলে নিয়ে কংক্রিটের রাস্তা,
1: একদম কত কবিতা। আমি আগে একবার রেডিওতে বলেছিলাম যে আমি প্রথম জীবনে গোধুলি দেখেছিলাম, সেখানে গোধুলি শুনতাম, ওই ইলাম বাজার থেকে গরুরা সব হেঁটে হেঁটে আসছে ইলাম বাজার হাট থেকে, এবং তার পিছনে প্রচুর গরু,
0: আর একটা ধুয়োটে ভাব আমিও দেখেছি,
1: লাল মাটির ধুলো উড়ে যাচ্ছে। যাই হোক, যে কথায় বলছিলাম, তো ওই যে শ্যামবাটি ক্যানেল, টলটল করছে জল শ্যামবাটি ক্যানেলের জল, এবং ওই যে রাস্তাটা যেটা ওই শ্যামবাটি ক্যানেল ধরে ধরে একদম সোজা বল্লভপুর ফরেস্ট, আমার কুটিরে পৌঁছানো যাচ্ছে, তো তখন তো এই সমস্ত হঠাৎ গজিয়ে ওঠা রিসর্ট, খোয়াই ধ্বংস করে, এগুলো কোনোটাই ছিল না, একদম খোয়াই, আর সেখানে প্রবল বৃষ্টি, আমরা ভিজছি, প্রবল বৃষ্টি, আমাদের সঙ্গে ভিজছে ইউক্যালিপটাস, সোনাঝুরি গাছগুলো, এবং ওই ফুলগুলো ঝরে ঝরে পড়ছে মাটির মধ্যে, আর ওই লাল মাটি গড়িয়ে যে খানাখন্দ তৈরি করছে, যেটা খোয়াই, জলটা শুশুর করে নেমে যাচ্ছে খোয়াইয়ের দিকে, অনেক স্টুডেন্টরা, অনেক ছেলে মেয়ে, আমরা সবাই ভিজছি, এবং তারপর হঠাৎ করে ধরো দেখা যাচ্ছে যে বৃষ্টি কমে গেল, ওই কোণে দেখা মেঘ যেটাকে বলে, সূর্য উঠছে, এবং গোটা মাটিতে ওই যে ফুল পড়েছে, সোনাঝুরির ফুলগুলো, মনে হচ্ছে গোটা মাটি জুড়ে যেন সোনা পড়ে রয়েছে। তো এইভাবেই সুন্দর জানো তো শান্তিনিকেতনের বর্ষা।
0: গান শুনি।

সত্যি কথা মনে হয় যে বিশ্বভারতীর উৎসব যদি, এখন তো স্কুলে জায়গা কারো কারোদের আছে, ওই অন্তত 4-5টা উৎসব যদি নিয়ম করে স্কুলগুলোতে পালন করা হয়, আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন হয় বিভিন্ন স্কুল কলেজে,

0: কিন্তু তার বাইরে প্রকৃতিকে চেনা, প্রকৃতি বোধ তৈরি করা,
1: জানো তো মানে বিশ্বভারতীর উৎসবগুলো কেমন ভাবে ছুঁয়ে থাকে। আরেকটা উৎসব আমরা বলি, বলতাম আনন্দবাজার,
0: আনন্দবাজার
1: এটা হয় মহালয়ার দিন সকালে, ঠিক আছে। তো বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের নিজস্ব বিভিন্ন জিনিসপত্র বানায়, নাট্যঘরে অনুষ্ঠান হয়, নাচ গান বাজনা। তো ভুল বললাম, যদি বৃষ্টি পড়তো আমরা নাট্যঘরে চলে যেতাম, ওই মূলত গৌড় প্রাঙ্গণে। তো যাই হোক, এবার ধরো বিশ্বভারতী থেকে পাসড আউট হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যে এই যে আনন্দ উৎসবের যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে হবে। আনন্দ উৎসব আমাদের অত্যন্ত আপন একটা উৎসব, আমরাও আনন্দ মেলা নাম দিয়ে একটা উৎসব শুরু করলাম, যে মহালয়ার আগে শেষ যে শুক্রবার থাকবে কোনো একটি স্কুলে বা তোমার কলেজে বা ইউনিভার্সিটিতে, আমরা সেদিনকে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সবাই মিলে, বিভিন্ন এলাকার যারা মানুষজন রয়েছেন তারা সবাই মিলে, শিল্পীরা নাচ গান কবিতা আবৃত্তি বিভিন্ন, আমরা আনন্দ মেলা পালন করব। এই যে ধরো এই যে পাঠ, এই পাঠটা কিন্তু আমাকে বিশ্বভারতী দিয়েছে, শান্তিনিকেতন দিয়েছে, রবীন্দ্রনাথ দিয়েছেন। কারণ আমাদের যে চারপাশে সবসময় যে মেগা করতে হবে, বিরাট কিছু করতে হবে, প্রচুর মানুষকে ডাকতে হবে, বড় বড় আর্টিস্ট লাগবে, তা কিন্তু নয়। আমরা দেখো আজ থেকে বহু বছর আগে যখন জীবন অনেকটা আট পৌড়ে ছিল, তখন কিন্তু আমরা রবীন্দ্রজয়ন্তী করতাম বাড়ির একটা বারান্দায়, সেখানে একটা শাড়ি প্যান্ডেল করে, শাড়ি গামছা দিয়ে প্যান্ডেল করে, একদম, এবং তার সঙ্গে একটা তক্তাটাকে একটু সাজিয়ে দিয়ে একটা মানে কি বলবো, রবীন্দ্রনাথের ছবি, সেই ছবিটাও যে খুব পরিশীলিত, খুব সুন্দর ছবি তা কিন্তু নয়, একটু টেবিল ক্লথ জোগাড় করে, একটু ফুলদানিতে কয়েকটা রজনীগন্ধার স্টিক নিয়ে এসে, হ্যাঁ, প্রথম কেউ কবিতা বলতে উঠল রবীন্দ্রনাথ বা নজরুলের কবিতা বা নজরুল জয়ন্তী, একই রকম ভাবে বা রবীন্দ্র নজরুল দুটোকে মিলিয়ে, এবং এই যে প্রথম মঞ্চ করা, আমাদের আমার খুব দৃঢ় বিশ্বাস যে আমাদের প্রজন্মের, তোমাদের প্রজন্মে তো অবশ্যই, আমাদের প্রজন্মেরও অসংখ্য ছেলে মেয়েদের এই স্মৃতি কিন্তু আছে। আর আজকে যতটা মঞ্চ পাওয়া যায়, তখন কিন্তু ব্যাপারটা ছিল না, এবং খুব আন্তরিক ছিল বিষয়গুলো, বাড়ির সবাই হাঁ করে ঠাকুমা শুনছেন, দাদু শুনছেন,
0: বললে যে আন্তরিক ছিল,
1: ভীষণ আন্তরিক ছিল, এবং
0: মানুষ তখন জটিলতা পেয়েছে
1: জানতোই না, এবং ভুলে গেছে মাঝপথে, ভুলে গেছে, আরেকজন বলে দিচ্ছে, এই যে খুব অগোছালো
0: ছোট জিনিস, মানুষ অন্যের দোষ ধরার জন্য, অন্যের টাকাটা চুরি করার জন্য, অন্যের জিনিসকে নিয়ে নেওয়ার জন্য তৈরি ছিল না।
1: এবং আজকে আমি দেখি এখন সামাজিক মাধ্যমে অদ্ভুত একটা গুণ মানে রোগ দেখতে পাচ্ছি, যে কেউ হয়তো কোনো একটা গান ভুল করেছে, ভুল করতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে সে তো গানটা গাওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, হতে পারে সে রেওয়াজ কম করেছে, তার একটু বেশি রেওয়াজ করা উচিত, কিন্তু এই কিন্তু সে কি করলো, সে যদি দশখানা ভালো গান করে সেটা নিয়ে চর্চা নেই, সে একটা গানে যদি একটা লাইন ভুল করেছে সেটা নিয়ে চর্চা কিন্তু অনেক বেশি।
0: এটাই সোশ্যাল মিডিয়া যেটা আমাদের হাতে, তুমি একটা জিনিস ভাবো, তোমাকে যদি সব ক্ষমতা দিয়ে দেওয়া হয়, আমরা এই যে আজকে রেডিওতে কথা বলি, এতদিন যাপন করি, এখনো ভয় পাই, কারণ মাধ্যমটা তো আমার না, এই মাধ্যমটাকে পরিবেশন করবার দায়িত্বটা আমার,
1: দায়িত্ব আমার, এবং এটা এটা গুরু দায়িত্ব।
0: হ্যাঁ,
1: কারণ আমাদের স্লোগানই হচ্ছে প্রসার ভারতী, যে বহুজন হিতায় বহুজন সুখায়, বহুজনের হিতের জন্য এবং বহুজনের সুখের জন্য। এখানে তো আমি যে শব্দই বলবো, তুমি যে শব্দই বলবে, আমাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু আমার একার জন্য নয়, এটা বহুজনের জন্য।
0: আমার হয়তো পরবর্তী একটা গবেষণার বিষয় রাখতে ইচ্ছে করে, যে রেডিওর ভাষা, যে ভাষায় আমরা কথা বলেছি, আর এখন মোবাইলে যে ভাষায় কথা শুনছে, এবং কোনো উচ্চ ব্যক্তি নেই যে ধরে একটু শাসন করে, যে বলে দেয়, বলে ও ছাড়তো ছাড়তো অন্য কিছু দেখ, কিন্তু এই কাল আমি তো এগুলো চিন্তাতেই শরীর খারাপ হয়ে যায় আমার বেশি। আগে একটি পত্রিকায় কিছু অ্যাডাল্ট ছবি বেরোতো একটা নির্দিষ্ট দিনে, হয় বুধবার বা শুক্রবার, বাড়িতে যখন বাচ্চাকে বড় করছি ওই বুধবার পাতাটা এলে সরিয়ে ফেলতাম, যে স্বাভাবিক ছোট বাচ্চা দেখবে সরিয়ে ফেলতাম, কিন্তু এখন তো আর কোনো অবকাশ অবসর প্রতীক্ষা কিচ্ছু লাগে না, বাবা মাও যা দেখে, বন্ধু বান্ধবও তাই দেখে, ছেলে মেয়েও তাই দেখে, এই যে তফাতটা রইল না, তার ফল তো সমাজকে দিতেই হবে, তার দামও সমাজকে দিতে হবে।
1: এবং যাই হোক, আমরা সে ফিরে আসি ওই আন্তরিকতার কথা বলছিলাম, তো এই যে ক্রমাগত আমরা বলে থাকি বটে যে সোশ্যাল মিডিয়া

0: থাকে যে মিডিয়া ফর দ্য অপ্রেসড, কিন্তু শুধু কি তাই, যদি একটা প্রকৃত চর্চা ছাড়া কারোর হাতে একটু ক্ষমতা চলে আসে, সোশ্যাল মিডিয়া কিন্তু তাই, যে যে যার হয়তো মননেশে চর্চাটা নেই, কিন্তু কিন্তু তার সে লেখার অধিকার সে পেয়ে গেছে, হাতে টাকটাক করে টাইপ করে তোমার সম্বন্ধে কিছু একটা সে লিখে ফেললো, কিন্তু ভুলে গেল যে যার সম্বন্ধে আমি লিখছি তার প্রজ্ঞা, তার স্টেটাস, এই সব কিছুকে আমি কোনোভাবে ছুঁতে পেরেছি। রবীন্দ্রনাথ কিন্তু দেখো যে একটা প্রক্রিয়া কি অসাধারণভাবে যে মিডিয়াকে ব্যবহার করেছিলেন, রবীন্দ্রনাথ যে ল্যান্ডমার্ক কাজগুলো করেছিলেন তার মধ্যে একটা কিন্তু যে মেয়েদেরকে অভিনয়ের জগতে নিয়ে আসা, এবং তার জন্য এই যে বাড়িতে মহড়া দেওয়া, তার যে চর্চা করা, শান্তিনিকেতনে যে সমস্ত সাংবাদিকরা, দেশি এবং বিদেশি সাংবাদিকরা এসে পৌঁছতেন, তাদের সঙ্গে নিত্য আলাপ আলোচনা করা, কি সংবাদের ভাষা হতে পারে, কি বিষয় হতে পারে, এই সম্পর্কিত আলোচনা করা, এসবই কিন্তু রবীন্দ্রনাথ করেছিলেন। যাই হোক, আজকে আমাদের স্টুডিওর ঘড়ি চোখ রাঙাচ্ছে, সে জানাচ্ছে 12:55 হয়ে 24 সেকেন্ড, মানে বোঝাই যাচ্ছে যে আজকের অনুষ্ঠান মানে এই পর্বের অনুষ্ঠান শেষ। আবারও আমরা ফিরে আসবো ঠিক 1 ঘন্টা পরে, শোনাবো নাটক, এবং অন্য কোনো দিন অন্য কোনো সময় আমরা দুজন একসাথে, আমি আর মধুমিতা দি, অথবা আলাদা আলাদাভাবে ফিরে আসবো অন্য কোনো অনুষ্ঠান নিয়ে।
1: কিন্তু অনেকগুলো সংকল্প গ্রহণ করে গেলাম মনে মনে, আমরা করবার চেষ্টা করব যে এই যে ভালো ভাষা, আমরাও যেমন অন্যের সমালোচনা না করে আমরা আমাদের ভালো কাজগুলো অনেক বেশি করে সোশ্যাল মিডিয়ায় দিতে থাকব।
0: একদম,
1: কোথাও তো একটা দাড়ি টানতে হবে, চলুন না সবাই মিলে একবার চেষ্টা করে দেখি। তাহলে আজ এখন এই পর্যন্তই, গানে চলে যাই,
0: শুনতে থাকুন 107.8 FM Rainbow।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঊনবিংশতিতম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন। চার দিনের ভারত সফর শরীরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজ সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন তিনি। আজই রুবিও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে এবং অবাধে নাগরিকদের কাছে পৌঁছানো দরকার। নতুন দিল্লিতে তাঁর মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী চৌহান একথা বলেন। অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পালাসমুদ্রমে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্সে আজ ভারতীয় রাজস্ব পরিষেবার 76তম ব্যাচের অফিসারদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। নদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানির দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। বর্ধিত দামের উপর কর আরোপ করে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সঞ্জয় দাসের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে নাগেরবাজার কাজীপাড়ার বাড়িতেই আত্মঘাতী হন তিনি। দেবরাজ ঘনিষ্ঠ ছিলেন বলে এই কাউন্সিলর একের পর এক দলীয় কাউন্সিলরদের গ্রেপ্তার নিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর। আইপিএল ক্রিকেটে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। পাঞ্জাব 13 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে। প্লে অফে যেতে হলে এই ম্যাচ তাদের জিততেই হবে। এই মুহূর্তের খবর শেষ হলো।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঊনবিংশতিতম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে ভাষণ দেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময় এবং অবাধে নাগরিকদের কাছে পৌঁছানো দরকার। নতুন দিল্লিতে তাঁর মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী চৌহান একথা জানান। নদিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। বর্ধিত দামের উপর কর আরোপ করে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। 1 লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে 110.64 টাকা। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠক করেছে। আগামী জুলাই মাস থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হতে চলেছে বলে বৈঠকের পরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সঞ্জয় দাসের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে নাগেরবাজার কাজীপাড়ার বাড়িতেই আত্মঘাতী হন তিনি। দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ছিলেন এই কাউন্সিলর। একের পর এক দলীয় কাউন্সিলরদের গ্রেপ্তার নিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর। আইপিএল ক্রিকেটে আজ লখনৌয়ের ইকানা স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা, আপনি টিউন করেছেন 107 আকাশবাণী এফএম রেইনবো। স্টুডিওর ঘড়িতে এখন 2:44। এখন শুনবেন বাংলা নাটক।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 এফএম রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
3: আজকের নাটক গোরা, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ নরেশচন্দ্র মিত্র, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। নাটক গোরা। আজকের

0: এমন অদ্ভুত দৃশ্য তাহলে জীবনে কখনো দেখনি, কেমন?
1: সত্যি বলছি গোরা, কখনো দেখিনি। আমাদের ঘরে মেয়ে ছেলে হলে কেঁদে কেটে ফিট হয়ে একটা হুলুস্থুল কাণ্ড করত।
0: তাই নাকি?
1: নিশ্চয়। আর এই একটা ভয়ানক দুর্ঘটনা হতে হতে বেঁচে গেল, অথচ ভয়ের একটু চিহ্ন মেয়েটির মুখে ফুটে উঠল না। বাপের হাত ধরে আস্তে আস্তে গাড়ি থেকে নেমে এলেন, আমাকে বললেন, দয়া করে একখানি গাড়ি যদি ডেকে দেন।
0: গাড়ি পাওয়া গেল না, কি আর করবে, বাধ্য হয়ে তাদের তোমার বাসায় নিয়ে এলেন।
1: সামনেই আমার বাসা, অন্যায়টা কি হয়েছে বলো?
0: কে বলেছে অন্যায়? তারপর পরিচর্যা করে বৃদ্ধ ভদ্রলোকটিকে সুস্থ করলে, নাম ধাম পেশা ইত্যাদি জেনে নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিলে, কেমন?
1: আমার বদলে তুমি যদি ঘটনাস্থলে থাকতে তাহলে কি করতে?
0: তুমি যা করেছিলে বলতে তাই করতাম, তবে দিবারাত্র মেয়েটির মূর্তি ধ্যান করতাম না, যা তুমি করছো।
1: তোমার যা খুশি অনুমান করতে পারো।
0: বিনয়, মনের অগোচর পাপ নেই, কিন্তু আমি বলছি তুমি দুর্বল হয়ে পড়ছো। পতঙ্গের মতো তোমার মনটা, যে কারণে পরেশবাবুর বাড়ির চারিদিকে ঘুরছে। ইংরেজিতে তাকে বলে লাভ। নির্ভয় তুমি লাভ করতে পারো, কিন্তু সময় থাকতে নিজেকে সামলে নিও। হিতৈষী বন্ধুদের এই অনুরোধ।
2: এই যে বিনয়, থাক থাক, হয়েছে বাবা। গোরার গলা যখন নিচে থেকে শোনা যায় তখনই বুঝতে পারি বিনু নিশ্চয়ই এসেছে। কদিন বাড়ি একেবারে চুপচাপ ছিল, আসিস নি কেন রে বিনু? অসুখ বিসুখ করেনি তো?
1: না মা, যা বৃষ্টি বাদল।
0: দেবতার পর দোষ দিলে দেবতা।

0: জবাব করেন না, ওই একটা মস্ত সুবিধে।
1: কি বাজে বকছো গোরা?
2: আমার ঘরে আয় বিনু, কিছু খাবি আয়।
0: না মা, সেটি হচ্ছে না। তোমার ঘরে আমি বিনয়কে খেতে দেবো না।
1: আহ গোরা, তুমি থামো, এসো মা।
0: না, কিছুতেই না। মা যদ্দিন ওর ওই খ্রিস্টান দাসী লক্ষ্মীয়াকে না বিদায় করে দেবেন, তোমার মার ঘরে খাওয়া চলবে না। আমার চোখের বাইরে যা খুশি করতে পারো, কিন্তু আমার সামনে তোমাকে আমি অনাচার করতে দেব না।
2: বিনয়, তুমি মুখটি এমন মলিন করো না বাবা। আর একদিন নেমন্তন্ন করে খুব ভালো ব্রাহ্মণের হাতে তোমায় খাইয়ে দেব।
1: গোরা, এটা যেন একটু বাড়াবাড়ি হচ্ছে।
0: একচুলও বাড়াবাড়ি না,
1: কিন্তু মা যে
0: মা কাকে বলে সে আমি জানি বিনয়। আমার মার মতন মা কজনের আছে, কিন্তু আচার যদি না মানতে শুরু করি তবে হয়তো একদিন মাকেও মানবো না।
3: গোরা,
1: দাদা আসছেন।
3: এই যে বসো গোরা, বসো বিনয়। ভারত উদ্ধারে তো খুব ব্যস্ত আছো, আপাতত ভাইকে উদ্ধার করো তো।
0: মানে?
3: আমাদের অফিসের নতুন বড় সাহেবের নামে পত্রিকায় একটা চিঠি বেরিয়েছে, ব্যাটা ঠাউরেছে আমারই কম্ম। তা নেহাত মিথ্যেও ঠাউরায়নি। আমার স্বনামে এখন একটা কড়া প্রতিবাদ না বার করলে অফিসে ট্যাঁকা মুশকিল হবে। তোমরা তো সব ইউনিভার্সিটির জলদি মন্থন করে দুটি রত্ন উঠেছো, ভালো করে একখানা চিঠি মুসুবিধে করে দাও তো। ওর মধ্যে এই কটি কথা দিতেই হবে, ইভেন হ্যান্ডেড জাস্টিস, নেভার ফেইলিং জেনারোসিটি, কাইন্ড কার্টিয়াসনেস।
1: দাদা, অতগুলো মিথ্যে কথা এক নিঃশ্বাসে চালাবেন?
3: সঠে সার্থং সমাচারে বুঝলে বিনয়, এটা নিশ্চয় যেন ওদের ঠকালে পাপ নেই যদি না পড়ি ধরা। রস, আমার নোট বইটা নিয়ে আসি, তাতে সব পয়েন্টসগুলো লেখা আছে। পালিও না জানো বিনয়, বসো।
2: ওগো শুনছো?
4: কে?
2: তুমি তো দিন রাত তপস্যা করছো, ঘরের কথা কিছু ভাবো কি? আমি যে গোরার জন্য ভয় ভয় গেলুম।
4: কেন, ভয় কিসে?
2: আমি তখনই তোমায় বলেছিলাম গোরার পইতে দিও না, তুমি শুনলে না। বললে গলায় ক কাছে সুতো পরিয়ে দিলে কিছু আসে যায় না। এখন ওকে কে সামলায় বলো?
4: কেন, কি করছে
2: আজকাল? এই যে হিন্দুয়ানি আরম্ভ করেছে, এ ওর কখনোই সইবে না, শেষকালে কি একটা বিপদ ঘটাবে।
4: ও, সব দোষ বুঝি আমার? বেশ, যা হোক, তুমি তোকে কোনো মতেই ছাড়তে চাইলে না। আমিও তখন ধর্ম কর্ম কিছু মানতুম না, বলি এখন হলে কি এমন কাজ করতে পারতুম?
2: আমি অধর্ম করেছি সে আমি কোনো মতেই মানতে পারবো না। এ ছেলে যিনি আমাকে দিয়েছেন, এক তিনি যদি নেন, নইলে প্রাণ গেলেও কাউকে আমি দিচ্ছি না। দেখো, আমার মনে হয় গোরাকে সব কথা খুলে বলাই ভালো, তারপর যা অদৃশ্য থাকে হবে।
4: ও, আমি বেঁচে থাকতে সে কোনো মতে হবে না। আর গোরাকে তো জানোই, এই কথা শুনলে ও যে কি করে বসবে তা বলা যায় না। তাছাড়া এ নিয়ে যদি একটা গোলমাল উপস্থিত হয়, তাহলে আমার সাধন ভজন সব মাটি হয়ে যাবে। না না না, এই ভালো নয়। শোনো, ভালো কথা, দেখো, গোরার বিয়ের কথা আমি একটা ভেবেছি। ওই পরেশ ভট্টাচার্য আমার সঙ্গে পড়তো, স্কুল ইন্সপেক্টরির কাজ থেকে অবসর নিয়ে এখন সে এখানে এসে বাস করছে, ঘোর ব্রাহ্ম। আর শুনেছি এ তার নাকি অনেকগুলি মেয়েও আছে। গোরাকে যদি তার বাড়িতে ভিড়িয়ে দেওয়া যায়, হয়তো তার কোনো একটা মেয়েকে সে পছন্দও করতে পারে, তারপর প্রজাপতির নির্বন্ধ।
2: বলো কি, গোরা যাবে ব্রাহ্ম বাড়িতে? আগে হলেও বা হতো, এখন আরও সেদিন নেই। আমারই হাতে ছোঁয়া খায় না আমি লক্ষ্মীর হাতের জল খাই বলে।
0: মা!
2: কি বাবা?
0: না, বিশেষ কিছু নয়। আচ্ছা, এখন থাক।
4: শোনো, যেও না, একটা কথা আছে গোরা। আমার একটি ব্রাহ্ম বন্ধু সম্প্রতি কলকাতায় এসেছেন, তিনি ওই হেদোর কাছে থাকেন।
0: পরেশবাবু নাকি?
4: তুমি তাকে জানলে কি করে?
0: বিনয় তার বাড়ির কাছেই থাকে, ওর কাছেই তাদের কথা শুনেছি।
4: ও, তা দেখো, আমার ইচ্ছে তুমিও মাঝে মাঝে তাদের খোঁজ খবর নাও। পরেশবাবু আমার বিশেষ বন্ধু ছিলে।
0: আচ্ছা, আমি কালই যাব।
4: হ্যাঁ, তাই যেও।
0: ও না না, কাল তো আমার যাওয়া হবে না।
4: কেন?
0: কাল সূর্যগ্রহণ, আমি ত্রিবেণীতে স্নান করতে যাব।
2: তুই অবাক করলি গোরা, ত্রিবেণী না হলে তো স্নান করা হয় না। তুই যে দেশশুদ্ধ লোককে ছাড়িয়ে উঠলি, দেখছো তো কিরকম বাড়াবাড়ি আরম্ভ করেছে, এ কি ও সইবে?
4: ভাবনার কথা।

0: এই যে আসুন আসুন বিনয়বাবু, বসুন। বড় খুশি হলাম।
1: উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাবা, ওকে দেখবো মাত্র সতীশ গাড়ি থেকে নেবেই ওকে টেনে নিয়ে এলো।
0: শক্ত হাতে ধরা পড়েছেন বিনয়বাবু, শিগগির ছাড়া পাবেন না। রাধে, তোমার মাকে আর অন্য অন্য সবাইকে ডেকে আনো, বিনয়বাবুর সঙ্গে আলাপ করিয়ে দিই।
1: ওই যে মা এদিকে আসছেন।
0: এরই বাড়িতে সেদিন সেই দুর্ঘটনার পর আমি আর সুচরিতা বিশ্রাম করেছিলাম। ইনি সাহায্য না করলে
1: ও বড় উপকার করেছিলেন, আপনি আমাদের অনেক ধন্যবাদ জানবেন।
2: না না, এমন আর কি করেছিলাম।
1: এটি আমার বড় মেয়ে লাবণ্য, সামনের বছর বিয়ে দেবে। এটি আমার সেজমে ললিতা, ফার্স্ট ডিভিশনে এন্ট্রেন্স পাশ করে এফ এ পড়ছে। রঘুবংশ থেকে এত সুন্দর আবৃত্তি করতে পারে। ললিতা, বিনয়বাবুকে একবার শুনিয়ে দাও না।
3: আমার গলা খুশখুশ করছে, আজ আমি পারবো না মা।
4: হুজুর, একজন বাবু এই চিঠিখানা দিয়ে গেলেন।
0: বাবুকে ওপরে নিয়ে আয়।
1: কি?
0: আমার ছেলেবেলাকার বন্ধু কৃষ্ণদয়াল তার ছেলেকে আমাদের সঙ্গে পরিচয় করবার জন্য পাঠিয়েছেন।
5: নমস্কার পরেশবাবু।
0: এসো বাবা, এসো, বসো বসো।
1: আমরা যাই?
0: দেখো, এর নাম গৌরমোহন, আমার বন্ধু কৃষ্ণদয়ালের ছেলে। তখনকার দিনে কলেজে আমরা দুজনে এক জুড়ি ছিলাম, দুজনেই মস্ত কালা পাহাড়, কিছুই মানতাম না।
1: এখন কৃষ্ণদয়ালবাবু কি করেন?
5: এখন তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হিন্দুর আচার পালন করেন এবং পূর্বের অনাচারের জন্য মনে মনে অত্যন্ত গ্লানি অনুভব করেন।
1: হিন্দুর আচার পালন করেন, লজ্জা করে না?
5: লজ্জা করা দুর্বল স্বভাবের লক্ষণ, কেউ কেউ বাপের পরিচয় দিতে লজ্জা বোধ করে।
1: আগে তিনি ব্রাহ্ম ছিলেন না?
5: আমি একসময় ব্রাহ্ম ছিলাম।
1: এখন আপনি সাকার উপাসনায় বিশ্বাস করেন?
5: আকার জিনিসটাকে বিনা কারণে অশ্রদ্ধা করব এমন কুসংস্কার আমার মনে নেই। আকারের রহস্য কে ভেদ করতে পেরেছে?
6: মা, চা জল খাবার এনেছি।
1: গৌরমোহন বাবু, আপনি এ সমস্ত কিছু খাবেন না বুঝি?
5: না।
1: কেন, জাত যাবে?
5: হ্যাঁ।
1: আপনি জাত মানেন?
5: জাত কি আমার নিজের তৈরি যে মানবো না? সমাজকে যখন মানি তখন জাতকেও মানি।
1: না মানলে কি ক্ষতি?
5: না মানলে সমাজকে ভাঙা হয়।
1: ভাঙার দোষ কি?
5: যে ডালে সকলে মিলে বসে আছি সে ডাল কাটলেই বা দোষ কি?
6: মা, নিচে কেন তর্ক করছো? বুঝতে পারছো না উনি আমাদের ছোঁয়া খাবেন না?
7: বিনয়বাবু, আপনিও কি?
2: না, তা তা খাবো বই কি।
0: তোমার বাবার শরীর আজকাল কেমন আছে?
5: একরকম ভালোই বলতে হবে।
0: তোমার মার শরীর বেশ ভালো আছে তো?
5: আগে হ্যাঁ, মার কোনোদিন অসুখ বিসুখ হয় না।
0: এই যে পানুবাবু, আসুন আসুন আসুন আসুন। পানুবাবু, ইনি আমাদের
8: পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, ওকে বিলক্ষণ জানি। উনি এক সময় আমাদের ব্রাহ্ম সমাজের একজন উৎসাহী সভ্য ছিলেন।
0: হ্যাঁ, এবারে অনেকগুলো বাঙালির ছেলে সিভিল সার্ভিস ভালোভাবে পাশ করে দেশে ফিরে আসছেন।
8: দেখুন, পরীক্ষায় বাঙালি যতই পাশ করুক না কেন, বাঙালির দ্বারা কোনো মহৎ কাজ হবে না। এই জাতের নানা দোষ, নানা দোষ।
5: এই যদি সত্যই আপনার মত হয়, তবে আপনি এই টেবিলে বসে চা পাউরুটি খাচ্ছেন কোন লজ্জায়?
8: কি করতে বলেন?
5: হয় বাঙালি চরিত্রে কলঙ্ক মোচন করুন, নাই গলায় দড়ি দিয়ে মরুন গিয়ে। আমাদের জাতির দ্বারা কখনো কিছু হবে না, এ কথা কি এত সহজেই বলবার?
8: তা সত্যি কথা বলবো না?
5: কথাটা মিথ্যে, নিশক মিথ্যে, এবং আপনি জানেন আপনি যা বলছেন তা মিথ্যে। হারানবাবু, মিথ্যে পাপ, মিথ্যা নিন্দা আরো পাপ, এবং স্বজাতির মিথ্যে নিন্দার মতো পাপ অল্পই আছে।
8: আমি জোর গলায় বলবো, বাঙালি যতদিন তাদের সমাজ থেকে কুপ্রথাগুলো বর্জন না করবে ততদিন বাঙালি জাতের কোনো আশা নেই।
5: কুপ্রথাগুলো যথা?
8: যথা এই গঙ্গা স্নান করা, তিলক কাটা প্রভৃতি, এসব লোক দেখানো ভরং ছাড়া আর কি আপনি বলতে পারেন?
5: আপনি যাকে কুপ্রথা বলছেন সেগুলো কেবল ইংরেজি বই মুখস্থ করে বলছে। গঙ্গা স্নান করা, তিলক কাটা, এসবের সার্থকতা যে কি আপনি কিছুই জানেন না। এই নিয়ে কোনো মন্তব্য প্রকাশ করবার কিছুমাত্র অধিকার নেই।
8: অধিকার নেই?
5: না, ইংরেজদের চায়ের টেবিলে বসে তাদের কুপ্রথা সম্বন্ধে মন্তব্য প্রকাশ করবার স্পর্ধাও সাহস রাখেন কি? তাদের কুপ্রথাকেও যেদিন আপনি ঠিক এমনি করে অবজ্ঞা করতে পারবেন তখনই হিন্দুদের কুপ্রথা নিয়ে আলোচনা করবেন।
0: আচ্ছা, আমার প্রার্থনার সময় হয়েছে,
5: রাত হয়ে গেছে, আজ তাহলে আসি।
0: আচ্ছা এসো বাবা, তোমার যখন ইচ্ছে এখানে এসো।
2: আমিও উঠি। নমস্কার।
5: নমস্কার।
8: দেখুন পরেশবাবু, এ সকলের সঙ্গে মেয়েদের আলাপ করিয়ে দেওয়া আমি নিরাপদ মনে করিনি।
6: বাবা যদি সে নিয়ম মানতেন
3: তাহলে তো আপনার সঙ্গে আমাদের আলাপ হতে পারতো না?
8: আলাপ পরিচয় নিজেদের সমাজের মধ্যে হলেই ভালো হয়।
0: কিন্তু আমি মনে করি হারানবাবু, নানা মতের ভদ্রলোকের সঙ্গে মেয়েদের মেশা উচিত, নইলে তাদের বুদ্ধিকে জোর করে খর্ব

0: করে রাখা হয়। এতে ভয় কিংবা লজ্জার কারণটা আমি কিছুই দেখতে পাই।
1: কিন্তু মেয়েদের সঙ্গে কি রকম ব্যবহার করতে হয় সেই ভদ্রতা জ্ঞান যে ওদের নেই?
0: না না না, আপনি বলেন কি পানু বাবু।
2: দেখুন পানু বাবু, আজকের তর্কে ব্রাহ্ম সমাজের লোকের ব্যবহারে আমি লজ্জিত হচ্ছিল। বাবা, আপনার উপাসনার সময় হয়েছে, চলুন বাবা।
1: দেখুন, এই হিন্দু সমাজের লোকদের অন্তঃপুরে নিয়ে এসে পরেশবাবু কাজটা ভালো করছেন না। আপনি দেখবেন, আমি আপনাকে বলে রাখছি, এর জন্য পরেশবাবুকে পরে অনুতাপ করতে হবে।

0: কি বাবা মহিম?
1: মা, তোমার গোরাকে তুমি সামলাও।
0: কেন, কি হয়েছে?
1: শশিমুখীর সঙ্গে বিনয়ের বিয়ের সম্বন্ধ করতে বলেছিলাম, কিন্তু গোরা স্পষ্ট বুঝতে পেরেছে বিনয় যথেষ্ট পরিমাণে হিন্দু নয়, এ বিয়ে হতে পারে না। গোরা বাঁকলে কেমন বাঁকে সে তো তুমি জানো।
0: তাই বটে।
1: দেখো মা, পৃথিবীতে ও একমাত্র তোমাকেই মানে। এখন তুমি যদি একটু চেষ্টা করো তাহলে মেয়েটা তরে যায়। ওই যে আসছে, আমি এখানে থাকবো না, তুমি বুঝিয়ে বলো। ভাই মা, এ উপকারটুকু করো, দুশ্চিন্তা রাত্রিরে ভালো ঘুম হয় না। সত্যি বলছি মা, স্বপ্ন দেখে চেঁচিয়ে উঠি।
0: তুই আর জ্বালাস নি মহিম, ওই এক ফোঁটা মেয়ে ওর বিয়ের ভাবনায় রাত্রিরে ঘুমের ঘরে চেঁচিয়ে ওঠে।
1: হ্যাঁ, বিশ্বাস না করলে আর কি করছি বলো, বড় বউকে বরং জিজ্ঞেস করে দেখো।
0: বাবা গোরা, আমার একটা কথা রাখবি বাবা? বিনয়ের সঙ্গে ঝগড়া করিস নে, লক্ষ্মী বাপ আমার। আমার কাছে তোরা দুজনে দুটি ভাই, তোদের ভিতর বিচ্ছেদ ঘটলে আমি সইতে পারবো না বাবা।
2: বন্ধু যদি বন্ধন কাটতে চায় তার পিছনে ছুটোছুটি করে আমি সময় নষ্ট করতে চাই না মা।
0: বিনয় তোমার বন্ধন কাটাতে চাইছে এ কথা যদি তুমি বিশ্বাস করো, তবে তোমার বন্ধুত্বের জোর কোথায়?
2: তুমি ঠিক বলেছো মা।
0: এখন আবার কোথায় চললি গোরা?
2: বিনয়কে ধরে রাখতেই হবে, আমি ওকে এখানে নিয়ে আসছি।
0: ওই যে বিনয় আসছে, অনেকদিন বাঁচবি বাবা, তোর কথাই হচ্ছিল।
3: নিশ্চয়ই বহুকাল বাঁচবো মা, তোমার মুখ দিয়ে যখন ও কথা বেরিয়েছে।
0: খেয়ে আসিস নি তো বাবা?
3: না মা, খেয়ে এসেছি।
2: তোমার ওখানে যাচ্ছিল
3: হঠাৎ এত রাত্রে?
2: তোমারই বা হঠাৎ এত রাত্রে এখানে আসার হেতু?
3: ভালো লাগছিল না তাই মার সঙ্গে একটু গল্প করতে এলুম।
1: ভাব হয়ে গেছে?
0: হ্যাঁ,
1: বিয়ের কথাটা পাকা করে এলে তো এই সময়।
0: কেন মিথ্যে ব্যস্ত হচ্ছে মহিম? বিনয় তো আর পালিয়ে যাচ্ছে না।
1: কেন ব্যস্ত হচ্ছে? আরে বাবা, ব্যস্ত হই কি সাধে, কন্যারত্নটি যে জল জ্যান্ত চোখের সামনে ঘুর ঘুর করছেন, থাকতে একটি গোড়ার মেয়ে দেখতুম ব্যস্ত হন কিনা। সৎমার কত হবে, নামের মহিমা যাবে কোথায়?

0: আসুন বিনোদিনী, বসুন।
1: মা আপনাকে থাকতে বলেছেন, তিনি এলেন বলে। লাবণ্যকে নিয়ে রিহার্সাল দেওয়াতে গেছেন।
2: রিহার্সাল?
3: মার যেমন কাণ্ড। হুগলির ম্যাজিস্ট্রেট ব্রাউনলো সাহেব যখন ঢাকায় ছিলেন, তখন তার স্ত্রীর সঙ্গে মার আলাপ হয়েছিল। সাহেব ফি বছর তার জন্মদিনে কৃষি প্রদর্শনীর মেলা বসান। এখন তিনি হুগলিতে বদলি হয়ে এসেছেন, এবারে হুগলিতেই মেলা বসবে। মারও খেয়াল হয়েছে, এই সুযোগে আমাদের কজনের গুণপনা বেশ করে সকলের কাছে জাহির করেন।
2: বাহ, তো চমৎকার। তাহলে তো মেলায় যেতে হচ্ছে।
3: পানুবাবু লেকচার দেবেন, সে তো বুঝতেই পারছেন কেমন হবে। আরো কত কি সব হবে। সুচিদি কি করবেন তা অবশ্যই এখনো পানুবাবু ঠিক করে দেননি।
2: ও, তাই বুঝি আপনারা গানের মহলা দিচ্ছিলেন। তাহলে তো আপনাদের কাজে খুবই ব্যাঘাত করলো।
4: এই যে বিনয়বাবু, কতক্ষণ? আমাদের ফিরতে বড় দেরি হয়ে গেল।
2: এই খানিকটা আগে এসেছি।
5: বসুন বিনয়বাবু, আমি এক্ষুনি আসছি। এসো লাবণ্য, পালাবেন না যেন।
0: বিনয়বাবু, আজ আপনি পালালেই কিন্তু ভালো করতেন।
2: কেন বলুন তো?
0: মা আপনাকে বিপদে ফেলবার বন্দোবস্ত করছেন।
2: তার মানে?
0: মেলায় একটি ছোটখাটো অভিনয় হবে, তাতে একজন লোক কম পড়েছে। মা আপনাকে সেই জায়গা ঠিক করেছেন।
2: কি সর্বনাশ! ও কাজ তো আমার দ্বারা হবে না, অভিনয় করা।
0: কেন, অভিনয় দোষটা কি?
2: অভিনয় দোষ না থাকতে পারে, কিন্তু ম্যাজিস্ট্রেটের বাড়ি অভিনয় করতে যাওয়া আমার ভালো লাগছে না।
0: আপনি নিজের মনের কথা বলছেন না আর কারো?
2: অন্যের মনের কথা বলা আমার পক্ষে শক্ত, আমি নিজের মনের কথাই বলে থাকি।
0: আমার বোধহয় আপনার বন্ধু গৌরবাবু মনে করেন ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণ অগ্রাহ্য করলে খুব বিরক্ত দেখানো হয়।
2: আমার বন্ধু হয়তো না মনে করতে পারেন, কিন্তু আমি করি।
0: কেন?
1: সত্যি ললিতা, বিনয়বাবু যদি ইচ্ছে না হয় কেন ওকে মিথ্যে উত্তীর্ণ করা?
0: না সুচিদি, তুমি বুঝতে পারছো না, গৌরবাবুকে মেনে চলা বিনয়বাবুর অভ্যেস হয়ে গেছে। পাছে গৌরবাবু রাগ করেন সেই জন্যই ওর এত আপত্তি।
1: তা রাগ করিস কেন ভাই, বিনয়বাবু গৌরবাবুকে ভালোবাসেন, ওর মতের সঙ্গে মতের মিল আছে সত্যিকারের।
0: না না, মিল নেই। আসল কথা, গৌরবাবুকে না মেনে চলবার সাহস ওর নেই।
2: দেখুন, আপনি আমাকে কেন মিছে রাগাবার চেষ্টা করছেন বলুন তো? সে আপনি পারবেন না, তার চেয়ে বলুন না কেন আমার ইচ্ছে আপনি অভিনয় যোগ দেন, তাহলে আমি আপনার অনুরোধ রক্ষা করবার খাতিরে নিজের মতটাকে বিসর্জন দিয়ে একটু আনন্দ পাই।
0: বাহ, তা কেন আমি বলতে যাব?
1: তাই বল না বাপু, নিন চা খান।
2: আচ্ছা বেশ, আপনি অনুরোধ নাই করলেন, আমি আপনার তর্কে পরাস্ত হয়ে অভিনয় যোগ দিতে রাজি হলু।
6: গোরাদা, জানেন কালকে স্যার কাছে গিয়েছিলাম, বিনয়বাবু গিয়েছিলেন, বিনয়বাবু আমাকে দেখতে পাননি। আমি ছিলাম গ্যালারিতে, আর আমার যেতেও একটু দেরি হয়েছিল। সিটে বসে দেখি প্যান্ডেল শুদ্ধ লোকের দৃষ্টি ড্রেস সার্কেলের দিকে। আমি বলি কি ব্যাপার, তাকিয়ে দেখি অবাক কাণ্ড, ড্রেস সার্কেলে চারজন মহিলাকে নিয়ে বিনয়বাবু মাঝখানে বসে আছেন। আর আমার আরো মনে হয় ওই মেয়েদের ভেতর কারোর সঙ্গে কর্ষিক আছে, নইলে পরেশবাবুই বা ওর সঙ্গে মেয়েদের পাঠাবেন কেন? আর কিসের এমন বন্ধুত্ব যে থুবড়ো থুবড়ো মেয়েদের তুমি বিনয়ের সঙ্গে? এই যে বিনয়বাবু আর মহিন্দ এইদিকে আসছে।
7: বিনয়, তোমার ওখানে যাচ্ছিলুম তোমাকে নিমন্ত্রণ করতে। হে, খেয়ে যাবে এখানে, মাঝ হেঁসেলে ঢোকেননি, অতএব আশা করা যেতে পারে আমাদের গোড়া চাঁদের কোনো আপত্তির কারণ হবে না। বসো বাবা। বিনয়, এদিকে তো সমস্ত ঠিক, এখন তোমার খুড়ো মশাইয়ের কাছ থেকে একখানা চিঠি পেলেই নিশ্চিন্ত হওয়া যায়। তাকে তুমি চিঠি লিখেছো তো?
2: না, খুড়ো মশাইকে তো এখনো চিঠি লেখা হয়নি।
7: হ্যাঁ, ওটা তো আমারই ভুল হয়েছে, চিঠি তো তোমার লিখবার কথা নয়, আমি লিখবো। আচ্ছা, তার পুরো নামটা কি বলো তো বাবা?
2: আপনি ব্যস্ত হচ্ছেন কেন, আশ্বিন কার্তিকে তো আর বিয়ে হতে পারবে না, এক অঘ্রাণ মাসে, তাতেও গোল আছে। আমাদের পরিবারে অঘ্রাণ মাসে কবে কার কি একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই অবধি আর আমাদের বংশে অঘ্রাণ মাসে কোনো শুভ কাজ হয় না।
7: ইস, তোমরাও যদি এই সমস্ত মানবে, তবে লেখা পড়া শেখাটা কি শুধু পড়া মুখস্থ করে মারা? একে তো পড়া দেশে শুভ দিন খুঁজেই পাওয়া যায় না, তার উপর আবার ঘরে ঘরে প্রাইভেট পাঁজি খুলে বসলে বংশরক্ষে হয় কি করে বলো তো বাবা?
2: আপনি ভাদ্র আশ্বিন মাসি বা মানেন কেন?
7: আমি মানি, কোনো কালে নয়, কিন্তু কি করবো, এ মুল্লুকে ভগবানকে না মানলেও বেশ চলে যায়, কিন্তু ভাদ্র আশ্বিন বৃহস্পতি শনি মগা অশ্লেষা আর তেরস্পর্শ না মানলে ঘরে টেঁক।

0: করতে দেয় না, তার কি করি বলো?
1: আমারও সেই বিপদ, আমি নিজেও সব মানি নে, কিন্তু খুড়িমা কিছুতেই রাজি হবেন না।
0: হ্যাঁ, তাহলে তো কথাই নেই, বাধ্য হয়ে অপেক্ষা করতেই হবে, উপায় কি? নাও পান খাও বাবা, আমি তাহলে এখন চললু।
2: একবার যখন দাদাকে কথা দিয়েছ, তখন কেন ওকে অনিশ্চিতের মধ্যে রেখে মিথ্যে কষ্ট দিচ্ছ?
1: আমি কথা দিয়েছি না, আমার কাছ থেকে কথা কেড়ে নেওয়া হয়েছে।
2: কে কথা কেড়ে নিয়েছে?
1: কেন তুমি?
2: আমি তোমার সঙ্গে আমার এ সম্বন্ধে পাঁচ সাতের বেশি কথাই হয়নি। তাকে কথা কেড়ে না বলে?
1: কথা কেড়ে নিতে বেশি কথার দরকার করে না।
2: নাও তোমার কথা ফিরিয়ে না, তোমার কাছ থেকে ভিক্ষে করে নেব বা দস্যুবৃত্তি করে নেব, এত বড় মহামূল্য কথা এটা নয়। দাদা, দাদা, দাদা, আমি তোমাকে গোড়াতেই বলিনি যে শশীর সঙ্গে বিনয়ের বিয়ে হতে পারে না? আমার তাতে মত নেই।
0: নিশ্চয় বলেছিলে, তুমি ছাড়া এমন কথা আর কেউ বলতে পারতো না। অন্য কোনো ভাই হলে ভাইজির বিয়ের প্রস্তাবের প্রথম থেকে উৎসাহ প্রকাশ করত।
2: তুমি কেন আমাকে দিবিনের কাছে অনুরোধ করালে?
0: মনে করেছিলাম তাতে কাজ হবে, আর আর কোনো কারণ ছিল না।
2: আমি এসবের মধ্যে নেই, বিয়ের খটকালি করা আমার ব্যবসা নাই, আমার অন্য কাজ আছে।
3: কি হয়েছে মহিম, গোড়া কি?
0: তোমার ছেলেটির অন্ত পাওয়া ভার মা, তোমার ছেলেটির অন্ত পাওয়া ভার।
1: মা, আমি খুব অন্যায় কাজ করেছি, শশিমুখীর সঙ্গে বিয়ের কথা নিয়ে গোড়াকে এইমাত্র যা বলেছি তার কোনো মানে হয় না। শশিমুখীকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমি
3: বাছা, তাড়াতাড়ি ঝগড়া মেটাবার চেষ্টা করতে গিয়ে আবার একটা ঝঞ্ঝাটে পড়ো না। বিয়ে চিরকালের জিনিস, ঝগড়া দুদিনের। না খেয়ে চলে যেও না জানো, আমি ওপরে চললুম।
1: আমি ভালো করে ভেবে দেখলাম, মাঘ মাসে বিয়ে হতে পারে, খুড়ো মশাইকে রাজি করবার ভার আমি নিলাম, আপনি এদিকের বন্দোবস্ত করতে পারেন।
0: ও, তাহলে পণপত্রটা হয়ে থাক না বাবা।
1: তা বেশ, সেটা গোড়ার সঙ্গে পরামর্শ করে করবেন।
0: এই যে গোড়া, একটু বসবে? বিনয় এইমাত্র আমাকে পাকা কথা দিয়ে গেছে, পণপত্রের কথা বললুম তা তোমার সঙ্গে পরামর্শ করতে বললে।
2: তা বেশ তো, পণপত্র হয়ে যাক।
0: এখন তো বলছো বেশ তো, এরপর আবার ব্যাগরা দেবে না তো?
2: আমি তো বাধা দিয়ে ব্যাগরা দিন, অনুরোধ করে ব্যাগরা দিয়েছি।
0: অতএব তোমার কাছে আমার মিনতি, তুমি বাধাও দিও না, অনুরোধও করো না, আমার নারায়ণী সেনাতে দরকার নেই। আমি একলা যা পারি সেই ভালো, ভুল করেছিলাম, তোমার সাহায্য চাইলে যে এমন বিপরীত ফল হবে তা আগে জানতুম না। যা হোক, কাজটা হয় তোমার ইচ্ছা আছে তো?
2: হ্যাঁ তা আছে।
0: ব্যাস ব্যাস, তাহলেই হলো, ওই ইচ্ছেই থাক, চেষ্টায় কাজ নেই।
3: ও পুটলি কিসের রে গোড়া?
2: মা, আমি আজ কিছুদিনের মতো বেরোব।
3: কোথায় যাবে বাবা?
2: সেটা ঠিক বলতে পারছি না মা।
3: কোনো কাজ আছে?
2: কাজ বলতে যা বুঝায় সেরকম কিছু নেই, এই যাওয়াটাই একটা কাজ। মা, দোহাই তোমার, আমাকে বারণ করতে পারবে না, তুমি বারণ করলে আমার যাওয়া হবে না। তুমি তো আমাকে জানোই, আমি সন্ন্যাসী হয়ে যাবো এমন ভয় নেই। আমি আমার মাকে ছেড়ে বেশি দিন কোথাও থাকতে পারবো না, স্বর্গেও না।
3: মাঝে মাঝে খবর পাবো তো বাবা?
2: খবর পাবে না বলে ঠিক করে রাখো, পাও তো খুশি হয়ে। ভয় নেই মা, তোমার গোড়াকে কেউ নেবে না। তুমি মনে করো তোমার গোড়া খুব দামি জিনিস, আর কেউ তো তা মনে করে না মা। হ্যাঁ, তবে এই পোটলিটার উপর যদি কারুলো ভয়, তা সেটা আমি দান করে চলে আসবো।
4: গোড়াদা, আমরা সব তৈরি হয়ে এসেছি গোড়াদা।
2: হ্যাঁ আসছি অবিনাশ, পায়ে তুলে দাও মা। তাহলে আসি মা।
3: এসো বাবা।
2: বিনয় এসছে, দেখো বেরোবার মুখে তোমাকে দেখলাম, তোমার দর্শনে অযাত্রা কি সুযাত্রা, এবার তার পরীক্ষা হবে, চলুন।
1: মা, গোড়া চলে গেল?
3: হ্যাঁ বাবা।

0: এই যে বিনয়বাবু, এরই মধ্যে এসেছেন? রিহার্সাল তো 7টায় আরম্ভ হবে, এত আগে এসেছেন? অন্য কোনো কাজ ছিল বোধহয়?
1: না, অন্য কোনো কাজ ছিল না, তাই এলাম।
0: তা আপনার বন্ধুটি কই, গৌরমোহনবাবু, তিনি আসেননি?
1: কেন, তাকে কোনো প্রয়োজন আছে?
0: না না, তাকে আমার কি প্রয়োজন থাকতে পারে? আপনি আছেন অথচ তিনি নেই, এ তো প্রায় দেখা যায় না, তাই জিজ্ঞাসা করছি।
1: তিনি কলকাতায় নেই,
0: প্রচারে বেরিয়েছেন বুঝি।
2: গৌরমোহনবাবু কলকাতায় নেই?
1: না, গ্রামের মধ্যে প্রচারে বেরিয়েছেন, অশিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়াতে।
0: তা আপনিও গেলেন না যে?
1: আমাকে যদি তার প্রয়োজন হতো সে বলতো, তাহলে নিশ্চয়ই যেতাম।
2: বিনয়বাবু, আপনি যদি গৌরবাবুকে চিঠি লেখেন, তাকে জানাবেন আমি ভগবানের কাছে প্রার্থনা করব, তিনি যে মহৎ কাজে বেরিয়েছেন তাতে যেন সফল মনোরথ হন।
3: এই যে বানুবাবু, আপনি তাহলে রিহার্সাল দেন, আমি আর আপনাদের ডিস্টার্ব করব না।
0: হ্যাঁ আচ্ছা বেশ। ললিতা, তুমি প্রথমে তোমার গানটি গাও, আবৃত্তি পরে হবে।
4: না, এখনো ভালো হয়নি।
0: আহাতা হোক না, প্র্যাকটিস না করে ভালো হবে কি করে? তুমি বড় বেশি নার্ভাস, কোনো ভয় নেই, আমার দিকে তাকিয়ে গান গাইবে, অন্য কোনো দিকে তাকাবে না, তাহলে নার্ভাসনেস আর থাকবে না, কেমন? আচ্ছা একটু জিরিয়ে নাও, তারপর রঘুবংশ থেকে আবৃত্তিটা একবার করো। তোমার আবৃত্তিটা ওকে, ওটা কি পড়েছো সুচরিতা?
1: গৌরমোহন গ্রামের প্রতি আমাদের কর্তব্য বলে একটি প্রবন্ধ লিখেছিল, আমরা সেটা ছাপিয়ে ফ্রি ডিস্ট্রিবিউশন করছি। উনি গৌরীর লেখা পড়তে ভালোবাসেন কিনা, তাই ওর জন্য একখানা এনেছি।
4: বারে আমিও যে চেয়েছিলাম তা বুঝি ভুলেই গেছেন? ওখানে আমি নেব, আপনি সুচিদিকে আর একখানা এনে দেবেন।
1: আচ্ছা,
0: ওসব বাজে জিনিস পড়ে এখন সময় নষ্ট না করে সামনে যে পরীক্ষা আসছে তাতেই মন দিলে বোধ হয় ভালো হয়।
4: প্রবন্ধটি না পড়েই আপনি কি করে বুঝলেন বাজে জিনিস?
0: পড়তে হবে না, যিনি লিখেছেন তার সঙ্গে বহু পূর্বেই আমি পরিচিত, তাঁর গুণ আমার কাছে অবিদিত নেই। সুচরিতা, আমার ইচ্ছে নয় তুমি এসব পড়ো।
4: সুচিদের কি পড়া উচিত অনুচিত তাও কি আপনিই বলে দেবেন?
0: ললিতা, তুমি ছেলে মানুষ, তুমি এসব বিষয়ে কেন কথা বলো? আমার কর্তব্য যে কোথায় কতটুকু তা আমি বিলক্ষণ জানি। সুচরিতা, তুমি যেও না, একটা কথা আছে, একবার পাশের ঘরে।
2: আমি আর থাকতে পারবো না, আমার শরীর ভালো নেই।
0: ললিতা, আবৃত্তিটা করবে কি এখন?
4: কি বলছেন?
0: আবৃত্তিটা কি এখন করবে?
4: বুঝতে পারছি না।
0: আবৃত্তিটা কি এখন করবে?
4: না, এখনো ভালো মুখস্থ হয়।
0: আজ এখানে আটকাবে আমি বলে দেব, এখন চেষ্টা করতে আবৃত্তি কি?
4: না, ভালো মুখস্থ না হলে আমি পারবো না।
1: আচ্ছা আমি আজ চললুম ললিতা দেবী, কাল নিয়মিত সময় আসবো, মাকে বলবেন।
4: কই, আপনি তো রিহার্সাল দিলেন না বিনয়বাবু?
1: আমারও আপনার মতো স্মরণ শক্তি, এখনো মুখস্থ হয়নি ভালো করে।
4: এ কি, আপনি চললেন নাকি বিনয়বাবু?
1: হ্যাঁ।
4: আপনি বসুন পানুবাবু, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি।

0: এ কি পানুবাবু, এরই মধ্যে সব ছেড়ে দিলেন?
1: আমার কথা এরা কেউ শুনতে না চাইলে আমি কি করতে পারি বলুন? আমারই বিলম্ব না কেন, এদের তৈরি করবার দায়িত্ব থেকে আমাকে আপনি অব্যাহতি দিন। আমি স্পষ্টই বলছি আপনাদের সংসারের আবহাওয়া কলুষিত হয়েছে। আজ আমি পরেশবাবুকে বলতে চাই যে একটা শুভ দিন স্থির করে।
2: কি পানুবাবু, আমার নাম করে কি বলছেন?
1: এই যে আসুন আসুন, একটু বসুন, আমার একটি প্রস্তাব আছে।
2: বলুন।
1: আমি বলছিলাম একটা শুভ দিন স্থির করে সুচরিতার সঙ্গে আমার বিবাহ হয়ে যায়, এই আমার ইচ্ছে।
2: কিন্তু আপনি তো বলেছেন যে অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয়।
1: হ্যাঁ বেশ, তাহলে একদিন বিশেষভাবে ঈশ্বরের নাম করে সমাজের সকলকে ডেকে সম্বন্ধটা পাকা করে রাখা যেতে পারে।
2: আচ্ছা, সুচরিতাকে জিজ্ঞাসা করে দেখি।

0: আপনি সুচরিতার মাসি। বেশ, আপনি এখানে থাকুন, যতদিন না আলাদা বাড়িতে যাচ্ছেন ততদিন এখানে আপনাকে কষ্ট করে থাকতেই হবে। আপনার পূজো অর্চনা এখানে নির্ঝঞ্ঝাটে হতে পারবে। ছাদের এক পাশে কালই আমি দর্মা দিয়ে একটি ছোটখাটো রান্নাঘর তৈরি করিয়ে দেবো, আপনার কোনো বিঘ্নই হবে না।
1: আমি শুনেছিলাম তুমি ঠাকুর দেবতা মানো না, লোক হিসেবে তুমি খুব

0: খুব ভালো, ঠাকুরের তোমার উপর খুব দয়া, আমি তো এত বেশ বুঝতে পারছি। পুজো পেলেই ঠাকুর ভোলে না সে আমি জানি। আচ্ছা বাবা, আমি এখানেই থাকবো, যে কদিন তোমরা আমাকে রাখবে।
1: যাও তো সতীশ, তোমার মাসিমাকে ছাদের ঘরটি দেখিয়ে দিয়ে এসো।

0: সুচরিতা প্রথমে তুমি গাইবে, তারপর লাবণ্য আবৃত্তি করবে, তারপর ললিতার গান, তারপর বিনয়বাবুর আবৃত্তি, তারপর সুধীরের গান, আর সব শেষে আমার অভিভাষণ। এই অর্ডারে রিহার্সাল হোক, কি বলেন আপনি?
1: বেশ, সেই ভালো।
2: আপনি বা সবচেয়ে শেষে কেন হারানবাবু?
3: উনি জানেন ওরটাই সবচেয়ে বেশি মধুর হবে, সেই জন্যে। এটা আর আপনি বুঝতে পারলেন না, মধুরেন সমাপয়ের।
1: কি মেয়ে তুমি হয়েছো ললিতা?
3: কেন, অন্যটা কি করলুম? এ তো ওকে কমপ্লিমেন্ট দেওয়া হলো।
0: থাক থাক, তোমার কমপ্লিমেন্ট দিতে হবে না, কোয়াইট আনকলড ফর।
3: আই বেগ ইউর পার্ডন স্যার, সরি।
0: তুমি তো আগে এরকম ছিলে না ললিতা, এত শীঘ্র তোমার এরকম পরিবর্তন হলো কেন বলো তো?
3: বোধহয় বয়সের গুণে।
0: হোপলেস। যাক বিনয়বাবু, সময় নষ্ট করে দরকার নেই, আরম্ভ করা যাক। আপনার খুব চমৎকার হয় মনে হয়, চমৎকার ইংরেজি উচ্চারণ আপনার।
3: এমএ পাস যারা করেন তাদের উচ্চারণ ও ভুল হয়ে গেছে, সরি, এক্সকিউজ মি প্লিজ।
0: গারিচিবু,
1: আপনারা রিহার্সাল দিন, আমি রান্নার ব্যবস্থা কি হলো দেখি।
0: লাবণ্য, তোমার আবৃত্তি?
4: আমারটা একটু পরে হলে কিছু ক্ষতি আছে?
0: কেন, তোমার কি অসুখ করছে?
4: না, আমার কেমন ভালো লাগছে না, একটু পরেই আমি বলবো।
0: ললিতা, ওটা কি খাতা, কি খাতা ওটা? দেখি দেখি খাতা, দেখি, হোয়াট ইজ দিস? হ্যাঁ, এ কি হচ্ছে?
3: আপনার একটা পেন্সিল স্কেচ করছিল।
0: আমার পেন্সিল স্কেচ করবার জন্য তোমাকে এখানে আনা হয়নি তো?
3: আই বেগ ইউর পার্ডন স্যার, সরি।
5: এই যে বিনয় বাবু, আমি জানতাম আপনাকে, আপনি এইখানেই এসেছেন, তাই আপনাকে একটা খবর দিতে এসেছি, যা শুনে আরো বেশি উৎসাহের সঙ্গে আপনি অভিনয় করতে পারবেন। গোরাদা চরঘোষপুরের নায়েবকে বলেছিল, যদি তিনি গরিব প্রজাদের ওপর অযথা অত্যাচার করেন, তিনি প্রজাদের হয়ে লড়বেন। নায়েব গোরাদার নামে ফৌজদারির মামলা আনেন সাহেবের আদালতে, তার বিচার এই মাত্র শেষ হল, গোরাদার 6 মাস জেল হয়েছে। এবার আপনি খুব উৎসাহের সঙ্গে সাহেবের জন্মতিথি উৎসবে অভিনয় করুন। আপনারা কিছু মনে করবেন না, আপনাদের কাজে ব্যাঘাত করবে।
6: অবিনাশ, অবিনাশ, অবিনাশ, দাঁড়াও দাঁড়াও ভাই।
7: মহিম বাবা।
8: কি মা?
7: এই চিঠিখানি পড়ে দেখো বাবা, গোরা কি কাণ্ড করে বসেছে।
8: দেখি দেখি। আমি বরাবরই জানতাম লক্ষ্মী ছাড়ার জেল হবে, এতদিন যে হয়নি সেই আশ্চর্য।
7: তুমি কি একবার যেতে পারবে বাবা, যদি কোনো উপায় হয়?
8: আমি আমি কি করে যাব, অফিস আছে, সব কিছুতে ছুটি দেবে না, যা দেখছি ওর সম্পর্কে। আমার শুদ্ধ চাকরিটা কোন দিন যাবে?
7: তাহলে বাবা আমার সঙ্গে একজন লোক দাও, আমি একবার গিয়ে দেখে আসি।
8: তুমি কি পাগল হয়েছো মা, তুমি সেখানে যাবে কি?
9: এই তেলের বাটি হাতে করে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বেটা বেকুব কথা কর, পরান ঘোষকে বাইরে করতে দেখি নি। অফিসে বেরোবার সময় যত হাঙ্গামা।
7: না বাবা, তুমি নাইতে যাও, আমি বরং অবিনাশকে একবার খবর পাঠাই।
8: অবিনাশ কি কলকাতায় আছে ভাবছো? গুরুজির সঙ্গে তিনিও বোধহয় শ্রীঘর বাস করছেন, এক যাত্রায় কি আর পৃথক ফল হয়েছে?
10: বড়বাবু, বড়বাবুকে আমায় ডেকেছেন?
8: হ্যাঁ হ্যাঁ, এসো ভেতরে এসো, সদুই টাকা নিয়ে তুমি এক্ষুনি হুগলি যাও। এই দেখো তোমাদের মেজবাবু এক কীর্তি করে বসে আছেন, সেখানে গিয়ে সাতকড়িবাবুর সঙ্গে দেখা করবে, বুঝলে? আমার নাম করে বলবে, একই মগের মুল্লুক, 6 মাস জেল দিলেই হলো, নায়েবকে 2 উপদেশ দিয়েছে, বেশ করেছে, এমএ পাস করেছে, উপদেশ দেবার মতন বুদ্ধিও তার হয়েছে। কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে যে তার জন্য জেল দিতে হবে? জামিনে খালাস করে কলকাতা নিয়ে আসুক, তারপর আপিলে কি হয় আমি দেখে নেবো একবার। এর জন্য যদি প্রিভি কাউন্সিলে গিয়ে লড়তে হয় সেও বিচ্ছা।
10: হ্যাঁ আগে, হ্যাঁ তা তো বটেই, এ নিয়ে একটু লড়া আবশ্যক বই কি?
8: আবশ্যক নয়, রীতিমতো লড়া আবশ্যক। আচ্ছা তুমি আর দেরি করো না, দুর্গা বলে বেরিয়ে পড়ো, আমি যাই দেখি সাহেবকে বলে কয়ে যদি ছুটি নিতে পারি।

0: পানবাবু?
1: একটা ভারী অন্যায় হয়ে গেছে শুনেছেন বোধ হয়।
0: আমি ললিতার কাছ থেকে সব সংবাদ শুনেছি, যা হয়ে গেছে তা নিয়ে এখন আর আলোচনা করে কোনো লাভ নেই।
1: ললিতা যে কাজটি করেছে তা কখনই সম্ভব হতো না যদি বারবার আপনার কাছে প্রশ্রয় পেয়ে না আসতো। আপনি যে কতদূর অনিষ্ট করেছেন তা ব্যাপার সবটা শুনলে স্পষ্ট বুঝতে পারবেন।
0: পানুবাবু, যখন সময় আসবে তখন আপনিও জানতে পারবেন যে সন্তানকে মানুষ করতে স্নেহেরও প্রয়োজন হয়।
2: বাবা, তোমার জল ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি নাইতে যাও।
0: আর একটু পরে যাব, তেমন বেলা তো হয়নি।
2: না বাবা, তুমি স্নান করে এসো, ততক্ষণ পানুবাবুর কাছে আমরা আছি।
0: আচ্ছা।
2: আপনি মনে করেন সকলকে আপনার সব কথা বলবার অধিকার আছে? আমাদের সম্বন্ধে বাবার কি কর্তব্য আপনি মনে করেন? বাবার চেয়ে তো আপনি তা ভালো বোঝেন, সমস্ত ব্রাহ্ম সমাজের আপনি হচ্ছেন হেডমাস্টার।
1: ললিতা, তুমি
2: চুপ করুন, আপনার কথা এতদিন আমরা অনেক শুনেছি, আজ আমার কথাটা শুনুন। যদি বিশ্বাস না করেন সুচিদিকে জিজ্ঞাসা করবেন। আপনি নিজেকে যত বড় কল্পনা করেন আমাদের বাবা তার চেয়ে ঢের বেশি বড়।
1: সুচরিতা, সুচরিতা, তোমার সামনে ললিতা আমাকে অপমান করবে?
3: আপনাকে অপমান করা ওর উদ্দেশ্য নয়। ললিতা বলতে চায় বাবাকে আপনি সম্মান করে চলবেন, তার মতো সম্মানের যোগ্য আমরা তার কাউকেই জানি না।
2: চলো দিদি।
1: সুচরিতা, আজ একটা গুরুতর কথা আছে, আমার কথা একটু মন দিতে হবে। আমার বিবেচনায় আমাদের বিবাহে আর বিলম্ব হওয়া উচিত নয়, কিন্তু পরেশবাবু বলেন, এবং আমারও পূর্বে সেই মতই ছিল, আরও কিছুদিন অপেক্ষা করা। আমি তাতেই রাজি হয়েছি, কিন্তু আমাদের সম্বন্ধ আমি পাকাপাকি করে রাখতে চাই। সেই জন্যে আমি স্থির করেছি আগামী রবিবার সমাজের গণ্যমান্য লোককে এখানে নিমন্ত্রণ করে।
3: না
1: না না মানে কি? তুমি আরো দেরি করতে চাও?
3: না।
1: তবে
3: বিয়েতে আমার মত নেই।
1: মত নেই? তার মানে তুমি আমার উপর অন্যায় করছো সুচরিতা।
3: আপনিও আমার উপর অন্যায় করেছেন, আমি 100 বার ভুল করে থাকতে পারি, আপনি কি জোর করে আমার সেই ভুল কি অগ্রগণ্য করবেন? আজ যখন আমার সেই ভুল ভেঙেছে আমি আমার আগেকার কোনো কথাই স্বীকার করব না, করলে আমার আরো অন্যায় হবে। এই আমাদের শেষ কথা হয়ে গেল।

0: রাধে
1: বাবা,
0: তোমার মাসিমার এখানে কষ্ট হচ্ছে বুঝতে পারছি। তার ধর্মবিশ্বাস ও আচরণ লাবণ্যর মার সংস্কারে যে এত বেশি আঘাত দেবে আমি আগে ভাবিনি, কিন্তু আঘাত যখন দিচ্ছেই তখন এ বাড়িতে তোমার মাসিমাকে রাখলে তিনি সংকুচিত হয়ে থাকবেন। তোমার মাসিমার জন্য আমি একটি বাড়ি ঠিক করে রেখেছি।
1: কিন্তু তিনি তো বাড়ি ভাড়া দিতে পারবেন না বাবা।
0: তিনি কেন দেবেন, তুমি দেবে। তোমারই বাড়িতে তাকে থাকতে দিও। তুমি কি আর তার কাছ থেকে বাড়ি ভাড়া নেবে?
1: আমার বাড়ি?
0: হ্যাঁ মা, তোমার বাড়ি। মৃত্যুর সময় তোমার বাবা আমার হাতে কিছু টাকা দিয়ে যান, আমি সে টাকা খাটিয়ে এখানে তোমার আর সতীশের নামে দুখানা বাড়ি কিনেছি।
1: ওদের বাড়ি?
0: হ্যাঁ, কলকাতায় ওদের দুটো বাড়ি আছে, ওদেরই টাকায় কেনা।
1: ওদেরই টাকায় কেনা?
0: হ্যাঁ, ওদেরই টাকায় কেনা।

0: ছমাস ধরে জেলে তুমি যে দুঃখ ভোগ করেছো গোরাটা, আমরা তার চেয়েও কিছুমাত্র কম সহ্য করিনি। প্রতি মুহূর্তে তুষানলে আমাদের পক্ষের পঞ্জর দগ্ধ হয়েছে। গোরাদা,
1: গোরাদা বাবা আসছেন। অবিনাশ,
2: ঠাক ঠাক ঠাক ঠাক ঠাক, এইমাত্র এলে বুঝি?
3: হ্যাঁ, এই একটু আগেই এসেছি। বাবা, আমি একটা প্রায়শ্চিত্ত করতে চাই।
2: তার তো কোনো প্রয়োজন দেখি নে।
3: জেলের ভিতর নিজেকে অত্যন্ত অসুচি বলে মনে হতো, সে গ্লানি এখনো আমার যায়নি। প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে।
2: না না, তোমার অত বাড়াবাড়ি করতে হবে না, আমি ওতে মত দিতে পারি নে।
3: আচ্ছা, আমি না হয় এ সম্বন্ধে পণ্ডিতদের মত নেব।
2: কোনো পণ্ডিতের মত তোমায় নিতে হবে না, আমি তোমাকে বিধান দিচ্ছি যে তোমার প্রায়শ্চিত্তের কোনো প্রয়োজন নেই। তোমার সব কাজই বাড়াবাড়ি, আমি ওটা মোটেই পছন্দ করি।

0: আমি বেঁচে থাকতে তা কোনো মতেই হতে পারবে না।
1: কেন
0: কেন কি, আমি বলছি প্রায়শ্চিত্তের কোনো দরকার নেই।
1: বলছেন তো, কিন্তু কারণ তো কিছু দেখাচ্ছেন না।
0: আহ, এই সমস্ত শাস্ত্রীয় ক্রিয়াকর্ম গুরুজনের অনুমতি ব্যতীত করবার বিধি নেই। ওতে যে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় তা জানো?
1: তাতেই বা বাধা কি?
0: কি সম্পূর্ণ বাধা আছে। তুমি সকল কথায় তর্ক করতে যেও না গোড়া। এমন ঢের জিনিস আছে যা এখনো তোমার বোঝবার ক্ষমতাও হয়নি। তোমার প্রত্যেক রক্তের কণা তার প্রতিকূল। হিন্দু হব বললে হিন্দু হওয়া যায় না, জন্ম জন্মান্তরের স্বীকৃতি চাই।
1: জন্ম জন্মান্তরের কথা জানি না, কিন্তু আপনাদের বংশের রক্তের ধারায় যে অধিকার প্রবাহিত হয়ে আসছে আমি কি তারও দাবি করতে পারবো না?
0: আরে তর্ক আমার মুখের ওপর প্রতিবাদ করতে তোমার সংকোচ হয় না? এদিকে তো বলো হিন্দু বিলিতি ঝাড়াতে যাবে কোথায়? তোমরা বুঝি সমস্ত ওই গোড়াকে নাচিয়ে তুলেছ? হ্যাঁ, ওরা প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত হবে না, আমার ওটা একেবারেই মত নেই।
1: অবিনাশ, মতিলাল রমাপতি, তোমরা এখন যাও, আমি খানিকক্ষণ বিশ্রাম করতে চাই।
2: বসো গোড়া। আরে কাছেই বসো না, ও অসুচি হয়ে আছো? তা শাস্ত্রে আছে কাষ্ঠাসনে দোষ নেই। দেখো, এ কতদিন থেকে তোমাকে সাবধান হতে বলেছিলাম যে বিনয়ের বেগড়াবার লক্ষণ দেখা যাচ্ছে, কথাটা তখন তুমি কানেই নিলে না। সেই সময় জোর জার করে যদি কোনো মতে শশিমুখীর সঙ্গে বিয়েটা দিয়ে দিতে তাহলে তো কোনো কথাই থাকতো না। কাকস্য পরিবেদনা, বলি বা কাকে, শোনেই বা কে? বিনয়ের মতো ছেলে তোমার দল ভেঙে গেল, এ কি কম আফসোসের কথা হে?
1: থাক দাদা, ও ওসব কথা থাক, আমি কাল জেলে বসে ওসব কথা অবিনাশের মুখ থেকে শুনেছি।
2: তা তো শুনবেই ভাই, শশীর বিয়েটা দিতে আর দেরি করলে তো চলবে না। একটি ভালো পাত্র, না না, তোমার ভয় নেই, তোমাকে আর ঘটকালি করতে বলবো না, সে আমি ঠিকঠাক করে নিয়েছি। আর তোমাকে ঘটকালি করতে বলি, বেশ খামার হয়েছে।
1: পাত্রটিকে?
2: তোমাদের অবিনাশ।
1: অবিনাশ?
2: হ্যাঁ।
1: সে রাজি হয়েছে?
2: রাজি হবে না। একে তোমার বিনয় পেয়েছো? যাই বলো গোরা, তোমার দলের মধ্যে ওই অবিনাশ ছেলেটি তোমার ভক্ত বটে। আল্লাদে নেচে উঠল সম্বন্ধের কথা শুনে, বললে এ আমার ভাগ্য, এ আমার গৌরব।
1: কথাটা পাকা হয়ে গেছে তার বাপের সঙ্গে?
2: হ্যাঁ, মায়ের দক্ষিণে শুদ্ধ।
1: দিনক্ষণও কি একেবারে স্থির?
2: স্থির হয়েছে বই কি, আসছে পূর্ণিমা তিথিতে।

0: আসুন আসুন করুন বাবু, আসুন।
1: আমি জানতাম না আপনি নিজের বাড়িতে এসেছেন। পরেশবাবুর কাছে গিয়েছিলাম, তার কাছ থেকে শুনলাম। আমার আশাটা বোধহয় খুব অসময়ে এসে পড়েছে।
0: না না, আপনি বসুন।
1: শুনলাম আপনারা ব্রাহ্মমতে বিনয়ের বিয়ে দেবার চেষ্টা করছেন, কাজটা কি ভালো করছেন?
0: আমার কাছ থেকে আপনি এছাড়া আর কি প্রত্যাশা করেন?
1: আপনার কাছ থেকে আমি কোনো কিছু ছোট প্রত্যাশা করি না। অন্য পাঁচজনের কথাই ভুলে আপনি নিজেকে ছোট বলে জানবেন না। আপনার সঙ্গে আমার সামান্য দিনের আলাপ, তা সত্ত্বেও আমি স্থির জানি আপনি কোনো একটি বিশেষ দলভুক্ত নন।
0: আপনি নিজেও কি কোনো দলভুক্ত নন?
1: না, আমি হিন্দু। হিন্দু তো কোনো দল নয়, হিন্দু একটা জাতি। সমুদ্র যেমন ঢেউ নয়, হিন্দু তেমনি দল নয়।
0: হিন্দু যদি দল নয় তবে দলাদলি করে কেন?
1: মানুষকে মারতে গেলে সে আত্মরক্ষা করতে যায় কেন? তার প্রাণ আছে বলে। পাথরই সকল রকম আঘাতে চুপ করে পড়ে থাকে, যার প্রাণ আছে সে তো পারে না। আপনারা ভাবছেন বিনয়কে ব্রাহ্ম ধর্মমতে বিয়ে দেওয়া আপনাদের কর্তব্য, ইঁদুর ভাবে জাহাজের খোল কাটা তার কর্তব্য। ইঁদুরের প্রবৃত্তি ও আচরণ আর আপনাদের প্রবৃত্তি ও আচরণের মধ্যে তফাত কোনখানটায় আমাকে দেখিয়ে দিতে পারেন?
0: আপনি খুব বেশি চিন্তিত হবেন না, বিনয়বাবু দীক্ষাও নেননি, ব্রাহ্ম সমাজেও যোগ দেননি।
1: সে খবর আমি জানি।
0: কি সতীশ, পানুবাবু এসেছেন। আমাকে মাফ করবেন, আজ আপনার সঙ্গে আমার কথা কইবার সুবিধা হবে না।
2: কেন? এই যে গৌরবাবু, ভালোই হয়েছে, আপনার সঙ্গে বিশেষ করার কথা আছে।
0: আপনার খাবার হলো কিনা আমি দেখে আসি।
2: আচ্ছা, বিনয়বাবু যে কাজ করতে যাচ্ছেন আপনি বোধহয়?
1: হ্যাঁ শুনেছি।
2: তা আপনার এতে সম্মতি আছে?
1: বিনয় তো আমার সম্মতি চায়নি।
2: দেখুন, মানে এই ব্যাপারের সঙ্গে ব্রাহ্ম সমাজের যোগ আছে বলেই আমি এই কথা তুলেছি, নইলে।
1: আমি তো ব্রাহ্ম সমাজের কেউ নই মশাই, তা আমার কাছে বিনয়ের বিরুদ্ধে এই অভিযোগের কি কারণ তা তো কিছুই বুঝতে পারছি না।
2: সুচরিতা।

0: তোমার সঙ্গে আমার একটি বিশেষ কথা আছে।
1: গৌরবাবু, ওপরে আপনার খাবার দেওয়া হয়েছে, চলুন। মাসিমা পানুবাবুর সামনে বের হবেন না, তিনি আপনার খাবার নিয়ে বসে আছেন।
0: সুচরিতা, একবার ও ঘরে চলো তো, একটা কথা বলে নি।
1: আপনার কথা শুনবার আমার সময় নেই, আসুন গৌরবাবু।

0: সতীশ, তোমার দিদি কোথায়?
1: সে এইখান একটুখানি আগে বিয়ে বাড়িতে চলে গেল।
2: ও, বিয়ে বাড়িতে চলে গেছে?
1: দেখো বাবা, তোমাদের কাউকেই আমি বুঝতে পারলাম না। হয় আমি খুব বোকা, না হয় তোমরা এত শেয়ানা যে আমার মতন লোকের পক্ষে তোমাদের বুঝতে পারা শক্ত। আচ্ছা, রাধারানীকে নিয়ে তোমরা কি করতে চাও খুলে বলবে?
2: তার মানে
1: তুমি কি বলো রাধারানী চিরদিন এই রকম আইবুড়ো হয়ে থাকবে? গৃহধর্ম করাটাও তো মেয়ে মানুষের দরকার।
2: হ্যাঁ, তা দরকার বই কি। তা আপনার বোনজির বিয়ের কথা কিছু ভেবেছেন?
1: ভাবতে হবে বই কি, আমি ছাড়া আর ভাববেই বা কে বলো।
2: পাত্র কি কাউকে মনে মনে ঠিক করেছি?
1: তা করেছি, পাত্রটি বেশ ভালো। এই যে আমার ছোট দেওর কৈলাস, কিছুদিন হলো বউটি মারা গেছে, বড় মেয়ে পাচ্ছে না বলেই বসে আছে, নইলে এর মতন ছেলে কি আর পড়তে পায়?
3: একে তামাক ইচ্ছে করুন।
2: আমি তামাক খাই না। আচ্ছা, আমি তাহলে আসি। আমার এখানে যাতায়াত করা অন্যায় হয়েছে, আপনি আমায় যা বললেন আমার মনে থাকবে, আমি আর এখানে আসবো না।
1: বাবা, আমার যদি একটা উপকার করে যেতে।
2: বলেন।
1: তোমাকে বাবা রাধারানী গুরুর মতো ভক্তি করে, তুমি তো বলছো আর আসবো না। তুমি যদি এক ছত্তা লিখে নিয়ে যেতে আমার দেওরটিকে বিয়ে করলে ওর ভালো হবে, তাহলে আমি একটি দায় থেকে মেটে যেতাম বাবা।
2: দেখুন, আর আপনি আমাকে এর মধ্যে জড়াবেন না।
1: তোমার মনের ইচ্ছাটা তাহলে খুলেই বলো না বাবা, গোড়াতে ফাঁস পাকিয়েছো তুমি, এখন খুলবার বেলায় বলছো আমাকে জড়াবেন না, এর মানেটা কি? আসল কথা, ইচ্ছেটা তোমার নয় যে ওর মন পরিষ্কার হয়ে যায়।
2: বেশ, আমি লিখে দিচ্ছি।
1: আমাদের কৈলাসের কথাটা একটু লিখে দিলে ভালো করতে বাবা।
3: একটা তো লিখে দিলে।
2: না, আমি ওকে জানি না, ওর কথা আমি লিখতে পারবো না। মা, বাবা কি রকম আছেন?
4: ভয় নেই গোরা, এখন ভালো আছেন। গোরা, আজ তোমাকে কটা কথা বলবো। উনি নিজেই তোমাকে বলবেন বলেছিলেন, আমি বারণ করলুম। বড় দুর্বল হয়ে পড়েছেন, ডাক্তার সাহেব বেশি কথা কইতে বারণ করেছেন।
2: কি কথা মা, বলো।
4: গোরা, তখন উনি কিছুই মানতেন না, সেই জন্য এত বড় ভুল করেছিলেন, তারপর আর ভুল শোধরাবার পথ ছিল না। আমরা মনে করেছিলাম কোনো দিনই তোমাকে বলবার দরকার হবে না, যেমন চলছে এমনি চলে যাবে, কিন্তু ওর মৃত্যুর পরে তুমি শ্রাদ্ধ করবে কি করে, সেই চিন্তাতে উনি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন গোরা।
2: কেন মা, কেন? শ্রাদ্ধ করবার অধিকার কি আমার নেই?
4: না বাবা, নেই।
2: আমি ওর পুত্র নই।
4: না বাবা গোরা, তুই যে আমার পুত্রহীন আর পুত্র, তুই যে গর্ভের ছেলের চেয়ে অনেক বেশি বাবা।
2: আমাকে তবে কোথায় পেলে?
4: তখন মেয়েটি আমরা ইটুয়াতে তোমার মা সিপাহীদের ভয়ে পালিয়ে সে রাত্রে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তোমার বাপ তার আগের দিনই লড়াই মারা গিয়েছিলেন, তার নাম ছিল
2: দরকার নেই তার নাম, আমি নাম জানতে চাইনি।
4: তিনি আইরিশ ম্যান ছিলেন, সেই রাত্রেই তোমার মা তোমাকে প্রসব করে মারা গেলেন, তারপর থেকে তুমি আমাদের ঘরে মানুষ হয়েছো। বাবা গোরা, আমার উপর তুই রাগ করিস না বাবা, তাহলে আমি আর বাঁচবো না।
2: তুমি এতদিন আমাকে বললে না কেন মা, বললে তোমার কোনো ক্ষতি হতো না।
4: বাবা, পাছে তোকে হারাই এই ভয়ে আমি এত বড় পাপ করেছি, শেষে যদি তাই ঘটে, তুই যদি আজ আমাকে ছেড়ে যাস, তাহলে কাউকে আমি দোষ দিতে পারবো না গোরা, কিন্তু সে যে আমার মৃত্যুদণ্ড হবে। গোরা, গোরা, গোরা।
2: তোমার কোনো ভয় নেই মা, তোমায় ছেড়ে আমি কি কোথাও যেতে পারি? জানো মা, কাল রাত্রে আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, যেন আজ প্রাতে অরুণোদয়ের সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের সব মলিনতা মুছে যায়।

0: আমি নবজীবন লাভ করি। আমার সেই প্রার্থনার সামগ্রীটি তিনি আজ আমার হাতে এনে দিয়েছেন।
1: গৌর, তোমার বাবা কেমন আছেন?
0: ভালো।
1: তুমি কেমন আছো বাবা?
0: ভালো, খুব ভালো। আজ আমি মুক্ত পরেশবাবু, আমি যে পতিত হব সে ভয় আমার নেই। আমাকে আর পদে পদে মাটির দিকে চেয়ে সুচিতা বাঁচিয়ে চলতে হবে না। এইমাত্র আমি জানতে পেরেছি আমি একজন আইরিশম্যানের পুত্র। মিউটিনিতে আমার বাবা মারা যান, আমার মা এদের বাড়িতে আশ্রয় নেন, আমি জন্মাবার পরই মা মারা যান, সেই থেকে আমি এদের কাছেই প্রতিপালিত হয়েছি।
1: গৌর, তোমার মাতৃকুলে তুমি যে অধিকার পেয়েছো সেই অধিকারের মধ্যে আমাদেরও আহ্বান করে নিয়ে যাও।
0: আজ আমি মুক্তি লাভ করি, প্রথমেই আপনার সঙ্গে দেখা হলো। আমি বুঝতে পারছি এর মধ্যে ভগবানের ইঙ্গিত আছে।
1: কি গোরা?
0: আপনার কাছে এই মুক্তির মন্ত্র আছে, আমাকে আপনার শিষ্য করুন। আপনি আমাকে আজ সেই দেবতার মন্ত্র দিন যিনি হিন্দু মুসলমান খ্রিস্টান ব্রাহ্মণ সকলেরই দেবতা, যার মন্দিরের তার কোনো ব্যক্তির কাছে কোনোদিন অবরুদ্ধ হয় না, যিনি একমাত্র হিন্দুর দেবতা নন, যিনি ভারতবর্ষের দেবতা। সুচরিতা, আমি আর তোমার গুরু নই, আমি তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, আমার হাত ধরে তোমার ওই গুরুর কাছে নিয়ে যাও।
1: আশীর্বাদ করি তোমরা সুখী হও।

0: গোরা, গোরা।
1: পরেশ বাবু, ইনি আমার মা। এতদিন আমি অন্ধ ছিলাম, তাই দেখতে পাইনি যে মাকে খুঁজে বেড়াচ্ছিলাম তিনি আমার ঘরের মধ্যেই আছেন। মা, তুমি আমার ভারত।

রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে গোরা নাটকটি এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ নরেশচন্দ্র মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৃষ্ণদয়াল, হরিধন মুখোপাধ্যায়, পরেশ, রামকৃষ্ণ রায়চৌধুরী, মহিম, ভানু বন্দ্যোপাধ্যায়, পানু, সত্য রায়, বিনয়, প্রভাস বন্দ্যোপাধ্যায়, কৈলাস, জনকুমার মিত্র, অবিনাশ, মোহিনীমোহন চট্টোপাধ্যায়, সতীশ, পূরবী বন্দ্যোপাধ্যায়, আনন্দময়ী, ইতি চট্টোপাধ্যায়, বরদা, কমল মুখোপাধ্যায়, মাসি, অরুণপ্রভা চট্টোপাধ্যায়, সুচরিতা, গীতা দে, ললিতা, শুক্লা বন্দ্যোপাধ্যায় ও গোরার ভূমিকায় অসীম কুমার সরকার। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঊনবিংশতিতম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি বলেন, ভারতের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে পরিকাঠামোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সমস্ত মানুষের কাছে যোগাযোগ সহ অন্যান্য সুবিধা পৌঁছে দিতে সড়ক, রেল, পথসহ পরিকাঠামো নির্মাণের কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে রাজ্য সরকারের চাকরির জন্য সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ওই মার্কশিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পাল সমুদ্রমে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কটিক্সে আজ ভারতীয় রাজস্ব পরিষেবার 76তম ব্যাচের অফিসারদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। নদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই এই সিদ্ধান্ত। রাজ্য সরকারের জারি করা আইন মেনে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের মুসলিম সমাজ জানিয়েছে, এবার থেকে ঈদ সহ কোনো ধর্মীয় উৎসবে গরু কুরবানি দেওয়া হবে না। শিলিগুড়িতে মাদক পাচারের ছক বানচাল করেছে এনসিবি। গতকাল রাতে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফাঁড়ি এলাকার কদমতলা এলাকা থেকে ট্রাকটির ভিতরে তৈরি করা গোপন চেম্বার থেকে প্রায় 800 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে। আইপিএল ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা সংগঠন ইউনিসেফ বাংলাদেশে মহিলা ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে সেদেশের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সুবিচারের লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছে। গতকাল বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে সেদেশে শিশুদের যৌন হিংসা এবং হত্যার ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতমানের সেমিকন্ডাক্টর চোরাচালান প্রতিরোধে মার্কিন সেনেটে একটি বিল পাশ হয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, তাদের দেশে নির্মিত চিপগুলি চীনের সামরিক এবং কৃত্রিম মেধা কর্মসূচিতে ব্যবহৃত হতে পারে। স্টপ স্টিলিং আওয়ার চিপস শীর্ষকে

বিলটি রিপাবলিকান দলের সেনেটর মাইক রাউন্ডস পেশ করেন। ডেমোক্র্যাট দলের সেনেটর মার্ক ওয়ার্নারও বিলটিকে সমর্থন করেন। রাষ্ট্রসংঘে ইরানের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিষয়ক পর্যালোচনা সম্মেলন ফের ভেস্তে গেছে। এদিকে তেহরান আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ এনেছে। রাষ্ট্রসংঘে ইরানের স্থায়ী মিশন সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র

0: দেশজ উপাদানে এই ক্ষেপণাস্ত্রটি নির্মাণ করেছে। এর ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সামরিক প্রযুক্তিতে অগ্রগতি সম্ভব হবে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকাকরণ কর্মসূচি এরাজ্যে 30 মে থেকে শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন তিনি। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
4: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, PM সূর্যঘর.gov.in।
5: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: আস্তে আস্তে মোটামুটি না এখনো আমরা আছি আছি, মানে এই যে এসে পৌঁছে গেছি যখন একেবারে সন্ধে 6:30 অবধি তোমার সঙ্গে উইকেন্ড ক্যাফে নিয়ে থাকবো।
1: হ্যাঁ, মানে এই গরমের মধ্যে উইকেন্ড ক্যাফে এলে মনে হয় যেন কেউ একটা গরমকালে আইসক্রিম দিচ্ছে, কিংবা একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, কিংবা একটু লেবুর শরবত দিচ্ছে। আসলে গরম থেকে বাঁচার সবচেয়ে বড় টনিক হচ্ছে গান, এবং সেই গানের সঙ্গে ফান। হ্যাঁ, ঠিক বলেছো। এই কুল কুল গান নিয়ে গরমকে ভোলার জন্য আমরা কি বলতে পারি, মানে গরমে যা অবস্থা তাতে করে এই ভালো এই খারাপ না সবসময় খারাপ,
0: মানে এই ভালো এই খারাপ, প্রেশার আপ ডাউন হচ্ছে কত কি যে হচ্ছে, তবু গানে গানে বলতে ক্ষতি কি।

0: হ্যাঁ, এমন জাদু তিনি দিয়েছেন, মানে আমাদের ওই যে সূর্যদেব, তাতে করে আত্রেয় যদি আরেকটু দেরিতে এই স্টুডিওর এসিতে ঢুকতো, মানে আরেকটু যদি তাকে ওই রোদ্দুরে থাকতে হতো, তাহলে এই যে অ্যাম্বুলেন্সের আওয়াজটা হচ্ছে না, এই অ্যাম্বুলেন্সটাই অ্যাকচুয়ালি আত্রেয় থাকতো এবং সঙ্গে অরুণিতাও থাকতো। উড়ে বাবা রে বাবা,
1: মানে জাদু ডালায় একবারে জ্বালা জ্বালা হয়ে গেছে, মানে সুরমাই নয় পুরো জ্বালাউই অবস্থা চারিদিকে, সেই অবস্থায়।

আরে রাজি তো আছি, রোজ বৃষ্টি না মুখ, শুধু আজকে কেন? কিন্তু তুমি আমি কে, সেই ভরসা দেবার লোকটা কে? কারোর ভরসাই তো পাচ্ছি না, বৃষ্টির তো দেখা নেই কিন্তু এইটার দেখা রয়েছে, কোনটা?

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর এই উইকেন্ড ক্যাফেতে আড্ডা করবার টপিকটা দিয়ে দিই।
2: হ্যাঁ, আড্ডা ছাড়া জীবনে কি আছে? ওদিকে রোদ আছে, গরম আছে,
1: আর মাঝখানে আড্ডা
2: আছে, আর আড্ডা আছে।
1: একদম একদম, মানে ধরো কারেন্ট চলে গেলে ছাদে বসে আড্ডা, পড়তে বসার আগে বাইরে আড্ডা, ঘরে মানে গুমোট ফিল হলে ছাদের হাওয়ায় আড্ডা, এরকম ভাবে তো আড্ডা চলতেই থাকে। গরমকাল মানে হচ্ছে আড্ডার একটা আলাদা সিজন, মানে এই যে বর্ষা আসছে তা মানে তখন যে বেরোতে পারবে না তার জন্য আগে ভাগে যতটা আড্ডা দিয়ে দেওয়া যায় সেটা পুরোটাই গরমকালে।
2: একদম তাই, মানে অয় অরুণিতা এবং আয়াত্রেও আয়ে আড্ডা নিয়েও আজকে প্রচুর কথা বলবে। এবং ব্যাপারটা হচ্ছে যে ধরো তুমি যখনই সুযোগ পাও তখন ভালো কিছু করতে পারলে দেখবে তোমার মনটাতে যে লেভেলের হ্যাপিনেস থাকে তার থেকে 10 গুণ 15 গুণ বেড়ে যায়, কি তাই অরুণিতা?
1: অবশ্যই অবশ্যই, মানে চেহারায় গ্লো বেড়ে যায়,
2: গ্লো বেড়ে যায়। এবারে গ্লো বাড়ানোর জন্য ধরো তোমাকে এমন একটা সিচুয়েশন দেয়া হলো যেখানে তুমি সুযোগ পেলেই কারোকে একদম খুশিতে ভরিয়ে দেবে, তার মনের মধ্যে যে খুশির কলসি আছে সেটা একেবারে কানায় কানায় পূর্ণ করে দেবে। মানে সোজা কথা হচ্ছে তুমি সুযোগ পেলেই কাকে কিভাবে খুশি করে দেওয়ার চেষ্টা করো, সেটাই 9903650।
1: মানে কার খুশির কলসিটা তুমি ভরিয়ে দেবে, তাই তো?
2: হ্যাঁ, সেটা অবশ্যই তাই, এবং সেটাই তুমি জানিয়ে দেবে 9903650992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে।
1: আর আমরা এই মুহূর্তে যেটা করতে পারি, তোমাকে ফাঁকি না দিয়ে একেবারে টাকি নিয়ে চলে যেতে পারি।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: জীবনে কি করবে এই নিয়ে যখন মনে আছে প্রচন্ড খটকা, ইউ ক্যান থিঙ্ক অফ দ্যাট ম্যান হু ইজ নোন ফর মটকা। আসলে ব্যাপারটা হচ্ছে যে এমনও মানুষ কিছু কিছু পৃথিবীতে থাকেন না, তাদের জীবনে প্রচুর ঝড় ঝাপটা, সাইক্লোন, টর্নেডো, সুনামি অনেক কিছু হয়ে যায়, কিন্তু আলটিমেটলি তারা সেইগুলো থেকে বেরিয়ে আসার পরেও চিন্তা করেন যে এমন কি করা যায় যাতে উল্টো দিকের মানুষটার মুখে নিঃস্বার্থভাবে হাসি ফোটানো যায়। কোনো স্বার্থের ব্যাপার নেই, কোনো ঝুট ঝামেলা নেই, একেবারে সেলফলেস ভাবে শুধু একটু তৃপ্তি দেওয়া। মানে ঠিক এই গরমকালে যদি তোমার সামনে কেউ একটা ঠান্ডা জলের গ্লাস এনে বলে যে নাও জলটা খাও, দেখবে মনটা ভালো লাগবে,
2: একদমই
1: সেই রকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়াটাও কিন্তু আজকালকার দিনে মুশকিল হয়ে যাচ্ছে। কারণ সত্যি সত্যি আমরা যারা থার্স্টি, সত্যি সত্যি আমরা যারা বড্ড ক্লান্ত, তাদেরকে একটুখানি আরাম দেওয়ার মতন কেউ নেই। বাট সেটা ভেবে থাকলেও তুমি কিন্তু একটুখানি ভুল বস, তার কারণ এমনও মানুষ এখনো পৃথিবীতে অনেক আছে।
2: একদম, যারা ফোটাতে অন্যের মুখে হাসি বয়ে চলেছে কলসি, কিভাবে সেটা বলি, কারণ তারা হচ্ছেন কলসি মানব। মানে ধরো প্রচণ্ড জলতেষ্টা পাচ্ছে রাস্তায় যেতে যেতে, হ্যাঁ সব সময় তোমার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের কথা কিন্তু সবাই ভাবতে পারে না, বা আশেপাশে কল নেই। তাই এমন মানুষ অনেকে আছেন যারা মানুষের সেবার জন্য বিভিন্ন জায়গায় 100টিরও বেশি পানীয় জলের ব্যবস্থা করে রেখেছেন। তো সেই মানুষকে কলসি মানব বলে তো আমরা সম্মান জানাতেই পারি।
1: ইনফ্যাক্ট তার এতটাই পপুলারিটি হয়েছে এখন দিল্লিতে যে তিনি দিল্লির বিভিন্ন রাস্তায় সেখানকার লোকাল কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করে প্রচুর কলসি, বা হিন্দিতে যেটাকে মটকা বলে, সেই রকম জলের কলসি রেখে দিয়েছেন। আমাদেরকে একটু নস্টালজিক করে দিচ্ছেন, কারণ ছোটবেলায় আমরা প্রত্যেকেই বাড়িতে মাটির কলসিতে ঠান্ডা জল খেতাম, এবং সেই ঠান্ডা জলটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জলের থেকেও অনেক বেশি আরামদায়ক,
2: আরামদায়ক এবং শীতল। আর এই যে আমরা নস্টালজিয়ায় ফিরে গেলাম, নস্টালজিয়ায় ফেরা মানেই কিন্তু ফ্ল্যাশব্যাক আমাদের কিরকম একটা টান দেয়, কি বলো?
1: একদম তাই। টু দ্যাট মটকা ম্যান, যিনি নিঃস্বার্থভাবে নিজের জীবনে ক্যান্সারের মতন কঠিন রোগ থেকে নিজের সঙ্গে নিজে লড়াই করে ফিরে এসে আজকে দিল্লিতে শুধুমাত্র মানুষকে জল খাওয়ানোর জন্য রাস্তায় রাস্তায় কলসি রাখছেন প্রতিদিন নিয়ম করে এই গরমে। স্যালিউট স্যার।
0: এফএম রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।
3: Dum dum dum akka dum dum dum akka dum dum dum akka dum dum

0: হ্যাঁ, কলসির জল যতই ছলকে যাক, তোমাকেও তো এমন একটা কাজ করতে হবে যাতে ইনবক্সটা একেবারে ছলকে যায়। তার কারণ তুমি এখন কি শুনছো?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
2: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর উইকেন্ড ক্যাফেতে কিন্তু আজকের আড্ডার বিষয় এটাই ছিল যে তুমি কার খুশির কলসি চট করে ভরিয়ে দিতে চাও, মানে যার খুশির কলসি ভরিয়ে দিতে বারবার তোমার মন চায়, তো সেটাকে, সেই কথা আমাদেরকে জানিয়ে ফেলো 9903653992 তে।
0: এই গরমের মধ্যে যে কারোর খুশির কলসি ভরিয়ে দেওয়াটা যে কত বড় একটা পুণ্যের কাজ, সেটা তো অরুণিতাও জানে, আত্রেয়ও জানে, প্লাস তুমিও জানো। এবং তোমার দায়িত্ব কি, আমাদেরকে খুব ভালো করে জানানো যে সুযোগ পেলেই কাকে খুশি করে দিতে, কার খুশির কলসিটা ভরিয়ে দিতে তোমার ভীষণ ইচ্ছে করে। 9903653992 হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজের ইনবক্সে এখনই মেসেজ ঢুকতে শুরু করে দিয়েছে, তোমার মেসেজটাও চলে আসুক, তারপরে চটপট সেগুলো শেয়ার করবো তো।
2: ইয়েস, আর এই

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। এমনও ঘটনার সাক্ষী থেকেছে আমার এই কল্লোলিনী তিলোত্তমা কলকাতা, যেখানে সোফিরতি পথে অরুণিতা এক গাদা শপিং করেছে এসপ্ল্যানেড থেকে এবং আত্রেও কিচ্ছু একটা কেনেনি, শুধুমাত্র ব্যাগ বয়েছে। এই কষ্টের দিন, পুরুষদের এই কষ্টের দিন এবারে শেষ হতে চলেছে। কেন
1: কেন কেন মানে আমার অ্যাকচুয়ালি শুধু তুমি নয়, তোমার ওই দুটো হাত ভর্তি হয়ে গেলে আমার মনে হয় আরও দুজন থাকলে ভালো হতো, আরও চারটে করে ব্যাগ দিয়ে দিতাম।
0: হ্যাঁ, মানে যাদের শপিংয়ের নেশা থাকে না, তারা যে শপিং করার সময় কী করবে ভেবে পায় না। এই যে অরিজিৎ সিং একটু আগে বলছিলেন, ইচ্ছে যত উড়িয়ে দেবো, তাদের মনে হয় ক্যাশ যত আছে সব উড়িয়ে দেবো, কিন্তু শপিংটা করবো। তা এই সমস্যার কী সমাধান হয়েছে, তার জন্য না একটা স্পেশাল ব্যাপার আজকাল চালু হয়েছে, যে খবরটা আজকে আমরা পেয়েছি সেটা হচ্ছে ক্যারি ম্যান। মানে তুমি শপিং করবে, মানে তুমি শপিংটা করবে আর সেই শপিং বওয়ার জন্য কিছু লোককে পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে?
1: মানে তিনি বয়ে দেবেন জিনিসগুলো।

0: হ্যাঁ তিনি বয়ে দেবেন, মানে তাকে ভাড়া পাওয়া যাবে। অরুণিতা, এরকম লোক পেলে তুমি কি কি করবে?
1: মানে আমি ভাবতে পারছি না, মানে আমার কেনাকাটার পরিমাণটা যে কোথায় গিয়ে থামবে আমি রিয়েলি ভাবতে পারছি না। মানে ধরো আমরা তো অনেক জায়গায় বেড়াতে যাই, সেখানে গিয়ে এত জিনিসপত্র দেখে পছন্দ হয়, সব ওই মুখ বেজার করে বাড়ি চলে আসতে হয়, মনে হয় যে না কে বইবে।
0: হ্যাঁ সেটা তো মনে হতেই পারে, এবং ওই কে বইবে এই প্রশ্নের উত্তর এখন রয়েছে আমাদের কাছে, তার কারণ তুমি একটুখানি খোঁজ খবর করলেই পেয়ে যেতে পারো সেই মানুষটিকে বা সেই মানুষদেরকে যারা তোমার শপিংয়ের সমস্ত ব্যাগ খুব ভালোভাবে খুব যত্ন করে বয়ে দেবে, তোমার বয়ফ্রেন্ড থাক বা না থাক,
1: তাতে কিচ্ছু যায় আসে না, তোমার চিটিয়া কালাইয়া চিটিয়াই থাকবে, তাতে কোনো আঘাত পড়বে না।
0: হ্যাঁ মানে শপিং করাতে বলতে হবে না, ব্যাগ বয়ে দে বললেই হবে।

0: চিটিয়াকালে শুনতে শুনতে চিঠি চলে এসেছে, না না লিখে নয়, তবে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজে, হ্যাঁ ডিজিটাল চিঠি 9903659992 তে কোথায় এইখানে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: শুভ বিকেল দিদি ভাই ও দাদা ভাই, তোমাদের দু গ্লাস ঠান্ডা শরবত যদি পাঠাতে পারতাম, তোমরা যা গরমে এসেছো, এটাই হচ্ছে সাঁকড়াইল থেকে শর্মিষ্ঠা মুখার্জির খুশি করার মন্ত্র আর কি। মানে সে চাইলেই আমাদের খুশি করে দেয়।
2: একটু একটু বেশি করে বরফ দিও প্লিজ।
0: হ্যাঁ একটু বেশি করে বরফ দিও। আর আরেকটা মেসেজ এসেছে এবারে পূর্ব মেদিনীপুর থেকে মিতালী সামন্তর কাছ থেকে। সে বলেছে যে যে কোনো সময় যে কোনো খুশি আমি যার সঙ্গে ভাগ করে নিতে চাইবো সেটা আর কেউ নয়, সে হলো আমার স্বামী। তার সঙ্গে আমি সব খুশি ভাগ করে নিতে চাই, যার নাম অমিত সামন্ত। ওরে বাবা, এটা একেবারে স্বামী স্বামী কেস।
2: স্বামী স্বামী ভীষণ দামি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ

0: तो दिल ही खो नहीं दिया, आपने मैसेज भी कर दिया 9903659992 में। तार कारण आज के वीकेंड कैफे जुड़े অরুণিতা এবং আত্রেয়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: Yes, আজকে তোমার সঙ্গে কিন্তু আড্ডা চলছে এই নিয়ে যে তুমি সুযোগ পেলেই কার খুশির কলসি একেবারে ভরিয়ে দেবে, মানে একেবারে ছলকা ছলকারে করে ভরিয়ে দেবে।
0: এবং সেটাই 9903659992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে তোমাকে জানাতে বলেছি। মাধাই দাস ঘোষপাড়া থেকে একেবারে শুরুতে ঠান্ডা আইসক্রিমের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে অরুণিতা আর আত্রেয়কে, থ্যাংক ইউ সো মাচ। বলছে যে উইকেন্ড ক্যাফে দুর্দান্ত শুরু হয়েছে, গানগুলো ব্যাপক শোনাচ্ছেন, আর আমি খুশির কলসি ভরিয়ে দেব আমার অর্ধাঙ্গিনীর। কারণ আমি কি সে খুশি থাকি, ভালো থাকি এবং ভালো থাকবো সে সেই চেষ্টায় ব্রতী। তাই আমি তাকে সাংসারিক কাজে সহযোগিতা করে তার কাজ ভাগ করে নিয়ে তার খুশির কলসিটা ভরিয়ে দেবো। কিতনা ইম্পর্টেন্ট বাত আপনি কর দিয়া মাধাই দা।
2: এবং যেটা কথা সেটা হচ্ছে অর্ধাঙ্গিনী বললে দু এক কলসি জল এনে দেবেন, তাহলে দেখবেন খুশির কলসি পুরো একবারে উপচে উপচে পড়ছে।
0: ওরে বাবা, এই না হলে কি শুদ্ধ দেশি রোম্যান্স।
2: একদম।

0: Rainbow Mic Testing. Mic Testing. Mic Testing. Rainbow Mic Testing. আগামীকাল না একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন, তার কারণ হচ্ছে আগামীকাল ইউপিএসসির পরীক্ষা রয়েছে এবং সেই উপলক্ষে তো একটা সাজসাজ রব থাকেই, তার কারণ প্রিপারেশনের এই যে এতদিনকার এত বড় ঝক্কি সেটা তো ঠিক করে উতরোতে হবে। সেই জন্য আশেপাশ থেকেও কিভাবে কলকাতা শহরে তোমাকে তোমার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়াটাকে আরও সহজ করে দেওয়া যায় সেই চেষ্টাই সবাই করছে। আর অরুণিতা আত্র আজকে উইকেন্ড ক্যাফেতে তোমাকে আরও একবার জানিয়ে দেবে যে কালকে স্পেশাল কি ব্যবস্থা রয়েছে।
1: স্পেশাল ব্যবস্থাটা হচ্ছে এই যে রবিবার সকাল 9টার পর থেকে মেট্রো পাওয়া যায়, কিন্তু কালকের জন্য ব্যাপারটা সেরকম নয়। কাল কিন্তু সকাল 7টা থেকেই ব্লু লাইন এবং গ্রিন লাইনে মেট্রো চলবে।
0: হ্যাঁ, এবং কালকে ওই সকাল 7টা থেকে যখন মেট্রো শুরু হবে তখন খুব ফ্রিকোয়েন্ট মেট্রো তুমি পাবে এটা আশা করো না, তার কারণ আধ ঘন্টা অন্তর অন্তর তুমি মেট্রো পাবে। তারপরে 9টার পরে যেরকম তুমি রবিবারে নর্মালি মেট্রো পাও সেরকম মেট্রো পাবে, এবং অন্য দিনের থেকে কালকে কিন্তু অনেক বেশি মেট্রো চলবে বোথ আপ এবং ডাউনে।
1: হ্যাঁ, নর্মালি যেটা চলে 152 মেট্রো চলে আর কি এই ডেতে, মানে সানডেতে, কিন্তু কালকের জন্য স্পেশালি 160টা মেট্রো চলবে, তাই ফিসল যাওয়ার চান্সটা একটু কম।
0: হ্যাঁ, তাই সময় নিয়ে পরীক্ষার হলে যেও, পরীক্ষাটা আবার যেন পিছলে না যায়, পরীক্ষাটা খুব খুব খুব ভালো করে দিও, টেনশন না করে দিও, আর একদম দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরে এসো যাতে এই গরমেও একটুখানি স্বস্তি লাগে, কি বলো?
1: একদম ধাগিনা দিতে করে ফিরতে পারো।

0: থাকে না, তিন এক দিন করতে করতে 9903653992 তে মেসেজ এসে গেছে। তার কারণ আজকে এই অয় অরুণিতা এবং আয়াত্রেও বলেছে যে তুমি সুযোগ পেলেই কার খুশির কলসি ভরিয়ে দেবে সেটা জানিয়ে দাও। এবং মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে বলেছে, আমি খুশির কলসি ভরাবো আমার হবু শ্বশুর মশাইয়ের, যাতে করে জম্পেশ করে জামাই ষষ্ঠীটা হয়, যেন গলতি সে মিস্টেকটা না হয়। উরে বাবা রে বাবা রে বাবা।
1: কিন্তু ওই গলতি সে মিস্টেকের কথা বলতে গেলে যেটা বলতেই হয়, অতিরিক্ত খেয়ে যেন পেটটার ডেঞ্জারাস অবস্থা করো না।
0: না না, কোনো রকম ডেঞ্জারের মধ্যে যেও না, খুব সাবধানে থাকো। এই গরমেই কদিন বাদে জামাই ষষ্ঠীটা করতে হবে, এটা যেন মাথায় থাকে। আর আরেকটা জিনিস মাথায় রেখো, সেটা কি যে ঠিক একটা ছোট্ট নিউজ ব্রেকের পরে 5:02 অরুণিতা এবং আত্রেয় আবার সেই উইকেন্ড ক্যাফে নিয়ে ধুম করে ফিরে চলে আসবে।
1: ইয়েস, কোই ডাউট মত রাখ না।
2: ചുവപ്പ് നിറത്തിലെ സാരിയിൽ ഞങ്ങൾ എല്ലാം ഡേഞ്ചർ.

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। আগামী জুন মাস থেকেই আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা এরাজ্যের মানুষ পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসাথীর 6 কোটিরও বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার কথাও ঘোষণা করেন তিনি। বকরি ঈদ উপলক্ষে দুদিনের পরিবর্তে একদিন ছুটির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 26 ও 27 মে এর পরিবর্তে শুধুমাত্র ঈদ উজ জোহার দিন 28 মেই ছুটি থাকছে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে রাজ্য সরকারের তরফে 26 ও 27 মে ঈদের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। রাস্তা বা ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে সেদিকে দৃষ্টি রাখছে রাজ্য সরকার, জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, 10-15 বছর বা তার বেশি সময় ধরে যারা কোথাও বসে ব্যবসা করছেন তাদের বিকল্প কোনো জায়গায় যাতে পুনর্বাসন দেওয়া যায় সে ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে। জনগণনার কাজে বেসরকারি অনুদানহীন এবং সংখ্যালঘু বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ করার কাজে নিষেধাজ্ঞা জারি করেছে বম্বে হাইকোর্ট। বিচারপতি গৌতম আনখার এবং বিচারপতি সন্দেশ পাটিলের ডিভিশন বেঞ্চ বলে

জনগণনার আইন অনুযায়ী শিক্ষকদের এই দায়িত্ব পালনে কোনো বাধ্যবাধকতা নেই। এই নিষেধাজ্ঞার ফলে সেরাজের 500 বেশি স্কুল সংগঠন আপাতত স্বস্তি পেয়েছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও

0: খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: জীবনে যখনই সুযোগ পাবে তখনই নিজেকে খুশি করবে এবং অন্যের খুশির কলসিটাকে একেবারে ভর্তি করে দেবে, তাহলেই দেখবে না বাকি সব কুছ ফার্স্ট ক্লাস হ্যায়, লাইফ পুরো ফার্স্ট ক্লাস হো গয়া হ্যায়। আর সেই জন্যই আজকের এই শনিবারের বিকেলবেলার এই উইকেন্ডের ভরপুর মেজাজটাকে আরেকটু ভরপুর খুশিময় করে তোলার জন্য অয় অরুণিতা আয় আছো, তোমাকে জিজ্ঞেস করেছে 9903658992 তে যে তুমি সুযোগ পেলেই কার খুশির কলসি ভরিয়ে দেবে। অ্যান্ড অমিত সামন্ত মহিষাদল থেকে বলছেন যে আমি জানি মেয়েদের খুশি করার অস্ত্র হচ্ছে নানান রকম ঘর গোছানো জিনিস কিনে দেওয়া, তাই আমি যদি অনেক টাকা পাই, আমার যদি কোনো দিন লটারি লাগে, তাহলে আমি আমার মিসেসের জন্য সেই সমস্ত কিনে দেবো, কিন্তু সেগুলো কিনতে গেলে লাগবে টাকা পয়সা, তাই সেটা যদি কোনো দিন হাতে আসে তাহলে তো কেলা ফতে অরুণিতা।
1: একদম একদম, মানে ব্যাপারটা হচ্ছে টাকা পয়সা চাই, তাই তো?
0: হ্যাঁ টাকা পয়সা চাই চাই চাই, কিন্তু টাকা পয়সা ছাড়াও খুশি করা যায়, কিন্তু টাকা পয়সারও খুব দরকার রয়েছে, তাই শুধু লটারি নয় আরেকটা অন্য উপায়ও টাকা পয়সা হাতে আনা যায়, সেটা উত্তর বাহালি থেকে সুভাষ চক্রবর্তী আমাদেরকে বলেছেন। কি বলেছেন?
1: কি বলেছেন? কি বলেছেন?
0: বলেছেন অরুণিতা এন্ড আত্রেয় গুড ইভিনিং, আমি খুশির কলসি ভরিয়ে তুলবো আমার অফিসের বসের, যাতে করে তাড়াতাড়ি ইনক্রিমেন্টটা পেয়ে যাই। দিস ইজ কল্ড দ্য ওজি টেকনিক অফ খুশি থাকা এন্ড খুশি রাখা।
1: আহা হা হা, মানে ইয়ে কি হালওয়া হ্যায় জলওয়া এসে হি দিখা দেঙ্গে।

0: আরে বাবা, জীবনে খুশিটা ভরে থাকলে তবেই না আসল জল হাওয়া সবকিছু থেকে আনন্দটা পাওয়া যাবে, তবেই তো জলওয়াটা হবে।
1: সেই মানে তাড়াতাড়ি করে বলতে গিয়ে জল হাওয়া বিকামস জলওয়া, তাই তো?
0: সেটা কোথায় হয়? এইখানে।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: জীবনে কিছু করো আর না করো, খুশি টাকাটা ভীষণ দরকার, এবং অন্যকে খুশি করে রাখাটাও ভীষণ দরকার। তাই ডংজুর থেকে গণেশ আজকে অরুণিতার আত্রেয়র যে প্রশ্ন, যে তুমি সুযোগ পেলেই কার খুশির কলসি ভরিয়ে দেবে, তার উত্তরে জানিয়েছে যে আগে তো নিজে খুশি হই, তারপরে অন্যের খুশির কলসিটা ভরিয়ে দেবো।
1: একদম একদম গণেশ, একদম পারফেক্ট কথা। নিজেকে ভালো রাখলে তারপর তো অন্যকে ভালো রাখার কথা ভাবা যায়।
0: রজত বিশ্বাস নদিয়া থেকে বলেছে, আমি আমার পরিবারের সবার খুশির ভাণ্ডার ভরিয়ে দিতে চাই, কারণ তারা আছে বলেই আমি তথা আমরা সকলে ভালো আছি। ইয়ে কি মজা! মানে ব্যাপারটা হচ্ছে কি, সত্যি পরিবার এমন একটা জিনিস না, সেটা অরুণিতা আছে এবং তুমিও একেবারে 100% বিশ্বাস করো যে সেই মানুষগুলো আশেপাশে থাকলে সবসময় খুশি খুশি লাগে, কি তাই তো?
1: একদম হ্যাপি হ্যাপি ফিলিং।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: একটু না হয় দেরি হয়েছে, তা বলে কি অরুণিতা আত্রেও ছড়া কাটিং দেবে না উইকেন্ড ক্যাফেতে? তাও কি কখনো হয়?
3: একদম।
2: এবং আজকে আমরা একটু দেরি দেরি করে ছড়া কাটিংটা এই কারণেই দিলাম, তার কারণ আজকে ছড়া কাটিং এর প্রথম লাইনই হচ্ছে, স্বপ্নগুলো হবেই সফল হোক না একটু দেরি, স্বপ্নগুলো হবেই সফল হোক না একটু দেরি। এর সঙ্গে কি লাইন দিতে পারো দেখি 9903653992 তে। কিন্তু
3: তবে সেটা কিন্তু দিও একটু তাড়াতাড়ি, এ ব্যাপারে তুমি কিন্তু করো না একদম দেরি।
2: ওরে বাবা রে বাবা, ছড়া কাটিং হ্যাজ স্টার্টেড অলরেডি। তো ব্যাপার হচ্ছে স্বপ্নগুলো হবেই সফল হোক না একটু দেরি, এর সঙ্গে মিলিয়ে যে কোনো লাইন লিখে পাঠিয়ে দিতে পারো অরুণিতা রাজকে 107 FM রেইনবো উইকেন্ড ক্যাফেতে 9903653992 তে। আর আজকে ছড়া কাটিংটা কিন্তু স্পেশাল, তার কারণ আজকে একটা স্পেশাল দিন, কিন্তু সেটা কি এখন বলবো না,
3: এসে বলছি ততক্ষণ দিল চিজ তু যেতে দিই।

0: এই গরমে একটা জিনিসকে দিল দিয়ে দেওয়াই যায়, সেটা হচ্ছে শরবত। এবং সেই শরবতে তুমি কি কি করতে পারো তা আজকে উইকেন্ড ক্যাফেতে এক্ষুনি বলো।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ইয়েস, শরবতের বিভিন্ন রকম কেরামতি করে মানে শরীরকে ঠান্ডা রাখতে তুমি তো পারোই। তার মধ্যে হচ্ছে যেমন সবজা সিড ড্রিঙ্ক, যেটা কি ছোট ছোট দানা জলে ফুলে উঠে বেশ মুক্তোর মতো দেখতে হয়ে যাবে, যেটা হজমে সাহায্য করে এবং মানে পেট ফাঁপাও কিন্তু কমাতে পারে। এবার আরেকটা কি রয়েছে, ধরো জিঞ্জার ঠান্ডা যেটাকে বলে, মানে এটা কিন্তু একটা জায়গার মাদুরাইয়ের একটা বিখ্যাত ড্রিঙ্ক। এটা হচ্ছে মানে এর মধ্যে ধরো দুধ লাগে, আর তার মধ্যে তোমার ঠান্ডা দুধের মধ্যে আদা, তারপর হচ্ছে ধনে পাতা, এই সমস্ত কিছু দিয়ে বিট লবণ দিয়ে বেশ সুন্দর করে এটা বানানো যায়। এছাড়া ধরো গোলাপ শরবত। গোলাপের শরবত কীরকম, মানে ঠান্ডা দুধের মধ্যে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ভীষণভাবে সুন্দর করে ওর মধ্যে বেশ একটু ওই কোনো একটা গোলাপ ড্রিঙ্ক মিক্স করতে পারো, তার মধ্যে একটু চিনি টিনি দিয়ে বেশ সুন্দর একটা ড্রিঙ্ক বানিয়ে ফেলতে পারো। হ্যাঁ হ্যাঁ, তার সাথে সবজা সিডসও দিতে পারো। আর একটা যেটা পারো, বেলের শরবত। এটা তো মানে আমাদের ওজি ড্রিঙ্ক, আমরা সবাই জানি সুন্দর সুন্দর বেলের শরবত।
0: বাঙালি যদি বেলের শরবত না জানে তাহলে আর কি জানে।
2: সেটাই, আর শুধুমাত্র কিন্তু এটা একটা শরবত নয়, এটা কিন্তু তোমার পেট ঠান্ডা রাখতে ভীষণভাবেই সাহায্য করে।
0: অতএব যা জানা গেল, চারিদিকে একেবারে শরবত শরবত শরবত শরবত, আরো শরবত আছে।
2: হ্যাঁ নিশ্চয়ই আছে। তো আম পানা, যেটা আমরা সবাই খাই, মানে যেরকম ধরো একটু আম পুড়িয়ে বেশ সুন্দর করে ওই একটু বিট লবণ দিয়ে একটু চিনি দিয়ে গুলে যেটা খায়, মানে এটা কিন্তু ইলেকট্রোলাইট হিসাবেও কাজ করে দেয় অনেক সময়।
0: যারা আম আদমি, যারা কাঁঠাল আদমি, সবাই আম পানা খায়।
2: একদমই তাই। তো এই সমস্ত শরবত কিন্তু বানিয়ে ফেলতেই পারো গরমে, মানে যেটা তোমার মানে হেলথকেও বেশ একটা আলাদাই লেভেলে হাইড্রেশন দেবে, আর তার সাথে মন ভরবে, পেটও ঠান্ডা হবে, সব মিলে সানি সানি দিনে এরকম একখানা শরবত পানীয় করতেই পারো।
0: এবং হানি সিংকে বলতে পারো, দাঁড়ান স্যার গানটা একটুখানি বাজান, ততক্ষণ আমি শরবত আনি আনি আনি আনি আনি আনি আনি।

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্যঘর।
3: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
4: স্বপ্নগুলো হবে সফল, হোক না একটু দেরি। আজকে ছড়া কাটিং কিন্তু ছিল এটাই, 9903653992 তে পাঠাতে বলা হয়েছিল তোমাকে,
5: আর তুমি একদম দেরি না করে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছো। আসলে ব্যাপারটা হচ্ছে আজকের এই যে দিনটা 23 মে, আজ কুছ স্পেশাল হ্যায়, আজকে হচ্ছে ওয়ার্ল্ড টার্টল ডে, বিশ্ব কচ্ছপ দিবস। তাই ওই ছোটো থেকে অরুণিতা আত্র এবং তুমি পড়েছো না যে খরগোশ আর কচ্ছপের রেসের মধ্যে আলটিমেটলি কচ্ছপই কিন্তু গিয়ে জিতেছিল, তাই স্বপ্ন সফল হবেই, দেরি হতে পারে, কিন্তু তোমাকে একটু ওয়েট করতে হবে আর ছড়াকাটিংটা পাঠাতে হবে। ঠিক যেমন এখন শাওন বারাসাত থেকে বলেছে, স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি, হাল ছেড়ো না বন্ধু, হবেই জয় তোমারই, আশায় বাঁধো বুক, মনে রাখো ভরসা, লেগে থাকো যদি পূরণ হবে সকল আশা। ওরে বাবা, ছড়াকাটিং এর শুরুতেই তো একেবারে ইন্সপিরেশন টু দি পাওয়ার ইনফিনিটি,
4: হারিয়ে ফেলেছি ভাষা।
5: ওরে বাবরে বাবরে বাবরে বাবরে বাব। এইবারে নেক্সট ছড়াকাটিং কোথা থেকে এসছে? ইয়েস, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলছে, স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি, তাই এই গরমে জ্বলে পুড়েও ঝমঝম বৃষ্টির আশা করি।

0: রে বাবা, এই আশাই তো জীবনে ভালোবাসার একমাত্র, বেঁচে থাকার একমাত্র উপায়। কি তাই তো?
1: আত্র, আমি একটু হাততালি দিই?
0: হ্যাঁ হ্যাঁ, দিতেই হবে
1: একদম।
0: আমাদের এই সম্মিলিত হাততালি সেই সমস্ত মানুষদের জন্য যারা বৃষ্টির জন্য এখনো পর্যন্ত বুক বাঁধেন,
1: যারা আশা করে বসে আছেন বৃষ্টি হবে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: বৃষ্টির আশায় আশায় আশায় আশায় বুক বাঁধতে বাঁধতে আলটিমেটলি কিন্তু বৃষ্টির খবর রয়েছে, বাট শুধুমাত্র বৃষ্টি নয়, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বেশ কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে। সেখানে কিন্তু ঝোড়ো হাওয়াও বইবে, যার গতিবেগ মোটামুটি 50-60 কিলোমিটারের আশেপাশে থাকতে পারে।
2: হ্যাঁ, তো যারা উইকেন্ডে এদিক ওদিক বেরোবে ভাবছো, প্লিজ আমাদের এই আপডেট যারা শুনছো একটু নিজস্ব ঠিকঠাক ব্যবস্থা নিয়ে বেরিও, কারণ দুর্ঘটনা সে দের ভালি হ্যায়।
1: হ্যাঁ, কিন্তু দেরি না করে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছড়াকাটিংটা পাঠিয়ে দিতে হবে। তো আজকে ছড়াকাটিংয়ের প্রথম লাইনটা কি, স্বপ্নগুলো হবেই সফল হোক না একটু দেরি, এবং তুমি তাড়াতাড়ি এর সঙ্গে মিলিয়ে লিখে পাঠিয়ে দাও 9903653992 তে। আর এখন তোমার জন্য একটা পুচকি ব্রেক থাকলো, তারপরে থাকবে পরপর 3-3টে ব্যাক টু ব্যাক সুপার ডুপার হিট গান। কোথায়?
2: ইয়েস, একেবারেই
1: রেনবো 3-3 গানের হ্যাট্রিকে,
2: সেটা ওয়ান অ্যান্ড অনলি উইকেন্ড ক্যাফেতে উইথ অরুণিতা অ্যান্ড আত্র।
1: স্টে টিউনড,
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবোতে 3-3 গানের হ্যাট্রিক।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: স্বপ্নগুলো হবেই সফল হোক না একটু দেরি, এই ছিল প্রথম লাইন। এবং তার সঙ্গে মিলিয়ে এখন অমিত সামন্ত পূর্ব মেদিনীপুর থেকে বলছে, স্বপ্নগুলো হবেই সফল হোক না একটু দেরি, কিন্তু কী করলে স্বপ্ন পূরণ হবে সেটাই ভেবে মরি, তবে কর্মই ধর্ম, কর্ম করেই স্বপ্ন সফল করতে পারি।
2: ভাবছো ভাবো, কিন্তু কটা বাজে সে খেয়াল আছে?
1: ওমা, তাও তো ঠিক। তুমি শুনছো
0: উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আজকে ছড়া কাটিং এ, যেহেতু আজকে ওয়ার্ল্ড টার্টল ডে, কচ্ছপের দিন, তাই ধীরে ধীরে গেলেও আলটিমেটলি স্বপ্ন সফল করাই হচ্ছে কচ্ছপের কাজ, সেটাই তারা আমাদেরকে শিখিয়ে গেছে যুগ যুগ ধরে। তাই তোমাকে আজকে অয় অরুণিতা এবং আয় আত্রেয় বলেছে যে একটা ছড়া কাটিং করো তো বাপু, সেটার প্রথম লাইনটা কি, স্বপ্নগুলো হবেই সফল হোক না একটু দেরি, এরপর কি করতে হবে
2: সেটার বাকি লাইনগুলো লিখে ফেলতে হবে তাড়াতাড়ি 9903653992 তে পাঠিয়ে দিতে হবে, করে না একদম দেরি।
1: না, আর বেশি দেরি করাও যাবে না, তার কারণ একটু আগেই তোমাকে বলছিলাম 5:55 হয়ে গেছে, এখন আবার 5:56:23 হয়ে গেল, ঘড়ি যেন একেবারে খুব তাড়াতাড়ি এগোচ্ছে, ঠিক ওই খরগোশটার মতন, কচ্ছপের মতন তো ঘড়ি এগোয় না। না, সেই জন্য আপাতত অরুণিতা অ্যান্ড আত্রেয়কে একটা ছোট্ট নিউজ ব্রেকে যেতে হবে, তারপর আবার ঠিক 6:02 তোমার ছড়া কাটিং নিয়ে ফিরে আসবো অনলি অন 107 FM রেইনবো। যেতে যেতে লাইনটা আরেকবার বলে দিই, স্বপ্নগুলো হবেই সফল হোক না একটু দেরি, এর সঙ্গে মিলিয়ে লাইন লিখে পাঠিয়ে দাও 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানতে পারবে। উল্লেখ্য, এই আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এমজি নারেগাকে প্রতিস্থাপিত করে। নতুন এই আইনের লক্ষ্য হল একটি অর্থবছরে বিধিবদ্ধ কর্মসংস্থানের নিশ্চয়তা 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। রাজ্যে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাঁদের পরিবার। রাজ্যে ইতিমধ্যে 7,79,000-এর বেশি কারিগর এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। তাঁরা সকলেই এই প্রকল্পের সুযোগ পাবেন। বকরি ঈদ উপলক্ষে দুদিনের পরিবর্তে একদিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 26 ও 27 মের পরিবর্তে শুধুমাত্র ঈদুজ্জোহার দিন 28 মে ছুটি থাকছে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে রাজ্য সরকারের তরফে 26 ও 27 মে ঈদের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: তাই আজকে স্পেশাল কচ্ছপদের দিন। সেই কচ্ছপদের দিনে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা মানে অয় অরুণিতা অ্যান্ড আয়াত্রেয় তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম উইকেন্ড ক্যাফেতে যে স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি, এর সঙ্গে মিলিয়ে তুমি কি ছড়াকাটিং করতে পারো। অ্যান্ড মাধাই দাস ঘোষপাড়া থেকে বলছেন, স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি, যুদ্ধ নয় শান্তি চাই, করছি তারই স্বপ্ন ফেরি। ওরে বাবা, একদম আলট্রা প্রোম্যাক্স লেভেলের স্বপ্ন অরুণিতা। মিতালী সামন্ত হলদিয়া থেকে কি সুন্দর ছড়াকাটিং বলেছে, স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি, আমার ভাইয়ের বিয়ে দেব, তোমাদের ওদিকে একটা মেয়ে পেতে পারি।
1: আমি এইরকমই একখানা গান শোনাতে পারি যেখানে একেবারে পাত্র পাত্রী একদম পাত্র পাত্রী খোঁজাখুঁজি করছে।

0: শুনছিলে নীলজ্জতার শিখর সীমায় পৌঁছে যাওয়া গান, যাকে বাংলায় বলে বেশর্মি কি হাইট।
1: বুঝতে পারছি, যা দিনকাল পড়লো না, সময় এসছে হওয়ার টাইট। হ্যাঁ, এখন থেকে মেলাচ্ছি, তার কারণ ইটস টাইম ফর দিস থিং। আজকে ক্যালেন্ডার বলছে ওয়ার্ল্ড টার্টল ডে, মানে 23শে মে।

0: समझे हैं?
1: छोड़ा काटिंग
2: তোমার ট্যালেন্ট ভি বড়িয়া, তার কারণ তুমি যা ছড়া কাটিং লিখে পাঠিয়েছো না, অরুণিতাত্র একেবারে মুগ্ধ।
3: হ্যাঁ, আর গেছে ইনবক্স ভরিয়া।
2: আমাদের প্রথম লাইনটা কি ছিল আজকে ছড়া কাটিং এর এই ওয়ার্ল্ড টার্টল ডে স্পেশালে? স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি। তার সঙ্গে রূপকুমার হাওড়া থেকে বলছে, স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি, খোলা চোখে স্বপ্ন দেখি, রাতে শুধু জেগে মরি।
3: এই রে
2: না, আসলে ব্যাপারটা কিন্তু ভালো অরু, তার কারণটা কি বলতো, একটুখানি জেগে জেগে স্বপ্ন দেখাটা দরকার, কারণ জেগে জেগে দেখা স্বপ্নগুলো না অনেক তাড়াতাড়ি সফল হয়ে যায়।
3: ঠিক ঠিক ঠিক।
2: ইয়েস, এবং পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে একটা বড় ছড়া কাটিং লিখেছে, পড়ে ফেলি।
3: একদম,
2: স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি, আলোর পথ খুব সোজা নয়, উঠতে হবে সিঁড়ি, এই রাস্তায় হবে যেন সফলতার জয়, জ্বালিয়ে রাখো আশার আলো, আর পেও না ভয়, জয়ের ধ্বজা উঠবে যেন এই পথে সবার, সকল মেঘ কেটে গিয়ে সূর্য উঠবে আবার। মানে ব্যাপার হচ্ছে, যা সূর্য উঠছে এরপরেও যদি তোমার মনে কোথাও একটুখানি কালো মেঘ থাকে, তাহলে পায়েলের এই ছড়াটা শুনে
3: বাড়ি চলে গেছে, একদম বাড়ি চলে গেছে।
2: আরেকটা ছড়াও চলে এসেছে, অনেকগুলো এসেছে, তার মধ্যে আরেকটা বলি, মৌরিগ্রাম থেকে রাজু দাস কি বলছে, স্বপ্নগুলো হবেই সত্যি, মানে একটুখানি চেঞ্জ করে নিচ্ছে, ঠিক আছে তাতে কোনো দোষ নেই, স্বপ্নগুলো হবেই সত্যি, হোক না একটু দেরি, জামাই ষষ্ঠীর দিন বৃষ্টি হোক, আম খাটাল জমিয়ে খাবো, এখনো আছে দেরি, ওরে বাবা রে বাবা,
3: সে তো অনেক দেরি, সে তো প্রায় সেই 20 তারিখ বোধ হয়।
2: হ্যাঁ, কিন্তু এত আগে থেকে ইন অ্যাডভান্স একটা বৃষ্টিপূর্ণ জামাই ষষ্ঠীর স্বপ্ন দেখানোর জন্য, তোমাকে জামাই চার সার্ভিস বলছি না গো, তুমি বড় ভালো জামাই হবে, এই আশীর্বাদই করলো অরুণিতা আত্রেয়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি, যদিও তোমরা নিজেদের মতন একটুখানি চেঞ্জ করে দিচ্ছ, কিন্তু তাতেও মেসেজ পাঠিয়ে দাও তাড়াতাড়ি।
2: আর তাড়াতাড়ি অনেক ছড়া কাটিং এখনো রয়েছে, কিন্তু যেগুলো তাড়াতাড়ি পড়ে ফেলতে হবে, কারণ গণেশ ডোমজুর থেকে বলেছে, স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি, তোমার বাড়ির সামনে দিয়ে আনবো আমার গাড়ি।
1: উফ, কোন কথা হবে না।
2: ব্যাপার গণেশ, ছ্যাঁকাটাকা লেগেছে নাকি? সেই জন্য
1: মনে তো সেরকমই হচ্ছে, মানে একদম ফুল স্টাইল মেরেনে কাটাই ব্যাপার।
2: একদম না, ঠিক আছে, ফুল স্টাইলে থাকো, যে অবস্থাতেই থাকো না কেন, 9903653992 তে ছড়াটা কিন্তু পাঠিয়ে দিও বাপু, কারণ টাইম হুড়হুড়হুড় করে এগোচ্ছে। এবং এবং এবং এখন অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে বলেছেন, স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি, ষোলো কলা পূর্ণ হলেই কেকের ওপর চেরি। আচ্ছা, এটাকে কি আমরা বলবো গুড ভেরি?
1: একদম গুড ভেরি, কিন্তু সময় যতই দেরি হচ্ছে, মানে সময় তো আমাদের কেয়ার করে না, তাই তার কাছে আশা করাটা যে সে থেমে থাকবে, দ্যাট ইজ বাড়াবাড়ি, তাই তাকে কেয়ার বলি।
2: তাড়াতাড়ি 9903653992 তে পাঠিয়ে দাও বাপু ছড়াটা, তুমি তো কেয়ার করো।

0: মানি সিঙ্গা,
1: আমরা কিন্তু সময়ের কেয়ার করি, ওই জন্য আরেকবার একটু চেক করে নি।
2: ছড়া কাটিং
3: স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি। তারপর কি লিখেছে, রাগ করে বউ থাকলে নিজে রান্না করে খেতে আমি পারি, প্রশান্ত বলছে।
1: ওরে বাবা রে বাবা, হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের এই ছেলে সমাজের মানে আমাদের এই বর সমাজের এবারে একটু এই ব্যাপারটাতে ভীষণ ভীষণ ভীষণ ভাবে কনসাস হওয়া, সাবধান হওয়াটা দরকার। তার কারণ বউ শুধুমাত্র রান্না করবে এই সমস্ত কনসেপশন থেকে হাজার হাজার হাত দূরে চলে যাও,
3: একদম বেরিয়ে এসো, কারণ এটা কিন্তু মানে একদম বুঝে শুনে করতে হবে এইসব ব্যাপার।
1: ঠিক বলেছো, মানে অরুণিতা যতই উইকেন্ড ক্যাফেতে এসে নানান রকম রান্নার রেসিপি দিক না কেন, আত্মীয়কে সেগুলো যেহেতু সালটা 2026, সেই জন্য শুধু ছড়া কাটিং লিখলেই হবে না, শুধুমাত্র উইকেন্ড ক্যাফে শুনলেই হবে না, শুনে বুঝতে হবে যে বাড়ির সমস্ত কাজ দুজনকে একসঙ্গে করতে হবে। ঠিক যেমন তুমি একটা ইম্পর্টেন্ট কাজ করে ফেলেছো, ছড়া কাটিং এখনো পাঠাচ্ছ 9903655992 দেখি তো। মনিউদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে কি বলছো, স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি। তুমি আমার হিমসাগর আমের শরবত, এত টেস্টি যে হবে না কবু, ছাড়াছাড়ি উড়ি বাবা,
3: উড়ি বাবা, পারি না, মানে সিনেমার গানের রামলীলা থাকলে ও পুরো আমলীলা করে দিল।
1: উড়ে বাবা রে, যা ছড়া হচ্ছে না সেটা ভাবা যায় না। চলো একটু ডাইরেক্ট বোলপুরে চলে যাই, পুষ্কর ঘোষ কি বলছে একটু দেখি। স্বপ্নগুলো হবেই সফল, হোক না একটু দেরি, একটা গাড়ি কিনবো আমি, চমকাবে তোর বাড়ি, একদিনে তোর মন গলেছে, এত মারলাম ঝাড়ি, এবার তো হ্যাঁ বলবি তু হ্যায় সিরফ মেরি।
3: আরে কিন্তু সময় আমাদের চোখ রাঙিয়ে বলছে এবার হয়ে যাচ্ছে বাড়াবাড়ি, তাই যেতে হবে মনিরুদ্দিনের আমলীলার বদলে রামলীলার গান শুনিয়ে। আপাতত অরুণিতা রাত্রেও এখান থেকে বলছি টাটা বাই বাই,
1: আর তুমি শুনতে থাকো 107 FM রেইনবো, এখানে সবকিছুই সময় মতোই হয়, সাত সুরে সারাদিন বলে কথা।
3: একদম
4: મજૂર વર્ગ બહુ છે તો મને એક ગીતની ફરમાઈશ કરી હતી અને ત્યાં કંઈક થાકીને લોકો સાંજે મોજું કરતા હોય

আকাশবাণী কলকাতা এফএম রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আজ নতুন দিল্লিতে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সেক্রেটারি জেনারেল নুরলান ইয়ের মেক ভাইভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এসসিওকে শক্তিশালী করা, আঞ্চলিক স্তরে যোগাযোগ বাড়ানো, নিরাপত্তাসহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। রাস্তা বা ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে সেদিকে দৃষ্টি রাখছে রাজ্য সরকার, জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, 10-15 বছর বা তার বেশি সময় ধরে যারা কোথাও বসে ব্যবসা করেছেন তাদের বিকল্প কোনো জায়গায় যাতে পুনর্বাসন দেওয়া যায় সে ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম

আস্তমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া মতুয়াদের দ্রুত সিইএতে আবেদন করার আহ্বান জানালেন রাজ্যের খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। উত্তর চব্বিশ পরগনার বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের নিমিঝিমি গ্রামে আজ রাজ্যের খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া মতুয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে যেসব মতুয়াদের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে তাদের দ্রুত সিইএতে আবেদন করার আহ্বান জানান তিনি। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আগামী 25 মে 3 দিনের কানাডা সফরে যাচ্ছেন। দেশের একাধিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী তাঁর সফর সঙ্গী হবেন বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে। শ্রী গোয়েল কানাডার ওটাওয়া এবং টরেন্টোতে বাণিজ্য, বিনিয়োগ এবং সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ এর অগ্রগতি বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ নতুন দিল্লিতে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সেক্রেটারি জেনারেল নুরুলান ইয়ের মেক পাইফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এসসিওকে শক্তিশালী করা, আঞ্চলিক স্তরে যোগাযোগ বাড়ানো, নিরাপত্তা সহ একাধিক বিষয় তাদের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। জাতীয় মহিলা কমিশন দিল্লির জামিয়ানগরে এক দলিত মহিলাকে অপহরণ, গণধর্ষণ এবং বলপূর্বক ধর্মান্তরিত করার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকার দিল্লির পুলিশ কমিশনারকে এক চিঠিতে অবিলম্বে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত, আহত আরও 9 জন। এর আগে লুহান্স অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত স্টারোবিলস্ক একটি কলেজ ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলায় 11 জন নিহত হন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আগামী 25 মে 3 দিনের কানাডা সফরে যাচ্ছেন। দেশের একাধিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী তাঁর সফরসঙ্গী হবেন বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে। শ্রী গোয়েল কানাডার ওটাওয়া এবং টরেন্টোতে বাণিজ্য, বিনিয়োগ এবং সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএর অগ্রগতি বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা কমিশন দিল্লির জামিয়ানগরে এক দলিত মহিলাকে অপহরণ, গণধর্ষণ এবং বলপূর্বক ধর্মান্তরিত করার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার দিল্লির পুলিশ কমিশনারকে এক চিঠিতে অবিলম্বে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। 7 দিনের মধ্যে পুলিশের গৃহীত পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড রাজ্যের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওইদিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচি সূচনা করবেন তিনি। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: উইকেন্ড ফিল্মি ফিভারে আজকে সৌমিক এবং সুনন্দা তোমার সঙ্গে রয়েছি। প্রথমে যখন ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম তাহলে বুঝতেই পারছো অনেকদিন পর এবং সৌমিক এবং সুনন্দা একসাথে আজকে উইকেন্ড ফিল্মি ফিভারে তোমার সঙ্গে গল্প করতে আড্ডা দিতে, তোমাকে বলিস টলি এরকম বিভিন্ন সেলেব সমস্ত কিছু নিউজ ইনফরমেশান, আগামী সপ্তাহ অবধি তুমি কী কী সিনেমা দেখবে তার একটা প্লেলিস্ট বলতে পারো, ওয়াচ লিস্ট বলতে পারো, যাই বলতে পারো, সমস্ত রকম এন্টারটেনমেন্ট প্যাকেজ হচ্ছে উইকেন্ড ফিল্মি ফিভার এবং সেটা দিতে আজকে প্রস্তুত সৌমিক এবং সুনন্দা।
2: হ্যাঁ, আর তারই

সঙ্গে কিন্তু গান শোনানো আমরা ভুলবো না, গান শোনাতে হবে আর গান আমরা শোনাবো, ভালো ভালো গান রয়েছে। আর তোমার জন্য কিন্তু একটা স্পেশাল জিনিস রয়েছে, জানো সেটা কি? সেটা হচ্ছে কুইজ, সিনে কুইজ কিন্তু পরপর তিনটে আজকে দারুণভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। আর হ্যাঁ, গান গল্প আড্ডা সবটা মিলে তো আমাদের আজকের উইকেন্ড ফিল্মি ফিভার। দেখো তো এই গানটা পরিচিত কিনা তোমার কাছে, কারণ আমার কাছে ভীষণভাবে পরিচিত। যখন এই গানটি শুনেছিলাম আর যখন এই গানের দৃশ্যায়নে ক্যাটরিনাকে দেখেছিলাম, তখন মনে হয়েছিল বস, শি ইজ আ পাওয়ার হাউস।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা, কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
1: একদম শুরুতেই যেটা বলতে হয় আর কি, সেটা হচ্ছে একটু লক্ষ্মী লাভের কথা বলতে হয়। তার কারণ হচ্ছে প্রত্যেক সপ্তাহে প্রচুর ভালো ভালো সিনেমা রিলিজ করে, কিন্তু শুধু রিলিজ করলেই তো হলো না, তার বক্স অফিস কালেকশন কি হলো, তার লক্ষ্মী লাভ কতটা হলো,

0: আদেও সেটা কি সত্যি মানে সেই জায়গায় গেল? যাই হোক, প্রথম আজকে যে সিনেমার কথা বলবো সেটা হচ্ছে চাঁদ মেরা দিল। চাঁদ মেরা দিল নিয়ে অলরেডি প্রচুর এক্সাইটমেন্ট মানুষজন আগে থেকে ছিল, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কারণ একদম নবাগতদের নিয়ে একটা সিনেমা। তো যাই হোক, তো গতকাল যে সিনেমা রিলিজ করেছিল চাঁদ মেরা দিল, তার বাজেট মোটামুটি ছিল 40 কোটির আশেপাশে। কিন্তু ওই একদিন, আজকে ওই সেকেন্ড দিন বলা যায়, দুদিনে মোটামুটি এখনও অবধি বক্স অফিস কালেকশন ওই 3 কোটির আশেপাশে। মানে এখনও অবধি যেহেতু একদিন, তাই আমরা বলতে পারবো না যে এটা ফ্লপ হলো না হিট হলো, পরের সপ্তাহে আরেকবার না হয় বলে দেবো।
1: একদমই তাই, কিন্তু যেটা বলা বাহুল্য সেটা কিন্তু একটু অন্যরকম। কথাটা হচ্ছে, প্রিয়দর্শন আর অক্ষয় কুমার যখন আবারও একইভাবে সিলভার স্ক্রিনে ফিরে এসেছিলেন, অফকোর্স ইয়েস, ভূত বাংলার হাত ধরে, তখন কিন্তু আমাদের ভেতরে একটা উত্তেজনা কাজ করেছিল। আরে বাহ, ভুল ভুলেই আর কি আবারও সেই স্বাদটা পুনরায় পেতে চলেছি আমরা সিলভার স্ক্রিনে। আগে হ্যাঁ হ্যাঁ, আর সেই স্বাদের হাত ধরে কোথাও যেন আবারও ব্যাক করলেন আমাদের খিলাড়ি অক্ষয় কুমার, কারণ মাঝখানে একটুখানি মন্দা চলছিল, লক্ষ্মী টক্ষী খামোখা ওনার থেকে একটু রুষ্ট হয়ে দূরেই চলে যাচ্ছিলেন। ব্যাক টু ব্যাক অনেকগুলো ছবি ওনার ফ্লপ বলা ঠিক হবে না, তবে হ্যাঁ খুব কম চলেছিল বক্স অফিসে, সেটা বাহুল্য বলা। কিন্তু যেটার আশা নিয়ে আকি আরও একবার সিলভার স্ক্রিনে এসেছিলেন, অফকোর্স ইয়েস, বগল দাবা করে ওনার প্রিয়দর্শন আর আমাদের সবার প্রিয় বাবুরা অপটিকে, সেটা কিন্তু কোথাও গিয়ে সাকসেসফুল হয়েছে বলে মনে হয়। কারণ ভুল ভুলাইয়া 2 ওভার্স এসে যা রেকর্ড করেছিল প্রায় 253.95 CR, সেটাকেও টেক্কা করেছে বা বিট করেছে অক্ষয় কুমারের ভুল ভুলাইয়ার যে সিকুয়েল আমরা দেখলাম ভূত বাংলা, সেটা মানে বলা যেতে পারে আকি আরো একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং কোথাও গিয়ে যেন তিনি সত্যিই সাকসেসফুল।
0: তাহলে অক্ষয় কুমার যখন সাকসেসফুল, ভূত বাংলা যখন সাকসেসফুল, তাহলে এটা তো হতে পারে না সৌমিকা সুনন্দা তোমাকে উইকেন্ড ফিল্মি ফিওরে ভূত বাংলার এত কথা বলে ভূত বাংলার কোনো গান শোনাবে না। ও সুন্দরী থাকছে তোমার জন্য, বিশাল মিশ্রা, নাকাশ আজিজ অ্যান্ড অন্তরা মিত্র। ফিরে আসছি জাস্ট 3 মিনিটে।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সিনেমাওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমাওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা,
2: বাংলার সিনেফান্ডায় আজকে এমন একটা কথা তোমাকে বলবো, এমন একজনের কথা বলবো যে কথাটা শুনলে এই মুহূর্তে যে যে আমাদেরকে শুনছো, যারা আমাদেরকে শুনছো, তারা সত্যি ইন্সপায়ার হবে। অলরেডি জানো হয়তো, তবু একবার বলি, আমাদের সকলের ভীষণ ভীষণ ভীষণ ফেভারিট একজন কন্টেন্ট ক্রিয়েটর লাফটার সেন, অর্থাৎ নিরঞ্জন। সেই লাফটার সেন কী করেছে তো আমরা জানি, তো সেই কথাই তোমায় বলবো আর কি, যে কান ফিল্ম ফেস্টিভ্যালে লাফটার সেন কিন্তু পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে তার ওই যে একটা বাঙালি বাবু লুক জাস্ট অসাধারণ,
3: সত্যি অসাধারণ। আসলে আমাদের অনেক সময় দেখবে সৌমিক, আমাদের কেউ না কেউ জীবনে একটুখানি লেগফুল করার চেষ্টা করে, জীবনের কোনো না কোনো পর্যায়ে কেউ না কেউ আমাদের কিন্তু একবার বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না। নিরঞ্জনকেও কোনো এক সময় এই কথাটি বলেছিলেন ওনার টিচার, যে জীবনে বেশি দূর তুমি এগোতে পারবে না। কিন্তু আজ যখন তিনি সেই কান ফিল্ম ফেস্টিভ্যালে নিজেকে এবং ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছেন, স্পেশালি আমাদের বাংলাকে, আমাদের পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করছেন অ্যাজ এ বাংলা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, মানে এটা যে কত বড় একটা পাওয়া আমাদের কাছে। হ্যাঁ, এখানে একটু ব্যতিক্রমী কথা হতেই পারে, অনেকে বলতে পারেন যে কেন একটা কন্টেন্ট ক্রিয়েটর কান ফিল্ম ফেস্টিভ্যালের মতন একটা প্রেস্টিজিয়াস রেড কার্পেটে হাঁটবে, কেন হাঁটবে না, এই প্রশ্নটা তো একবার আসতেই পারে। কারণ কান ফিল্ম ফেস্টিভ্যাল শুধুমাত্র তো ছবি দেখানোর ফেস্টিভ্যাল নয়, ইটসেলফ এটা একটা ফ্যাশন আইকনসদের সমাবেশ, যেখানে রেড কার্পেটে মোটামুটি র্যাম্প ওয়ার্ক করেন এই গোটা বিশ্বের আনাচে কানাচে থাকা ফ্যাশনেবল মানুষরা, যারা ফ্যাশনটা আমাদের থেকে একটু বেশিই ভালো বোঝে। তো তেমনই একজন ফ্যাশনেবল কন্টেন্ট ক্রিয়েটর, যিনি হ্যাঁ অফকোর্স একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন, আমাদের সবার ফেভারিট লাফটার সেন। তো এইভাবে আমার মনে হয় যে অপমানের বা অপবাদের যোগ্য জবাব দেওয়া যায় নিজের কাজের মাধ্যমে।
2: সত্যি তাই। তবে আমি একটা কথা এ প্রসঙ্গে বলতেই পারি, সেটা হচ্ছে যে আমার খুব ভালো করে মনে আছে, এক্স্যাক্ট ডেটটা হয়তো বলতে পারছি না, সেটা হচ্ছে যে সৌমিক আর সুনন্দা কোনো একদিন চুপ কথায় এরকম একটা কথা বলেছিল যে এই মুহূর্তে যদি কোনো শিক্ষক শিক্ষিকা বা বাড়ির কোনো গুরুজন বা বয়সে বড় এরকম কেউ আমাদের শুনে থাকেন, তাহলে এটাই আমাদের তাদেরকে রিকোয়েস্ট যে আপনার স্টুডেন্টকে বা আপনার সন্তানকে বা আপনার সাথে যে ছোট যে মানুষটি রয়েছে তাকে কখনো কোনো রকম অপমান করে কথা বলবেন না, বা এমন কোনো কথা বলবেন না যেটা তার খুব হার্ড হয়ে যায়।

0: এরকম অনেক সময় আমরা করেছি। তো এটা আমি কোনো একটা চুপ কথায় বলেছিলাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে নিরঞ্জন এরকম একটা পোস্ট শেয়ার করে লিখেওছে এই কথা যে ফ্রান্স দিয়ে জার্নি শুরু করলাম তবুও কাঁদছি, তার কারণ এখনো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা মনে করতে পারছি না।
1: জোকস অ্যাপার্ট, সত্যি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যদি মনেও না থাকে, তবে জীবনটাকে বাঁচার ফর্মুলা যদি তোমার কাছে থাকে, ইটসেলফ, তুমি কিন্তু সেখানেই কেল্লাফতে করেছো ঠিক নিরঞ্জনের মতন। উফ, আমাদের সবার প্রিয় লাফটার সিনের মতন।

0: Cine Review. Cine Review.
1: চাঁদ উঠেছিল গগনে, কিন্তু সেটা পূর্ণিমার না অমাবস্যার চাঁদ, সেটাই হলো আসল কথা। গতকাল শুক্রবার রিলিজ করে গেছে বিবেক সোনি পরিচালিত চাঁদ মেরা দিল, যেখানে চাঁদনি হ্যায় অনন্যা পাণ্ডে আর

0: তার বয়ফ্রেন্ড টার্নড হাজবেন্ডের ভূমিকায় লাক্ষ্যা। ফ্রেশ নিউ পেয়ার হলেও কাহিনী অতটা ফ্রেশ নয়। টিপিক্যাল শাদী কা লাড্ডু কেস, খেয়ে দুজনেরই হয়েছে বদহজম। ব্যাপারটা অনেকটা মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সের লেটার পেয়ে উচ্ছ্বসিত হয়ে উচ্চ মাধ্যমিকে রসায়ন পড়তে যাওয়ার মতো। জেনজি দর্শক মিষ্টি প্রেমের গল্প দেখতে দেখতে হঠাৎ করে সিরিয়াস ম্যাচিওর সংসারের মধ্যে ঢুকে পড়ে, যেমন আমাদের জীবনটা আর কি। চিত্রনাট্য আরেকটু ভালো হলে আর অকারণ তাড়াহুড়ো না থাকলে বিষয়টা অবশ্য জমে যেত, কারণ অনন্যা এবং লাক্ষ্যার কেমিস্ট্রি, অনন্যা পাণ্ডের অভিনয়, অমিত ত্রিবেদীর মিউজিক এই সিনেমার USP। চাঁদ থাকলে চাঁদের আলো যেমন থাকবে, তার সঙ্গে একটু কলঙ্ক তো থাকবেই। ওটুকু মেনে নিতে পারলে চাঁদ মেরা দিল খারাপ লাগবে না। আমি সৌমি চাঁদ মেরা দিলকে দিচ্ছি 7/5 রেইনবো কালার্স।
1: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review.

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
2: বলিউডের অন্যতম বড় মাল্টি স্টার কমেডি ফ্র্যাঞ্চাইজি আবার ফিরছে, মানে কথা বলছি ওয়েলকাম টু দ্য জঙ্গলের অফিসিয়াল টিজার। এটা রিলিজ হতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা হইচই কিন্তু শুরু হয়ে গেছে।
3: আর হইচই শুরু হবে না কেন, মানে জঙ্গলে ঘুরতে তো আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু যে জঙ্গল আমাদের সিলভার স্ক্রিনে দেখানো হবে সেখানে মোটামুটি শের, বাব্বার শের, হাইনাস, এভরিওয়ান সবাই কিন্তু হাজির। কেন বললাম, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডিস, অর্ষদ ওয়ার্সি, জ্যাকি শ্রফ, পরিশ রাওয়াল, রবিনা ট্যান্ডন, লারা দত্তা, ফরিদা জালাল, জনি লিভার, শ্রেয়স তলপড়ে, তুষার কাপুর, রাজপাল যাদব, কৃষ্ণ অভিষেক, কিকু সারদা, মাই গড, কে কে নেই, মানে গোটা নাম পড়তে পড়তে আমার মনে হয় দাঁত আর জিভ দুটো খুলে টেবিলে পড়ে যাবে।
2: সত্যি তাই, তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওভার দ্য টপ ডায়লগ এবং ক্যারেক্টারদের মজার এন্ট্রি দেখে বোঝাই যাচ্ছে যে এই ছবি পুরোপুরি কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট হতে চলেছে। এবং পুরনো মানে ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির সেই যে ম্যাডনেস একটা আরো বড় স্কেলে আর কি ফ্যানরা কিন্তু পেতে চলেছে। তো সব মিলিয়ে ওয়েলকাম টু দ্য জঙ্গলের টিজার একবারে হাসি মজা আর কি এন্টারটেইনমেন্টে ভরপুর। এখন শুধু অপেক্ষা পুরো ট্রেলারের।
3: আমি তো বস এই মুভিটি যাব একদম সুন্দর করে হাতে পপকর্ন নিয়ে সিনেমা হলে দেখতে। আমি জানি না কে যাবে, সমীক যাবে কিনা আমি তাও জানি না, কিন্তু আমি তো যাব। আমার মনে হয় ভুলভুলাইয়ার পর আক্কির আরও একটি সুপার ডুপার হিট মুভি আসতে চলেছে। আমি জানি না কি হবে, বাট হোপ ফর দ্য বেস্ট। তবে তোমরা ভীষণভাবে পছন্দ করেছো এই টিজারকে, কারণ 1,99,40,113 ভিউজ ইতিমধ্যেই কিন্তু এই টিজারটি কালেক্ট করতে পেরেছে। তার মানে আমার মতো
2: একদম প্রথমে সেই টাইটেল ট্র্যাক।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: ボンベイトーキーズ、ボンベイトーキーズ、ホリウッドシネファンダ、ホリウッドシネファンダ。
1: হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে বলিউডের সিনেফান্ডায় তো প্রচুর কিছু প্রত্যেক দিন চলতে থাকে। এখন আমরা উইকেন্ড ফিল্মি ফিভারে এর আগে অনেকবার তোমাকে বলেছি যে এসআরকে এর কিং আসতে চলেছে, সেই নিয়ে এসআরকে এর আজকে হাতে চোট পেয়েছে, পায়ে চোট পেয়েছে, এটা বহু মাস ধরে এগুলো চলছে। এখন ব্যাপারটা হচ্ছে একটা নতুন গুঞ্জন শোনা গেছে, সেটা হচ্ছে যে কিং তো আসছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার আগে এসআরকে আরো একটি অন্য কোন একটা সিনেমার সঙ্গে একটু যুক্ত হতে চলেছে। কি ব্যাপার শুনলাম, এরকম কোনো খবর আছে নাকি?
2: অফ কোর্স ইয়েস, খবর তো উঠতে উঠতে আমাদের কান অবধি পৌঁছে যায়, আর আমাদের কানে আসা মানেই তো তোমার কান অবধি পৌঁছে যাওয়া। হ্যাঁ, এই দিকটাই আমরা একটুখানি গসিপ করতে পছন্দ করি গো, সেটা নিয়ে কিছু মনে করো না। তবে যে খবরটা উঠতে উঠতে আমাদের দুজনের কান অবধি পৌঁছলো, সেটা হচ্ছে যে শাহরুখ খান নাকি তার বহু পুরনো এবং ফেভারিট অ্যাক্টরের সঙ্গে প্রায় মোটামুটি হ্যাঁ 10-12 বছর বা 16 বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন। এবার এটা শোনার পর আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন জাগছিল যে কে সে অভিনেতা যার সঙ্গে তিনি কাজ করার জন্য নিজে উদগ্রীব

0: করেছিলেন, কিন্তু ওই সময়ের জন্যে খুব একটা করা হয়নি। তারপর জানা গেল যে তিনি একটি মুভিতে স্পেশাল অ্যাপিয়ারেন্স বা আমরা বলতে পারি একটি ক্যামিও রোলের জন্য রাজি হয়েছেন, আর সেই মুভিটি একটি কমেডি মুভি। আমাদের ইন্ডাস্ট্রির কমেডির বাদশাহ, ওয়ান অ্যান্ড ওনলি জনি লিভারের একটি মুভি। সেখানে মেইন কমেডিয়ান হিসেবে কিন্তু বা আমরা বলতে পারি মেইন লিড রোলেও জনি লিভারকে আমরা পাবো, মানে বোঝাই যাচ্ছে শাহরুখ খান একদিকে, একদিকে জনি লিভার, আর থাকছে সিলভার স্ক্রিন, আর তাদের সেই কমেডির কমিক সায়েন্স এবং তার সঙ্গে টাইমিং, মানে সেটা যে কি হতে চলেছে আমি সত্যি অপেক্ষায় রয়েছি।
1: সত্যি তাই, মানে এবং এই জনি লিভার নামটা শুনলে যখনই, মানে আমি সৌমিক যেমন হাসছে, সুনন্দ যেমন হাসছে, তুমি আমাদের যখন শুনছো তুমিও হাসছো, তো মানে এই এইটাই একটা অভিনেতার মানে এত বড় একটা মানে সাকসেসফুলের কথা, মানে কি আর বলবো, মানে একজনের নাম শুনলেই হাসি পাচ্ছে, তাহলে বুঝতেই পারছো যে তার সিনেমা ঠিক কি রকম হতে চলেছে। তো জনি লিভারের কথা যখন হলো এবং যার কথা অর্থাৎ বাদশার কথা যখন হলো, তাহলে বাদশার একটা গান হয়ে যাক।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার FM রেনবোতে। রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: উইকেন্ড উইকেন্ড ফিল্মি ফিভারে আজকে তোমাকে যে প্রথম সিনেকুইজটা শুনিয়েছিলাম সেই সিনেকুইজে তোমাকে একটা গান শুনিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে এই গানটা কোন সিনেমার। আমরা প্রচুর প্রচুর প্রচুর উত্তর পেয়েছি, কিন্তু হ্যাঁ অনেকগুলো ভুল উত্তরও এসেছে। তো আগে যারা যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের নামগুলো বলি, তারপর সঠিক উত্তরটা বলছি। সঠিক উত্তর পাঠিয়েছেন মেঘনা মল্লিক মহিষাদল থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, দেয়াশিনী রয় দক্ষিণ চব্বিশ পরগনা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি, শঙ্করচন্দ্র দে বারাসাত, রাজীব

0: কুমার ভূঁইয়া কেরালা, আভা হাওড়া, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল, অভিজিৎ পালচৌধুরী সোদপুর, রেণুকা খাতুন মহেশতলা, কবিতা দাস বাঘাযতীন, ঈশানী বাউড়িয়া, পূজা গড়াই খাটরা, মোনালি মণ্ডল দাসবাগান, রিঙ্কু বাউড়িয়া, শ্রাবণী চক্রবর্তী চেতলা, সুস্মিতা আড্ডো নর্থ কলকাতা। আর জাস্ট এই আমি যখন উত্তরগুলো পড়ছি, এখন উত্তরটা এলো বিপ্লব পাঁজা বাঁকুড়া থেকে, এবং সঠিক উত্তরটা সুনন্দা কি?
1: সঠিক উত্তরটা কাইটস মুভি, যে মুভিটার গান আমাদের মোটামুটি একটা সময় একটু মধোস করে রেখেছিল, অফকোর্স ইয়েস, কে কে এবং হৃতিক রোশন, কঙ্গনা রানাওয়াত, আরও একজন ছিলেন বিদেশি অভিনেত্রী, ওনার নামটা কি যেন ছিল, মনে পড়ছে না? আমার মনে পড়ছে না, তোমার যদি মনে পড়ে তাহলে সেটাও লিখে পাঠাতে পারো 9903658992 এই ম্যাজিক্যাল নাম্বারে।
0: তাহলে এই বিউটিফুল গানটা এখন থাকছে তোমার জন্য, ফিরছি আমরা জাস্ট কয়েক মিনিটে পরের ঘন্টায়।
2: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: রিলিজের প্রথম খবর শোনাতে গিয়ে যখন আমরা মোটামুটি একটুখানি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করছিলাম, হঠাৎ করে এক ঝলকে দেখলাম ববি দেওলকে। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং কথা হলো, ববি দেওলের যে মুভিটা মোটামুটি আসতে চলেছে, যার অফিসিয়াল ট্রেইলার রিলিজ করেছে, সেই ছবির নামটা তো আরও একটু অদ্ভুত। ছবির নাম বন্দর। মোটামুটি দেখলে যেটা আমরা বুঝতে পারছি, অনুরাগ কশ্যপ আর ববি দেওল মিলে আমাদের মোটামুটি একটু মস্তিষ্কটাকে ঘুরিয়ে দেওয়ার মতন একটি মুভি আনতে চলেছেন। কিছুটা সাসপেন্স, কিছুটা থ্রিলার, আর হ্যাঁ অফকোর্স একটি ক্রাইম বেসড স্টোরি। কিন্তু বাদবাকি কি থাকছে সেখানে আমরা জানি না এখনো।
2: সত্যি তাই, এবং যতটুকু যা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ওই ববি দেওল একজন মানে ভেঙে পড়া রকস্টারের চরিত্র, যার জীবন হঠাৎই জড়িয়ে পড়ে কোনো একটা ধর্ষণ, ব্ল্যাকমেল আর আইনি জটিলতার মধ্যে আর কি। এবং ট্রেলারের যে সবচেয়ে বড় পাওয়ার সেটা কিন্তু হলো হচ্ছে ডার্ক আর র টোন। এবং শুরু থেকেই একদম ট্রেলারের মানে 0.01 সেকেন্ড থেকেই একটা অস্বস্তিকর, একটা টেনশন ভরা পরিবেশ তৈরি করেছে কিন্তু অনুরাগ কাশ্যপ। এবং তারপর জেল, পুলিশি জেরা, এবং পুলিশি জেরাও খুব ইন্টারেস্টিং, মানে এত দেখতে অসুবিধা হবে, মানে দেখলে এত হয় না, আমাদের কোনো একটা নেগেটিভ ক্যারেক্টার দেখলে আমাদের খুব রাগ হয়, এরকমভাবে কেন কথা বলছে, এরকম কেন। তার মানে সেই অভিনেতা কিন্তু অসাধারণ অভিনয় করছে, ঠিক সেটাই কিন্তু ট্রেলারে পুলিশি জেরা বিশেষ করে দেখা গেছে আর কি। যেটা এছাড়া অন্যদিকে সানিয়া মালহোত্রা, তার উপস্থিতিটাও কিন্তু ট্রেলারে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং জাস্ট কয়েক সেকেন্ড ওই সানিয়া মালহোত্রার সঙ্গে কিন্তু ঋদ্ধিকেও দেখা গেছে, মানে ঋদ্ধি সেনের কথা বলছি, তাকেও দেখা গেছে। তো এই সব মিলিয়ে বান্দার যে শুধু একটা ক্রাইম থ্রিলার সেটা নয়, তার কারণ এটা একটা হতে পারে একটা কোনো সমাজ, মিডিয়া বা বিচার ব্যবস্থাকে নিয়ে এক অস্বস্তিকর কিন্তু সাহসী প্রশ্ন। এবার ট্রেলারটা যথেষ্ট ইন্টেন্স, এবং সেই ট্রেলারটা আলটিমেটলি সিনেমাটাতে কতটা প্রতিফলিত হয়, ট্রেলারের যে ভিউজ এখনো অবধি রয়েছে সেটা হচ্ছে দেখার। আর যার কথা একদম সুনন্দা প্রথমে বলল, এই লোকটা ভাই দিনকে দিন যা করছে, হ্যাটস অফ, হ্যাটস অফ।
1: কিন্তু ওই আমার একটাই আপত্তি, আমি খুব শান্ত স্বভাবের সাদাসিধে মানুষ, তো খুব একটা ব্রুটাল অ্যাকশন আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। বাট আমি জানি না কেন ববি দেওল ব্যাক টু ব্যাক এমন দুর্ধর্ষ কিছু মুভি করছে যেখানে হ্যাঁ একটু ব্রুটাল অ্যাকশন তো রয়েছে, বাট ইটস ওকে, যারা একটু পছন্দ করে তাদের জন্য না হয় এই মুভিটি থাকলো।

0: সিনে কুইজ।
1: বলতে পারবেন বলিউডের এই বিখ্যাত গানটি যে ফিল্মের সেই ফিল্মের ডিরেক্টরকে?
2: আজকাল

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। চুপ চুপ কে ফিল্মি ঘষে, ফিল্মি ঘষে।
2: আজকের গসিপটা খানিকটা অন্যরকম, কারণ আজকে দুই ভক্তের কথা বলতে যাচ্ছি যারা এত ভালো অভিনেতা আর অভিনেত্রী, তারপরেও তারাও ভক্ত দুর্ধর্ষ বলিউডের সুপারস্টারের। হ্যাঁ, আলিয়া ভাটের ভক্তদের ছড়াছড়ি মোটামুটি আজকাল সর্বত্র বিরাজমান, তার মধ্যে আমাদের বলিউডে কিন্তু কোথাও কম নেই। কারণ কেন বললাম এতগুলো কথা, সম্প্রতি আমাদের কানে উত্তর থেকে একটি খবর এসছে যে শর্বরী, যে কিনা বহু বহু মুভিজ করেছে, যেমন মহারাজা, মুঞ্জিয়া বা লভিয়াপ্পার মধ্যে, না লভিয়াপ্পাতে ছিল না, লাস্ট কোন মুভিটি করলো সে, ইয়া বান্টি বাবলি 2, যেটার মধ্যে আমরা প্রথমবার শর্বরীকে দেখতে পেরেছিলাম। তো এই শর্বরীর অভিনয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। মহারাজাতে যখন আমরা প্রথমবার তাকে দেখেছিলাম বা মুঞ্জিয়াতে যখন দেখেছিলাম, তখন মনে হয়েছিল বেশ শান দেওয়া অভিনেত্রী। কিন্তু সেই অভিনেত্রী যখন বলে আই এম এ বিগ ফ্যান অফ আলিয়া ভট্ট, তখন তো বস বলতেই হয় যে হ্যাঁ, আলিয়ার ফ্যান আমরা তো প্রত্যেকেই, কিন্তু সে খানিকটা স্পেশাল। আর সেই স্পেশাল বলেই হয়তো আলিয়ার সঙ্গে আলফা মুভিতে সম্প্রতি কাজ করতে চলেছে শর্বরী। শুধু শর্বরীর কথা বললে তো আর চলবে না। মনে আছে আলিয়ার সে ছোট্ট ভাইটির কথা, যাকে বাঁচানোর জন্য সে মোটামুটি ন্যাশনাল কেন ইন্টারন্যাশনালি ঝগড়া বা দরবার করতে চলে গিয়েছিল? জিগরা মুভি, জিগরা মুভিতে আমরা সেখানে আলিয়াকে পেয়েছিলাম এবং তার সঙ্গে আরও একজন অভিনেতাকে পেয়েছিলাম। মনে পড়ে, মনে পড়ে সেই নাম, মনে পড়ে? আরে বলতেই পারছো না, বেদাং, বেদাং। তো বেদাং আলিয়ার সঙ্গে জিগরা করেছিল, বাট বেদাং আর শর্বরী সম্প্রতি ইমতিয়াজ আলির একটি দুর্ধর্ষ মুভি যেটা আসতে চলেছে ম্যায় ওয়াপিস আউঙ্গা, সেখানে কাজ করছেন। তো এই সূত্রে যখন ইন্টারভিউজরা মানে ইন্টারভিউ হতে চলে গেছে, তখন তাদের কাছে বলেছে যে সত্যি আমার দুজনই আলিয়ার বিশাল বড় ভক্ত, আমি তো কাজ করেই ফেলেছি, বেদাং বললেন, এবং এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, বিকজ আলিয়ার সঙ্গে কাজ করা মানেই হচ্ছে একটা কমফর্ট জোন। আলিয়া সবসময়ই তার অপোজিটে দাঁড়ানো, সেই অভিনেতা হোক বা অভিনেত্রী, সে নবাগতা হোক বা বহু পুরনো মঞ্জি হয়ে খেলোয়াড়ি, সবার সঙ্গে খুব কমফর্টেবলি দারুণভাবে কাজ করেন। এই একই কথা কিন্তু সুন্দরভাবে শর্বরীও বলেছেন।
3: সত্যি তাই, এবং শর্বরী কথাও বলেছে যে মানে আলিয়ার একজন তো বড় ফ্যান আলিয়া ভাটের, সে তো বড় কথাই, কিন্তু লিখেছেন যে আমি সবসময় ওর কাজ থেকে মুগ্ধ হয়েছি এবং আলিয়া ভাটের একজন বড় ভক্ত। শর্বরী আরও জানান যে মানে এই যে মেয়ে বাবা সাহঙ্গা ছবিটা যখন প্রথমবার যখন কথা হয়েছিল ইমতিয়াজের সঙ্গে, তখন কিন্তু আলিয়া তাকে মেসেজ করেছিল এবং মেসেজ করে কথা বলেছে যে যে মানে তুমি আর বেদাং যে এই বয়সে এখন ইমতিয়াজ স্যারের সঙ্গে কাজ করছো, এটা দারুণ ব্যাপার, এবং নতুন হিসেবে নিজেকে খুঁজে পাওয়ার সময় ইমতিয়াজ স্যারই সেরা পরিচালক, তিনি এই যাত্রায় সাহায্য করবেন।
2: অ্যাবসলিউটলি, হ্যাঁ, এই মুভি নিয়ে আমরা কথা বলবো, কারণ আমাদের সেগমেন্ট বাকি, এখন আর বলছি না। কিন্তু যেটা বলবো, অল দ্য বেস্ট শর্বরী, অল দ্য বেস্ট বেদাং। আর শর্বরী, তোমার আলফার জন্য কিন্তু অনেক অনেক অনেকটা ভালোবাসা রইল। হ্যাঁ হ্যাঁ, আমরাও বলছি, হ্যাঁ কি হ্যাঁ।

0: সিনে কুইজ।
1: বলতে পারবেন বলিউডের এই বিখ্যাত গানটি যে ফিল্মের, সেই ফিল্মের ডিরেক্টরকে? আজ

0: বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: চারিদিকে অনেক সময়তেই আমরা সিস্টেম নিয়ে কথা বলি, আর আজ কথা বলবো হিন্দি কোর্টরুম থ্রিলার সিস্টেম নিয়ে, যেখানে রয়েছে সোনাক্ষী সিনহা, জ্যোতিকা, আশুতোষ গোয়ারিকার, আর পরিচালনায় অশ্বিনী আইয়ার তিওয়ারি। ছবির গল্প এক তরুণ পাবলিক প্রসিকিউটর নেহা আর এক কোর্ট স্টেনোগ্রাফার সারিকাকে নিয়ে। সমাজের এই দুই আলাদা স্তর থেকে আসা এই দুই মহিলা একসঙ্গে লড়াই করে দুর্নীতি, ক্ষমতা আর বিচার ব্যবস্থার অন্ধকার দিকের বিরুদ্ধে। এই স্টোরিতে নারী শক্তি, ক্লাস ডিভিশন এবং জাস্টিস সিস্টেমের একটা বাস্তব ছবি দেখানোর চেষ্টা করা হয়েছে। অভিনয়ের দিক থেকে সবচেয়ে বেশি নজর কাড়েন জ্যোতিকা। তার চরিত্রে একটা শান্ত অথচ একটা ব্যাপার আছে। সোনাক্ষী সিনহাও বেশ ভালো, বিশেষ করে দ্বিতীয়ার্ধে তার স্ক্রিন প্রেজেন্সটা জমে ওঠে। অনেক ক্রিটিক্স বলছেন যে এই সিনেমার সবথেকে বড় যে স্ট্রেংথ সেটা হলো এই দুই অভিনেত্রীর কেমিস্ট্রি। তবে এই সিনেমায় সমস্যা একটা, সেটা হলো স্ক্রিপ্ট। শুরুটা বেশ ইন্টারেস্টিং হলেও পরে গিয়ে গল্প যেন কিছুটা প্রেডিক্টেবল হয়ে যায়। ক্লাইম্যাক্সে টুইস্ট থাকলেও সেটা সবার কাছে সমানভাবে কাজ নাও করতে পারে। অনেক জায়গায় মনে হতে পারে যে আরো টাইট এডিটিং হলে সিনেমাটা হয়তো অনেক বেশি ইম্প্যাক্টফুল হতে পারত। তবু যদি আপনি কোর্টরুম ড্রামা, থ্রিলার আর স্ট্রং ফিমেল বেসড গল্প পছন্দ করেন, তাহলে সিস্টেম একবার আপনি দেখতেই পারেন। যদিও এটা কখনোই মশালা এন্টারটেনমেন্ট নয়, বরং ধীর গতিতে এগোনো, আপনার ভাবনায় আর একটু বেশি খোরাক দেওয়া একটা সিনেমা। আর তাই আর যে অরিজিত সিস্টেমকে দিল 7টা রেনবো কালারের মধ্যে 3.5টে রেনবো কালার।
2: Rainbow Review Cinema Report Card Only on 107 FM Rainbow 107 FM Rainbow Rainbow, Rainbow Review, Review.

0: সিনে কুইজ।
1: বলতে পারবেন বলিউডের এই বিখ্যাত গানটি যে ফিল্মের, সেই ফিল্মের ডিরেক্টরকে?
2: আজ

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
2: কতদিন হলো কাউকে কোনো চিঠি পাঠাইনি। হ্যাঁ, আজকাল চিঠি পাঠানোর সেই ব্যাপারটা কোথাও গিয়ে যেন আটকে গেছে। তবে হ্যাঁ, আজকাল আমরা মেইল পাঠাই কিংবা সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠি পাঠাই মনের মানুষকে। ঠিক তেমনি সম্প্রতি অর্জুন চক্রবর্তী একটি দারুণ আবেগপ্রবণ চিঠি বা বলা যায় খোলা চিঠি পাঠিয়েছেন শিবপ্রসাদ মুখার্জিকে। তার কারণটা আমরা সবাই স্পষ্ট জানি, আগামী 29 মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে উইন্ডোজের আরও একটি দুর্ধর্ষ ছবি যার নাম ফুলপিশি এবং অ্যাডওয়ার্ড। ফুলপিশি ও অ্যাডওয়ার্ড, তো এই মুভিতে শুধুমাত্র অর্জুন চক্রবর্তী তো ছিলেন না, ছিলেন আরও অনেকে। বলা যেতে পারে যে অর্জুন চক্রবর্তী মোটামুটি বহু বছর পর আবারও কাজ করছেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, আমি এই ধরনেরই স্পেশাল কোনো একটা স্ক্রিপ্টের অপেক্ষা করছিলাম, এমন কোনো ডিরেক্টরের অপেক্ষা করছিলাম যার সঙ্গে কাজ আমি কমফোর্টেবলি করতে পারবো, যে আমার ডিপার্টমেন্ট বুঝবে, যে আমাকে নিয়ে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করবে, আমাকে আমার মতন কাজ করার সুযোগটুকু দেবে। এমনটাই ঘটেছিল বলেই আমি হয়তো এই প্রজেক্টে রয়েছি। ঠিক তেমনি বহু বছর পর বা বহু অপেক্ষার পর রাইম আসেন, তিনি কিন্তু উইন্ডোজের সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছেন। সৌমুক্তি মুদলি, তিনি প্রথমবার শিবপ্রসাদ মুখার্জির হাত ধরেই পদার্পণ করছেন বড় পর্দায়, এবং তারই সঙ্গে ভুললে চলবে না রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কণিকা ব্যানার্জি থেকে শুরু করে জয় সরকার, অনন্যা চট্টোপাধ্যায়, তারা প্রত্যেকেই কিন্তু শিবপ্রসাদ এবং নন্দিনীর এই যে সুপার একটি কাজ আসতে চলেছে ফুলপিশি ও অ্যাডওয়ার্ড, সেখানে কাজ করতে চলেছে। আমার মনে আছে আমি যখন লাস্ট ফিল্মে ফিভারে ছিলাম শমিক, তখন অনন্যা

0: না যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, এটি অফকোর্স একটি ফিল্মের কারণে সেটা আমরা জানি, তার অভিনয়ের যা ধার সেটা তো আমাদের বাঙালি দর্শকদের আর নতুন করে কিছু জানার নেই, বোঝার নেই। তো ওখানে একটি আমি কথা বলেছিলাম যে অনন্যা দি যখন শুট করতে এসেছিলেন, একটি স্পেশাল গানে ওনার একটি নাচের দৃশ্য ছিল, তো সেইটা শুট করার আগে না ওনার পায়ে ভীষণভাবে তিনি ব্যথা পেয়েছিলেন এবং ডক্টর বলেছিলেন সেখানে অস্ত্রোপচার করতে হবে, ওনাকে একদম টোটালি বেড রেস্টে থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন, বাইরেও যাওয়ার কথা ছিল কোথাও সে ট্রিটমেন্ট করানোর জন্য। কিন্তু এমন সময় শিবুবাবুর ফোনটা এলো যে তোর সেই স্পেশাল সিকোয়েন্স তো করতেই হবে, সেই স্পেশাল ডান্স পারফরমেন্সটা তো করতে হবে, তুই কি পারবি? বলছে হ্যাঁ হ্যাঁ অফকোর্স পারবো। এই পায়ের ব্যথা নিয়ে তিনি শুধু রিহার্সালটাই করেননি, গোটা শ্যুটটি করেছেন এবং শ্যুটের শেষে এতটাই যন্ত্রণা ছিল যে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তো এই খবরটা যেমন আমরা পেয়েছি, ঠিক আজকে এক সপ্তাহ পর আরও একটি সুন্দর খবর এসছে। ওই যে বললাম শিবুদার কাছে দারুণভাবে একটি খোলা চিঠি পাঠিয়েছেন অর্জুনদা, কি লিখছেন?
1: যেটা লিখছেন সেটা এক্স্যাক্টলি যা লিখেছেন সেটাই তুলে ধরছি। তার কারণ হচ্ছে মেসেজটার মধ্যে এমন কিছু আবেগঘন কথা রয়েছে যেগুলো যদি নিজের মতো করে বলা হয় তাহলে হয়তো আবেগটা হারিয়ে যাবে। তাই এক্স্যাক্ট যেটা লিখেছেন যে অনেক বছর বাদে একটি অভাবনীয় অনুভূতি ও অভিজ্ঞতার রেশ পেলাম, সেই তপন সিংহ তারপর তুই, অবাক হোস না কারণ তুই জানিস আমি বাড়িয়ে বলি না। প্রথমত আমি এত বছর অপেক্ষা করেছিলাম এই মনে করে যে এমন কিছু করব যা নেশা ধরিয়ে দেবে। দ্বিতীয়ত আই মাস্ট হ্যাভ আ কমফর্ট জোন ফ্রম ওয়ার আই কুড এনহ্যান্স মাই স্কিলস। তৃতীয়ত এমন একজন পরিচালক যে আমায় বুঝতে পারবে, এই সব আমি তোর কাছ থেকে পেলাম। অসম্ভব সুন্দর কয়েকটা দিন, স্বচ্ছ কলাকুশলীরা, আনন্দময় পরিবেশ, সত্যি খুব ভালো লাগলো। নন্দিতা, জিনিয়া, এদের কাজ জানার দূরদৃষ্টি আমায় মুগ্ধ করেছে। শেষ শটটা দেওয়ার পর খুব কষ্ট হচ্ছিল, ছেড়ে যেতে মন চাইছিল না, কিন্তু শেষ থেকে শুরুও হয়। আই এম স্যাঙ্গুইন অ্যাবাউট দিস। ভালো থাকিস নন্দিতা, তুই, জিনিয়াকে আমার আদর, ভালোবাসা ও শুভেচ্ছা, অর্জুনদা।
0: অসাধারণ, সত্যি এতটা ইমোশনাল নোট মানুষ তখনই পাঠাতে পারে যখন এই প্রজেক্টের জন্য মানে অক্লান্ত পরিশ্রমী নয়, অনেকটা আবেগও জড়িয়ে থাকে। ঠিক তেমনি বলতেই হয় যে শিবুবাবু আর নন্দিতা দিয়ে কিন্তু ব্যাক টু ব্যাক দুর্ধর্ষ মুভিজ আমাদের দিচ্ছেন। এমনই একটি মুভি না আমার মনের খুব কাছে, কারণ এই মুভিটার যা কনসেপ্ট সেটা আমার শ্রমিক কিংবা আমরা যারা এইখানে রেইনবোর আর যারা রয়েছি বা আকাশবাণীর গোটা সদস্যরা রয়েছি, আমাদের কাছে এই মুভিটা কোথাও গিয়ে যেন স্পেশাল, কোথাও গিয়ে যেন মনে হয় যে হ্যাঁ এই ছবিটা কোথাও গিয়ে আমাদের কথা বলছে। কোন ছবি? আরে বাবা, কণ্ঠ, কণ্ঠের সে গানটি থাকলো তোমার জন্যে।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow Day. Weekend Filmy Fever. Weekend Filmy Fever. FM Rainbow Day. 3-1.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: উইকেন্ড ফিল্মি ফিভারে তিন এককে তিন গানের হ্যাট্রিকের পরে সৌমিকার সুনন্দা আবার ফিরে এসেছে এবং এই ঘন্টাটা শেষ করতে করতেই নতুন ঘন্টায় আমরা আবার পৌঁছে গেছি। তবে হ্যাঁ, যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আজকের সিনে কুইজ 2 এর অ্যান্সারটা বলবো আমরা। অনেক সঠিক উত্তর আমরা পেয়েছি, তার মধ্যে কারা কারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো আগে বলি, আবারও তারপর সঠিক উত্তরটা কি সেটা বলবো। সঠিক উত্তর দিয়েছেন মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, আভা হাওড়া থেকে, বিপ্লব পাঁজা বাঁকুড়া থেকে, জয়দীপ রায় বাগাযতীন থেকে, মোনালি মণ্ডল দশবাগা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এবং শ্রিয়া মুখার্জি টালিগঞ্জ থেকে। এবং সঠিক উত্তর আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা হচ্ছে, একটা তোমায় গান শুনিয়েছিলাম, বলেছিলাম যে এই গানটা যে সিনেমার সেই সিনেমার পরিচালক কে। তো গানটা হচ্ছে ওয়েক আপ সিডের এবং ওয়েক আপ সিডের পরিচালক হচ্ছে অয়ন মুখার্জি, আমাদের সবার প্রিয় অয়ন মুখার্জি। খুব খুব খুব ভালো লাগে আমার, আমার বিশেষ করে তো ভীষণ ভালো লাগে অয়ন মুখার্জির সিনেমা দেখতে। তো সেই সঠিক উত্তর দাতাদের জন্য এবং যারা যারা সঠিক উত্তর দিতে পারেনি তাদের মন খারাপ করার কোনো দরকার নেই, তার কারণ আরও একবার সিনেকুইজ আছে, আরও একটা সিনেকুইজ আছে যেটা সঠিক উত্তর তোমরা ওই একই নাম্বারে পাঠাবে, নাম্বারটা 9903653992। তো এখন আর দেরি না করে ওয়েক আপ সিরের সেই বিখ্যাত গান থাকছে শুধুমাত্র তোমার জন্য।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: ওয়েল, রিলিজের প্রথম খবরে আমরা একদম প্রথমভাবে কিন্তু রেডি। হ্যাঁ, কারণ ঝলক দিখলা যাতে এখন সেই মুভি টিজারের কথা বলবো যে মুভিটার জন্য মোটামুটি শুধু আমরা নই, পুরো সাউথ টু নর্থ ফিল্মি দুনিয়ার বা ফিল্মি ক্রিটিকরা বা ফিল্মি ফিভারের মতন ফিল্মকে ভালোবাসার মানুষরা, সিনেমা প্রেমীরা, তারা প্রত্যেকে ওয়েট করেছিল, কারণ পেড্ডির অফিসিয়াল ট্রেলার চলে এসেছে। পেড্ডিতে আমরা জানি কে কে আছে, রাম চরণ এবং জাহ্নবী কাপুরের নতুন একটি জুটি আমরা দেখতে পাবো সিলভার স্ক্রিনে। বলা বাহুল্য, এই জুটিকে যখন সিলভার স্ক্রিনে প্রথম আমরা টিজারে দেখলাম তখন কিন্তু অনেকেই বলেছিল আহা, পুরনো কথা মনে পড়ে গেল। চিরঞ্জীব এবং শ্রীদেবী অভিনীত একটি ছবির কথা সেইখানে ব্যাক টু ব্যাক উঠে এসেছে। সত্যি তাই, আবারও যেন সেই ট্রেন্ড পরবর্তী জেনারেশন সঙ্গে রেখেছে, মানে এটা অদ্ভুত একটা কথা। হ্যাঁ, তবে জাহ্নবী এবং রামচরণ যখন প্রথমবারের মতন পেড্ডিতে জুটি বেঁধে কাজ করছে সেখানে কিন্তু এক্সপেকটেশন লেভেলটা বেশ হাই।
2: সত্যি তাই, এবং সেই সঙ্গে এটাও দেখার যে সে ওই মানে একটা গ্রামের মাটি, একটা স্পোর্টস এবং অ্যাকশন এবং ইমোশন সব মিশিয়ে কিন্তু ট্রেলারটা কিন্তু একদম পাওয়ার প্যাকড, এবং ব্যাকগ্রাউন্ডে এ আর রহমানের মিউজিক এই ট্রেলারটাকে একটা জাস্ট অন্য লেভেলে নিয়ে গেছে। এবং সব মিলিয়ে পেড্ডি ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে যে এটা শুধুমাত্র একটা স্পোর্টস ড্রামা কিন্তু নয়, বরং অ্যাকশন, আবেগ আর মাস এন্টারটেনমেন্টের ফুল প্যাকেজ হতে চলেছে।
1: সো এই প্যাকেজের জন্য আমরা অপেক্ষা তো করছি। তবে ইতিমধ্যে বলতে পারি যে 16,567 ভিউজ কিন্তু ইতিমধ্যেই কালেক্ট করেছে পেড্ডি। আমরা অপেক্ষা করছি কবে সিলভার স্ক্রিনে দেখবো আবারও পেড্ডিকে। তবে হ্যাঁ, যাই হোক, বাবা পুষ্পার মতন যেন আবারও সেই সেম বিষয়গুলো রিপিটেডলি রিপিট না হয় সেটাই আশা রাখবো সিনেমার পরিচালকদের কাছে।
2: তবে হ্যাঁ, পেড্ডির গান তোমাকে এই মুহূর্তে শোনাতে পাচ্ছি না, কিন্তু যেটা তোমাকে এই মুহূর্তে শোনাবো সেটা হচ্ছে জাহ্নবী কাপুরের সেই বিখ্যাত সিনেমার সেই বিখ্যাত গান যা তোমার কলার টিউন ছিল।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তাল সে তাল,
2: তাল সে তাল,
1: গানের গল্প,
2: গানের গল্প।
3: একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে প্রীতম চক্রবর্তী রেগে গেছে। কেন রেগে গেছে? তার কারণ হচ্ছে ককটেল 2 রিলিজ করতে চলেছে আমরা সবাই জানি, এবং তার অলরেডি মাসুকা গান, সেই গান কিন্তু অলরেডি হিট সোশ্যাল মিডিয়াতে, সেই নিয়ে কিন্তু প্রচুর শেয়ার হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এই মাসুকা গানের সুরের সঙ্গে নাকি একটা ইটালীয় কোনো একটা গান রয়েছে, সেই সুরের একদম হুবহু মিল পাওয়া যাচ্ছে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রীতম চক্রবর্তীকে মোটামুটি অনেক কিছু বলা হয়েছে, এবং প্রীতম চক্রবর্তী তার উত্তরেও অনেক কিছু বলেছে যে যখনই আমার কোনো নতুন কোনো সিনেমার গান রিলিজ হয় তখনই একদল আমার নেগেটিভ পাবলিসিটি লোকজন, কিছু নিজে থেকেই যাদেরকে আমি বেতন দিয়ে নিয়োগ করিনি কিন্তু তারা মানে আমার হয়ে একটা প্রচারের কাজ করে, এইরকমভাবে আর কি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আর কি কিন্তু এরকম কমেন্ট, কি বলবো, পোস্ট, অনেক কিছু আর কি মোটামুটি কিন্তু পাওয়া গেছে।
4: আসলে ব্যাপারটা হলো আজকাল মোটামুটি সোশ্যাল মিডিয়াতেই যেন যুদ্ধ জয় হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সমাজের জন্য একটা নতুন কিছু করা হচ্ছে, বা সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং করতে করতে কিছু মানুষের মানসিকতাই একেবারে ভেঙে ফেলা হচ্ছে। যাই হোক, সেটা যারা ট্রোলার্সরা রয়েছে তাদের কথা, তবে প্রীতম দা চিন্তা নেই, আমরা রয়েছি আপনার দর্শকরা, শ্রোতা দর্শকরা, আমরা কিন্তু প্রত্যেকটা গান আপনার পছন্দ করি, সেটা যদি কোনো গানের কপিও হয় মন্দ নেই। তবে হ্যাঁ, 1993 ইটালিয়ান এই গানটির সঙ্গে মিল পাওয়া গেছে বলেই কিন্তু এতটা সরগোল উঠেছে, জানি না কথাটা কতটুকু সত্যি কিংবা মিথ্যে, তবে আমরা প্রীতমদার গান খুব পছন্দ করি। আর তোমাকেও শোনাবো এই মুহূর্তে প্রীতমদার গীতটা।

0: ওরা।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
3: বাংলার সিনেফান্ডায় এখন তোমাকে যে সিনেমার কথা বলবো, মানে বলা ভালো যে অভিনেত্রীর কথা বলবো, তার নাম মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী একটা নতুন ওয়েব সিরিজ আসছে অনেকদিন পর। সিরিজটার নাম হচ্ছে কুইন, এবং সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে হচ্ছে মিমিকে। এই গল্প হচ্ছে মোটামুটি একটা সরকার পরিবার ধরা যেতে পারে। এই পরিবারের মধ্যে এমন কিছু রহস্য রয়েছে এবং যার বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে মীরা সরকারকে, অর্থাৎ মিমি চক্রবর্তীর চরিত্রের নাম।
4: সত্যি তাই, উত্তরবঙ্গের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই সিরিজের জমজমাটি গল্প, পাশাপাশি তৈরি হচ্ছে সিরিজের এই গল্পের নারী চরিত্রদের লড়াইয়েরও একটি কাহানি। তো এই গল্পটা মোটামুটি আমরা বলতেই পারি, অনেকে বলবেন যে ফেমিনিস্ট, না না না, ফেমিনিজমের বাইরে গিয়ে যদি কিছু থাকে, আমার মনে হয় এই গল্পটা তাই বলতে চাচ্ছে। কারণ যখন ওই ঘরে থাকা ঘরের মানুষগুলো প্রতারণা করেন এবং ঘরে থাকা ঘরের মানুষগুলো প্রতারিত হয়, তখনই মনে হয় দেয়ালে পিঠ ঠেকে যায়। আর পিঠ একবার ঠেকে গেলে তখন তো ঘুরে দাঁড়ানোর পালা চলেই আসে। মিমির সঙ্গে সঙ্গে আরও চারটি নারীর লড়াইয়ের গল্প কিন্তু এখানে বলা হয়েছে। আমরা বৈশাখী মার্চি, এতে দেবযানী সিংহ এবং পায়েল দেখেও কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখব। এছাড়াও থাকবে দুর্বার শর্মা, কৌশিক চ্যাটার্জি, দেবাঞ্জন মিত্র, যোধাজিৎ সরকার এবং রাহুল দেব বসু। মানে গুরুত্বপূর্ণ চরিত্রে কিন্তু জয়দীপ মুখার্জি, অর্ণব মুখার্জি এবং সুব্রত সেন গুপ্ত, তিনিও থাকছেন। আর হ্যাঁ, শায়ক রায়কে ভুললে চলবে না।
3: সত্যি তাই, এবং তার সঙ্গে এটাও বলার, সেটা হচ্ছে যে এই সিরিজটা নিয়ে মিমি কিন্তু খুব ইমোশনাল, এবং সে লিখেছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে এই মীরা চরিত্রটার এতগুলো স্তর রয়েছে, এত স্তরের চরিত্রে আমি খুব কম অভিনয় করেছি। মীরার জীবনে অনেক দুঃখ, সে ভীষণ দুর্বল, কিন্তু একই সঙ্গে বাঁচার জন্য মরিয়া সে। তো এই গল্পটার মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা আকর্ষণ করেছিল সেটা হলো চারটে মেয়ের লড়াই। তারা হয়তো আপেক্ষিকভাবে দুর্বল, কিন্তু একটা ক্ষমতাশালী শক্তির সঙ্গে লড়াই করতে তাদের ভাঙতে বদ্ধপরিকর তারা। যাই হোক, আরও মিমির এই সমস্ত আবেগঘন পোস্ট কতটা বাস্তবিক হতে পারে সেটা তো বোঝা যাবে এই সিরিজটা যখন রিলিজ করবে তখনই। তো মিমি চক্রবর্তীকে নিয়ে যখন এত কথা হলোই, মিমি চক্রবর্তীর নিজের গাওয়া একটা গান তোমাকে সৌমিকা সুনন্দা এখন শোনাবে।
4: অফকোর্স ইয়েস, বলিউডের কুইন বলে কথা, আর কুইনের ওয়েব সিরিজ আসছে কুইন, তো কুইনের জন্য রইল তাঁর কণ্ঠের একটি গান।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। চুপ চুপ কে ফিল্মি ঘষে, ফিল্মি ঘষে চুপ চুপ কে।
2: না বলেছিলাম গসিপ করতে আমরা মোটামুটি একটু ভালোইবাসি, আর যদি সেই গসিপ হয় ফিল্মি দুনিয়ার তাহলে সেই গসিপটা তো আর গসিপ থাকে না বস। আর এই মুহূর্তে এমন একটি গসিপ কিন্তু আকাশ পথে উঠতে উঠতে আমাদের কানে চলে এসেছে, আর সেটা হলো সাডেনলি সাডেনলি কমল হাসানকে দেখা গেছে ইকোনমি ক্লাসে ট্রাভেল করতে। হ্যাঁ, চার্টার্ড ফ্লাইটের পরিবর্তে কিংবা বিজনেস ক্লাসের পরিবর্তে তিনি ইকোনমি ক্লাসে যাচ্ছেনটা কোথায়? অ্যাকচুয়ালি কালকি 2898 AD মেকার্সরা এই নিউজটি ফ্ল্যাশ করেছেন। তিনি কালকির শ্যুটিংয়ের জন্য ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং সেইখানে তিনি ডিরেক্টর প্রডিউসারের পয়সা বাঁচানোর জন্য ফিল্মটিতে যেন তারা বেশি করে পয়সাটি নিয়োগ করতে পারেন এবং সেই টাকার মাধ্যমে যেন একটা গ্র্যান্ড মুভি তৈরি হয়, ঠিক কালকি ওয়ানের মতন। সেই কারণেই কালকি টু বা আমরা বলতে পারি কালকি 2898 এর সিকুয়েলের জন্য তিনি

0: একটু করে সাহায্য করছেন প্রোডাকশনকে। সত্যি এটা বলা বাহুল্য, কামাল হাসান শুধুমাত্র ভালো অভিনেতা তার জন্যই নয়, তিনি যে একজন ভালো মনের মানুষ এবং রেসপন্সিবল অ্যাক্টর। যেখানে দাঁড়িয়ে আজকে মোটামুটি সব প্রডিউসাররা বা ডিরেক্টরদের একটা সমস্যা থেকেই যায়, তারা বলতেই থাকে যে আমাদের অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা কিছু কিছু অফকোর্স কোট অ্যান্ড কোট তারা এতটাই নিজেদের লাক্সারির ওপর ডিপেন্ডেবল যে তাদের লাক্সারিয়াস লাইফস্টাইলকে ঠিকঠাক রাখার জন্য সেটে প্রোডাকশনের অনেক টাকা চলে যায়, ফলে সিনেমাতে ভালো ভালো কাজ তারা করতে পারেন না বা ভালো ভালো অভিনেতাদের তারা নিতে পারেন না। তো এতগুলো সমস্যার মাঝখানে কামাল হাসান কিন্তু একটা দারুণ মাইলস্টোন সেট করে দিয়েছেন। একেই বলে জানো তো পুরনো চাল ভাতে বাড়ি।
1: সত্যি তাই, এবং পুরনো চাল যে ভাতে পারে সেটা আজকের উইকেন্ড ফিল্মি ফিভারে প্রমাণিত। তার কারণ আজকে আমরা ববি দেওয়ালের কথা বললাম, ববি দেওয়ালের একটা নতুন সিনেমার কথা বললাম, কামাল হাসানের কথা বললাম। এই যে পুরনো পুরনো অ্যাক্টাররা এবং তারা যে নতুনভাবে তাদের হঠাৎ করে এক মানে নতুন একটা জন্ম হলো, নতুন তাদের লাইফে এমন কিছু লুক তারা চেঞ্জ করলো, মানে প্রথমে যদি আমি লুকটাই দেখি, অভিনয় ছেড়ে দিলাম, ফার্স্ট লুক যদি তাদের দেখি, এই যে কামাল হাসানের ওই যে বিয়ার্ড, ওফ, মানে ওই যে স্পাইক করা চুল এবং সানগ্লাস, মানে আমি ফিদা, আর কিছু বলার নেই। সেই রকম আরও একজন ফিদা হওয়ার মতো নায়কের কথা বলবো, তার নাম হচ্ছে সাইফ আলী খান, মানে আমাদের ছোটে নবাব। ছোটে নবাব কী করেছে? ছোটে নবাব কিছু করেনি, ছোটে নবাব হচ্ছে আমাদের এই সবার প্রিয় শহর কলকাতা থেকে দুদিন আগে ঘুরে গেছে। কলকাতায় এসেছিলেন একটা বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে, এবং সেখানে কলকাতায় যখন তিনি এয়ারপোর্টে নামেন তখনই প্রচুর আর কি মিডিয়া তাকে ঘিরে ধরে, এবং সেই সঙ্গে তিনি কাউকে মানে হার্ট করেননি, খুব মানে ইজিলি হ্যান্ডেল করেছেন ব্যাপারটা, সবার সঙ্গে খুব হাসি মুখে সেলফি তুলেছেন। এবং তিনি একথাও বলেছেন যে কলকাতা তো আমার মামার বাড়ি, তো ছোটবেলায় যখন গরমের ছুটি পড়তো তখন আমি কলকাতায় আসতাম, মানে এই মে মাসে, তাই সেই জন্য কলকাতা আমার কাছে খুব স্পেশাল। এবং সাইফ আলী খানের নতুন ছবি এই মুহূর্তে হয়তো আসছে না, কিন্তু যেটা আসছে তোমার জন্য সেটা হচ্ছে FM রেনবোতে সাইফ আলী খানের সেই সেই সেই অসাধারণ প্রিয় গান, যে গানটা একসময় প্রতিটি পাড়ায় বাজত, প্রতিটি হেডফোনে বাজত, আর তোমার প্লেলিস্টের একদম উপরের দিকে থাকতো।

0: तड़का?
1: Come on, Riya.
0: समझा करो डार्लिंग, आज बहुत काम
1: मेरी
0: है
1: तो सुनो।
0: दूर हुआ तो क्या, दिल में तुम्हारा नाम है।
1: wow.
0: जिस चेहरे पर मरते हैं वो बोरिंग हो
1: जाए,
0: कुछ ही दिन में नजरें इनकी इधर उधर मर
1: जाए।
0: सिर्फ प्यार से जिंदगी नहीं चलती।
1: okay, I'm not with her.
0: तुम इंटीरियर डेकोरेशन का कोर्स क्यों नहीं करती?
1: Okay, that's it.
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। হিরো নাম্বার ওয়ান স্পটলাইটে কে, স্পটলাইটে কে, স্পটলাইটে কে, স্পটলাইটে একজনই, তার নাম নানা দেন ঐশ্বরিয়া রায় বচ্চন।
3: ভুল বললে, দি ঐশ্বরিয়া রায় বচ্চন।
2: সত্যি তাই, এবং দাঁড়াও খানিকক্ষণ দেখে নি আগে। হ্যাঁ, মানে এই যে লুকটা ঐশ্বরিয়ার, মানে সেই আমি তো বোধ হয় জন্মর পর থেকে, মানে যবে থেকে ফিদা হওয়া বা ক্রাশ খাওয়া এইসব শব্দগুলো শিখেছি তবে থেকে এনার আমি মানে সেরকমই একজনকেও ধরে নিতে পারবো। তো সম্প্রতি সারা পৃথিবীর লোক যার দিকে তাকিয়ে আছে সে হচ্ছে ঐশ্বরিয়া রায় বচ্চন, কারণ কানের রানী বলা হচ্ছে তাকে। অর্থাৎ কান ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বরিয়া রায় বচ্চন রেড কার্পেট দিয়ে যখন একটা অসাধারণ অসাধারণ একটা পার্পল গাউন পরে যাচ্ছে, জাস্ট মনে হচ্ছে একজন রানী যাচ্ছে।
3: সত্যিই তাই, আর প্রথম এই রানী কান ফিল্ম ফেস্টিভ্যালে হেঁটেছিলেন রেড কার্পেটে যখন দেবদাস মুভি রিলিজ হয়েছিল, সঙ্গে ছিলেন শাহরুখ খান আর সঞ্জয় লীলা ভনসালী। সেদিন কিন্তু ওনার পরা ছিল একটা হলুদ কালারের শাড়ি আর হ্যাঁ ট্রেডিশনাল ইন্ডিয়ান জুয়েলারি। বাট এত বছর ধরেই তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটছেন, আর প্রত্যেক বছর আমি জানি না কিভাবে তিনি এই ম্যাজিকটা ক্রিয়েট করেন। দেখো সৌমিক, আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের বহু জায়গা থেকে বহু অ্যাক্টর অ্যাক্ট্রেস ফ্যাশন ডিজাইনার্স মডেলস অনেকেই তো আছেন যারা কান ফিল্ম ফেস্টিভ্যালের এই লাল গালিচায় হাঁটেন, কিন্তু তুমি ফলো করে দেখো যখনই অ্যাশ এই রেড কার্পেটে ওঠেন, আমি ওঠাই বলবো, তখন যেন পৃথিবীটা থমকে যায়। চারিদিক থেকে শুধুমাত্র ক্লিক ক্লিক ক্লিক ক্লিক ক্লিক ক্লিক ক্লিক ক্লিক আওয়াজ, আর সবাই চিৎকার করতে থাকে অ্যাশ অ্যাশ অ্যাশ। ফটোগ্রাফার্সরা যেন সেই সময় পাগল হয়ে যায়, কারণ এটাকেই বলা হয় প্রেজেন্স, এটাকেই বলা হয় অরা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অনেকগুলো চেঞ্জেস তো আসেই, ঠিক তেমনি আমাদের এই বিশ্ব সুন্দরীর মধ্যেও এসেছে, কিন্তু যেটা চেঞ্জ হয়নি ঐশ্বরিয়ার সেই ডিসেন্সি, সেই গ্ল্যামার, সেই চার্ম আর সেই সুপার বসি অরা।
2: তো সেই সব কিছু যখন হলো, তাহলে বুঝতেই পারছো আজকে স্পটলাইটে আজকের হিরো নাম্বার ওয়ান আমাদের ঐশ্বরিয়া রায় বচ্চন, এবং তার সেই বিখ্যাত গান যে গানে একসময় আমরা হাত পা একসাথে তুলে নাচতাম।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: উইকেন্ড ফিল্মি ফিভারে এখন তোমায় যেটা বলবো সেটা হচ্ছে আজকের লাস্ট সিনে কুইজের সঠিক উত্তরদাতাদের নাম এবং তার সঙ্গে সঠিক উত্তর। প্রথমে যারা যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের নামগুলো হলো শঙ্করচন্দ্র দে বারাসাত, আরিফ হোসেন মুর্শিদাবাদ, অভিষেক ঘোষ লেকটাউন, রীতা শ্রীমানী বেহালা, অনিন্দিতা মণ্ডল হাওড়া, আভা হাওড়া, সমীর দত্ত শ্রীরামপুর, রিয়া গড়িয়া, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল, রাজীব কুমার ভুইয়া কেরালা, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, সুশান্ত সেনগুপ্ত রাঁচি, জয়দীপ রায় বাগাযতীন, শ্রিয়া মুখার্জি বেহালা, মৌসুমী সরকার মধ্যমগ্রাম, সোনালী কালীঘাট রোড, রিঙ্কু এবং ঈশানী বাউরিয়া, তন্ময় ভবানীপুর, গণেশ ডোমজুর, রমা দত্ত বেলতলা রোড এবং ডোরা। এবং এই যে এত লোক সঠিক উত্তর দিয়েছে এবং সঠিক উত্তরটা হলো, তোমাকে একটা বাংলা সিনেমার গান শুনিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম সেটা কোন সিনেমার, তো সেই সিনেমার নাম হচ্ছে তুফান।
2: তাহলে তুফান গানের সেই সুপার মুভির সুপার গান থাকলো তোমার জন্য।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভারে আজকে সৌমিক সুনন্দা তোমাকে যে সিনেমার কথা বলবে সেই সিনেমার বয়স প্রায় 19 বছর, মানে সদ্য আর কি জাস্ট একটু বড় হয়েছে। তো সেই সিনেমার নাম হলো শুট আউট অ্যাট লোখন্ডওয়ালা।
2: অপূর্বা লাখিয়া ডিরেক্টেড এই মুভি, যেখানে মানে একগুচ্ছ স্টার কাস্ট রয়েছে। আমরা অমিতাভ বচ্চনকে দেখেছি, সঞ্জয় দত্তকে দেখেছি, তারই সঙ্গে আরও অনেকে, বিবেক অব্রয় রয়েছেন,
1: সুনীল শেট্টি
2: রয়েছেন, আরবাজ খান রয়েছেন, তুষার কাপুর আছেন, রোহিত রয়, আরও অনেকে, দিয়া মির্জা, অমৃতা সিং, নেহা ধুপিয়া, মানে কে নেই। বেশ বিগ বাজেটের একটি মুভি হয়েছিল সেই সময়। সেই মুভিটি কিন্তু দারুণ সাড়া ফেলেছিল বক্স অফিসে। একটু অন্য স্বাদের একটা ছবি আমরা দেখেছিলাম, যদিও সেটা মোটামুটিভাবে একটুখানি বলা যেতে পারে রিয়েল স্টোরির ওপর বেসড করেই তৈরি করার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, তার উপর কিছু সিনেমাটিক এফেক্টস তো দিতেই হয়।
1: সত্যি তাই, এবং সেই সময়তে দাঁড়িয়ে অর্থাৎ 2007 সালে এই সিনেমা যখন রিলিজ করেছিল এই আজকের দিনের আশেপাশে, সেই সিনেমার বাজেট ছিল 18 কোটি টাকা, এবং 2007 সালে এই সিনেমার বক্স অফিস কালেকশন হয়েছিল প্রায় মোটামুটি ওই 46-47 কোটি টাকার আশেপাশে। তো বুঝতেই পারছো সেই সময়তে দাঁড়িয়ে কিন্তু একটা বেশ হিট একটা সিনেমা। তো সেই হিট সিনেমার কথা যখন বললাম, সেই হিট সিনেমার হিট গান না শুনলে তো হবে না, তাই রইল সেই গানটা শুধুমাত্র তোমার জন্য।
0: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট, তুমি আসবে বলে, তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট।
1: ওয়েল, নেক্সট উইকে তুমি তোমার ওয়াচ লিস্টে কিন্তু রাখতেই পারো দ্য গ্রেট গ্র্যান্ড সুপার হিরো, যা রিলিজ করছে 29th মে তে,
2: এবং তার সঙ্গে আরো একটা সিনেমা রিলিজ করছে যার নাম হচ্ছে হীর সারা অর পন্ডিচেরি, যেটা ওই একই দিন অর্থাৎ 29th মে তে রিলিজ করছে। এর সঙ্গে সঙ্গেই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে কোথাও গেলে চলবে না, তার কারণ হচ্ছে অলরেডি উইকেন্ড ফিল্মি ফিভার শেষ হয়ে চুপ কথার কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে, এবং আজকে চুপ কথায় থাকছে সুনন্দা এবং তার সঙ্গে থাকবে হচ্ছে অনির্বাণ।
1: তারই সঙ্গে আজকে আমরা দুজন টাটা বাই বাই করলাম উইকেন্ড ফিল্মি ফিভার থেকে। তবে হ্যাঁ, কথা দিচ্ছি আরও একবার আমরা দুজন মিলে নিশ্চয়ই নেক্সট কোনো শোতে একসঙ্গে আসবো। টিল দেন স্টে টিউন উইথ 107 FM রেইনবো।
2: টাটা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপটি করে অনেক সময় ইচ্ছে করে কারোর কথা শুনতে, চুপটি করে অনেক সময় ইচ্ছে করে নিজের মনের কথা শুনতে, চুপটি করে অনেক সময় ইচ্ছে করে সে সমস্ত কথা জানতে যেটা হয়তো একটি মানুষ না বলেই এ পৃথিবী থেকে চলে গেল। হয়তো একটু সময় তার সঙ্গে যদি যাপন করা যেত তাহলে অনেক মনের কথা আমরা শুনতে পেতাম। এমনটাই তো হয়, জীবনের বিভিন্ন মোড়ে আমাদের বিভিন্ন সম্পর্ক তৈরি হয়, বিভিন্ন মোড়ে বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, কিছুটা পথ আমরা তাদের সঙ্গে একই পথে হাঁটি, তারপর হঠাৎ করে কালের নিয়মে সেই পথের কোনো এক বাঁক থেকে সেই মানুষটি সরে যায় আমাদের জীবন থেকে। যাওয়ার পর আমাদের এই রিয়েলাইজেশনটা হয় যে যদি আরও একটু সময় তার সঙ্গে আমরা থাকতে পারতাম বা যদি আরও একটু সময় তার মনের কথা জানতে পারতাম তাহলে হয়তো সেই মানুষটি আরেকটু ভালোভাবে আমাদের ছেড়ে যেতে পারত, কিংবা যাওয়ার সময় কোনো আফসোস থাকতো না যে তার অধরা কথা আর শোনা হলো না। আজকে চুপ কথায় তোমাদের মনের সেই সমস্ত কথা শোনার জন্যে আমরা বসে আছি। আমি সুনন্দা,
2: আর সঙ্গে আমি অনির্বাণ। অ্যান্ড যেটা সুনন্দা একদম শুরুতেই বলল যে একটা সময় বা একটা অনুক্ষণ বা একটা মুহূর্ত, যেই সময় ধরো আমরা কারো কথা শুনলাম না, ভেবে নিলাম যে ও ঠিক আছে পরে শোনা যাবে, আমরা কিন্তু সত্যিই জানি না যে সেই পরে শোনা যাওয়াটা বা সেই পরের পলটা, পরের মুহূর্তটা আর আসবে কি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চুপ করিয়ে দেওয়া একটা মানুষকে, কোনো জায়গায় কথা বলতে না করে দেওয়া, সেই পর্যায়টার ওই পারে ওই চুপ করিয়ে দেওয়ার পেছনে যে কথাটা থাকে সেই কথাটাই ভাগ করে নেওয়ার জন্য আজকে রাত্রিবেলা ঘড়িতে যখন ঠিক 12:10 হয়ে গেছে সময়, সেই সময় FM রেইনবোতে চলে এসেছে তোমার দুই বন্ধু। নানান দিন নানান বন্ধুরা আসেন, আজকে চলে এসেছি আমি অনির্বাণ এবং আমার সঙ্গে সুনন্দা। ঠিক সুনন্দার কথার রেশ ধরেই আমি বলবো যে যে কথাগুলো ধরো তুমি খুব গভীরভাবে কাউকে বলতে চেয়েছো কোনো একটা সময় কিন্তু বলে উঠতে পারোনি, সেটা আনন্দের হতে পারে, দুঃখের হতে পারে, বিরহের হতে পারে, বা ধরো এমন কোনো কথা যেটা হয়তো যাকে বলতে চেয়েছো তার খুব সামান্য মনে হয়েছে কিন্তু তোমার কাছে খুব জরুরি কথা ছিল সেটা, কিন্তু বলাটা হয়ে ওঠেনি, হয়তো এখনও হয়ে ওঠেনি, বা বলেছো কিন্তু সে বুঝে ওঠেনি এখনও, সেই কথাগুলো বলতে পারো আমাদের।
1: 9903652992 এই ম্যাজিক্যাল নম্বর ভোর 3টে অবধি তোমার জন্য খোলা রইল। হ্যাঁ, তবে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, এই রিকোয়েস্টটা প্রতিবার আমরা করি, সেটা হচ্ছে চেষ্টা করো এই শো এর একেবারে শুরুর দিকে তোমাদের মেসেজেসগুলো পাঠিয়ে দিতে। অনেক সময় তোমরা কি করো, শেষের দিকে একটু ভরে ভরে মেসেজেস পাঠাও, তখন আমাদের হাতে আর সময় থাকে না সত্যি বলছি, আর সেই সময় আমাদের অনেকের মেসেজেস না পড়েই এই শো থেকে বিদায় নিতে হয়। তবে আজকে সেটা করো না, আর চেষ্টা করো তোমাদের মেসেজেসগুলো একটু ছোট্ট ফরম্যাটে লেখার, যাতে করে বাকিদের মেসেজেসগুলো পড়ারও আমরা সময় পাই। আর হ্যাঁ, সত্যি বলছি চুপটি করে তোমাদের কথা শুনবো, কারণ জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি না যেখানে প্রতিটি সকাল যেন একটা নতুন সকাল হয়ে আসছে। না, এই নতুন সকাল যে সবসময় খুব আনন্দের হয়, সুখের হয়, খুশির হয়, প্রাপ্তির হয় এমনটা নয়, কিছু কিছু সকাল বিষাদেরও হয়। তো এমনই সকালের সাক্ষী আমিও ছিলাম আজ। আজকের দিনটাতে সত্যি দাঁড়িয়ে বলতে হয় যে অনেক কিছু শিখলাম, আজকের এই দিন অনেক কিছু শেখালো আমায় এবং আমাদের মতন মানুষদের, কারণ বহু সময় আমরা এটা ভাবি অনির্বাণ যে বাড়িতে থাকা মা বাবা বলো, স্বামী স্ত্রী বলো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো, বন্ধু বান্ধব বলো, বা আত্মীয় পরিজন বলো, বা ধরো তোমার নেইবার, তোমার কলিগ,

0: সময় না, যখন মানুষ এক মনে নিজের মধ্যেই খুব কষ্টে থাকে, দুঃখে থাকে, সে কারোর সঙ্গে কোনো কথা বলার সুযোগটুকু পায় না, বা যখন সুযোগটা পায় তার কথা শোনার মতন ধৈর্য আমাদের কাছে থাকে না, আমরা বলি যে হাতে সময় নেই, ঠিক এই সময়টা পেরিয়ে গেলে সেই মানুষটি যখন আর আমাদের মধ্যে থাকেন না, তখন আমাদের ভেতরে একটা রিয়েলাইজেশন হয় যে কেন সময় থাকতে সেই মানুষটির কথাটি শুনলাম না।
1: ঠিক,
0: যদি শুনতাম হয়তো সেই মানুষটি নিজের মনের দুটো কথা আমাদের বলতে পারতো, বা কেউ কোনো একটা খারাপ স্টেপ নেওয়ার আগে দুবার ভাবতো, বা ধরো কেউ কারোর জীবন থেকে সেই সম্পর্কটাকে ছিন্ন করে বেরিয়ে যাওয়ার আগে দুবার ভাবতো। আসলে কথায় যেমন কথা বাড়ে, ঠিক তেমনি অনেক না বলা কথার কারণেও অনেক সম্পর্ক, অনেক জীবন আর অনেক মুহূর্ত আমরা এভাবেই হারিয়ে ফেলি।
1: একেবারেই তাই, এবং সেই জন্যই যেটা সুনন্দা শুরুতেই বলছিলাম আমরা, যে আজকের যে আমাদের অনুষ্ঠানটা, আজকের যে ভোর তিনটে পর্যন্ত আমি সুনন্দা রয়েছি এবং সঙ্গে তোমরা রয়েছ, সেখানে যেন এমন অনেক কথা থাকে যে কথাগুলো না বলতে পারার জন্য তোমার কষ্ট হচ্ছিল, যে কথাগুলো কারোর সঙ্গে শেয়ার না করার জন্য তোমার কোথাও মনে হচ্ছিল তোমার আনন্দটা একটু কম পড়ছিল, এবং যে কথাগুলো অন্য কাউকে বোঝাতে না পেরে তোমার মনে হচ্ছিল যে তোমাকে কেউ বোঝে না। আসলে আমাদের যে হরাইজন থাকে, বেঁচে থাকার যে হরাইজন থাকে, সেই বেঁচে থাকার হরাইজনের বাইরেও একটা পৃথিবী আছে। সেই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা দেখবে হঠাৎ করে তোমার কথা বুঝবে, যারা দেখবে হঠাৎ করে তোমার কথার সঙ্গে শেয়ার করতে পারবে, এবং তখন তোমার যে ভালো লাগাটা হবে, সেই ভালো লাগার যে ফিলিংসটা, সেটা আমাদের এই চুপ কথাতেই অনেক মেসেজে আমরা পাই। এবং সেই জায়গায় দাঁড়িয়েই আজকে অনির্বাণ এবং সুনন্দা তোমার সঙ্গে, এবং একটা ছোট্ট অনুরোধ যেরকম সুনন্দা করলো, আরেকটা অনুরোধ আমি করে যাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু ডাবল মেসেজ পাঠিও না, অর্থাৎ SMS এবং হোয়াটসঅ্যাপে একই মেসেজ পাঠিও না, সেক্ষেত্রে কিন্তু আমাদের পড়তে গিয়ে অনেক সময় গুলিয়ে যায় যে কোনটা আমরা পড়েছি এবং কোনটা আমাদের পড়া হয়নি। ফিরে আসছি একটা গানের পর, 9903659992 দিস ইজ দ্য নাম্বার, সঙ্গে রয়েছি আমি অনির্বাণ এবং আমার সঙ্গে রয়েছে সুনন্দা, তোমরা শুনছো চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখতে দেখতে মে মাসের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, তাই তো?
2: ঠিক।
1: আর মাত্র একটা সপ্তাহ, তারপর মে মাসও শেষ। দেখতে দেখতে 2026-এর পঞ্চম মাস শেষ। ভাবলেই অবাক লাগে, তাই না? যখন এই বছরটা শুরু হয়েছিল তখন আমাদের প্রত্যেকের মনে একটাই আশা ছিল যে গত বছরের তুলনায় যেন এই বছরটা অনেকটা ভালো হয়, সবার জীবনে যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকে, আমরা নিজেদের মধ্যে অনেক চেঞ্জেস করব, আমাদের মধ্যে যা যা ফ্লজেসগুলো রয়েছে, উইকনেসগুলো রয়েছে, সেগুলোর ওপর কাজ করব। কিন্তু দেখতে দেখতে দেখা যায় পাঁচ মাস পরে এসেও আমরা কোথায় গিয়ে যেন সেই আগের স্টেটেই থেকে যাই, কোথায় গিয়ে যেন আমাদের সেই উইস্ট লিস্টটা আমাদের ফোন থেকেই হোক কিংবা আমাদের ডায়েরি থেকে হারিয়ে যায়। আমাদের মাথায় থাকে না আমরা ঠিক কী কী রেজলিউশন নিয়েছিলাম, কীভাবে নিজেকে চেঞ্জ করব, কোথায় কোথায় নিজের দুর্বলতাগুলোকে সফলতায় পরিণত করব, সেই বিষয়গুলো কোথাও যেন হারিয়ে যায়। তারপর যত মাস এগোতে থাকে, যত বছরের মোটামুটি শেষের মাসগুলোর দিকে আমরা যেতে থাকি আর জীবনের যত উত্থান পতন দেখতে থাকি, তখন মনে হয় যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যেন থমকে এখনও দাঁড়িয়ে আছে। এই বিষয়টা শুধু আমার, পরিবারের কিংবা আপনার নয়, আমার মনে হয় এটা অনেকের, অনেকেরই সমস্যা হয়। তার কারণটা কি জানো? কারণ আমরা খুব একটা ফোকাসড নই জীবনে, আমরা খুব একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হয়তো জানি না। সব থেকে বড় কথা, আমরা যদিও বা আমাদের কাজের সঙ্গে সৎ হই,

0: মানে নিজের দেওয়া কথা রাখতে পারি, বা সম্পর্কে আমরা লয়্যাল হই সেখানেও নিজের দেওয়া কথা রাখতে পারি। বাট যেখানে আমরা হেরে যাই, যেখানে আমরা কনসিস্টেন্ট নই, সেটা হচ্ছে নিজের কাছে নিজেকে দেওয়া কথা, নিজেকে ভালো রাখা মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, সেটা যেন আমরা রাখতে পারি না। এবং তারপর দেখা যায় হঠাৎ ফিফথ মান্থে এসেও মনে হয় যে বছরের শুরুর মাসটা, জানুয়ারিতে আমি যেমনটা ছিলাম সেই একই রকম গিয়ে রয়ে গেলাম, আপগ্রেডেশন হয়নি। এটা কিন্তু লাখ টাকার একটা প্রশ্ন।
1: ঠিক, মানে কি বলি এখানটায়, মানে ও এত সুন্দর করে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলো যে আমারও বলার এই জায়গাটায় এসে একটাই জিনিস মনে হয় যে সত্যি বোধ হয় কোথাও গিয়ে আমরা যদি আরেকটু চেষ্টা করতাম, আরেকটু কনসিস্টেন্ট হতাম, আরেকটু ফোকাসড হতাম, বা ধরো মানে এই যে আমরা 2026-এর মাঝখানে চলে এসেছি, এবং প্রায় আমি অদ্ভুতভাবে আজকে বিকেলে বসেই ভাবছিলাম এই কথাটাই, মানে একটু বড় স্কেলে ভাবছিলাম যে যদি ধরে নাও সুনন্দা যে আমরা মানে 70-80 বছর বয়সে অবধি বাঁচব, মানে আমরা ওই গড় হিসেবে দেখতে গেলে কিন্তু আমাদের জীবনের অর্ধেক জায়গাটাও প্রায় পার করে ফেলেছি, বা ইয়ে করে, মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের জীবন সম্পর্কে যা যা ভেবেছিলাম, যা যা স্বপ্ন দেখেছিলাম, তার কতটা কাছে পৌঁছতে পেরেছি,
0: এটাই তো।
1: বা যদি বা পৌঁছতে নাও পারি, আমরা কি আমাদের জীবন নিয়ে হ্যাপি হতে পেরেছি এখনো? এবং সেটা যদি না পেরে থাকি তাহলে সেটা কেন হতে পারিনি, সেটা নিয়েও বা আমরা কি ভেবেছি?
0: এই ভাবনাটা না দরকার আমার মনে হয়
1: অনেক অবশ্যই। এবং অনেকে হয়তো, একটু বলছি, অনেকে হয়তো বলতে পারে যে এটা একটা প্রতিযোগিতায় নামা বা কিছু, আমার মনে হয় সেটা নয়, এটা নিজের সেলফ কন্টেন্ট বা সেলফ হ্যাপিনেসটাকে মানে ঠিকঠাক করে চার্জ আপ করাটা আমার মনে হয়, সেই জন্য এটা খুব দরকার।
0: আসলে সেলফ ক্যাপশন, এই নামটা বা এই শব্দটা আজকাল খুব চড়াও হচ্ছে চারিদিকে, সেটা জেনজিদের থেকে শেখা, সুন্দর একটি শব্দ। মানে সেলফ ক্যাপশনটা যদি আমরা ঠিকঠাক ভাবে রাখতে পারি আমার মনে হয় জীবনে, তাহলে কোথাও গিয়ে যেন আমরাও বলতে পারবো যে হ্যাঁ চলো, যা চেয়েছিলাম তার অতটা না পেলেও যেটা পেয়েছি সেটাও তো কম নয়। কারণ এটাও তো ঠিক যে সাকসেসের ডেফিনেশন প্রত্যেকের কাছে আলাদা, কারণ যার গোলটা শুরুই হয় বা যার যাত্রাটা শুরুই হয় যে স্টার্টিং পয়েন্ট আছে, সেই স্টার্টিং পয়েন্টের 50 মাইল পেছন থেকে, তো সেই 50 মাইল পেছন থেকে সে স্টার্টিং পয়েন্টে আসবে, এবং সে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে সে যদি আবারও সামনে এগিয়ে গিয়ে আরও 50 মাইল অবধি পৌঁছে যায়, তাহলেও কিন্তু সে সাকসেসফুল। তার কারণটা হলো সেই স্টার্টিং পয়েন্টে ওর সঙ্গে যে লোকটি ছিল বা মহিলাটি ছিল, সে তো সে স্টার্টিং পয়েন্ট থেকে মাত্র 50 মাইল গেছে, কিন্তু সে তো পেছনে আরও 50 মাইল ফেলে এসেছে, সেটাও দৌড়ে এসেছে, তো টোটাল 100 মাইলস হলো। তো তো সেই জায়গায় তার জায়গায় দাঁড়িয়ে সেও স্যাটিসফাইড হওয়া উচিত, সেও সাকসেসফুল, এটা মাথায় রাখতে হবে। আসলে বর্তমানে আমরা এতটা ইঁদুর দৌড়ে চলছি না, এতটা শো অফের বাজারে আমরা নিজেদের মানে একটা বিফিটেড করার চেষ্টা করছি, আমার মনে হয় এখান থেকে সমস্যাগুলো উৎপন্ন হচ্ছে, স্পেশালি মেন্টালি। আমাদের ভেতরে একটা প্রশ্ন বারবার আসে, আমি কি আরো পারি না, আমি কি আরো পারি না,
1: আমি কি কতটা পিছিয়ে গেলাম,
0: আমি কতটা পিছিয়ে গেলাম, আমার সঙ্গে যে আছে সে কত দূর এগিয়ে গেছে, আমি তো কিছুই করতে পারিনি। বাট তুমি কাট্টু, তুমি যদি ভাবো আমাদের মা বাবার কথা, ওদের জেনারেশন বা আমাদের দাদু ঠাকুমার জেনারেশন, সেখানেও তো কম্পিটিশন ছিল, হয়তো আজকের অনুপাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি যে সেই সময় অতটা কম্পিটিশন ছিল না, বাট তাদের সময় তাদের কাছেও কম্পিটিশনটা আমাদের মতন আজকে আমরা যেমন একটা হ্যাসেলে রয়েছি, ওরাও তো ছিলেন, ওটার হয়তো ওয়েটা ডিফারেন্ট ছিল, কিন্তু তারা কিভাবে সার্ভাইভ করেছেন, এই যে অ্যানালাইসিসগুলো সেটা খুব দরকার, জানো তো,
1: অ্যাবসলিউটলি দরকার।
0: তাদের মধ্যে যে বিষয়টা আমরা লক্ষ্য করি এখন, তাদের মধ্যে ওই শো অফ ব্যাপারটা ছিল না,
1: তারা নিজেদের টুকু নিয়ে নিজেরা খুশি ছিলেন,
0: খুশি ছিলেন, তারা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসতেন, নিজেদের মাথার উপর যদি একচালা একটা ছাদ দিয়েও একটা ঘর থাকে তারা সেটাতেও স্যাটিসফাইড ছিলেন, তারা ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের জীবনটা যাপন করেছেন, পরবর্তী জেনারেশনকেও সেভাবে বাঁচার জন্যে মোটিভেটেড করে গেছেন। বাট কালের বিবর্তনে, সমাজের চাপে, সিচুয়েশনে আমরা কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়েছি, এটা বলা বাহুল্য, যেখানে প্রতি 10 জনের মধ্যে 6 জন আজ ডিপ্রেসড।
1: অ্যাবসলিউটলি, মানে আমরা যত, আমি আজকেই একটা জায়গায় একটা পোস্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়া।

0: বার্তাতে সেখানে একজন লিখছেন যে আমি হয়তো মানে মাসে 2 লক্ষ টাকা রোজগার করছি একটা বড় মেট্রো সিটিতে বড় চাকরি করে, কিন্তু আমার লাইফস্টাইল মেনটেন্যান্সের জন্য আমার হয়তো সেই উপার্জনের 70-80% শুধু খরচ হচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে আমি যে জীবনটা কাটাচ্ছি সেই টাকাটা খরচ করে, এবং যে মানুষটি ছোট একটি শহরে বা একটি গ্রামে 25-30 হাজার টাকা রোজগার করে তার অনেক কম টাকা সে ইএমআই বা ইত্যাদি দিয়ে সে যে জীবনটা কাটাচ্ছে তার জীবন অনেক বেশি সুন্দর, এবং সে তার পরিবারের সঙ্গে থাকতে পারছে। আজকে তুমি একটা কথা চিন্তা করো না, যে ধরো ভারতবর্ষের যে বড় বড় শহরগুলো রয়েছে, কলকাতা রয়েছে, আরও যে সমস্ত বড় বড় শহর রয়েছে, তাতে যে প্রচুর বড় বড় অট্টালিকা রয়েছে যেখানে মানুষ কাজের সূত্রে মাইগ্রেট করে সেখানে থাকছে, কটা ফ্যামিলি আছে তুমি বলো তো যে যারা বছরের পর বছর তাদের বাবা মায়ের, আমি বলছি না যে সেটা হলেই সব, অনেক সময় সেটা থেকেও অনেক সমস্যার সৃষ্টি হয়, কিন্তু আমি যদি একটু আইডিয়ালি ভাবি, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে, বা আমাদের নিজেদের ক্ষেত্রেই দেখো না, আমাদের পক্ষেই এখন কতটা সম্ভব হয় আমাদের বাবা মায়ের সঙ্গে একসঙ্গে তাদের শেষ বয়সে থাকাটা, আমাদের পক্ষে কতটা সম্ভব,
1: কতটা সম্ভব হয়, একদমই ট্রু। আসলে
0: মানে যে আমার তো মনে হয় যে সময়টা গিয়ে তাদের সব থেকে বেশি দরকার আমাদেরকে, আমাদেরকে সেই সময়টাতেই তাদের থেকে দূরে আসতে হচ্ছে।
1: হুম হুম হুম, তার অনেকগুলো ক্লজেস রয়েছে।
0: হ্যাঁ, এবং সেটা সবসময় আমি বলছি না যে আমরা ইচ্ছে করে আসছি, স্বেচ্ছায় আসছি,
1: একদম, কারণ তো অনেক রয়েছে, কারণের ফলাফল কিংবা সমাধান খোঁজার চেষ্টা এই প্ল্যাটফর্মে আমরা করি, আমরা তোমাদের থেকেও শিখি সবসময়, এবং আমাদের দুতরফা এই আড্ডার ফলে আমি বলবো অনেক সময় অনেক সমস্যার সমাধান ইজিলি চলে আসে। ঠিক তেমনি 9903652992 তোমাদের মেসেজেস আসছে, পরপর আমরা চেষ্টা করবো মেসেজেসগুলো পড়ার। তো প্রথম মেসেজ আজকের চুপ কথায় কী থাকছে?
0: প্রথম মেসেজ যেটা থাকছে সেটা হচ্ছে যে, হ্যাঁ এক সেকেন্ড,
1: অনির্বাণ মেসেজের ভিড়ে হারিয়ে গেছে, কারণ যে পরিমাণ মেসেজেস তোমরা পাঠাচ্ছ।
0: আচ্ছা না, পেয়েছি, মানে স্ক্রিনটা এমন ভাবে হচ্ছিল। আচ্ছা, ডিয়ার চুপ কথা, আমি অনুষ্কা বলছি, জানো তো কাল কতবার ফোন করার চেষ্টা করলাম কিন্তু কল লাগলো না। আচ্ছা, তোমরা এত রাতে বাড়ি যে ফেরো তোমাদের ভয় লাগে না? জানো তো যখন তোমরা আর আমার সঙ্গে ফোনে কথা বলো বা আমার মেসেজ পড়ো আমি এত এক্সাইটেড হয়ে যাই যে আমার হাত পা কাঁপে, আমি তো ভাবতেই পারি না যে কখনো তোমাদের সঙ্গে দেখা হয়ে যায় আমি কি করব। বড় হয়ে আমি নিজে ফোন কিনে তোমাদের সঙ্গে মন খুলে কথা বলবো, তখন তোমরা আমাদের সঙ্গে থাকবে তো?
1: অ্যাবসলিউটলি, আমরা নিশ্চয়ই থাকবো।
0: এত সুন্দর একটা মেসেজ দিয়ে শুরু হলো, সেটা তো আমার কিন্তু খুব ভালো লাগছে।
1: একদম একদমই তাই, আমরা সত্যিই থাকবো, তোমরা থাকলেই আমাদের থাকা হবে। আর রইল বাকি তোমার ওই দ্বিতীয় প্রশ্নটা, এত বাড়িতে এত দেরি করে ফিরি আমাদের ভয় করে না? দেখো, ভয়কে জয় করাই তো জীবন, ভয় পেলে তো ঘরেই থাকতে হবে, বাইরে বেরোনো তো সম্ভব হবে না, তাই ভয়টাকে জয় করে সেই ভয়ের গণ্ডি থেকে বাইরে বেরোতেই হবে।
0: অ্যাবসলিউটলি, এবং সেই ভয়ের, আমার একটা খুব সুন্দর সিনেমার কথা মনে পড়ছে, দ্য সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি বলে, সেই সিনেমাতে একজন লোক আছে যিনি ইমেন্সলি ট্যালেন্টেড, কিন্তু তার সমস্যা হচ্ছে যে সে কখনোই মানে এমন নয় যে সে তার কমফোর্ট জোনের থেকে বেরোতে চায় না, কিন্তু সমস্যাটা হচ্ছে সে বেরোতে পারে না, মানে তার একটা মানে একটা ইমিডিয়েট মেন্টাল ফিয়ার তাকে সবসময় তার কমফোর্ট জোনের মধ্যে আটকে রাখে। তো একবার এমন একটা সিচুয়েশান হলো যে মানে সেটা খুব সাপে বরের মতো সিচুয়েশান, তার অফিসটা অন্য একটা মালিক পক্ষ কিনে নিল, এবার নতুন যে সিইও জয়েন করলেন তিনি খুব রুথলেস অ্যাবাউট হিজ স্টাফস। তো তিনি একটা, ওইটা একটা ম্যাগাজিন অফিস ছিল, সেই ম্যাগাজিন অফিসের যে কভার ফটো যেটা ওই সংখ্যায় ছাপা হবে, স্পেশাল সংখ্যা ছিল ওটা, কারণ ওর পরে ওরা ডিজিটাল ফরম্যাটে শিফট করে যাচ্ছে, আমি একটু গল্পটা বলছি ভেঙে, ডিজিটাল ফরম্যাটে শিফট করে যাচ্ছে, তো ওটা লাস্ট ফরম্যাট ছিল, লাস্ট মানে পাবলিশড মানে পেপার পাবলিশড ম্যাগাজিন ছিল, তো সেটার যে কভার পিকচারটা হবে সেই কভার পিকচারটা যিনি ক্লিক করেছেন তিনি নেগেটিভটা পাঠিয়েছিলেন, কিন্তু নেগেটিভটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
1: আচ্ছা,
0: এইবার সিইও ওই ওয়াল্টার মিটিকে বলল যে তোমাকে এটা যে করে হোক খুঁজে বের করতে হবে, কারণ এটা রাখার দায়িত্ব তোমার ছিল। তো এবার ও পড়েছে মহা ফাঁপড়ে, কি করবে, তখন ওই থাকে না যেরকম মানে আমরা বিবেকের চরিত্র বলি সেরকম, ওর ওর পাড়ার এক ভদ্রমহিলা, তিনি কি বলবো মানে হয়তো তার ক্রাশ ছিল বা কোনো

0: রকমভাবে তাকে দেখে ইন্সপায়ার্ড হতো হোয়াট এভার, সে এরকম দেখা গেল যে একদিন তাকে খুব স্বপ্নের মতো একটা সিকোয়েন্সে বলছে যে তুমি বেরিয়ে পড়ো, মানে এখন আর বসে থেকে লাভ নেই। তো সে বেরোলো সেই ফটোগ্রাফারের খোঁজে, তার বাড়ি গিয়ে শুনলো সে বেরিয়েছে ফটো তুলতে। তো সেই ফটোগ্রাফার যে ফটো তুলছে, মানে ফটো তুলতে বেরিয়েছে, তাকে খুঁজতে গিয়ে সে প্রথমে এক বিভৎস বড় আগ্নেয়গিরির সম্মুখীন হলো, তারপরে আমি যদি খুব ভুল না করি একবার বিশাল বড় এক গুন্ডা দলের সম্মুখীন হলো, একবার প্লেনের একটা কিছু যান্ত্রিক, মানে নানান ধরনের চ্যালেঞ্জেস সে ফেস করতে করতে আলটিমেটলি একটা পুরো ধুধু প্রান্তরে, একদম সেই আমরা যাকে কোল্ড ডেজার্ট বলি আমাদের লাদাখের মতো, সেরকম কোনো একটা জায়গায় গিয়ে সে সেই ফটোগ্রাফারের সঙ্গে দেখা করতে পারলো। এবং তারপরে দেখা গেল যে মানে ওই যে ইয়েটা নেগেটিভটা সেটা অ্যাকচুয়ালি অফিসেই আছে, কোথায় আছে সেটাও ফটোগ্রাফার বলে দিল, এবং সেখানে গিয়ে পরবর্তীকালে পাওয়া যায়। কিন্তু এই যে এন্টায়ার জার্নিটাও করলো, তাতে করে ওর যেটা সুবিধে হলো সেটা হচ্ছে যে ও প্রতিদিন এর আগে যখন অফিসের থেকে বাড়ি যেত, মানে বাড়ির থেকে অফিস যেত, অফিস থেকে বাড়ি আসতো, প্রতিদিন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে দেখবে, এটাও আমরাও অনেক সময় করি, আমরা কানে একটা খুব দারুণ ডোপামিন হ্রাস করার মতো গান চালিয়ে দিয়ে আমরা ভাবি আমরা অনেক কিছু দারুণ করে ফেলছি জীবনে, এটা খুব মানে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে, এটা দারুণ অ্যাডভেঞ্চারাস হ্যাপেনিং কিছু করে ফেলেছি। তো ও সেটা সবসময় ভাবতো, কিন্তু অ্যাকচুয়ালিও করতে পারতো না। কিন্তু এই যে ও কমফোর্ট জোন থেকে নিজেকে ধাক্কা দিতে দিতে দিতে দিতে দিতে দিতে বের করে একটা জায়গায় গিয়ে আবার ফিরে এলো, ও অফিসে এসে সেটা প্রথমবার করতে পারলো, সেটা হচ্ছে ওর বসের দিকে ঘুরে তাকিয়ে ওর অর্ডারকে ডিফাই করে রেজিগনেশনটা দিয়ে বেরিয়ে যেতে পারলো।
1: আসলে আমরা আজকাল এই সস্তা ডোপামিন, যাকে সফট ডোপামিন বলে, এটার পেছনে না এতটা ঘুরছি, এটার এটার ওপর এতটা এডিক্টেড হয়ে গেছি, যার ফলে এই যে হার্ড ডোপামিন, যেটা আমি একটু ইজি ভাষাতে বলি, মানে হার্ড ডোপামিন বলতে কিন্তু বোঝায় ধরো তুমি এই মুহূর্তে পরীক্ষার প্রিপারেশন করছো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো এন্ট্রেন্স এক্সামের প্রিপারেশন করছো, বা তুমি একটা নতুন বিজনেস, তোমার স্টার্ট আপ শুরু করার চেষ্টা করছো, কিংবা তুমি একটা জটিল প্রজেক্ট নামানোর চেষ্টা করছো, এটা তো তোমাকে কখনো সেই সফট ডোপামিনটা দেবে না যেটা তুমি রিল স্ক্রোল করে রোজ পাও, যেটা তুমি তোমার বন্ধুদের সঙ্গে রোজ আড্ডা দিয়ে পাও, যেটা তুমি কারোর মিটিং করে পাও, যেটা তুমি পিএনপিসি করে পাও। আমি জাস্ট কথার কথা বলছি, এটা যে তুমি করো এটা আমি বলছি না, বাট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তো এই যে সফট ডোপামিনগুলো তুমি কালেক্ট করতে করতে নিজেকে এতটা দুর্বল করে ফেলেছো, এটার প্রতি অ্যাডিক্টেড করে ফেলেছো, যার ফলে এই স্ট্রং বা হার্ড ডোপামিনগুলো ভেতরে সিক্রিয়েটেড হচ্ছে না, ওটা সিক্রিয়েশন কমে গেছে। সেই কারণে তুমি দেখবে অনির্বাণ, আজকাল ম্যাক্সিমাম ইউথ বলো কিংবা আমাদের মতন এজের বলো বা আরও একটু বড়, যারা আমাদের ইমিডিয়েট তারা কিন্তু বেশিরভাগ জায়গায় আজকে সরে যাচ্ছে, কোনো একটা বিষয়ে স্টিক থাকতে পারছে না, কোনো একটা বিজনেস স্টার্ট করে দু বছর তিন বছরেই সেটাকে ছেড়ে দিচ্ছে, কারণ ভাই আমার লস হচ্ছে আমি করতে পারবো না। আরে লস থেকেই তো একদিন লোকে সাফল্যের দিকে যায়। এখানে যদি একটা ছোট্ট এক্সাম্পল দিতে হয়, একটি হেডফোন এবং ওয়াচ কোম্পানি রয়েছে, স্মার্ট ওয়াচ কোম্পানি রয়েছে, নাম বোট। তো ওই ওনার যে সংস্থার যে মালিক, হ্যাঁ, তো তার জীবনের কাহিনীটা যদি আমরা দেখি, সেখানে সাকসেসের থেকে না ফেলিয়ারের গল্পটাকে তিনি একটু বেশি এনহ্যান্স করে বলেছেন। তিনি একটা দারুণ কথা বলেছেন যেটা আমার ভেতরে থেকেই গেছে, যে ফেলিয়ার মানুষের জীবনে শত সহস্র হাজার বার আসবে, সাকসেস কিন্তু একবারই আসে। ওই একটা সাকসেস পাওয়ার জন্য আমাদের শত সহস্রবার ভুল করতে হবে, সে ভুল থেকে শিখতে হবে, সে ফেলিয়ার্সগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, আর সে ফেলিয়ার থেকে আবার নতুন লার্নিংয়ের দিকে যেতে হবে। তো এটা আমরা যারা করতে পারবো, আমার মনে হয় আমরা শত কষ্টের মাঝখানেই দাঁড়াতে পারবো, তাই না?
0: হ্যাঁ অবশ্যই, মানে আমাদের এই যে এন্ডিওরিং পাওয়ারটা আজকে কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা কিন্তু খুব চটজলদি আনন্দে অভ্যস্ত হয়ে পড়ছি,
1: ওটাই তো সফট ডোপামিন।
0: হ্যাঁ, এবার যখনই আমরা গিয়ে সেটাকে আর পাচ্ছি না, তখনই গিয়ে আমাদের সেই মানে সেই যে একটা কষ্টকে সহ্য করার যে কিছুটা একটা স্প্যান জীবনে, সেই স্প্যানটা কমে যাচ্ছে, এবং খুব অদ্ভুতভাবে আমরা বিভিন্ন স্টেপ, সেটা যে মানে খুব বিপদগামী স্টেপ হোক তা নয়, বাট বিভিন্ন ধরনের রেজিগনেশন ধর্মী স্টেপ নিয়ে ফেলছি, আমরা সরে যাচ্ছি সেই জায়গাটার থেকে। প্রিয় চুপ কথা, কেমন আছো? তোমরা এই অসহ্য গরমে কেমন আছো সেটা আর তো বলারই নেই। জানো, আমরা বড় হতে হতে কবে যেন নিজেকে হারিয়ে ফেলি। একসময় আমাদের চাওয়াগুলো ছোট ছিল, আনন্দ ছিল সহজ, আর এখন

0: খাওয়া বেড়েছে, লোকে কি বলবে সেটা ভাবা বেড়েছে। সারাদিন দৌড়চ্ছি একটা ভালো চাকরি, একটা ভালো সম্পর্ক, পারফেক্ট একটা জীবনের পেছনে। অন্যকে খুশি করতে করতে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়, এই মানুষটা কি আমি? উত্তরটা হয়তো সহজে আসে না, কিন্তু এই প্রশ্নটা করা জরুরি বলে মনে হয়। কারণ দিন শেষে সবাই চলে গেলেও শুধু পড়ে থাকে আমার আমি। তোমরা ভালো থেকো, সঞ্চারী আলিপুর থেকে লিখছে।
1: আহা, কি দারুণভাবে লিখলো সঞ্চারী।
0: অ্যাবসলিউটলি,
1: সত্যিই তাই। দিনের পর বা দিনের শেষে এই আমার আমিটাই কিন্তু পড়ে থাকে।
0: ঠিক,
1: আমার মনে আছে কোনো একটা চুপ কথায় আমি এবং সঙ্গে কে ছিল এই মুহূর্তে মনে পড়ছে না, আমরা দুজন বসে যখন কথা বলছিলাম তখন একটা মেসেজ এসেছিল, সেই মেসেজটা মনে আছে। তিনি বলেছিলেন যে আচ্ছা, সবসময় যে এই যে নিজেকে ভালো রাখার কথা আপনি বলছেন বা আপনারা বলছেন, সেটা খানিকটা স্বার্থপরতা নয়? এটার উত্তর না আমি সেদিনও দিয়েছিলাম আর আজও দিতে চাই, আর একটু পরিণতভাবে, পরিমিতভাবে। সেটা হচ্ছে, এই পৃথিবীতে যখন আপনি খুব বিপদে পড়বেন, যখন আপনার চোখের সামনে একদম অন্ধকার হয়ে যাবে, যখন মনে হবে যে আপনার ডান দিক বা দিক, সামনে পেছনে বা উপরে নিচে কেউ নেই সাহায্য করার, ঠিক তখন দুটো কাজ হয় পৃথিবীতে। হয়তো আপনি ভেঙে নিজেকে গুঁড়ো গুঁড়ো করে দেন, সেখান থেকে ঘুরে আর কখনো দাঁড়াতে পারেন না। আর দ্বিতীয়, সেখান থেকে ঘুরে এমনভাবে ফাইট ব্যাক করেন, এমনভাবে কাম ব্যাক করেন যেটা দেখে সবাই স্টান্ট হয়ে যায়, এবং আপনার যে সমস্যাটা নিয়ে আপনি সবথেকে বেশি জর্জরিত ছিলেন, চারিদিকে অন্ধকার দেখতেন, সেই সমস্যাটা আপনাকে দেখে পালিয়ে গেছে। না, এটা কোনো বইয়ের কথা নয়, এটা প্র্যাকটিক্যাল। আর এটা করার জন্য না নিজেকে একটু ভালো রাখতে হয়, কারণ আফটারঅল এই বিষয়টা মাথায় রাখতেই হবে। নিজেকে ভালো রাখা মানে কি সব লাক্সারি আমার চাই, আমার পরিবারকে, আমার খুব কাছের মানুষকে আমি এমনি ফেলে দেব? না তো, এই কথাকে বলতে চাইছে না। একটু বুদ্ধি থাকলে, বোঝার মতন ক্ষমতা থাকলে, এই কথার গভীরে গিয়ে আসল কথাটা বোঝার সম্ভাবনা কিন্তু তৈরি হয়।
0: ঠিক,
1: যদি বোঝার ইচ্ছে থাকে। নিজেকে ভালো রাখা মানে এই যে যখনই কোনো বিপদ আপদ সমস্যা কিংবা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন লাইফে আসবে, তখন যেন আপনি ভেঙে না পড়েন, তখন যেন তুমি ভেঙে না পড়ো। নিজেকে শক্ত রাখার জন্যে শুরু থেকেই প্র্যাকটিসেসগুলো করা দরকার।
0: একদম, কারণ জীবনে বিপদ বলে কই আসে না,
1: কখনোই না।
0: এবং কোন সময় তুমি কতজন মানুষকে, এবং আমার যেটা মনে হয় সুনন্দার সঙ্গে আমি এটা অ্যাড করতে চাই যে, মানে তুমি যে নিজের সেলফটা নিয়ে পৃথিবীতে রয়েছো সেটারও কিন্তু কিছু নিজস্ব দাবি আছে।
1: একদম,
0: সেই দাবিটাকে তোমার কিন্তু, তোমারও সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার অধিকার নেই। তোমার নিজের কাছে ওই নিজের সেলফের দাবিগুলো কিন্তু অ্যাকচুয়ালি অন্যের দাবি, যেই অন্যের দাবির জন্য তুমি হয়তো নিজেকে উজাড় করে দিতে পারো, সেই জায়গাটা কিন্তু নিজের সেলফের জন্য, কারণ নিজের সেলফ হয়তো অন্যের মতো তোমাকে সে বলতে পারে না, কিন্তু তোমাকে সেই বলাটাকে ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে। কারণ তোমার এই শরীরটা যদি, তুমি যদি অন্য কিছু বাদও দাও, তোমার নিজের শরীরটা যদি না চলে, তুমি কিন্তু অন্যের জন্য উপকারটা করতে পারবে না।
1: একদমই তাই। তাই নিজেকে ভালো রাখা, নিজেকে ঠিক রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের নিজের, এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার। নয়তো একটা বয়স পর আপনার মুখে শুধুমাত্র থাকবে আফসোস, আপনি বলবেন যে কেন আমি এটা করিনি, তুমি বলবে যে কেন সেই সময় আমি এটা করিনি।
0: এবং যাদের জন্য তুমি ভালো করতে গেলে তাদেরকে তুমি ধরে ধরে, মানে তখন খুব বাজে কথা বলবে তাদের নামে যে তারা আমার থেকে সাহায্য নিয়েছে পৃথিবীতে। হ্যাঁ, মানে পৃথিবীতে বিশ্বাস করো কেউ তোমার থেকে সাহায্য নিয়ে তোমাকে করবে এটা এক্সপেক্ট করাটাও ভুল।
1: হ্যাঁ, একদমই তাই। তো সেখানেও কিন্তু স্বার্থপরতা আছে যে আমি সাহায্য করছি, দ্যাট মিন্স আমার সাহায্য চাই, তো ওটা স্বার্থপরতা নয়। যে প্রশ্নটা বা আমাকে করা হয়েছিল বা আমাদের করা হয় অনেক সময় যে নিজেকে ভালো রাখা মানে কি স্বার্থপরতা নয়, এবার অন্যকে ভালো রেখে তার থেকে আরও কিছু পাওয়ার আশাটা, ওটা কি স্বার্থপরতা নয়? এই প্রশ্নটা রেখে গেলাম তোমার জন্য, একটা গানের ওপারে আবারও ফিরবো। এই প্রশ্নের উত্তর যদি তোমার কাছে থাকে তাহলে লিখে পাঠাতে পারো 9903653992 এই ম্যাজিক্যাল নম্বরে। সত্যি আমরা অপেক্ষা করছি এই প্রশ্নের উত্তর জানার জন্যে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: যখন কেউ ভরসা দেখায় তখন মনে হয় যে সত্যি কিছু একটা তো ভালো হয়তো আমরা করতে পারছি, তার জন্য এতগুলো মানুষ আমাদের হয়তো ভরসা করেন। রাকেশ কুর্তি জালালসি রায়ের বাগান বাড়ি হাওড়া থেকে তিনি জানাচ্ছেন যে দিদি ভাই এবং দাদা ভাইকে প্রথমেই নমস্কার জানাই, আমি তোমাদের চুপ কথা একদম চুপ করে মন দিয়ে শুনি। দেখো, প্রবলেম প্রতিটি মানুষের জীবনে আছে, কিন্তু তোমাদের কথাগুলো মনে এমনভাবে জায়গা করে নেয় তখন মনে হয় আমার দাদা দিদিরা যে কথাগুলো বলে এই কথাটার অনেকটা দাম আছে, এটা সত্যি জীবনে অ্যাপ্লাই করা উচিত। আমি সেটাই চেষ্টা করি। ভালো থাকবেন দাদা এবং দিদি।
2: এই কথাটা বা এই যে কথাটা বললে যে মানে ভালো থাকবেন, আমাদেরকে ভালো থাকতে বলছো এবং তুমি বলছো যে আমাদের কথাটাকে অ্যাপ্লাই করো, এখানে আমার একটাই জিনিস মনে হয় যে সত্যি মানে আমরা বলছি বলে নয়, আমরা যেটা বলছি সেটা তো হয়তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং আমরা একটা অবজেক্টিভ জায়গা থেকে বিষয়টাকে দেখে আমাদের মনে হচ্ছে যেভাবে এভাবে হয়তো জিনিসটাকে আমরা ডিল করতে পারি, ট্যাকল করতে পারি। তো সত্যি আমরা যদি সবসময় সম্ভব হয় না, কিন্তু মানে যে কোনো জায়গায় যে কোনো ইম্পালসিভলি রিয়্যাক্ট করাটা আমাদের স্বাভাবিক মানব ধর্ম, কিন্তু যদি সত্যি আমরা আমাদের নিজেদেরকে নিজেদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি, সেটা ভালোভাবে মানে ভালোর ক্ষেত্রে হোক বা খারাপ ক্ষেত্রে হোক, দুঃখের ক্ষেত্রে হোক, আনন্দের ক্ষেত্রে হোক, আমার মনে হয় আমাদের জীবনযাত্রাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং আমাদের যে জীবনটা দিয়ে গ্লাইড করে যাওয়া সেটার ক্ষেত্রে অবস্ট্রাকশনস আমার মনে হয় অনেক কম আসবে।
1: সত্যিই তাই। আরও একটা মেসেজে যাবো, খুব ইন্টারেস্টিং একটা মেসেজ বলছে, আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। আজ আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত বলি, আমি কিছুদিন আগেই কলকাতার একটি আইটি কোম্পানিতে জব পেয়েছি। এর সুবাদেই প্রথমবার আমি কলকাতার গঙ্গা দেখার সুযোগ পাই। যেহেতু আমার বাড়ি কৃষ্ণনগরে, তাই কাছে অবস্থিত নবদ্বীপে আমি প্রায়ই ঘুরতে যাই। সত্যি বলছি, নবদ্বীপের গঙ্গায় আমি যে জিনিসটা অনুভব করতে পারি, কলকাতার গঙ্গায় আমি সেটা অনুভব করতেই পারছি না। সেই নিরিবিলি পরিবেশটা কোথাও যেন কলকাতায় নেই। নবদ্বীপের গঙ্গায় আমার আজকের তোলা বেশ কিছু ছবি আছে, সেটা পাঠালাম, যদি মনে হয় দেখো। দ্বিতীয়ত, আমি আমার একটা সমস্যার কথা বলবো। আমি খুবই মিথ্যে কথা বলি না, আমি কখনোই কারোর ক্ষতি করার জন্য মিথ্যে বলি না, অনেক সময় আমি অকারণেই মিথ্যে কথা বলি। কখনো কখনো কথা বলার সময় আমি বুঝতেই পারি না যে আমি মিথ্যে কথা বলছি, পরে বুঝতে পারি আমি মিথ্যেটা বলে ফেলেছি। এর কিছু সলিউশন কি সম্ভব? বাহ, প্রথমেই দীপজ্যোতি, আমি না তোমাকে কুর্নিশ জানাই, জানো তো, একটা সত্যি কথা বলি তোমায়। প্রথমত এই কারণেই কুর্নিশ জানালাম যে আজকে ডেটে মিথ্যে কথা বলে না এমন মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে বলে অ্যাটলিস্ট আমার মনে হয় না গো। আমার পরিধিটা যতটাই, মানে খুব ছোট পরিধি, কিন্তু তারপরেও আমি মোটামুটি যত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি এখনো অবধি, যত মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, আমি সেই নিরিখেই কিন্তু কথাটা বললাম যে পৃথিবীর আমার মনে হয় না কোনো মানুষ আজকে মিথ্যে কথা বলে না, কম বেশি সবাই বলে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বুক ঠুকে আমি মিথ্যে কথা বলি এটা স্বীকার করার মতন শক্তি কিন্তু সবার নেই। আমি সেই কারণেই তোমাকে প্রথমত কুর্নিশ জানাই। হ্যাঁ, আবার এবার অনির্বাণ কি বলবে এই বিষয়টাতে, ওর সলিউশনের বিষয়ে, সেটা আমিও শুনতে চাই।
2: এটা তো আমার মনে হয় যে সলিউশন তো মানে এটা আমার মনে হয় খুব সাইন্টিফিক একটা সলিউশন ওর সিক করা প্রথমত আমার মনে হয় দরকার, কারণ এই ধরনের কিছু বিহেভিয়ারাল প্রবলেমস আমাদের অনেকেরই হয়ে থাকে। অনেকে যেমন দেখবে যে তারা চুরি করে, মানে একটা ডিজিজের অন্তর্গতভাবেই তারা চুরি করে, মানে সেটা সে চুরি করতে চাইছে এমন নয়, সেটা সে অবসেসিভভাবে সেটার প্রতি মানে সেই বিহেভিয়ারের তার ইয়ে রয়েছে। তো সেই জায়গায় প্রথমত তো আমার মনে হয় যে সাইন্টিফিকভাবে সেটার একটা সলিউশন নেওয়াটা খুব জরুরি কোনো স্পেশালিস্টের থেকে। এবং আমার দ্বিতীয় কথা মনে হয় যে এই যে যেটা তুমিও বললে ওর মধ্যে এই যে অনেস্টিটা রয়েছে, যে ও স্বীকার করছে যে হ্যাঁ এটা আমার একটা ফল্ট রয়েছে, এইটা কিন্তু আমার মনে হয় সব থেকে বড় একটা আশাব্যঞ্জক ব্যাপার, যে ওর মধ্যে কিন্তু সেই সঠিক জায়গাটা রয়েছে, সেই প্ল্যাটফর্মটা রয়েছে যে ওকে ও মানে একটা প্রফেশনাল হেল্প সিক করলে ও কারেক্ট করতে পারবে নিজে। কারণ আমার মনে হয় যে দেখো খামতি বা প্রবলেম আমাদের তো প্রত্যেকেরই আছে, কিছু না কিছু সমস্যা আমাদের প্রত্যেকের আছে। সেই জায়গাটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করার মতো জায়গায় থাকি যে হ্যাঁ ঠিক আছে দিস ইজ মাই প্রবলেম অ্যান্ড আই ওয়ান্ট টু কারেক্ট ইট, সেইটা আমার মনে হয় সব থেকে বেশি কী বলবো মানে সব থেকে বেশি একটা পজিটিভ দিক। এবং আমার মনে হয় 50% রিকভারিটা বোধহয় ওখানেই হয়ে যায়।
1: একদমই তাই, আমি সে কারণেই বললাম এই মনের জোরটা, এই স্বীকার করার ক্ষমতাটা সবার মধ্যে নেই। সো হ্যাটস অফ টু ইউ। তবে হ্যাঁ অনির্বাণ যেটা বললো সেটা মাথায় রেখো, সেটাকে অ্যাপ্লাই করো জীবনে। দেখো কেউ তো আর 100% ভালো হয়ে আমরা জন্মাইনি, ভালো মন্দ দোষ গুণ সবটা নিয়ে একটা মানুষের জন্ম হয়। কিন্তু যখন আমরা বুঝতে পারি সময়ের সঙ্গে সঙ্গে যে এই এই বিষয়গুলো আমার মধ্যে খারাপ রয়েছে, সেটাকে নিয়ে না কখনো কুণ্ঠা বোধ করতে নেই, সেটাকে নিয়ে কখনো গিল্ট ফিল করতে নেই, বরং সেটা জানার পর সেটাকে রেক্টিফাই করতে হয় যে চলো আমার মধ্যে এই ফ্লজেসগুলো আছে, ফাইন আমি এটাকে কিভাবে ঠিক করতে পারি আমি সেটা দেখবো, না কি আমি সেটা নিয়ে কাঁদতে বসবো ভাই আমার তো এই অবস্থা আমি হয়তো ঠিক হব না, বা সেই ভুলটাকে পুনরাবৃত্তি আমি করব, বারবার করবো বারবার করবো। এতে ভুল আর ভুল থাকে না, সেটা পাপে পরিণত হয়। তো ভুল আর পাপের মাঝখানের যে জার্নিটা, সেটা আইদার তুমি পাস করতে পারো না তো ব্রেক করতে পারো,
2: ঠিক
1: এটা তোমার উপর নির্ভর করে, তাই তো?
2: অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় যে কনফিডেন্সটা তুমি দেখিয়েছো আমাদের কাছে, কারণ একটা এই ধরনের সমস্যা পাবলিক প্ল্যাটফর্মে এসে বলতে পারা, শেয়ার করতে পারা নিজের নাম সহ, এটা কিন্তু খুব কম কনফিডেন্ট একটা ব্যাপার নয়। তো তুমি যখন সেই কনফিডেন্সটা দেখাতে পেরেছো, আমার মনে হয় যে এর পরবর্তী যে পথগুলো আমরা বললাম, একটা প্রফেশনাল হেল্প সিক করা এবং এই বিহেভিয়ারাল অবসেশন থেকে বেরিয়ে আসা, সেটাও তুমি অবশ্যই পারবে, এই ব্যাপারে আমাদের গ্যারান্টি 100% রয়েছে।
1: আরও একটা হ্যাঁ মেসেজ এসছে, বলছে আমি কালকে কথাতে বলেছিলাম আমার কেউ, আচ্ছা এই মেসেজটা একটু বড়, এটা একদম উপর থেকে পড়তে হবে।
2: আচ্ছা,
1: আরও একটা বড় সমস্যা রয়েছে আমার যেটা কেউ সমাধান করতে পারছে না। সমস্যাটা হলো রাত্রিরে ঘুমোতে যাওয়ার সময় আমার মনে হয় আমার তো ঘুমিয়ে যাওয়ার পরে আমাদের প্রত্যেকের মানুষের কোনো জ্ঞান থাকে না। তো আচ্ছা এটা একটা জটিল প্রশ্ন অ্যাকচুয়ালি, সবটা আমি এই মুহূর্তে অন ইয়ার বলতে পারছি না। মোটামুটি সে এটা বোঝানোর চেষ্টা করছে যে তার ভেতরে একটা ভীতি রয়েছে, যদি সে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে যদি তার চোখটা না খোলে তাহলে কি হবে। এই এত বড় মেসেজের মূল কথাটা এইটুকুই। তো আমার মনে হয় তুমি কে নামটা লেখোনি আমাদের, ঠিক আছে তুমি আমাদের নাম জানাতে চাইছো না, ইটস ওকে, বাট আমি বলবো ইউ নিড আ সাইকিয়াট্রিস্ট ইমিডিয়েটলি। তোমার সত্যি প্রয়োজন একজন মনোবিজ্ঞানীর, ওনার সাহায্যের দরকার। কারণ দেখো আমরা চুপ কথাতে আসি আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে, আমরা যা বুঝি সেটাই কিন্তু তোমাকে বলার চেষ্টা করি, বাট উই আর নট ডক্টর।
2: অ্যাবসলিউটলি। এবং তোমার এই প্রবলেমটা কিন্তু এখন একটা ডিজিজের পর্যায়ে
1: চলে গেছে,
2: নট এক্সপেরিয়েন্স বেসড থিং।
1: একদমই তাই, এখানে আমরা কোনো কথা বললে না, যতটুকু তুমি হেল্প পাবে বিশ্বাস করো তার থেকে শত সহস্র গুণ হেল্প, বা এই ডিজিজটা থেকে তোমাকে নিজেকে রিকভার করার যে চান্সেস 100% আমি বলবো বেড়ে যাবে, তুমি যদি কোনো মনোবিজ্ঞানীর সঙ্গে দেখা করো, ওনার একটা সিটিং নাও, তো সেখানে তুমি অনেক অনেক হেল্প পাবে, আর আমার মনে হয় তোমার এই স্টেপটা নেওয়া ইমিডিয়েটলি দরকার।
2: মানে চুপ কথার হট সিট থেকে অ্যাজ আ রেডিও জকি আমরা অবশ্যই তোমাকে এটা বলতে পারি, মানে ডেফিনেটলি তোমার এখানে কী কী পদ্ধতি অবলম্বন করলে তোমার বিষয়টা ঠিক হবে সেটা বলতে পারবো না, কারণ তার জন্য এক্সপার্ট ওপিনিয়নটা খুব জরুরি, মানে সেই বিষয়টায় পড়াশুনো ট্রেইনড মানুষের ওপিনিয়নটা খুব জরুরি। কিন্তু তোমার বন্ধু হিসেবে আমরা এইটুকু অ্যাফার্ম করতে পারি যে আমরা কিন্তু তোমার এই প্রবলেমটাকে খুব ভালোভাবে বুঝতে পারছি, এবং এটার যে এই মুহূর্তেই একটা খুব ইমিডিয়েট মেডিকেল কেয়ার দরকার সেইটা তুমি যাতে নিতে পারো, সেটার জন্য তোমার যে কনফিডেন্সটা প্রয়োজন সেটা কিন্তু আমরা তোমাকে এখান থেকে 100% সাপ্লাই করার জন্য রয়েছি।
1: একদমই তাই, আমার মনে হয় তোমার আর দেরি করা উচিত হবে না, তুমি চেষ্টা করো ইমিডিয়েটলি যোগাযোগ করার কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে বা সাইকোলজিস্টের সঙ্গে। কারণটা কি আমি বলছি, দেখো এখানে না তোমার মাথায় দুটো কথা আসতে পারে, এবার তুমি যদি তোমার পরিবারের সঙ্গে কথাটা ভাগ করো এবং তারা যদি সত্যি কি বলবো মানে সত্যি যদি তাদের জ্ঞান বুদ্ধিটা ঠিকঠাক থাকে তাহলে তারা তোমাকে সাপোর্ট করবে, তারা বলবে যে হ্যাঁ তুমি যাও। কিন্তু যদি ওই ট্রেডিশনাল ওয়েতে তারা ভাবতে শুরু করে তাহলে কিন্তু
2: বলে যে এটা কি সমস্যা,
1: হ্যাঁ যেটা একটা কোট আনকোট একটা বিষয় আমাদের ভেতর থেকে যায়, কেন আমি যাব ওখানে, আমার কি কোনো সমস্যা আছে কিনা। না এটা একটা ভুল জানো তো, আমাদের সমাজের একটা বিশাল মিথ এটা যে কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করতে যাওয়া দ্যাট মিন্স আমার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে। না না, আমাদের শরীরটাকে যেমন 3 মাস পর পর 6 মাস পর পর একটু চিকিৎসার প্রয়োজন হয়, সর্দি হয়, জ্বর হয়, কাশি হয়, স্টমাক ইনফেকশন হয়, নর্মাল রেগুলার এই জিনিসগুলোর জন্য আমরা যখন ডাক্তারের কাছে যাই বা বিভিন্ন শারীরিক যন্ত্রণার থেকে নিরাময় পাওয়ার জন্য আমরা যেমন ডাক্তারের কাছে যাই, ঠিক তেমনি আমাদের মনেরও তো অসুখ হয়, মনটাও কিন্তু খারাপ হয়, কিন্তু আমরা সেই জায়গা অবধি নিজেদের এখনো অ্যাওয়ারই করতে পারিনি যে মনের অসুখ হলে সেটাকেও ঠিক করার জন্য মনের ডাক্তারের কাছে আমাকে যেতে হবে, অ্যান্ড ইটস কোয়াইট নর্মাল থিং।
2: ট্রু,
1: লোকে কি বলবে এই মুহূর্তে সেটা ভেবো না, প্লিজ আমার রিকোয়েস্ট তুমি ইমিডিয়েট তোমার জন্যে তোমার পরিবারের জন্যে একটুখানি মনের ডাক্তারের কাছে যাও।
2: ঠিক, একদমই ঠিক, এরপরে আর এখানে কিছু বলারই নেই আর কি।
1: ওকে, আরও একটা মেসেজ এসছে, বলছে প্রিয় চুপ কথা, আমি আইচ শুনছি বাংলাদেশ কুষ্টিয়া থেকে।
2: আচ্ছা,
1: আজকের প্রোগ্রামটা ভালো হচ্ছে যার কারণে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, বোঝার মতন করেই আমি শুনতে পাচ্ছি, একটু কষ্ট হচ্ছে জানো তো, গত কিছুদিন থেকে আজকের দিনটা মনে হচ্ছে একটু ভালো লাগছে, বিশেষ করে গতকাল দেবদা এবং বাসুদাকে ধন্যবাদ জানাতে চাই কিছু কথা বলার জন্য, সে কথাগুলো আমি বলেছি বলে একটু হালকা লাগছে আমার এখন, আর আজকে যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি, এতে করে মনে হচ্ছে আগের দিনের থেকে আজকে একটু ভালো লাগছে আমার, নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে জীবনে সবাই সব কিছু পায় না।

আর ধৈর্য ধরলে অবশ্যই সব কিছু পাওয়া যায়। তবে হ্যাঁ, দিনের শেষে ভালো দিন একদিন আসবেই। অর্থ বা টাকা সুখ আনে কিন্তু শান্তি আনতে পারে না। একদম কারেক্ট আইচ, এটা দারুণ বললে। তবু বারবার মনে হয় যে অর্থই বা টাকাই সব কিছু। যত বড় হচ্ছে তত মনে হচ্ছে

0: পারছি যে সবকিছু ঠিক হয়ে যাবে জানি, তারপরেও ধৈর্য ধরতে পারছি না। হ্যাঁ, আমি চেষ্টা করছি। আর হ্যাঁ, তোমাদের ধন্যবাদ দুজনকে, সুনন্দাদি এবং অনির্বাণদা। আর আশা করছি সুনন্দাদির সে সমস্যা দূর হয়েছে এতদিনে। কোন সমস্যা আইজ আমার মনেই নেই, কোন সমস্যার কথা বলছো? যাকে থ্যাংক ইউ, ভালো লাগছে যে আমাদের কথা শুনে, আগের দিন যারা ছিলেন তাদেরও কথা শুনে তুমি তোমার জীবনে একটা নতুন আশার আলো দেখতে পেরেছো। দেখো, এটাই না চুপ কথা প্ল্যাটফর্মে সার্থকতা?
1: অ্যাবসলিউটলি।
0: আমরা চেষ্টা করি এই অশান্ত পৃথিবীতে যদি একটি মানুষের মনকে আমরা শান্ত করতে পারি, তাহলে সেটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট আমাদের জীবনে।
1: অ্যাবসলিউটলি। এবং সেই জন্যই চুপ কথা তোমার জন্য, আমার জন্য এবং আমাদের সমস্ত বন্ধুদের জন্য।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: কিছু কিছু রবিবার শুধু ক্যালেন্ডারের একটা দিন হয় না, মনে গিয়ে চুপচাপ একটা স্মৃতি তৈরি করে বসে থাকে। গত রবিবার প্রায় 3 বছর পর আমার এক খুব কাছের বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। সময় আমাদের দুজনকে একটু বদলে দিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, দেখা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই এই 3 বছর যেন কোথায় হারিয়ে গেছে। অনেক গল্প হয়েছিল, অনেক হাসি, পুরনো স্মৃতিগুলো যেন ধুলো ঝেড়ে আবার সামনে এসে দাঁড়িয়েছিল। ব্যস্ত জীবনের ভিড়ে যাকে শুধু মনে পড়ল সেদিন, তাকে সামনে পেয়ে দিনটা অদ্ভুত সুন্দর হয়ে উঠেছিল, বুঝেছিলাম। কিন্তু বন্ধুত্বের আলাদা কোনো সময়সীমা তো থাকে না, মাস বছর দূরত্ব এসবের বাইরে গিয়েও তারা ঠিক আগের মতনই এক হয়ে যায়। বন্ধুত্ব এমনই একটা জিনিস, সেদিনের সূর্যটা হয়তো অন্যদিকের মতোই, অন্যদিনের মতন সেইভাবেই ডুবেছিল, কিন্তু আমার মনটা একটু বেশি শান্ত ছিল, একটু বেশি ভরা ছিল, কারণ বহু বছর পর আমি আবার আমার সেই বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম। অভ্রনীল বিশ্বাস ঠাকুরপুকুর থেকে এত সুন্দর একটা মেসেজ পাঠিয়েছেন।
1: সত্যি মানে আমি একটু যদি পেছনে ফিরে যাই, আমাদের সবারই কোভিডের সময়টা মনে আছে, এবং কোভিডের সময় বললেই আমাদের যেটা সবার প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে লকডাউন। আমার মনে পড়ে যায় যে ওই সময়ে একবার যখন লকডাউন শুরুর দিকে একদম মানে প্রথম হয়তো তৃতীয় দিন বা চতুর্থ দিন লকডাউন, বাড়ি থেকে একজনকে বেরোতে দিচ্ছে চাল আনতে বা এরকম, তো আমার বাড়ির কিছু জিনিস কেনার জন্য আমাকে বেরোতে হয়েছিল, এবং যে রাস্তাটা সুনন্দা আমি প্রতিদিন অফিস যাওয়ার জন্য বা স্কুলে যাওয়ার জন্য আমি ব্যবহার করতাম, সেই রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আমার লিটারালি ভয় লাগছিল। কেন জানো? কারণ রাস্তায় একটা মানুষ ছিল না। ওরকম নিঝুম রাস্তা, ওই রাস্তাটাকে আমি কোনোদিন দেখিনি, এবং আমার তখন মনে হচ্ছিল যে ধরো এমন কোন লোক ওই রাস্তা দিয়ে হয়তো হাঁটতো যাকে হয়তো আমি চাইতাম যে সেই মানুষটা অন্তত আমি যখন হেঁটে যাচ্ছি আমার সামনে দিয়ে না যাক। আমার তখন এমন অবস্থা হয়েছে, আমার মনে হচ্ছে যে অন্তত সেই লোকটাও যদি যায়, অ্যাটলিস্ট ঝগড়া করার জন্য একটা মানুষকে যদি আমি পাই। এবং উল্টো দিকে কিছু কাক বালির ঢিপির মধ্যে বসেছিল, আমার মনে হচ্ছিল ওরাও কতটা লাকি যে ওরা একটা গ্রুপ পাচ্ছে।
0: ট্রু।
1: সুতরাং এই যে মানুষের সঙ্গে মানুষের কানেকশনটা, এটা সত্যি দিন রাত সময় কোনো কিছু মানে না, এটা যখন হয় এবং যখন যখন সেটাকে আমরা মানে খুঁজে পাই, ফিরে পাই, সেটার থেকে ভালো সুখের মুহূর্ত বোধ হয় অন্য আর কিছুই নয়।
0: একদমই তাই। আর এই মুহূর্তগুলো আমাদের জীবনে বেঁচে থাকুক, তাই যখনই এই ছোট্ট জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনাকে একটু আনন্দ দেবে, বিশ্বাস করুন সেই মুহূর্তগুলোকে এনজয় করুন নিজেদের মতন করে। এনজয়মেন্ট করার জন্য কিন্তু খুব পয়সা চাই, একটা লাক্সারি চাই, ভালো জায়গায় যেতে হবে, প্রয়োজন নেই, সত্যি বলছি, কোথাও যাওয়ার জায়গা না থাকলে নিজের বাড়িতে একটু চা মুড়ি নিয়ে বসুন, দেখবেন এতেও আনন্দ আছে। অ্যাকচুয়ালি আনন্দটা ডিপেন্ড করে আপনার অপোজিটে কে বসে আছে এবং কার সঙ্গে আপনার ওয়েভলেন্থ ম্যাচ করছে সেটার উপর, আপনার বন্ধুর উপর, তাই না? আচ্ছা, আরও একটা সুন্দর মেসেজ রয়েছে আজ এই মুহূর্তে। আচ্ছা জানো, চুপ কথা, আজকাল না নিজেকে নিজেরই একটু ইঁদুর দৌড়ের প্রতিযোগিতার প্রতিযোগী বলে মনে হয়। হ্যাঁ, আমি মনে করে ফেলেছি, আমি বুঝতে পারছি না আমি কি করছি আর কেনই বা করছি, জানি না কারণ কি, শুধু ব্যবসাটা একটু দেখছি আর ইনকাম করছি, কিন্তু আগের মতন সে আনন্দটা আর নেই। শূন্য থেকে শুরু করা আমার কাছেও এই মহাকাশ আজ এক শূন্য মাত্র, হয়তো লক্ষ্যবিন্দুতে পৌঁছতে পারিনি, কিন্তু লক্ষ্য পূরণের ইচ্ছেটুকু আজকে আর নেই আমার মধ্যে, নিজেকে আজ আর খুঁজেই পাচ্ছি না। তাই অরিজিৎ সিং গেছেন, সব স্বপ্ন সত্যি হয় কার, তবু লুকিয়ে চড়িয়ে থাকছি আর যাচ্ছি যেদিকে আমার দু চোখ চায়। আরামবাগান থেকে অতন।
1: এই এই মানে এই ধরনের একটা মানসিক অবস্থায় আমরা বোধ হয় একটু আগে আমরা অফ এয়ারও আলোচনা করছিলাম যে আমরা প্রত্যেকে, এই জেনারেশনের প্রত্যেকে একটা জায়গায় এসে মানে আমাদের কিছু না ডিজিলিউশনমেন্ট হচ্ছে এখন, জানো তো, মানে ছোটো থেকে যে যে লক্ষ্য নিয়ে বড় হয়েছি, যে যে ইয়ে মানে যে যে জিনিসগুলোকে সাকসেসের ডেফিনেশন হিসেবে মেনে নিয়ে আমরা বড় হয়েছি, আমাদের কোথাও গিয়ে হয়তো চোখের ওপর থেকে সেই পর্দাটা ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আমরা এখন ধীরে ধীরে বুঝতে পারছি যে আসলে ওইটা বোধহয় সাকসেস নয়, সাকসেসটা হচ্ছে জীবনে ওই ঠিক ওই আনন্দ সিনেমাটার মতো যে জিন্দেগি বড়ি লম্বি নেহি বড়ি হোনি চাহিয়ে। সুতরাং তুমি কটা দেশ ঘুরে তোমার বিজনেসকে এক্সপ্যান্ড, হ্যাঁ ডেফিনেটলি মানে ক্যারিয়ারিস্টিক হওয়া খুব জরুরি, ক্যারিয়ারিস্টিক না হলেও আজকালকার দিনে বাঁচা যায় না, এই কথা যেমন সত্য তার সঙ্গে এটাও খুব সত্য যে তুমি কতটা কিছুর কস্টের বিনিময়ে সেই ক্যারিয়ারিস্টিকটা হচ্ছ।
0: একদম একদম,
1: তোমাকে সেই কস্ট বেনিফিটটা বা সেই কস্ট অ্যানালিসিসটা সবার আগে জীবনে তোমাকে করে নিতে হবে, যে তুমি বাবা মায়ের থেকে ঠিক কতটা দূরে গিয়ে তুমি ঠিক কতটা স্যালারি পাচ্ছ, বাবা মায়ের থেকে কতটা কাছে থেকে তার থেকে কতটুকু কম স্যালারি পেলেও তোমার সেটা কম্পেনসেটেড হতে পারে, এই অ্যানালিসিসটা করাটা খুব জরুরি।
0: আমার না একটা কথা এই মুহূর্তে মনে পড়ছে জানো তো, আসল সাকসেসটা কাকে বলে বলো তো অনির্বাণ? এই সমাজ যে একটা একটা স্ট্যান্ডার্ড সেট করে রেখেছে, স্পেশালি দেখবে প্রত্যেক 10-15 বছর পর, 12 বছর থেকে 15 বছর পর এই স্ট্যান্ডার্ডটা না হাই হতে হতে হতে হতে এখন মানে সেই আকাশে চাঁদ ছোঁয়ার মতন হয়ে গেছে। এবার সাকসেস যদি হয় আমি একটা বিশাল বড় ফ্ল্যাট বা বাংলো বানাবো, আমার নিচে BMW দাঁড়িয়ে থাকবে, আমার ব্যাংকে ভর্তি টাকা পয়সা থাকবে, আমার ঘরে সমস্ত লাক্সারি থাকবে, আমি বছরে 2 বার ফরেন ট্রিপ যাব, যখন ইচ্ছে তখন আমি একটা ফ্লাইট ধরে এই ভারতবর্ষের কিংবা পৃথিবীর যে কোনো কোনায় যেতে পারবো, যা ইচ্ছে আমি তা কিনতে পারবো, এটা যদি সাকসেস হয় তাহলে তো এটা অ্যাচিভ করতে গেলে আমাদের কয়েকটা জন্ম নিতে হবে, কারণ সবাই তো ওই সাকসেসের শিখরে পৌঁছতে পারে না, সম্ভব নয়। ঠিক যেমন একটা ক্লাসে যদি 50 জন ছাত্রছাত্রী থাকে, তার মধ্যে তো একজনই ফার্স্ট হয়, একজনই ফার্স্ট বয়, একজনই সেকেন্ড বয়, একজনই থার্ড বয়, তাই না? সবাই তো ফার্স্ট হতে পারে না, কিন্তু তার মানে কি বাকি যারা রয়েছে, যারা ধরো 80% পেয়েছে, 70% পেয়েছে, 60% পেয়েছে, 50% পেয়েছে, তারা কি খারাপ স্টুডেন্ট? না তো। তারা কি পরের ক্লাসে উঠতে পারছে? না, পারছে তো। তারা তো ক্লাস 6 থেকে 7 উঠছে, 7 থেকে 8 উঠছে। তাহলে এই সাকসেসটাকে আমরা কিভাবে ডিফাইন করব? এটা এক এক সময় এই প্রশ্নটা না আমার মাথা তো ঘুরতে থাকে যে মানে অ্যাকচুয়ালি সাকসেসটা তাহলে কি, যেটা সমাজ তৈরি করে দিয়েছে সেই মাইল ফলকটা, নাকি যেটা আমাকে স্যাটিসফাইড করছে যে ভাই আমার কাছে একটা ছোট্ট বাড়ি আছে, আমার অ্যাকাউন্টে মোটামুটি ওইটুকু টাকা আছে যেটা দিয়ে আমি দুবেলা খেয়ে পরিবার প্রতিপালন করে চিকিৎসা আমি করাতে পারবো নিজের বা নিজের পরিবারের, আমার কাছে ছোট্ট একটা 2-হুইলার আছে, আমি বছরে 2 বার বেনারস ঘুরতে যেতে পারছি ট্রেনে করে, ওহ আমি স্যাটিসফাইড, আমার মাথায় কোনো ঋণ নেই, আমার বাড়ির সবাই সুস্থ, আমি স্যাটিসফাইড, মানে কোনটা তাহলে সাকসেস? এটা কি সাকসেস বলে আমরা ধরে নিতে পারি না? পারি
1: অবশ্যই, মানে আমার মনে হয়

0: এই ছোট থেকে ওই যে একটা মানে একটা মানে সাফল্যের শিখরে ওঠা কোনো একজন মানুষকে দেখিয়ে বলা যে ওটাই তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত, ওই জায়গাটায় পৌঁছতে পারা মানেই তোমার আশপাশের সমস্ত আত্মীয় স্বজনকে ছাপিয়ে একটা জায়গায় চলে যাওয়া, আমার মনে হয় এই শিক্ষাগুলোর একটা রিমডেলিং এখন খুব দরকার। সেই রিমডেলিংয়ের ভেতরে যেমন এটা হওয়াটা খুব জরুরি যে তোমার উচ্চাশাটাকে যেমন মেরে ফেলা না হয়, ঠিক সেরকমভাবেই উচ্চাশা করতে গিয়ে বা উচ্চাশার পেছনে ধাওয়া করতে গিয়ে তুমি যাতে নিজেকে মেরে না ফেলো সেই শিক্ষাটাও দেওয়া দরকার।
1: একদমই তাই। আর এটা নিয়ে আমাদের আজকের কথা চলুক। হ্যাঁ, অনেকে অনেক রকমের মেসেজেস করছেন, অনেকে আবার একটু রাগ দেখাচ্ছেন যে এত বকবক না করে মেসেজেসগুলো পড়ুন। কারণটা কি? কারণ ওনার মেসেজটা এখনো অবধি পড়া হয়নি। তো সৌভিক, আমি বলতে চাই যে হ্যাঁ, তোমার সবগুলো মেসেজই দেখলাম, বাট কি জানো তো, আজকে শুরু থেকে একটা অন্য ফ্লোতে আমরা কথা বলছি তো, আর তুমি যে বিষয়টা নিয়ে কথা বলেছো এই মুহূর্তে সেই মেসেজটা তাই পড়ছি না। আর একটু এগিয়ে যাই, হাতে তো আরও একটা ঘন্টা সময় আছে, তখন একটু হালকা মেজাজের প্রশ্নগুলো অবশ্যই পড়ব। কারণ সৌভিক, তুমিও তো আজ শুনতে পারছো চুপ কথায়, আজকে একটু ক্রিটিক্যাল প্রশ্নগুলো আসছে, তো সেগুলোর উত্তর দেওয়া আমার মনে হয় একটু বেশি জরুরি। হ্যাঁ, তার মানে যে তোমার প্রশ্ন বা তোমার মনের কথা আমরা পড়ব না এমনটা কিন্তু নয়, পরের ঘন্টায় নিশ্চয়ই পড়ব। তার জন্য আর রাগ করে বলতে হবে না যে বকবক বন্ধ করে এবার মেসেজেসগুলো পড়ো।
0: অ্যাবসলিউটলি, যেটা বলেই দিয়েছে সুনন্দা যে আজকে আমরা সত্যি একটা খুব অদ্ভুত জিনিস নিয়ে ডিল করছি, যেটা হচ্ছে গিয়ে যে মানে এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের এখনকার জেনারেশনের মধ্যে যে প্রবলেমটা, বার্নিং প্রবলেমটা, যার থেকে মানুষ বিভিন্ন ধরনের ডিসিশানস নিচ্ছে, বিভিন্ন ধরনের রাস্তায় পা বাড়িয়ে ফেলছে, আমরা কিন্তু আজকে সেই জিনিস নিয়ে কথা বলছি। এবং সেই জিনিসের কথা, সেই সূত্র ধরে বিভিন্ন ইম্পর্টেন্ট মেসেজেস কিন্তু আসছে। হাই দাদা দিদি, আমার নাম জয়ন্ত, আমি মধ্যম গ্রাম থেকে লিখছি। কিছু কিছু সময়ে পাস্টের মানুষকে মনে পড়ে যায় এবং দেখা হয়ে যায়, তো তার সঙ্গে কি কথা বলা উচিত না উচিত, সে আমাকে অ্যাকসেপ্ট করবে কি না, এগুলো নিয়ে ভাবি। তবে আমার মনে হয় এই ধরনের মেসেজগুলো তো বোধহয় লাভ জাংশন ওরিয়েন্টেড। একটা জিনিস হচ্ছে যেটা বলছি যে আমাদের কিন্তু চুপ কথা অনুষ্ঠানটা কিন্তু একেবারেই স্ট্রিক্টলি রিলেটেড টু আমাদের এই যে এক্সিস্টেন্সিয়াল যে সমস্ত প্রবলেমসগুলো রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন সময় ফেস করছি, প্রেমটাও তার মধ্যে একটা, কিন্তু প্রেম রিলেটেড বা ভালোবাসা রিলেটেড জিনিসগুলো কিন্তু আমরা লাভ জাংশনে বেশি ডিল করে থাকি। তো সুতরাং আমি এক্সপেক্ট করব যে আমরা আজকে কোনো একটা সময় আমরা এই কথা, এই জিনিসগুলো নিয়েই কথা বলবো, যেটা সুনন্দা বলছিল, আমি বলছিলাম যে এখন আমাদের পারস্পরিক বন্ধুত্বের যে সম্পর্ক বা পারস্পরিক আমাদের এই যে কম্পিটিশন বেড়ে ওঠা, জীবনটার পেছনে ছুটতে গিয়ে কোথাও গিয়ে আমরা হয়তো আমাদের মানুষগুলোকে হারিয়ে ফেলছি, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা কিছু কথা বলবো। এবং তার সঙ্গে যেটা একটা মেসেজ এখানে এসছে, সমীর শেখ বলছে যে, আচ্ছা ও কিছু একটা বলছিল অন্য কিছুর বিষয়ে কিন্তু লিখেছে যে অবশ্যই স্বার্থপরতা, বিশেষভাবে বলা যায় বাবা আর মেয়ে কোনো স্বার্থপরতা নেই। আমি ঠিক বুঝতে পারলাম না কোন মানে কিসের মেসেজের ভিত্তিতে এটা বলছে।
1: হ্যাঁ, আমি বুঝতে পারছি। শুরুতে যেটা আমরা বলেছিলাম না, যে যদি নিজেকে খেয়াল রাখা বা নিজের ভালো চাওয়াটা স্বার্থপরতা হয়, তাহলে কারোর জন্য কিছু করে বিনিময়ে তার থেকেও পাবো, এই বিষয়টা কি স্বার্থপরতার আওতায় পড়ে না? তো এটা প্রশ্নটা ছিল। আমার মনে হয় এই প্রশ্নের ভিত্তিতে উনি কিছু লিখতে চেয়েছিলেন, যেটা পরিষ্কার নয় আমাদের কাছে। আমি অনুরোধ করব আরও একবার আপনি মেসেজটা করবেন, একটু পরিষ্কারভাবে লিখে করবেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, কেমন?
0: অ্যাবসলিউটলি। আমরা আজকে রয়েছি অনির্বাণ এবং সুনন্দা তোমার সঙ্গে, অ্যান্ড আমরা আজকে কথা বলতে চাইছি মূলত এবং তোমার থেকে মেসেজ এক্সপেক্ট করছি মূলত এই বিষয়ে, যেই যে আমাদের একটা ইঁদুর দৌড় আমাদের জীবনের, এবং সেই ইঁদুর দৌড়ে পড়ে আমাদের যে একটা কোথাও গিয়ে একটা শো অফ চলে আসছে এবং সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে, এবং সেটার নিরিখে দাঁড়িয়ে আমরা আমাদের বাবা মা বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি। সেটা তোমাকে কীভাবে এফেক্ট করছে, তোমার নিকটবর্তী মানুষদের কীভাবে এফেক্ট করছে, আর তোমার সেটা সম্পর্কে কী মনে হচ্ছে সেই নিয়ে মেসেজ। সঙ্গে রয়েছি আমি অনির্বাণ এবং সুনন্দা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: যাদবপুর থেকে জয়দীপ, যাদবপুর থেকে জয়দীপ একটা খুব সুন্দর মেসেজ পাঠিয়েছে, যাদবপুর না সরি বাঘা যতীন থেকে জয়দীপ খুব সুন্দর একটা মেসেজ পাঠিয়েছে। লিখছে যে জীবনে দুঃখ না পাওয়া, ডাউনফল সবই থাকবে, জীবন মানেই দুঃখের মধ্যে সুখের সন্ধান। কিন্তু এর মধ্যেও আরও ছোট ছোট খুশি, ছোট ছোট হাসিগুলো আমরা যদি সবসময় ধরে রাখার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা খুব সুন্দর এবং মিষ্টি হয়ে যাবে। থ্যাংক ইউ জয়দীপ, মানে তুমি সত্যি, জয়দীপ তুমি সত্যি খুব, মানে কি বলবো, মানে খুব সহজ কথায় এমন অনেক কিছু বুঝিয়ে দিলে যেটা আমরা হয়তো অনেকভাবে অনেক ঘুরে ফিরে কথা বলে বলি। যেমন আমার খুব কাছের একজন মানুষ বলতেন যে যখনই মনে হবে, যখনই খুব ডিসকন্টেন্ট আসবে নিজের লাইফের প্রতি বা নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের প্রতি, তখন একটা জিনিসকে ফোকাস করা যে খুঁজে খুঁজে দেখা যে তোমার চাইতে খারাপ কে আছে, সেটাকে দেখা, এবং সেটা দেখে নিজেকে বলা যে আমি অ্যাটলিস্ট ওর থেকে তো ভালো আছি, আমার পরিস্থিতিটা তো অ্যাটলিস্ট ওর থেকে ভালো, দেখবে একটা ম্যাজিক্যাল রিলিফ আসবে নিজের মধ্যে।
2: আর এটাকেই বলা হয় কোথাও গিয়ে জানো সুইচ ওয়ার্ড বা সুইচ থটস। যখন আমাদের মাথায় খুব প্রেশার থাকে, একটু আগেই অফ ইয়ার অনির্বাণ আমাকে একটা বিষয় বোঝাচ্ছিল এবং সে সত্যি কথাটা ঠিকই বলেছে যে যে বিষয়টা ঘটে গেছে ওটা নিয়ে অত না ভেবে বরং তুমি চেষ্টা করো সুনন্দা বিষয়টাকে অন্যভাবে কীভাবে ভাবা যায় বা অন্য কোনো বিষয়কে তোমার মাথায় জায়গা দাও, মনে জায়গা দাও, যাতে করে তুমি একটু রিলিফ পাও। তো সত্যি তাই, এটাকে সুইফট মানে সুইফট করার একটা বিষয়, সুইফট করতেই হয় কখনো না কখনো, নয়তো
1: জাকিয়ে বসে
2: বিষয়টা, এগিয়ে যাওয়াটা মুশকিল হয়ে দাঁড়ায়।
1: এবং জীবনে তুমি যদি এগিয়ে না যাও, বিশ্বাস করো দেয়ার ইজ নো ওয়ে আউট। তোমার, তুমি যখন জীবন তোমার আছে, তোমাকে সেটা নিয়ে এগোতেই হবে। একটা জিনিস খেয়াল করে দেখবে, একটা খুব ধাঁধার প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে হুইচ ডিরেকশন দি ক্লক ইজ মুভিং, তো অনেকে বলে ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ এইসব, কিন্তু আসল উদ্দেশ্য বা আসল উত্তরটা হচ্ছে দ্য ক্লক ইজ মুভিং ফরওয়ার্ড। ঘড়ি সবসময় সামনের দিকে চলছে এবং আমাদের জীবনটা হচ্ছে সেই ঘড়ির মতো। এখানে সত্যি পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই, তুমি যেতে পারবে না, এবং যেতে যখন পারবে না, তোমাকে সামনে যখন এগোতেই হবে, তখন তো বস তোমাকে সেই মেকানিজমসগুলো অ্যাডপ্ট করতেই হবে। আজকে আমতলা থেকে দুষ্টু মিষ্টু বলছে যে আজকে ওর অ্যাকচুয়ালি সেরকম কিছু বলার নেই, দ্যাটস ফাইন, শুধু বলছে যে চুপ কথাটা যদি আরেকটু বেশি টাইম ধরে হতো তাহলে কি ভালো লাগতো। তোমরা সাবধানে বাড়ি ফিরো, তোমরা দুজন আমার বড্ড প্রিয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড দেখো, আরেকটু বেশি সময়, এখানেও একটা খুব অদ্ভুত জিনিস আছে যে সমস্ত কিছুই আমাদের জীবনে কোথাও গিয়ে একটা সময়ে বেঁধে থাকে,
2: একদম,
1: এবং সেই সময়ের মধ্যে যদি জিনিসটা শেষ না হয়, তাহলে কোথাও গিয়ে দেখবে তোমারও ভালো লাগবে না, আবার কোথাও গিয়ে আমাদেরও ভালো লাগবে না। এবং সেই জায়গাটার জন্যই, সেই জন্যই আমার মনে হয় আমাদের এই বেঁচে থাকাটা তো সুন্দর। এই বেঁচে থাকাটা কোথাও গিয়ে খুব কম সময়ের জন্য নয়, আবার কোথাও গিয়ে খুব দীর্ঘস্থায়ী, মানে তুমি যদি এক্সপেক্ট করো যে তুমি 200 বছর বাঁচবে, সে বাঁচার যে অবস্থা হবে সেটা, তখন তোমার নিজেরই বাঁচতে ভালো লাগবে না। এই যে একটা অদ্ভুত ব্যালেন্স, এই ব্যালেন্সটাই বোধহয় জীবনের সবথেকে সুন্দর জিনিস। সেটা যে যত সুন্দর করে করতে পারে, তার ক্ষেত্রে কনফ্লিক্টস, কনফ্রন্টেশনস, ফ্রাস্ট্রেশনস সব কিছু খুব কম। সৌম্য লিখছে জাপান থেকে যে সে এই মুহূর্তে জাপান থেকে আমাদেরকে লগ ইন করে শুনছে, আই মিন স্ট্রিমিং করে শুনছে, অ্যান্ড ওর চুপ কথা শুনতে খুব ভালো লাগে এবং আজকে আমাদের দুজনকেও ওর খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সৌম্য, এত দূর থেকে আমাদেরকে শোনার জন্য এবং এত সুন্দর।

0: ভাবে সেটাকে আমাদেরকে কনভে করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।
1: থ্যাংকস আ লট।
0: আচ্ছা, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে লিখছেন যে, প্রথমেই বলি আমি এইটুকুই বলতে চাই যে আজকের অনুষ্ঠানটা হঠাৎ করে ওনার খুব ভালো লাগছে। যে প্রশ্নগুলো পড়া হচ্ছে সেগুলো যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি তোমাদের বিশ্লেষণ এবং বিষয়ভিত্তিক আলোচনাও খুব মনোগ্রাহী। প্রত্যেক মানুষের আলাদা পয়েন্ট অফ ভিউ নিজের চিন্তাভাবনাকেও অনেক সমৃদ্ধ করে, অন্য মানুষের পয়েন্ট অফ ভিউ কে শুনলে পরে। রাত 3টে পর্যন্ত শুনছি, পাশে আছি। অভিজিৎ পাল চৌধুরী লিখছেন সোদপুর থেকে, এবং অ্যাবসলিউটলি এটা খুব সুন্দর এবং এটা একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমার মনে হয় আজকেই আমি একটা জায়গায় দেখছিলাম যে আমাদের মধ্যে না এই অন্যের প্রেজেন্সটাকে অ্যাকসেপ্ট করার বিষয়টা খুব কমে গেছে। মানে আমারটুকু হলেই আমি খুশি,
1: ঠিক ঠিক
0: আমার পয়েন্ট অফ ভিউ জিতে গেলেই আমি খুশি। আমরা অন্য রকম করে অন্যের পয়েন্ট অফ ভিউকে অ্যাকসেপ্ট করে ভাবি না আমরা। এই যে ধরো আজকে আমি একটা খুব পার্টিনেন্ট জিনিস নিয়েই অনেকের মুখে কথা শুনছিলাম, এবং আমি খুব ফ্রিকুয়েন্টলি দূরপাল্লার ট্রেনে যাতায়াত করি, আমি এই জিনিসটা দেখেওছি। বিশেষত মানে আমার এটা বলতে এখানে কোনো বাধা নেই, বিশেষত আমার এসি কোচে ট্রাভেল করা ছেড়ে দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, আমি দেখেছি বিশেষ করে এসি কোচে মানুষের মোবাইলে হেডফোন ছাড়া রিলস শোনার প্রবণতা অনেক বেশি, এবং সেখানে বিষয়টা খুব বন্ধ থাকে তো কাঁচের,
1: একদম
0: সেখানে খুব অস্বস্তি
1: হয়।
0: এবার এই জায়গায় এসে যে সমস্যাটা আমাদের মধ্যে হচ্ছে যে আমরা কখনোই এটা বোঝার চেষ্টা করি না যে আমার মোবাইলের শব্দটা অন্যের খারাপ লাগছে বা অন্যের একটা অস্বস্তি ক্রিয়েট হচ্ছে। আমাদের এই এমপ্যাথিটা দিন থেকে দিনে দিনে দিনে দিনে মানে আমাদের চিন্তা চেতনা থেকে হারিয়ে যাচ্ছে কোথাও গিয়ে। আমার
1: খুব সম্প্রতি একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে একজন বিখ্যাত অভিনেতা, নামটা কপিল শর্মা শোতে উনি অভিনয় করেন, বিখ্যাত, তো সুনীল গ্রোভার।
0: তো
1: উনি না একটা দারুণ কথা বললেন, বলে না কিছু কিছু কথা হঠাৎ করে শুধু মাথায় না মনে গিয়ে কোথাও দাগ কাটে। তিনি বলেছিলেন যে আজকাল আমরা মানুষরা কেন কারোর মধ্যে কোনো ভালো কিছু দেখতে পারি না, কেন প্রতিদিন আমাকে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া অবধি কাউকে না কাউকে ক্রিটিসাইজই করতে হবে, কাউকে না কাউকে এটা বোঝাতে হবে যে আমি কতটা ভালো আর সে কতটা খারাপ, কাউকে না কাউকে জাজ করতেই হবে। কেন এই পৃথিবীর এত শত সহস্র মানুষ, তাদের মধ্যে খারাপটাই কেন দেখছি আমরা, ভালোটা কেন দেখতে পারছি না? সবার মধ্যেই তো ভালো কিছু না কিছু আছে, বরং খারাপের থেকে ভালোর পার্সেন্টেজ একটু বেশিই আছে, কিন্তু তারপরেও ভালোটা কেন আমাদের চোখে পড়ছে না, কেন খারাপটাই আমরা দেখছি? তো আমার মনে হয় এর উত্তর একটাই হতে পারে, আমরা খারাপটা দেখতে চাইছি বলেই আমরা খারাপটা দেখছি, আমাদের খারাপটা দেখানো হচ্ছে বলেই আমরা খারাপটা দেখছি, আমরা খারাপটাকে নিজের মধ্যে এমনভাবে আত্মস্থ করেছি বলেই হয়তো আমরা খারাপটা দেখছি। আজকে আমি যদি তোমার মধ্যে খারাপটা খোঁজাটাই বন্ধ করে দিই, তাহলে তোমার সবটুকু আমার ভালোই লাগবে, তাই না? তো কিছু কিছু ক্ষেত্রে না নিজেকে ভালো রাখার জন্য হলেও অন্যের খারাপটা একটু একটু ইগনোর করা দরকার। হ্যাঁ, এবার অনেকে অনেক দ্বিমত পোষণ করবেন, বলবেন যে তার মানে কি আমি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করব, তার মানে যে আমার সঙ্গে খারাপ করছে তার ব্যাপারে আমি খারাপটা না বলে ভালোটাই বলবো? না না, আমি সে কথা বলছি না। যেখানে অত্যাচারিত হচ্ছেন সেখানে তো অবশ্যই রুখে দাঁড়াবেন, যেখানে আপনার অপমান হচ্ছে সেখানে তো রুখে দাঁড়াবেনই, যেখানে আপনি প্রতারিত হচ্ছেন সেখানে তো রুখে দাঁড়াবেনই, কিন্তু এমনি এগুলো ছাড়া নিজের একটা সস্তা ডোপামিনকে রিলিজ করার জন্যে এভি কাউকে জাজ করতে যাবেন না, যাকে আপনি চেনেন না, জানেন না, কখনো দেখেননি, হয়তো টুকটাক কথা শুনেছেন, একটা মন্তব্যকে পোষণ করা বা মন্তব্যকে ছেড়ে দেওয়া সেই সময় মুখ থেকে, সেটা না করলেও তো চলে আমাদের, না হয় বলবো যে না লোকটাকে বা মহিলাটাকে আমি জানি, চিনি না, তাই সে সম্পর্কে আমি বলতে পারবো না। তো এই মনোবৃত্তিটা তুমি ঠিকই বলেছ, আজকাল আমাদের মধ্যে এমপ্যাথি কমে গেছে, কারণ আজকাল আমরা ক্রিটিসাইজ করতে করতে করতে করতে এবং ক্রিটিসিজম সইতে সইতে সইতে সইতে কোথাও গিয়ে যেন যান্ত্রিক হয়ে গেছে, তো সেখানে আমাদের মধ্যে ইমোশনসের অভাব দেখা দিয়েছে, এটা তো বাস্তব।
0: অ্যাবসলিউটলি, এবং সেই জায়গা থেকেই কোথাও গিয়ে আমাদের মনে হয় একটা সোশ্যাল ডিসইন্টিগ্রেশন চলে আসছে এবং

0: এর শেষ কোথায় সেটা আমরা অবশ্যই জানি না, তবে এর শেষকে আমরা আটকাতে যে পারি সেটা আমরা জানি। আমাদের মধ্যে স্বাভাবিক কিছু এমপ্যাথি, অন্য মানুষটার কথা ভাবা, অন্য মানুষটাকে নিজেদের লাইফে অ্যাকোমোডেট করা, সেই জিনিসটাকে নিয়ে আসতে পারলেই আমার মনে হয় এই সোশ্যাল ডিসইন্টিগ্রেশনটার প্রোগ্রেসটাকে অনেকটা কমিয়ে দেওয়া যাবে। ডিয়ার চুপ কথা ঠিক ওরকমই একটা মেসেজ, মানে এই যে মানুষ মানুষের জন্য এবং মানুষ মানুষের পাশে কীভাবে দাঁড়ায় এবং সেটা যে আমাদের চুপ কথায় কীভাবে যুক্ত হয়ে যায় কি অদ্ভুতভাবে, সেটাই যে চুপ কথার ম্যাজিক, সেরকম একটা মেসেজ। ডিয়ার চুপ কথা, আশা করি তোমরা এই গরমে খুব ভালো আছো। রিঙ্কু খান হাওড়া থেকে, আন্দুল থেকে লিখছে। তোমরা অনেকেই জানো আমি পেশায় একজন কার ড্রাইভার। আমি যে কোম্পানিতে জব করি ওই কোম্পানির একটা স্টাফ আজ ডিউটি করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে SSKM হাসপাতালে ডাক্তার দেখিয়ে একটু সুস্থ করে তারপর তাকে তার বাড়িতে দিয়ে এখন আমি আমার বাড়ি ফিরছি। তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ডিউটি জয়েন করতে পারে। এই যে একটা খুব সুন্দর জিনিস, ও আমাদের রেগুলার লিসনার এবং ও এই বিষয়টা, মানে ও তার কলিগ যখন অসুস্থ হয়ে গেছিলো সেই অসুস্থ কলিগকে তার চিকিৎসা করিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসে এখন বাড়ি ফিরতে ফিরতে আমাদের সঙ্গে সেটা ভাগ করে নিল। এবং আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলছি, যে মানুষ এবং মানুষের মধ্যেকার যে সম্পর্ক, মানবিকতার সম্পর্ক, সেটাকেও যে এত সুন্দর করে তুলে ধরেছে ওর নিজস্ব দায়িত্ব কর্তব্য বোধ দিয়ে, সেটা যে আমাদের সঙ্গে শেয়ার করেছে, এটাই বোধ হয় কোথাও দিস কানেকশান ইজ সামথিং দ্যাট মেক্স এই চুপ কথা শোটা ভেরি বিউটিফুল। হাই চুপ কথা, দাদা ও দিদি কেমন আছো? আমি তন্ময় বলছি নন্দীগ্রাম থেকে। যেন বিয়ের এক বছর পর দিদি কালকে বাড়ি ফিরছে, খুব আনন্দ হচ্ছে ওর জন্য, আছি শেষ পর্যন্ত।
1: বাহ, খুব মিষ্টি একটা মেসেজ। এই মেসেজের পড়ার কোনো কথা নেই, বরং না আমার কাছে একটা গান রয়েছে জানো, খুব সুন্দর একটা গান। এই গানটা বরং থাক তোমাদের সবার জন্যে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শরীর কিছুটা মাঝপথে আমার মনে হচ্ছে, বা শুরুর দিকেও হতে পারে। সুনন্দা একটা মেসেজের উত্তরে বলছিল যে, মানে বাবা মা বলেই যে সবসময় আমাদেরকে সমস্ত ক্ষেত্রে সেটা তারা যেটা বলছেন সেটাকেই শিরোধার্য করতে হয়, বা তাদের কোনো খারাপ লাগলে যে আমরা পোলাইটলিও সেটা সমালোচনা করতে পারবো না, সেটা উচিত নয়। কারণ কিছু কিছু সময় এমন থাকে যে ধারণা বা যে যে জিনিসগুলো হয়তো কোথাও গিয়ে একটু একটা আমাদের তরফ থেকেও একটা আমাদের মতামত বা আমাদের চোখে যেটা খারাপ লাগছে সেটা বলাটা খুব জরুরি। তো জ্যোৎস্না বিশ্বাস একটা মেসেজ পাঠিয়েছে যে, দাদা দিদি তোমরা কেমন আছো, নিশ্চয়ই ভালো আছো। একটা কথা বলছি, সব বাবা মা কিন্তু ভালো হয় না, এবং সেটা তাদের ছেলে মেয়েদের খুব খারাপ লাগে, সেটাও তারা বোঝে না, তারা নিজেদেরকে চেষ্টা করে না ভালো করার।
2: কি বলার আছে এই মুহূর্তে বলো তো? তুমি তো তোমার প্রশ্নের উত্তরটা নিজেই দিয়ে দিলে। আসলে ভালো খারাপ মিলেই তো এই পৃথিবী। পৃথিবীতে ভালো মানুষ যেমন আছেন, খারাপ মানুষও আছেন। এবার কেউ যদি নিজে থেকে পরিবর্তিত হতে না চান, সত্যি এখানে আর কিছু করার নেই।
1: অ্যাবসলিউটলি।
2: একটা কথা আমরা বলি চুপ কথাতে সবসময়, যে মোটিভেশন একদিনের জন্যেই হয়। এই মুহূর্তে হয়তো একটা কথা শুনে তুমি বা আপনি মোটিভেটেড হলেন, কিন্তু সে মোটিভেশন খুব বেশি জোর হলে 12 ঘন্টা, 20 ঘন্টা কিংবা 24 ঘন্টা এক্সিস্ট করবে। অনেক বেশি করে বললাম, 24 ঘন্টা এক্সিস্ট করবে। এরপর কিন্তু আর সে মোটিভেশনটা থাকে না। এরপর কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে নিজের তাগিদ। যদি আপনার ভেতরে তাগিদ থাকে, যদি তোমার ভেতরে তাগিদ থাকে যে হ্যাঁ আমাকে বদলাতে হবে, আমি বদলাবো, তাহলেই সেটা সম্ভব। নয়তো বাইরে থেকে জোর দিয়ে কখনো সেটা হয় না।
1: অ্যাবসলিউটলি। হাই প্রিয় চুপ কথা, আমি শৌর্য ফ্রম গড়িয়া, আমি ক্লাস 8 পড়ি। আমি আজকে খুব হ্যাপি, কারণ আমি আজকে একটা ডসাইল ট্যারেন্টুলা, একটা ভ্যাম্পায়ার ক্র্যাব কিনেছি। আমার কাছে

0: ফিশ বার্ডস প্ল্যান্টসও আছে, তাই আমি আজকে খুব হ্যাপি। অ্যান্ড আমি শুনছি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে তিনটে পর্যন্ত। খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, কিছু খেয়ে নিও। লাভ ফ্রম সূর্য। থ্যাংক ইউ সূর্য। অ্যান্ড তুমি যে আজকে খুব খুশি সেটা জেনে আমরাও খুব খুশি হলাম, এবং তোমার এই যে একটা অভ্যাস, তোমার এই যে একটা হবি, সেটাও যেন ঠিকঠাক চলতে থাকে, সেটাই আমরা চাই। অ্যান্ড লিখছে আমি আমিশা ফ্রম বেহালা চৌরাস্তা, তোমরা কেমন আছো এই গরমে আমার ডিয়ার দিদি ভাই আর দাদা ভাই? কেমন আছি আর কি বলি,
1: আমি আছি, বেঁচে বর্তে আছি, গরমে
0: গলে যাইনি,
1: গলে যাইনি।
0: আমি ক্লাস টেনে পড়ি, আমার দিদা দাদু মারা যাওয়ার পর খুব একটা মামা বাড়ি যাওয়া হয় না, বাট আমার ভাই টিটি খেলে আর ও কালকে আমাদের মামা বাড়ির ওইদিকে টুর্নামেন্ট পড়েছে, সো কালকে প্রায় 3 বছর পর আবার মামা বাড়ি যাবো। আমার মামা বাড়ি ভদ্রেশ্বর হুগলিতে। খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে তোমাদেরকে শুনতে। এইটাও কিন্তু চুপ কথার একটা খুব সুন্দর জিনিস, যে মানুষ শুধুমাত্র তাদের দুঃখ বা বিরহ বা একটা খারাপ লাগার সময় যে চুপ কথাকে স্মরণ করে তা কিন্তু নয়।
1: অ্যাবসলিউটলি,
0: তার যখন ভালো লাগছে কোনো কিছুতে, সে যখন সত্যি খুব মানে আমরা আমাদের চলতি কথা যেটাকে বলি, সে যখন উড়ছে কোনো তার আনন্দের ফিলিংসে, সে কিন্তু সেটাও তখন চুপ কথার সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করে। এবং বিভিন্ন যে সমস্যাযুক্ত যে মেসেজগুলো আছে, যেগুলো আমরা যথেষ্ট খুব আমাদের কাছের মেসেজ হিসেবে শেয়ার করি, সেটার মাঝখানে এই ছোটো ছোটো আনন্দঘন মেসেজগুলো, আনন্দঘন রিলিফগুলো কিন্তু আমাদেরকেও খুব সুন্দর একটা রিফ্রেশমেন্ট দেয়। এরপরে একটা লম্বা মেসেজ আছে, আচ্ছা না, এটাও আবার কিন্তু সেই একই জিনিস। আমি এটা কে পাঠিয়েছে মেসেজটা, আচ্ছা সে নাম লেখেনি, আবার কিন্তু সেই একজন প্রিয় মানুষ, তার সঙ্গে ঝগড়া, তার সঙ্গে সেই ঝগড়াটা কেটে গেল এইটা করে সেটা করে। এটা কিন্তু আমি বারবার বলছি যে দিস ইজ সামথিং নট কভার্ড ইন চুপ কথা, এটা লাভ জাংশনের টপিক, তোমরা সেখানে করো প্লিজ। হাই দাদা দিদি, কেমন আছো? তোমাদের একসঙ্গে শুনতে খুব ভালো লাগছে। আমি ঐশী বলছি মেদিনীপুর থেকে। এখন তো খুব গরম পড়েছে, আবার সেমিস্টার এক্সামও চলে এসছে, আবার বাজে ওয়েদার, এই জন্য পড়ায় পুরো মন দিতে পারছি না, ঘুমোতে পারছি না, কি করে কনসেন্ট্রেট করব প্লিজ বলো। পুরো সময় আছি তোমাদের সঙ্গে, তোমরা সাবধানে থেকো। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলার আছে ঐশী, আমি একটু বলে নিচ্ছি।
1: একদম একদম,
0: তুমি এই যে আমাদেরকে 12টা থেকে 3টে শুনছো, আনডিস্টার্বভাবে শুনছো, তোমার কনসেন্ট্রেশনে কি কোনো অসুবিধে হচ্ছে, অভাব হচ্ছে? হচ্ছে না। তুমি আমাদেরকে শুনছো, আমাদের দেওয়া নাম্বারে মেসেজ করছো, সব কিছু করছো, অর্থাৎ তোমার এটা শুনতে খুব ভালো লাগছে। দেখো গরম খুব পড়েছে এটা আমরা জানি, অস্বীকার করছি না, আমাদের নিজেদেরও খুব গরম লাগছে, কনসেন্ট্রেট করাই গরমের মধ্যে খুব সমস্যা, সবাই আমরা জানি। কিন্তু ওই যে একটা কথা যে তোমাকে কোন জিনিসটা করতে হবেই, সেটা তখন করতেই হবে, আর কিছু করা সম্ভব নয়। অনুপম রায়ের একটা খুব ফেমাস নাটক আছে কুছ ভি হো সকতা হ্যায় বলে, সেখানে উনি একটা নিজের যে জার্নিটা অভিনেতা হিসেবে সেই জার্নিটাকে তুলে ধরেন। তো সেখানে তিনি একটা সিকোয়েন্সে বলছিলেন যে তিনি এবং অমিতাভ বচ্চন একটা সিনেমায় অভিনয় করছেন, এবং সেই সিনেমাটাতে চরিত্রের প্রয়োজনে অমিতাভ বচ্চনকে গায়ে একটি বিশাল বড় কম্বল জড়াতে হয়েছে, মুখে প্রচুর ফলস দাড়ি লাগাতে হয়েছে, এবং তখনকার দিনে শ্যুটিংয়ের সময়, এখন যেমন এসি স্টুডিও ফ্লোর হয়, সেই সময় শ্যুটিংয়ে এসি স্টুডিও ফ্লোর হতো না, স্টুডিও ফ্লোরে বড় বড় ঘড়ি মানে ফ্যান থাকতো, তো শর্টটা দেওয়ার সময় সেই ফ্যান বন্ধ করে দেওয়া হতো। তো কোনো কারণে শর্টের মাঝখানে কিছু জটিলতা হওয়ায় শর্টটা দীর্ঘায়িত হয়েছে, এবং অমিতাভ বচ্চনকে ওই রকম মেকআপ নিয়েই অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। অনুপম খের সেটা জানতেন না, অনুপম খেরও পাশেই সেই শটটাতে ছিলেন, তিনি বেশ এসি নেই, হাওয়া গরম লাগছে এই সব করে খুব বিরক্তি প্রকাশ করছিলেন, যে তখন কেউ একজন ওনাকে অমিতাভ বচ্চনের দিকে পয়েন্ট করায় এবং দেখায় যে অমিতাভ বচ্চন ওই গরমে ওরকম একটা কম্বল এবং ওরকম একটা মানে ফলস দাড়ি, বড় বড় চুলের মেকআপ নিয়ে তিনি চুপ করে বসে আছেন যতক্ষণ না বিষয়টা রিজলভ হচ্ছে এবং শটটা নেওয়া হচ্ছে। তো অনুপম খের বলছেন যে সেদিন আমি এটা বুঝতে শিখলাম যে যখন কোনো একটা কাজে আমাকে করতেই হবে, ডেডিকেটেডলি করতেই হবে, ফেরত আসা চলবে না, এরকম একটা কম্পালশান থাকে, তখন সেই জায়গাটায় কিন্তু আমরা গিয়ে এই জিনিসগুলোর মানে এই জিনিসগুলোর থেকে আমাদের পুরো অ্যাটেনশনটাও উইথড্র করে নেওয়া উচিত। তো সেরকমই তোমার যখন একটা সেমেস্টার আছে, ওয়েদার তোমার কন্ট্রোলে নেই, এখানে গরম তুমি কমাতে পারবে না, বা অফুরন্ত ফ্যান বা এসির সাপ্লাই দেওয়াও আমাদের কারো পক্ষে সম্ভব না। সুতরাং এটা যেহেতু আমি কখনোই বলছি না যে এটা খুব অনুকূল পরিস্থিতি, খুবই প্রতিকূল পরিস্থিতি, কিন্তু সেই পরিস্থিতিতেও যখন তোমাকে পড়তেই হবে কারণ তোমার সেমেস্টার আসছে, তখন এটা না ভেবে ওই পুশটা নিজেকে করাটা খুব জরুরি।
1: অ্যাবসলিউটলি, এত কিছু পড়ার মানে বলার পর আর আমার নতুন করে বলার কিচ্ছু নেই। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, আমার হোম টাউনে একটা বড় বাজার আছে, তো সেখানে বহু বছর আগের একটা গল্প, একটা পাগল থাকতো, সে রাস্তায় ঘুরে বেড়াতো, তো তাকে যতই ভালো ভালো খাবার দেওয়া হোক না কেন, সে কখনো কিছু খেত না, ভালো কিচ্ছু খেত না। সে কি করতো, ভুষি পাওয়া যায় না চাল থেকে যেটা বেরোয় ভুষি, সে ভুষি খেত আর জল খেত, এটাই ওর খাবার ছিল। তো তারপর একদিন একটা দোকানের বাইরে হঠাৎ এক সকালে সেই পাগলটাকে মৃত অবস্থায় সবাই পেল, কারণ ভুষি খাওয়ার পর তার গলায় চোখট হয়ে যায় এবং সেইখানেই তার মৃত্যু হয়। এই পাগলটার একটা বুলি ছিল, মানে সবসময় আওড়াতো যে ভয় পেলেই ভয়, নয়তো কিসের ভয়, ভয় পেলেই ভয়, নয়তো কিসের ভয়, ওরকম করে আওড়াতো সে। তো যে দোকানের সামনে বেশিরভাগ সময় মানে দোকানের শেডের নিচে সে বসে থাকতো বস্তা নিয়ে, তো যখন মারা যায় তো দোকানের লোকটা খুব মানে খুব ইমোশনালি সে হার্ট হয়ে যায়, কারণ রোজ সে পাগলটাকে সে খাবার দিত বাট সে খেত না। তো তারপর ওই লোকটা মারা যাওয়ার পর দোকানের মালিক একদিন সবাইর সঙ্গে যখন চায়ের আড্ডাতে বসেছিল, তখন একদিন হঠাৎ করে কথাটা উঠলো যে সে কি বিড়বিড় করতো, ভয় পেলেই ভয়, নয়তো কিসের ভয়। তো দোকানের মালিক বলছে, জানিস একদিন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে রোজ এটা বিড়বিড় করো, এটার মানে কি তুমি বুঝছো? বলছে হ্যাঁ বুঝি। বলছে তাহলে কি মানে বলো? মানেটা আমি বুঝি, তোরা বুঝিস না। বলছে কি মানে বোঝাও? বলছে এই যে তোরা পদে পদে ভয় পাচ্ছিস, কিসের ভয় রে? ভয়কে ভয় পাচ্ছিস, ভয়কে যত ভয় পাবি ভয় তত ঘাড়ে চাপবে, আর সেই ভয়টাকে যদি ভয় দেখাতে পারিস, ভয় তো পাতুলে পালাবে। তো যাকে আমরা বলি মানসিক দিক থেকে অসুস্থ, কোট অ্যান্ড কোট যাকে পাগল বলা হয়, সেই লোকটা জীবনের সব থেকে ইম্পর্টেন্ট কথাটা ইজিলি বলে গেছে, সে বিশ্বাস করতো বিষয়টাকে। এবং সত্যি তো তাই, এই যে আমরা যে কোনো একটা সিচুয়েশনে, এটাও তো একটা ভয়। ও যে বলছিল যে আমার পরীক্ষা সামনে, আমি পড়তে পারছি না, আমার গরম লাগছে, আমি কনসেন্ট্রেট করতে পারছি না, এর পেছনে একটা ভয় আছে তো, যে যদি আমি ঠিকঠাক পড়াশুনোটা না করতে পারি আমার তো রেজাল্টটা ভালো হবে না, আমি কি করব সেমিস্টারে, তাই না? তো প্রতিটা ভয়ের পেছনে কিন্তু একটা গল্প লুকিয়ে থাকে। তো ভয়টাকে ভয় না পেয়ে সেই ভয়টাকে জয় করার রাস্তাটা আমাদের বরং খুঁজে দরকার পাওয়া, তাই না?
0: অ্যাবসলিউটলি সেটা খোঁজা দরকার। এবং আমার মনে হয় ওই শুরুর জায়গাটাতেই আমরা ফিরে যাই বারবার করে, যে আমাদেরকে সেই কমফোর্ট জোনটা থেকে বেরোতে হবে, আমাদের অ্যাকচুয়াল ভয়টা আমাদের কমফোর্ট জোনেই লুকিয়ে আছে। হাই চকোবয় অনির্বাণ, অনেকদিন পর চুপ কথার হট সিটে তোমাকে শুনতে পেলাম, থ্যাংক ইউ। কেমন আছো জানতে চাই, ভালো আছি। সুনন্দা, 6 ঘন্টা আছে, নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছো, খুব গরম পড়েছে। তোমার তোমার কথায় আমি বাক্যহারা হয়ে পড়ছি, এত এনার্জি, তার জন্য তোমাকে কুর্নিস, ভালো থেকো, ফিট অ্যান্ড ফাইন থেকো অ্যান্ডি। থ্যাংক ইউ অ্যান্ডি। অ্যান্ড এরপর আজকে সঙ্গে তো রয়েছি আমি অনির্বাণ এবং আমার সঙ্গে সুনন্দা। অ্যান্ড তোমাদেরকে বলেইছি যে এই যে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে দৌড়তে গিয়ে আমরা যে আমাদের জীবনটাকে কোথায় পিছনে ফেলে আসি, সেটা নিয়ে তোমার কি মনে হচ্ছে, তোমাকে কীভাবে সেটা অ্যাফেক্ট করছে, সেটা আমাদেরকে লিখে পাঠাতে পারো 9903659292 এই নাম্বারে, অথবা লিখে পাঠাতে পারো তোমার কোনো চুপ করে থাকা কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথায় আজকে আছি অনির্বাণ এবং আমার সঙ্গে আছে সুনন্দা। অ্যান্ড আজকে যেটা হচ্ছে যে আমাদের প্রায় শেষের পথে অনুষ্ঠান, একটা মেসেজ এসছে, শুভজিৎ লিখছে বেলঘড়িয়া থেকে। ও লিখছে, এই অনুষ্ঠান আমাদেরকে সমৃদ্ধ করে, কঠিন কঠিন বাস্তবকে বিভিন্ন পার্সপেক্টিভে শোনা ও বোঝার একটি মাধ্যম চুপ কথা। এই অনুষ্ঠান যারা কনসেপচুয়ালাইজ করেছেন তাদেরকে শতকোটি প্রণাম। আজকের কথাগুলো শুনে ভাবছিলাম যে এখন আমরা কজন এটা বলি যে আমরা ভালো আছি, সবাই বলি ওই কোনো রকমে চলে যাচ্ছে, ওই বেঁচে আছি। যাদের জীবনে সত্যি দুর্বিষহ, টাকা পয়সা না থাকার যন্ত্রণা এবং তার আদার সাইড এফেক্ট সহ্য করে যাচ্ছে এই প্রতি মুহূর্তে, সেসব মানুষের থেকে তো আমরা ভালো আছি, একটু বেটার পজিশনে আছি। তাহলে কেন আমরা নিজেদেরকে বলতে পারি না অল ইজ ওয়েল, আমি অনেকের থেকে ভালো আছি, এটা কেন বলতে পারি না? কেন সবসময় বলতেই হবে যে ওই একটু আছি? এটা যদি একটা অ্যাটেনশন সিকিং ব্যাপার না হয় তাহলে আর অন্য কি? তাহলে তো লেবু লঙ্কা গলায় ঝুলিয়ে নেকলেস বানিয়ে রেখে দিতে হবে। আসলে সমস্যাটা হচ্ছে আমাদের সুখের চাহিদা, শত সুখ থাকলেও আমরা অসুখী। কোনো সুখ আমাকে সত্যি সুখ দেবে সেটা তো জানি না, তাহলে বুঝবো কী করে যে আমি কিসে সুখী? তার ওপর তো অন্যের সুখ সহ্য হয় না, তাহলে কী করে শান্তিতে থাকবো? অল্পে সন্তুষ্টি, এই ব্যাপারটাই এখন মৃত। খুব সুন্দর একটা মেসেজ পাঠিয়েছে আমাদেরকে শুভজিৎ বেলঘড়িয়ার থেকে। অনেস্টলি মানে আমরা না তো অন্যের সুখ দেখে এখন নিজেদেরকে সুখী মনে করতে পারি, আমরা চূড়ান্ত পরশ্রীকাতর এখন হয়ে পড়েছি। এবং আমরা সত্যি মানে কোথাও কিসের জন্য জানি আমরা কখনোই বলি না যে আমরা ভালো আছি, আমি সুখে আছি। আমরা সত্যি ওই একটা একটা খানিকটা নেগেটিভ জায়গার থেকেই আমরা বারবার বলতে থাকি যে না আছি, কোনো রকম ঠিক আছে চলছে, এরকম একটা ব্যাপার থেকেই আমরা কথা বলতে থাকি। এবং ফুলফিলিং মানে লিভিং লাইফ অন লাইফ লাইফস ওন গ্রেস, এটা আমরা কোথাও হারিয়ে ফেলেছি। আমরা নিজেদের বেঁচে থাকাটাকে গ্লোরিফাই করতে পারি না, আমরা আমাদের নিজেদের ছোট ছোট সুখগুলোকে, ছোট ছোট অ্যাচিভমেন্টসগুলোকে আমরা কোনো একটা বিগার অ্যাচিভমেন্টের সময় সেলিব্রেট করব বলে সেই সমস্ত ছোট ছোট অ্যাচিভমেন্টসগুলোকে সরিয়ে রাখি। এবং তারপরে কোথাও কি দেখা যায় যে না, সেই বিগার অ্যাচিভমেন্টের জায়গাটা এলো না আমার জীবনে এবং আমি সেলিব্রেট করতে পারলাম না। দ্যাট হ্যাপেন্স ভেরি অফেন। তো এই জায়গাগুলো, এই ফ্র্যাগমেন্টসগুলোকে আমার মনে হয় আমাদের ধরে রাখাটা উচিত খুব, কারণ জীবনে কখন কোন দিকে মোড় নেবে, কোন কোন পথ চলাটা কোন দিকে বাঁক নেবে সেটা না আমরা কেউ জানি না। হ্যাঁ, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রত্যেকটা মুহূর্তে যখন যেটাকে আসে সেটাকে, সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা বক্তব্য আছে না যে তোমাকে যখনই কেউ জিজ্ঞেস করবে যে তুমি কেমন আছো, তুমি হাতটা সরিয়ে দুহাতে দুদিকে প্রসারিত করে বলবে আমি ফার্স্ট ক্লাস আছি। অ্যাবসলিউটলি, তুমি সব সময় ফার্স্ট ক্লাস আছো। তুমি দুঃখে ফার্স্ট ক্লাস আছো, তুমি খারাপ লাগায় ফার্স্ট ক্লাস আছো, তুমি তোমার ভালো লাগায় ফার্স্ট ক্লাস আছো। সেটাই জীবনের মোটো হওয়া উচিত। এবং সেই মোটোটাই যদি আমাদের মধ্যে থাকে তাহলে একটা সময় গিয়ে আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের দুঃখের দাঁড়িপাল্লাটা অনেকটা কমে গেছে।
2: একদমই ঠিক। আর আমার না শেষের লাইনটা খুব ভালো লেগেছে জানো, যে মেসেজ পাঠিয়েছি শুভজিৎ, সে খুব সুন্দরভাবে লিখলো যে আজকাল আমরা অন্যের সুখ দেখে নিজেরাই দুঃখ পাই। মানে এটা যে কত বড় একটা স্টেটমেন্ট, গভীরভাবে ভাবলে কিন্তু সেটা বোঝা যায়। সত্যি অনির্বাণ, মানে উই আর রিয়েলি ফরচুনেট দ্যাট আমরা এখনো ততটা হয়তো পাথর মনের হতে পারিনি, বলো? মানে সেই জিনিসটা না হওয়াটাই আমার মনে হয় ঈশ্বরের কাছে প্রার্থনা, যেন কোনো দিন না হয় যে অন্যের সুখ দেখে একবার নিজেকে অসুখী বলে মনে হয়। হ্যাঁ, এটাও ঠিক, এটাও ঠিক, এখন বাড়িয়ে বলে লাভ নেই। এটাও ঠিক যে কখনো কখনো আমরাও একটুখানি নরম মানসিকতার হয়ে যাই না, এমনটা নয়। যখন দেখি বন্ধুটা চাকরি করছে, আমি এখনও স্ট্রাগল করে যাচ্ছি, যখন দেখি নিজের পকেটে টাকা নেই কিন্তু কাঁধে রয়েছে প্রচুর দায়িত্ব। যখন দেখি শখ আহ্লাদ প্রচুর রয়েছে কিন্তু সেটা মেটানোর মতন ক্ষমতা নেই, তখন সত্যি একটু খারাপ তো লাগে, লাগে না এটা মিথ্যে কথা, কিন্তু এটার বাইরে আমার সব কিছু আছে, তারপরেও আমি ভাবছি আমার কিচ্ছু নেই, অন্যের কাছে যা আছে তা অনেক বেশি আছে আমার কাছ থেকে। ওই ভালোটা দেখে নিজেকে খারাপ রাখাটা যে কত বড় অপরাধ, আমার এই মুহূর্তে এটা রিয়েলাইজেশন হলো এই মেসেজের মাধ্যমে। থ্যাংক ইউ শুভজিৎ, থ্যাংক ইউ, অনেক কিছু শিখলাম তোমার কাছে।
1: অ্যাবসলিউটলি। এরপরের মেসেজটা যে পাঠিয়েছে সে নাম লেখেনি, সে লিখেছে, আমি কিছু শেয়ার করতে চাই। মাঝে মধ্যে দিশাহীন লাগে আমার, সার্জারি নিয়ে পড়ার খুব ইচ্ছা কিন্তু ভয় লাগে যে করে খেতে পারবো কি না। এখন সবে একটা ধাপ পেরিয়েছি, MBBS হয়েছে, এর পরের বছর নিট PG পরীক্ষা, যদি সার্জারি পেয়েও যাই কি করব বুঝতে পারছি না, কারণ এই র্যাট রেস আমার আর ভালো লাগছে না, ধাপে ধাপে কম্পিটিশান, কখনো

0: সার্জারি, নিজের জন্য কয়েকটা কেস ধরতে হবে, নার্সিংহোম করতে হবে, অনেক কিছু। তো সেগুলো যে মানে যেগুলো তার মধ্যে সঠিক প্র্যাকটিস নয় সেগুলো আমি কোনো দিন করতেও চাইব না। তো সুতরাং কী করবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, মানে প্রত্যেকটা পথেই আমার মনে হয় যে সৎভাবে এগোনো এবং অসৎভাবে এগোনোর দুটো রাস্তা খোলা থাকে।
1: একদম,
0: তুমি কোন পথটা ধরে এগোবে আমার মনে হয় সেটা সব থেকে বড় বিষয়। হ্যাঁ, এবার তুমি যদি অসৎ পথ ধরে এগোও হয়তো অনেক তাড়াহুড়ো করে অনেক সম্পদের অধিকারী তুমি হতেই পারো, এ বিষয়ে আমি দ্বিমত পোষণ করব না। কিন্তু তুমি যদি সৎ পথে এগোও সেক্ষেত্রে হয়তো তুমি চারটে ওটি কম করলে হয়তো তোমার ফেলো সার্জেন যে অসৎ পথে এগিয়েছে সে হয়তো তার কেরিয়ারের মধ্য গগনে একটা বিশাল দামি গাড়ি কিনে ফেললো, কিন্তু তুমি খুব ছোট একটা গাড়ি কিনলে। কিন্তু তোমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায় হবে জানো তো? সম্প্রতি একটি ইন্টারভিউতে আমি দেখছিলাম ভারতবর্ষের একজন অন্যতম নামি সার্জন, আমি যদি খুব ভুল না করি তিনি পদ্মশ্রী, পদ্মশ্রী দেবী শেট্টি, তিনি বলছিলেন যে আমি যখন চিকিৎসা করতে যাই তখন যে পেশেন্ট আমার কাছে আসেন আমি তখন এটা ভাবি যে সেই পেশেন্ট হয় আমার বাবার বয়সী নয়, আমার ছেলের বয়সী নয়, আমার মেয়ের বয়সী নয়, আমার মায়ের বয়সী। তো আমি যদি তাকে নিয়ে আমার কোনো ডাক্তারের কাছে যেতাম আমি তার থেকে কি এক্সপেক্ট করতাম, কি কম্প্যাশনটা এক্সপেক্ট করতাম? তো তুমি যখন সেই সৎ পথে সেই কাজটা করবে, যদি তুমি চারটে কেস কমও পাও, তাও যে যে কেসগুলো তুমি লেজিটিমেটলি পাবে এবং মানে দরকার বলেই পাবে, সেই পেশেন্ট পার্টিগুলোর থেকে তোমার একটা ভরসা পাবে যে না এই ডাক্তারবাবু অনেস্ট, এই ডাক্তারবাবু আমাদের থেকে টাকা নেওয়ার জন্য কোনো ভুলভাল কিছু করে না। এবং পেশেন্ট পার্টির থেকে ওই যে ভরসাটা পাওয়া না, আমার মনে হয় সেটা হয়তো পঞ্চাশটা দামি গাড়ির থেকেও বেশি।
1: জানো, বাড়ি গাড়ি থাকার পরেও মানুষ যে নিজেকে একা ভাবে, মানুষ যে একসময় ছন্ন ছাড়া হয়ে যায় এইটা ভেবে যে আমার সব থেকেও তো কিচ্ছু নেই।
0: অ্যাবসলিউটলি।
1: আর এটা অনির্বাণ একদম সত্যি বললো, বিপথে যখনই আমরা কিছু করি না মানে সেটা না কখনো সঠিকভাবে আমাদের কাছে থাকে না। কথায় আছে না, এই পৃথিবীতে জীবনটাকে বাঁচার জন্য, জীবনে দাঁড়ানোর জন্য সত্যি বলছি কোনো শর্টকাট নেই। যারা যারা শর্টকাট অ্যাপ্লাই করেছেন তারা সেই শর্টকাট পথে হাঁটতে হাঁটতে একদিন ধূপ করে একটা গভীর খাইয়ে পড়ে গেছেন, সেই খাই থেকে আর কোনোদিনও উঠতে পারেননি তারা। তাই কোনো শর্টকাটের চিন্তা করো না। তুমি ভাবছো অনৈতিক কাজ তুমি করবে না, ডেফিনেটলি করো না। তোমার মন যদি সায় না দেয় তুমি করবে না, কারণ আফটারঅল আমরা মানুষ, আমাদের মধ্যে মান আর হুঁশটা তো থাকতে হবে, নয়তো পৃথিবীটাতে মানুষ নয় সব পশুরা ঘুরবে, আমরা তো সেই জায়গা থেকে অনেকটা ওপরে, তাই না? এই পৃথিবীতে শত সহস্র পশুদের মাঝখানে আমরা এমন একটা পশু যাকে শ্রেষ্ঠতম প্রাণীর উপাধি দেওয়া হয়েছে, তো সেই শ্রেষ্ঠত্বের মান তো আমাদের রাখতে হবে, তাই না? তো ব্যাস এটুকুই বলার। ছোট্ট দুটো গানে যাব, ফিরিয়ে এসে আর বাকি কয়েকটা মেসেজ আমাদের হাতে আছে। অফকোর্স আজকে আমরা ফিল্টার্ড মেসেজ পড়েছি, সবার মেসেজেস পড়তে পারিনি, কারণ ক্রিটিক্যাল মেসেজেস পড়ার একটা মোটো নিয়েই আজকে আমরা চুপ কথাতে বসেছিলাম এবং সেটা আমরা করতে পেরেছি, তাতে আমরা সত্যি স্যাটিসফাইড। হ্যাঁ, তার মাঝেও কয়েকটা প্রশ্ন তো রয়েছে হালকা মেজাজে, চেষ্টা করবো সেগুলো পড়ার, কিন্তু তার আগে এই গানগুলো রইল তোমার জন্যে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: মনো সেভেন এফএম রেইনবো দেখতে দেখতে সময় একেবারে শেষের দিকে, আর মাত্র কয়েকটা মিনিট, তারপরে কিন্তু টাটা বাই বাই বলতে হবে। কয়েক মিনিটের মধ্যে

0: হটপট অনির্বাণ টুকটুক করে একটা বা দুটো মেসেজ পড়বে অবশ্যই তোমার।
1: অ্যাবসলিউটলি, বন্ধু মানে হাসির সঙ্গী নয়, অন্ধকার সময়ে পাশে দাঁড়ানোর আরেকটা নাম। জীবনের পথে হাজার মানুষ আসবে যাবে, কিন্তু সত্যিকারের বন্ধু সেই যে তোমার খারাপ সময়েও শক্ত করে হাতটা ধরে থাকবে। লিখেছে, আচ্ছা, তাই স্বপ্ন দেখো, লড়াই করো, আর পাশে থাকা বন্ধুদের মূল্য দাও। লিখেছে সৌভিক ঢাকুরিয়ার থেকে। আচ্ছা সুনন্দা, তোমাকে শুনতে খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে, আমাদের আলোর পথ দেখাচ্ছ। অনির্বাণ, তোমাকে চুপ কথায় অনেক দিন পর শুনছি, তুমিও খুব সুন্দর কথা বলো। আমি আমার তোমাদের ভালোবাসায় ভালো আছি, নিজের একা থাকাটাকে এনজয় করে ভালো আছি। তোমাদের ডোরা। ডোরা আমাদের পুরনো লিসেনার, অ্যান্ড থ্যাংক ইউ ডোরা
0: এই
1: অ্যাপ্রিসিয়েশনের জন্য। তারপর যে মেসেজটা এসছে, অনির্বাণ অ্যান্ড সুনন্দা কেমন আছো? অনির্বাণ, বহুদিন পর কোনো সন্ধ্যার পরের শোতে তোমাকে শুনছি। হ্যাঁ, এই নাইট শোতে বেশ কদিন পর এলাম, পল্লবী জলপাইগুড়ির থেকে লিখেছে। থ্যাংক ইউ পল্লবী মেসেজ করার জন্য। আজকে প্রায় আমরা শেষ পথে চলে এসেছি, আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি। তো যেটা বলার, যেটা আজকের এই অনুষ্ঠান থেকে খুব সুন্দরভাবে যে জিনিসটা উঠে এলো, সেটা হচ্ছে যে ওই একটাই জিনিস যে আমাদের কখনোই আমাদের পাশের মানুষদের হাতটা ছেড়ে দেওয়াটা উচিত নয়, জাস্ট বিকজ আমাদের একটা র‍্যাট রেস দৌড়তে হচ্ছে বলে। এবং সেটা করতে গিয়ে মানে অধিকাংশ সময়েই আমাদের এই চ্যালেঞ্জের সামনে আসতে হয় যে আমরা কী করব, হাতটা ধরে থাকবো তাহলে আমরা কি এগোতে পারবো, নাকি হাতটা ছেড়ে এগিয়ে যাব তাহলে কি হাতটা ধরে রাখতে পারবো কি না। ওই ক্রুশিয়াল জিনিসটাই আমার মনে হয় ডিসাইড করে একটা ব্যালেন্স, অ্যান্ড সেই ব্যালেন্সটাই কোথাও গিয়ে আমার মনে হয় আমাদেরকে আমাদের জীবনে শিখে রাখাটা খুব জরুরি, যাতে করে আমরা কোনো দিন হাতটা ছেড়ে না দিই।
0: আর এবার কিন্তু যাওয়ার পালা, তাই আজকের মতন তোমাকে বলতে হয় টাটা, বাই বাই, আমরা আসি। তবে হ্যাঁ, আবারও কোনো এক চুপ কথায় তোমার মনের কথা জানতে চুপটি করে আমরা চলে আসব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, মনে করে নিজের যত্ন নিও।
1: অ্যাবসলিউটলি, আজকে টাটা জানাচ্ছে অনির্বাণ এবং সুনন্দা।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM Rainbow-এ আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। এই মুহূর্তে তারে জমিন পর ফিল্মে রমন মাধবনের কণ্ঠে এই গান

অতি ইসলাম এবং সুমেধা কর্মাহের কণ্ঠে শুনলাম ফ্লাইং জাট ফিল্মের গান। এরপর বিশাল মিশ্র পরের গান অ্যানিমাল ফিল্ম থেকে।

কেকের কণ্ঠে পরের গান রাজ ফিল্ম থেকে শুনছেন আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান 107 FM রেনবোয়ে।

विशाल मिश्रा परेड का योद्धा फिल्म देखो।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে, আর ভোর 4টে মানেই প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শুনবেন প্রথমে খেয়াল, শিল্পী তরুণ কুমার দাস, রাগ মিয়া কিটোড়ি, তবলায় শ্যামল কুমার কাঞ্জিলাল এবং হারমোনিয়ামে পিন্টু রায়।

খেয়াল শুনলাম মিয়া কি তোরির আগে শিল্পী ছিলেন তরুণ কুমার দাস, তবলায় শ্যামল কুমার কাঞ্জিলাল এবং হারমোনিয়ামে পিন্টু রায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শুনবেন জৌনপুরী রাগে খেয়াল শিল্পী যুধাজিৎ রায়, তবলায় সমীর নন্দী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। রাগ জৌনপুরী।

জনপুরের আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন যুধাজিৎ রায়, তবলায় সমীর নন্দী এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। প্রভাতী আজ এ পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 24শে মে রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয় বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি সংক্ষেপে আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজকে আমরা চিরন্তনীতে শুনব কাজী নজরুলের একটি গল্প এবং অনেকগুলো গান নজরুলের, কারণ 11ই জ্যৈষ্ঠ আগামীকাল নজরুলের জন্মদিন। তাই জন্মদিনের প্রাক পর্বে সেই বিদ্রোহী কবি, সেই প্রেমের কবিকে আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে কাজী নজরুলের যে গল্পটা আপনাদের শোনাবো, গল্প বা নাটক যাই বলুন না কেন, সেই গল্পটার মধ্যে একটা মানে মেইন যে ক্যারেক্টার শিল্পী, সে একজন শিল্পী এবং তার মানসিক দ্বন্দ্ব টানা পড়েন কোথাও, যেন কাজী নজরুলকে আমরা খুঁজে পাই বারবার। এবং যে কোনো শিল্পীর মানসিকতার যে সাজুজ্য, এই গল্পটার এই অংশটা আমরা দেখতে পাব। গল্পটা শুরু হচ্ছে এরকম করে, রোগশয্যায় সাইতা লাইলি, অস্তমান সপ্তমীর চাঁদের মতো ক্ষীণ গভীর অন্ধকার রাত্রি, শিয়রে বিমলিন জ্যোতি তৈল প্রদীপ আর চিত্র তৈরি করা স্বামী। লাইলির স্বামী সে চিত্রকর, সে ছবি আঁকে। গভীর রাত্রিতে যখন সে ছবি আঁকছে, লাইলির ক্ষীণ স্বর শোনা গেল, তোমার ছবি আঁকা হলো। চিত্রকর নীরবে এক মনে ছবি এঁকে চলেছে। ওগো শুনছো,

চমকে উঠল চিত্রকর। আমি ডাকছিলে লাইলি? লাইলি অভিমানে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে চোখের জল গোপন করল। চিত্রকর আবার এক মনে চিত্র আঁকতে লাগল। লাইলি পাশ ফিরে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দোহাই দোহাই, তুমি অন্য ঘরে গিয়ে ছবি

লাইলির কান্না দীর্ণ স্বরের তীব্রতায়, লাইলি লাইলি তুমি কাঁদছ? চিত্রকর সবিস্ময়ে জিজ্ঞেস করল। লাইলি তীব্র স্বরে বলল, না রহস্য করছি, তুমি একটু অন্য ঘরে উঠে যাবে, দয়া করে আমায় একটু একলা থাকতে দেবে। চিত্রকর উদাসীনভাবে বলে উঠল, আচ্ছা আচ্ছা আমি তবে যাচ্ছি, তোমার রাগ যন্ত্রণা আর বাড়াতে চাই না, আমার আমার কাছে থেকে। সে চলে যাবার উপক্রম করল। লাইলি বলল, না যেও না, দুটো কথা আছে শুনে যাও। চিত্রকর বসে পড়ল। বলো। ওখানে না, আমার পাশে, এখানে এসে বসো। আচ্ছা। চিত্রকর লাইলির পাশে এসে বসল। বলো। আনমনে লাইলির কপালে ললাটে হাত বুলিয়ে দিয়ে লাইলির চূর্ণ অলক গুচ্ছ তুলে দিতে লাগলো। লাইলি বলল, সত্যি করে বলো দেখি, তুমি তুমি বিয়ে করেছিলে কেন? বিয়ে করার জন্যে? হেয়ালি ডাকু, তুমি শিল্পী, তুমি তুমি কেন আমাকে তোমার দুঃখের সাথী করে তোমার স্বচ্ছন্দ জীবনকে এমন বোঝা করে তুললে? আমি জানি, আর আর তুমিও জানো, তুমিও শান্তি পাচ্ছ না, আমিও সুস্থি পাচ্ছি না আমাদের এই টানাটানি জীবন নিয়ে। চিত্রকর বলল, তুমি সেরে ওঠো, তারপর সব কথা হবে, আজ নয়। না না, তুমি আজই বলো, মুহূর্তে যদি হয় তবে ও জিনিসটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। জীবনে জীবনে অনেক টানা হেঁচড়া করেছি, মরণে আর ওটা সইবে না। সব কথা কি সবসময় মানুষ বলতে পারে লাইলি? আমি কি শুধুই শিল্পী? আমি কি সিরাজ নই? বিয়ে তোমায় করেছে মানুষ সিরাজ, শিল্পী সে সিরাজ নয়। তোমাতে আমাতে দ্বন্দ্ব কোনখানে জানো? তুমি চাও শুধু মানুষ সিরাজকে, শিল্পী সিরাজকে তুমি দু চক্ষে দেখতে পারো না। অথচ আমি মানুষ সিরাজ যতটুকু তার অনেক গুণ বেশি শিল্পী সিরাজ। লালি অনেকক্ষণ ভেবে বলল, ধরে নিলুম তোমার কথা সত্যি, তাহলেও আমার মাঝে কি শুধু রক্ত মাংসের মানুষেরই ক্ষুধা পরিতৃপ্তির সমাপ্তি আছে? আনন্দ বিলাসী শিল্পীর ধ্যান লোকের কোনো কিছুই নেই? একজন মানুষের সব থেকে বড় দুঃখের জায়গা, আমি তোমাকে ছুঁতে পারলাম না, আমি শুধু একজন রক্ত মাংসের মানুষ হয়ে তোমার পাশে কাটিয়ে গেলাম, তোমার মনকে ছোঁয়ার ক্ষমতা আমার হলো না। এই দ্বন্দ্ব থেকে লাইলি এই কথাটা বলল। চিত্রকর তখন বলল, আছে আছে লাইলি, তোমাকে আমার ধ্যান লোকে পাই যখন তুমি থাকো আমার ধরা ছোঁয়ার আড়ালে, তখন তুমি তুমি শুধু আমার অঙ্ক লক্ষ্মী নও, শিল্পী সিরাজের হৃদয় লক্ষ্মী, ধ্যানের ধন, যে ফুলের মালা সন্ধ্যায় ভালো লাগে, নিশি শেষে তা যদি বাসি ঠেকে লাইলি, তার জন্যে অপরাধী তুমিও নও আমিও নই। চিরসুন্দরের তরে নিত্য নবতৃষা মানুষের চিরকেলে অপরাধ, এই তৃষা যার যত প্রবল সে সুন্দরের তত বড় ধ্যানী, মানুষের শৃঙ্খলিত সমাজে হয়তো সেই আবার সবচেয়ে বড় অপরাধী। মস্ত বড় ভুল করেছে লাইলি স্বর্গের সুন্দরকে ধুলার আবিলতায় নামিয়ে। এখানে চিত্রকর একটা অসম্ভব শক্ত সুন্দর কথাকে স্বীকার করল স্বীকারোক্তির মধ্যে দিয়ে, যেখানে বলল যে চিরসুন্দরের তরে নিত্য নবতৃষা মানুষের চিরকেলে অপরাধ। মানুষ যত রকম সামাজিক অর্থে অপরাধ করে, যত রকম অপরাধ তাকে বলা হয়, তার মধ্যে একটা কারণ সে চিরকাল

নিজেকে এক্সপ্লোর করতে চায়। চিরসুন্দরীর তরে নিত্য নবতৃষা, একটা শিল্পীর সব থেকে বড় সত্তা এই তৃষা, যার যত প্রবল সে সুন্দরের তত বড় ধ্যানী। এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। লাইলি বলছে, আমি বুঝতেও পারিনি অপরাধ কার কতটুকু। তোমার কলঙ্ক যখন দেশ ছেয়ে গেছে তখনও আমি তোমায় ভালোবেসেছি সকলের বিরুদ্ধে বিদ্রোহ করে। সবাই যখন বড় করে দেখত আমার তোমার কলঙ্ক, আমি তখন দেখেছি তোমার জ্যোৎস্না। আমি কতদিন অহংকার করে বলেছি, কলঙ্কি চাঁদকে দেখে সাগরের বুকেই জোয়ার জাগে। খানা ভাবে, খানা ডোবা এরা চাঁদকে চেনেও না, তাদের বুকে জোয়ারও জাগে না। কিন্তু আজ আজ কেন মনে হচ্ছে আমি তোমায় ভালোবাসিনি, তোমার যশ তোমার খ্যাতিকে ভালোবেসেছি। নইলে সাগরে জোয়ার তো শুধু পূর্ণিমার চাঁদকে দেখেই জাগে না, অমানিসার নিরুজ্জ্বল চাঁদকে দেখেও সে সমান উতলা হয়। কি সুন্দর একটা রূপক, চাঁদকে দেখে সাগর জলে জোয়ার জাগে, শুধু পূর্ণিমার চাঁদকে দেখে নয়, অমাবস্যার চাঁদকে, যেখানে তার কোনো অস্তিত্বই নেই সেখানেও কিন্তু সাগর চলে জোয়ার জাগে। আসলে একটু আগে চিত্রকর যে বলছিল না, তোমাকে তখনই পাই যখন তোমাকে তোমার থেকে আমি দূরে থাকি, তুমি তখন থাকো না, এই অমাবস্যার জোয়ার হয়তো সেরকমই, সেখানে সাগর জলেই সেটা হয়, খানা ডোবার জলে হয় না। আসলে এই জোয়ার জাগতে গেলে খানা ডোবা পেরিয়ে নিজেকে সাগর হয়ে উঠতে হয়। এই লেখাটার পরতে পরতে এই ধরনের ছোট ছোট রূপকের ব্যবহার এবং একজন শিল্পীর মনকে আমাদের সবার সামনে মেলে দিয়ে তাকে একদম পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে একজন শিল্পী এরকম হতে পারে। যাই হোক, এগিয়ে নিয়ে যাই গল্পটাকে আরেকটু। চিত্রকল্প হচ্ছে, দূরের থেকে তুমি যখন ভালোবেসেছিলে শিল্পীকে, কাছে এসে পেতে চাও সিরাজকে, মানুষকে, এটাই তোমাদের নারীর ধর্ম। আমরা তোমরা আকাশের জ্যোতিষ্ক হতে চাও না, হতে চাও মাটির ফুল। তোমরা শুধু সুন্দরের ধ্যানেই তৃপ্ত হতে পারো না, নিকটের নির্মমকেও পেতে চাও, যে বিরহে তোমরা বেদনা ক্ষুণ্ণ বিনাশিনী বিষাদিনী, সেই বিরহে পুরুষ হয়ে ওঠে ধ্যানী তপস্বী। তোমরা কাঁদো, পুরুষ ধ্যান করে, তোমরা যেখানে করো অভিসম্পাত, পুরুষ সেখানে করে স্তব। আসলে এই যে পার্থক্য একজন নারী বা পুরুষের, এটা কিন্তু একদম প্রিমিটিভ, এবং এই প্রিমিটিভ ওরিয়েন্টেশন থেকেই কিন্তু দুজন মানুষ পরস্পর পরস্পরের কাছে আসে, ধরা দেয় এবং পরস্পরের সম্বন্ধে আকর্ষণ বোধ করে। আসলে এই দুজন কিন্তু পরস্পর কমপ্লিমেন্টারি। আমরা হয়তো বিরোধের কথা ভাবি, কিন্তু বিরোধ নয়, ঠিক উল্টো গুণগুলোই সংসারকে বেঁধে রাখে। আর একটু এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। প্রত্যেকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ এখানে। লালি বলছে, কি জানি তোমার সব কথা না সবসময় বুঝতে পারি না, আজও বুঝি না। আমার দুঃখ এইটুকু যে আমার বলতে তোমার কাছে কিছুই পেলাম না। শিল্পী সিরাজ সে তো সকলের, সেখানে আমার একার দাবি অস্বাভাবিক আবদার তা বুঝি, কিন্তু যদি দেখি সিরাজ শুধুই শিল্পী, সে মানুষ সিরাজ নয়, সেখানে আমার সান্ত্বনা কোথায়? দূরের মানুষ অল্প নিয়েই খুশি থাকতে পারে। আমার পোড়া কপাল, আমি নাকি তোমার সহধর্মিনী, নইলে কিসের দুঃখ আমার? উপায় নেই, উপায় নেই লাইলি, উপায় নেই। যাদের আমি একদিন আমার সকল হৃদয় মন দিয়ে চেয়েছি, আজ তারা সবাই আমার কাছে পুরাতন হয়ে গেছে। শিল্পী আমারই জয় হল, মানুষ আমি বহুদিন হল মরে গিয়েছি। কি সুন্দর একটা স্বীকারোক্তি দেখুন, যাদেরকে শিল্পী মন দিয়ে হৃদয় দিয়ে চেয়েছে, তাকে বারবার করে এক্সপ্লোর করেছে, তারপর আর নতুন কিছু পায়নি, সে পুরনো হয়ে গেছে। আসলে ওই যে কথাটা একটু আগে শিল্পীর কথা মুক্তি বলা হলো, যে চিরসুন্দরের সে তো আকর্ষক, সেই জন্যেই

0: তাকে চারপাশের সব কিছুর মধ্যে দিয়ে গিয়ে যেতে হয়। মানুষের সুখ দুঃখ হাসি কান্না কেন যেন আর আমায় বিচলিত করতে পারে না। শুধু মনে হয় প্রাণ ভরে সুন্দরকে দেখে যাই, রেখায় রেখায় রঙে রঙে তাকে অমর করে যাই। আমরা শিল্পীরাই তো চির নূতন করে রেখেছি সুন্দরকে, চির যৌবন দিয়েছি তাকে, আমাদের মনের নবীনতা দিয়ে, যৌবন দিয়ে। যখন মনে করি তুমি আমার কেউ নও, মনে হয় কোন লোকের যেন অপরিচিতা, তখন তুমি সুন্দর। যখন তোমায় পাই বাহুর বন্ধনে, বুকের পাশে, তখন তুমি নারী, প্রজাপতির পাখার রঙের মতো, এই ছুঁলেই রং যায় মুছে। একজন মানুষকে যখন না পাওয়া যায়, তখন তার রং, তার রূপ, তার রস মনের কল্পনায় রঙিয়ে উঠে তার থেকে আরো অনেক বড় করে তাকে প্রেজেন্ট করে। রবীন্দ্রনাথ যেটা লিখেছিলেন, আমার মনের মাধুরী দিয়ে তোমারে করেছি রচনা, তারই যেন কোথাও একটা অনুরণন এই শিল্পী মধ্যে আমরা পাচ্ছি। আরে ঠিক হই, লাইলি বলছে, আমি যদি মরে যাই তোমার দুঃখ হবে না, তুমি কাঁদবে না? না, হ্যাঁ না, শয্যা পার্শ্বে বাহুর বন্ধনে যাকে ধরতে পারিনি তাকে ধরব ধ্যানের গোপন লোকে, আমার তুলির রেখায় রেখায় রঙে রঙে তোমায় দান করব চির বৈচিত্র্য, চির নবীনতা, চির যৌবন। মরলোকের বধূ আমার হবে অমর লোকের অপ্সরী, আমার গৃহলক্ষ্মী হবে নিখিল শিল্পীর বিশ্বলক্ষ্মী। ও গো, দোহাই দোহাই তোমার, আমি চাইনি অত গৌরব অত মহিমা, তুমি আমায় বাঁচিয়ে তোলো, আমি বাঁচতে চাই, তোমায় পেতে চাই। আর যদি মরতেই হয়, এত দারুণ তৃষ্ণা নিয়ে মরতে চাই না, আমি মরতে চাই স্বামীর কোলে, পুত্র কন্যা আত্মীয় স্বজনের মাঝে, যেতে চাই বাড়ি ভরা ক্রন্দনের তৃপ্তি নিয়ে, এমন করে এই মাঠের মাঝে শূন্য ঘরে একা পাষাণের পায়ের তলে পড়ে মরবার স্বাদ নেই আমার, আমার স্বাদ নেই।
1: চিত্রকর অস্থিরভাবে পায়চারি করতে লাগলো, উপায় নেই, উপায় নেই লাইলি, উপায় নেই, সত্যি আমি নিরুপায়। বাইরের দরজায় কার আঘাত শোনা গেল, বাইরের শব্দ,
2: আমি তোমার বন্ধু,
1: লাইলি চিৎকার করে উঠল, খুলো না, খুলো না, ধর, খুলো না, আমি চিনেছি ওকে, ও ডাইনি, ও চিত্রা। ছি লাইলি, তুমি শিক্ষিতা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে, এ কি ব্যবহার তোমার?
2: চিত্রা বাহিরতে বলল, আমি ভেতরে যাব না বন্ধু, তুমি বেরিয়ে এসো।
1: লাইলি বলল, যাও যাও, তোমার বাইরে থেকে ডাক এসেছে, তোমার সুন্দরের ধ্যান আমি ভাঙব না, আমায় ক্ষমা করো, আমি যেদিন থাকব না ওই ওই চিত্রার মাঝেই আমাকে স্মরণ করো, আমায় আমায় স্মরণ করো। এই বলে লাইলি চলে গেল। চিত্রকর ধীরে ধীরে পেরিয়ে গেল, ঘরের প্রদীপ সাথে সাথে নিভে গেল।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM।

চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চিত্রকর যখন গুনগুন করে তার গান গাইছে, পরের কোনো একদিন লাইলি জিজ্ঞেস করছে, লাইলি মানে জানো? জানি, নিশিথিনী। সত্যি আমি নিশিথিনী, অমা নিশিথিনী। চাঁদ নেই, তারা নেই, অন্ধকার আর আকাশ। চিত্রকর হেসে বলল, আর একজন লাইলি ছিল, তার প্রেমিকের নাম মজনু, অর্থাৎ উন্মাদ। জানি, কিন্তু সে লাইলি আমার এ লাইলির মতো এত সুন্দর নয়। দোহাই দোহাই, আর বিদ্রুপ করো না, ও প্রশংসা চিত্রাকে করো, সে খুশি হবে। হয়তো হবে, তবু মনে হয় তুমি সুন্দর, চিত্রা অপূর্ব। তার মানে তুমি ধরার চাঁদ, চিত্রা আকাশের চাঁদ, ওই নদীর ঢেউয়ের চাঁদের লীলা দেখেছ, ওকে বোঝা যায় না, ও কেবলই রহস্য। দেখুন, শেষের কবিতায় ঠিক এই ধরনের একটা কোথাও যেন ভাব আমরা পেয়েছিলাম, যেখানে অমিত বলছে কেটির কথা আর লাবণ্যের কথা, একজন ঘড়ায় তোলা জল আর একজন দেখি তাতে গিয়ে সাঁতার কাটতে হবে। আসলে প্রত্যেকটা শিল্পীর মনে হয়তো এইভাবেই তার বোধগুলো কাজ করে। লালি বলছে, এই কথা বলার জন্যে কি তুমি এখানে ফিরে এলে? যদি তাই এসে থাকো, তবে দয়া করে তুমি ফিরে যাও শিল্পী। তোমার চিত্র আর চিত্রার মাঝখানে আমি দাঁড়াতে চাই না, আমি বহু কষ্টে বেঁচে উঠেছি। কি জন্যে এসেছিলাম লাইলি তার মনে নেই, এখন মনে হচ্ছে ওই চাঁদ, ওই নদী আর ওই নদীর জলে চাঁদের খেলা দেখতেই এসেছি যেন। কদিন থেকে এও মনে হচ্ছিল তুমি আমায় ডাকছিলে, সত্যি কি দেখেছিলে আমায়? মা তো তাই বলে, যখন রোগ খুব বেড়েছিল তখন নাকি আমি তোমায় ডাকতাম অজ্ঞান অবস্থাতেও। কি জানি লাইলি, কিছু বুঝিনি, অদ্ভুত এই মানুষের মন। কাছে থাকলে যাকে মনে হয় বোঝা, দূরের থেকে সেই কি করে এমন আকর্ষণ করে বুঝতে পারিনি। আমার মাঝে এই যে মানুষ আর শিল্পীর দ্বন্দ্ব বেঁধেছে, এর একটা হেস্তনেস্ত করতে এসেছি এখানে একেবারে মরিয়া হয়ে। কি জানি আমার ভয় করছে কেন, তোমাকে দেখে অবধি মনে হচ্ছে কি একটা সংকল্প করেছো তুমি মনে মনে। তুমি কি

যেতে চাও? ঠিক তাই, আমি চলে যাব বলেই এসেছি। মানুষ কেবলই পিছু টানছে, শিল্পী কেবলই ইঙ্গিত করছে দূরের পানে, যে পথে বাঁশির সুর যায় উধাও হয়ে, ফুলের সুবাস যায় হাওয়ায় মিশে। মনে হয় ওই কোকিল, পাপিয়া, বউ কথা কও, এরা সকলেই আমার বন্ধু। ওরা আসে, গান করে, আবার চলেও যায়। এই চলে যাওয়াটাই হয়তো সত্যি, কারণ থেকে গেলে পৌনপুনিকতায় তা যেন কোথায় ভীষণভাবে কষ্টের হয়ে ওঠে একজন শিল্পীর কাছে। লালি বলছে তারা আবারও আসে, আবারও গান করে। লালি কিন্তু ফিরে ফিরে পেতে যায়। তখন চিত্রকর চুপ করে শুধু হুঁই বলে। লালি বলে, দেখো আমি অনেক ভেবে দেখেছি, তোমাকে জোর করে ধরে রেখে আমারও শাস্তি নেই, শান্তি নেই, তোমারও শান্তি নেই। তুমি যেখানে ইচ্ছে ঘুরে বেড়াও, শুধু শুধু মাঝে মাঝে আমায় দেখা দিয়েছে। বলতে বলতে তার কণ্ঠ রোধ হয়ে গেল। চিত্রকর বলল, আসবো, আপনাদেরকেই আসবো, আর যদি না আসি ভুলে যেও। লাইলি শান্তভাবে বলল, তাই ভুলে যাব, আজই এখনই যাও তাহলে, ওই চাঁদ ডোবার আগেই চলে যাও। চিত্রকর ধীরে ধীরে উঠে দাঁড়াল, বলল, বেশ আসি লাইলি, দাঁড়াও। লাইলি বলল, চিত্রকর বলল, যাবার একটা জিনিস তোমাকে উপহার দেব। নেবে? কি বলো, নেবে কি না? দাও। লালি অন্য ঘর থেকে একটি ঢাকনা দেওয়া চিত্র এনে চিত্রকরকে দিয়ে চলে যাচ্ছিল। লালি বলল, একটু দাঁড়াও, এই নাও। কি এটা? কি এই চিত্র, কে আঁকলে? লালি বলল, আমি। চিত্রকর চমকে উঠল, তুমি? হ্যাঁ, ওই আমার দীর্ঘ বিরহের তপস্যার স্মৃতি। এই দীর্ঘ দিন মাস শুধু আমারই ছবি এঁকেছ, যে তার জীবনকে ব্যর্থ করে। না, ব্যর্থ করনি শিল্পী, মুখের কথা কেড়ে নিয়ে লাইলি বলল, তুমি সে কথা বুঝবে না। সে চলে গেল। চিত্রকর সেই চিত্রখানা লালাটে স্পর্শ করে বলল, কি জানি লাইলি, সত্যি হয়তো বুঝিনি। তুমি সুখী হবে, তুমি সুখী হবে লাইলি, তুমি সুন্দরের সান্নিধ্য লাভ করেছো, তুমি সুখী হবে। আমি আসি লাইলি। লাইলির কান্না শোনা যাচ্ছে দূর থেকে। ধীরে ধীরে দূরের জ্যোৎস্নাধৌত পথে মিলিয়ে যাচ্ছে চিত্রকর, লাইলি বাতায়নে। পথে দেখতে দেখতে সে মূর্ছিতা হয়ে পড়ল। তৃতীয় দৃশ্যে চিত্রা জিজ্ঞেস করছে, আচ্ছা সিরাজ, একটা কথা বলবো, তুমি সত্যি করে উত্তর দেবে? সিরাজ নয় চিত্রা, শিল্পী। শিল্পী বলো, বন্ধু বলো, যা বরাবর বলেছ, আর কিছু না। তুমি শুধুই শিল্পী, শুধু আনন্দলোকের নিঃসঙ্গ স্বপ্নচারী তুমি। এই মাটির মোদির গন্ধ তোমায় মাতাল করে তোলেন না, তোলে চিত্রা। সে শুধু নিমেষের জন্যে, তারপর উড়ে চলে উঠতে নিম্নে, চারপাশে শুধু আকাশ, শুধু সুনীলের শান্ত উদার শূন্যতা। সেইখানে উঠে গান গাই, আনন্দের গান, সেইখানে বসে রচনা করি আমার চিত্র লেখা। আসলে এটাই একজন শিল্পীর সত্তা, যে হয়তো কোনো কারণের জন্য, মুহূর্তের জন্য, হয়তো কোনো উদ্দীপনার প্রভাবে উত্তেজিত হয়, কিন্তু পরমুহূর্তেই সে চলে সেই শূন্য পানে যেখানে তার সৃষ্টির ধ্যান রয়েছে। এইভাবেই কিন্তু শিল্পীকে প্রকাশ করেছেন নজরুল। চিত্রা বলছে, আচ্ছা আমার চিত্রা বলো কেন? আমি তো চিত্রা নই, জানি, কিন্তু তুমি যে আমার সুন্দরের প্রতীক, আমার শিল্পী লক্ষ্মী, ধ্যান প্রতিমা, তুমি এমন করে বলো বলেই তোমায় আরো কাছে পেতে ইচ্ছে করে। কেমন করে যেন